0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সময় শেষের পথে, তাই আজকের আনন্দধ্বনি থেকে বিদায় নেব। যেতে যেতে গান শুনব মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আনন্দধ্বনি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयजशीतला

রাত্রে শুরু হলো প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 26 মে 2026 মঙ্গলবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 43 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন আজ শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: ভারতের আদর্শ পুরুষ তিনি, যিনি মনের প্রবৃত্তিসমূহকে এমন উত্তম রূপে জয় করিয়াছেন যে তিনি যে কোনো মুহূর্তে চিন্তা সমুদ্রে ডুব দিতে পারেন এবং তথায় ইচ্ছা মতো থাকিতে পারেন, যিনি অমুক ভাবস্রোতে হু হু করিয়া ভাসিয়া যাইতে পারেন, সহসা ওই ভাব ভঙ্গ হইয়া অকস্মাৎ তিনি যে পুনরায় ইন্দ্রিয়ের রাজ্যে নামিয়া আসিবেন তাহার অনুমাত্র সম্ভাবনা থাকে না। অবশ্য শিক্ষার গভীরতা ও অনুভূতির প্রগাঢ়তা দ্বারা এই শক্তি লাভের সহায়তা হয়, কিন্তু উহা সম্পূর্ণরূপে আয়ত্ত করিবার একমাত্র সদুপায় কঠোর আত্মনিয়মন। এরূপ কঠোর যে সাধক যেন ইচ্ছামাত্র চিন্তারও বাহিরে যাইতে পারেন। যিনি নিজ মনকে এরূপ একাগ্র করিতে পারেন যে যখন ইচ্ছা উহাকে একেবারে নিরোধ পর্যন্ত করিতে পারেন, তাহার নিকট মন আজ্ঞাবহ ভৃত্যের ন্যায় বা দ্রুতগামী অশ্বের ন্যায় হইয়া যায় এবং শরীর ও মনের অনুগত প্রজা হইয়া দাঁড়ায়। এরূপ ক্ষমতা না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ অবিচলিত আত্মসংযম আসে না। এক পুরুষের মধ্যে কয়টা লোক জন্মগ্রহণ করে যাহারা এরূপ উচ্চাধিকারী হইতে পারে? এরূপ মহাপুরুষগণের কার্যে ও কথায় এমন একটা জ্যোতি, এমন

0: একটা দৃঢ় প্রত্যয় থাকে যাহা বুঝিতে ভুল হয় না। প্রাচীন ও নব্যযুগের সংস্কৃতির প্রতি ঔদাসীন্যই এযাবৎ ভারতের অভ্যুদয়ের অন্তরায় স্বরূপ হইয়া দাঁড়াইয়াছিল। যে দেশ সহস্র সহস্র বৎসর ধরিয়া বাস্তব চিন্তাধারা হইতে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করাকেই আত্মোন্নতির চরম আদর্শ বলিয়া গ্রহণ করিয়া আসিয়াছে, সে দেশের শক্তি সামর্থ্যকে সহসা রাজসিক কর্মে ও পারস্পরিক সহযোগিতায় নিয়োজিত করা সহজসাধ্য নহে। ভারতের অন্তরে যে অফুরন্ত শক্তি নিহিত রহিয়াছে, অভাব অনটনে তাহা বিপর্যস্ত ও পুনঃপুন ব্যর্থকাম হইলেও আজ তাহা এক নবীন যুগের দ্বারপ্রান্তে উপনীত হইয়াছে। জাতির জীবন প্রবাহ আজ সর্বনিম্ন স্তরে পৌঁছিলেও ইহার পুনরুত্থান আসন্ন ও অবশ্যম্ভাবী। ইহার একমাত্র কারণ বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবাসী তাহাদের বিগত ইতিহাসের সঙ্গে পুনঃ ঘনিষ্ঠ পরিচয় লাভ করিয়া প্রকৃত অবস্থার সঙ্গীনতা উপলব্ধি করিতে পারিয়াছে। ভারতবর্ষে একটা কথা আছে যে মায়াকে চিনিয়াছে সে মায়াকে ধ্বংস করিয়াছে। বস্তুত যখন বিপদ বিঘ্ন একটা জাতিকে আর বিভ্রান্ত করিয়া তুলিতে সমর্থ হয় না, তখনই বুঝিতে হইবে বিপদ বিজিত প্রায়। যে অশুভের প্রকৃত স্বরূপ আমরা নির্দেশ ও বিশ্লেষণ করিতে শিখিয়াছি, সে অশুভ অকল্যাণ প্রসবে শক্তিহীন হইয়াছে, ইহা ধ্রুব সত্য। বলা বাহুল্য, পরাজয়ের কারণ সঠিক নির্ধারণ করিতে পারিলে তাহা পুনঃ জয়েরই নিদান হইয়া ওঠে। যখনই কোনো জাতির উচ্চাবচ সকলেই নিঃসন্দিগ্ধ মনে ভ্রম প্রমাদ মুক্ত হইয়া ধীর স্থির ও সহজ সরলভাবে স্বীয় অবস্থা হৃদয়ঙ্গম করিতে সমর্থ, তখনই প্রতীক্ষমান ঘটনাসমূহ অনতিবিলম্বে বাস্তবে রূপায়িত হয়, ইহা অবিসংবাদিত সত্য। সৎ সদ্বিচারশীলতাই আধ্যাত্মিকতার চরম নিদর্শন এবং সেই আধ্যাত্মিকতাই অমেয় শক্তির আধার। বনানিগ্রাসী দাবানলের মতোই একটা জাতির সমষ্টি মনে তাহার অমিত শক্তি পরিব্যাপ্ত।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন কালিংড়াও গুনকেলির আগে খেয়াল। খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ।

কালেংরা ও গুণকেলির আগে খেয়াল শুনলেন, পরিবেশন করলেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের পয়লা জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোমিৎসু গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। তিনি বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication.

0: Importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ অন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্স পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতি সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তা যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গুলেকে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। রাষ্ট্রপতি গতকাল রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে 66 জনের হাতেই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওয়ালকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। গতকাল রাতে তিনি রাজস্থানের বিকানেরে পৌঁছেছেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্টে যাওয়ার কথা তার। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চির সংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের উত্তরে বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কার আটকে পড়েন প্রায় 300 পর্যটক। সকলকে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো, উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়া ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ডিজিসিএ জানিয়েছে, ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, হয়েছে বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমানকর্মীকে জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত

0: করতে হবে। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকার নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষায় যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়ে এখন আপাতত আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই। তেহরানের তরফে আরও জানানো হয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতে নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। এদিকে দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগ গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অপর একটি চলন্ত বাস ধাক্কা মারলে অন্ততপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে, আহত 5, সকলেই আপার ডির ও বাজাউর জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে মারদান জেলা সোয়াত এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের দানাংয়ে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তির প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধেরে ইয়েলমান আমাঙ্গে দেলভেকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও শেরজেদ পো নভের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করেছে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্বে শীর্ষস্থানের থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। খবর শেষ হল, পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন কাজী নজরুলের জীবন কথা।
2: বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম, এখানেই 1899 খ্রিস্টাব্দের 24-এ, মতান্তরে 25-এ মে, বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ জন্ম হয় নজরুল ইসলামের। কাজী ফকির আহমেদের পুত্র নজরুলের যখন জন্ম হয় তখন কাজী পরিবারের ভগ্ন দশা। এর ওপর মাত্র 9 বছর বয়সে পিতৃহীন হলেন নজরুল। গায়ের মক্তবের পাঠ তখন সবে শেষ হয়েছে। পড়াশুনায় মেধা থাকলেও আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়ালো পরবর্তী শিক্ষার। অতএব ওই মক্তবেই প্রায় সমবয়সীদের সর্দার পোড়ো হয়ে পাঠের তালিম দেওয়ার দায়ভার নিতে হল 10 বছরের দুঃখু মিয়াকে। বাড়তি রোজগারের তাগিদে তাকে কখনো করতে হয়েছে মোল্লাগিরি, কখনো মাজারে খাদেম বা মসজিদে ইমামতির কাজ। এই সময়ই লেটর দলেও যোগ দেন নজরুল। সেখানে তিনি গান রচনা করেছেন, পালা নাটক রচনা করেছেন। শৈশব থেকেই তিনি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির। স্কুলের বাঁধা ধরা নিয়মকানুন তিনি সহ্য করতে পারতেন না। মাথরুন স্কুলে পড়াকালীন দেখা যায় বর্ধমানের অন্ডাল স্টেশনে এক গার্ড সাহেবের খানসামার কাজ করতে। এখান থেকে পালিয়ে নজরুল আসেন আসানসোলে, কাজ নেন রুটির কারখানায়। এই সময় তিনি রাত্রি যাপন করতেন দোকান সংলগ্ন জনৈক পুলিশের উপদারোগাবাবু কাজী রফিজুল্লার বাসায়। কাজী রফিজুল্লাহ

0: ও তাঁর স্ত্রীর দৃষ্টি পড়ে কিশোর নজরুলের ওপর। তারাই নিয়ে গিয়ে নজরুলকে ভর্তি করে দেন দড়িরামপুরের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। 1915 সালের ফেব্রুয়ারি নাগাদ নজরুল আবার ফিরে এলেন বর্ধমানে। রানীগঞ্জের শিয়ারশোল রাজস্কুলের খাতায় নাম উঠল নজরুলের। 1917 সালে বিশ্বযুদ্ধের সময় নজরুল দশম শ্রেণীর ছাত্র। দেয়ালপত্রে সৈনিক দলে যোগদানের বিজ্ঞাপন দেখে আবেদন এবং নির্বাচিত হয়ে সেনাবাহিনীতে যোগ দেন নজরুল। এই পুরো সময়টাতে কিন্তু থেমে থাকেনি নজরুলের লেখনী। ধীরে ধীরে পরিবর্তন এসেছে লেখার ধারায়। সেনাবাহিনীতে যোগ দিয়ে নজরুল তখন করাচিতে। তার সহকর্মী জনৈক মৌলবী সাহেবের সঙ্গে তার পরিচয় হয়। তার কাছে নজরুল শেখেন আরবি, ফার্সি, মহাকবি হাফিজ, শেখ সাদি প্রমুখ বিশ্ববিখ্যাত কবিদের রচনা পড়ার সুযোগ হয় তাঁর এ সময়েই, যা পরবর্তীকালে তার রচনায় ব্যাপক প্রভাব ফেলে। যুদ্ধ থেমে গেলে 1919 সালের এপ্রিল মাসে পল্টন রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন চুরুলিয়া গ্রামে। এরপর শুরু হয় তাঁর একনিষ্ঠ কাব্যচর্চা। লেখা ছাপা হতে থাকে একাধারে দৈনিক বসুমতী, মুসলিম ভারত, মাসিক প্রবাসী, বিজলি, ধূমকেতু প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকায়। তাঁর রচনায় শুধুই প্রেম প্রকৃতি নয়, ছিল নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষদের জাগরণের কথা। বল বীর, বল উন্নত মমশির, কিংবা চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, অথবা কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্রে লোপাট প্রভৃতি তখন বিপ্লবীদের মুখে মুখে। এরই পাশাপাশি কবি রচনা করেছেন বহু হামাদ, নাত, গজল, আধুনিক গান, ইসলামী গান, গল্প, কবিতা, উপন্যাস। তাঁর রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য অগ্নিবীণা, বিশের বাঁশি, দোলনচাপা, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা প্রভৃতি। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবি জগত্তারিণী পুরস্কার পান। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করেন। 1970 সালে বিশ্বভারতী কবিকে ডিলিট উপাধি দেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কবিকে ডিলিট উপাধি দেওয়া হয়। 1975 সালে কবি পান একুশে পদক। গ্রামোফোন কোম্পানি হিজ মাস্টার্স ভয়েসের সঙ্গে নজরুল চুক্তিবদ্ধ হন 1928 সালে। বেতারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি, কিন্তু তাঁর প্রথম পুত্র বুলবুলের মৃত্যু নজরুলের জীবনকে এক অন্য পথে চালিত করে। সঙ্গীত রচনা, সঙ্গীত শিক্ষণ, সঙ্গীত নির্দেশনার এক যান্ত্রিক ধারাবাহিক জীবন শুরু হয় তাঁর। খানিকটা আধ্যাত্মিকতার দিকেও ঝুঁকে পড়েন তিনি। বৈষয়িক ব্যাপারে নজরুল ছিলেন নিতান্তই উদাসীন। অর্থাভাব, স্ত্রীর পক্ষাঘাতোত্তর চিকিৎসা, দুই পুত্রের পাঠজনিত ব্যয় নজরুলের স্নায়ুর ওপর দুঃসহ চাপ হয়ে দেখা দেয়। ক্রমে দেখা দেয় মস্তিষ্কের অবশীর্ণতা রোগ। 1953 সালে সুচিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় তাকে লন্ডনে পাঠানো হয়, কিন্তু সেখানেও কবিকে রোগমুক্ত করা সম্ভব হয়নি। 1972 সালে তাকে বিদেশ থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। 1976 সালের 29শে অগাস্ট এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কাজী নজরুলের জীবন কথা আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকার করেছেন। ডেইলি অবজারভার জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা বিভাগের আওতাধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকার করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেদেশের বিদেশমন্ত্রী ড খালিলুর রহমানও এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের ঋণের পরিমাণ বৃদ্ধির ফলে বৈদেশিক সহায়তা তীব্রভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম 10 মাসে বাংলাদেশে ঋণ ও অনুদানসহ বৈদেশিক সহায়তার অর্থ ছাড় 17.96%

কমেছে, যা গত অর্থবর্ষের তুলনায় কম। এই সময়ে নতুন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও 34% বেশি হারে হ্রাস পেয়েছে। গত রবিবার বৈদেশিক সহায়তা মাসিক প্রতিবেদন 2025-26 দেখা গেছে, বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের বোঝা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর আগে বৈদেশিক ঋণের প্রেক্ষিতে ঋণ পরিশোধের বোঝা মার্কিন ডলারের হিসেবে বার্ষিক 8.42% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অপরাধমূলক কাজের জন্য কুখ্যাত জঙ্গল সলিমপুর এলাকায় একদল দুষ্কৃতী সোমবার ভোররাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং পুলিশের ক্যাম্পে হামলা চালিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের খবর অনুযায়ী রাত 2:30 দিকে অপরাধী চক্র ইয়াসিন বাহিনীর কয়েকজন সদস্য র্যাব ক্যাম্পটি ঘিরে ফেলে এবং গুলি চালায়। বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে আরও 16 শিশু প্রাণ হারিয়েছে, এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে 528 হয়েছে। প্রথম আলো জানিয়েছে, গত 24 ঘন্টায় অর্থাৎ শনিবার সকাল 8:00 থেকে রবিবার সকাল 8:00 পর্যন্ত বাংলাদেশে 1434 জন শিশু নতুন করে এই সংক্রমণে আক্রান্ত হয়েছে। গত 15 মার্চ থেকে সেদেশে হামের কারণে এখনও পর্যন্ত 442 শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশের টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি ট্রাক উল্টে গিয়ে 15 জন প্রাণ হারিয়েছেন, আহত 6 জন। ডেইলি স্টার জানিয়েছে, টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে আজ ভোরের দিকে রড বোঝাই একটি ট্রাক উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত সকলেই ঈদের ছুটিতে উত্তর জেলাগুলির উদ্দেশ্যে ওই ট্রাকে করে যাচ্ছিলেন। মায়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিউএজ জানিয়েছে, বান্দারবান জেলার ঘুমধুমে বাংলাদেশ মায়ানমার সীমান্তের জিরো লাইনের অন্তর্গত মায়ানমার ভূখণ্ডে রবিবার এই বিস্ফোরণ ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, সীমান্তের জিরো লাইন বরাবর জ্বালানির কাঠ সংগ্রহ করতে গেলে ওই বাংলাদেশিরা ল্যান্ডমাইন বিস্ফোরণের শিকার হন। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ। এই বিষয়ে বলছেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যানবিদ্যা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গেরি।
3: নমস্কার কৃষক বন্ধুদের। হ্যাঁ, আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। এতদিন আমরা জানি যে আমরা নিজেদের বাড়িতে মশারি টাঙিয়ে ঘুমাই, সেটা হচ্ছে মশার কামড় থেকে বাঁচার জন্য এবং মশাবাহিত রোগগুলোকে আটকানোর জন্য। গাছের বেলাতেও তাই, গাছের যে পোকাগুলো তা না কামড়ায় বা রোগ অসুখ বিসুখগুলো না ছড়ায়, সেই ব্যবস্থা নিতেই কিন্তু আমরা এই প্রযুক্তিটার ব্যবহার করছি। গত 4-5 বছর ধরে আমরা যারা কৃষির সঙ্গে যুক্ত আছি, মাঠে যাই, ফার্মাররা কৃষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, প্রত্যেকের কাছেই কিন্তু সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস মানে মাঠের পর মাঠ, এক একটা গ্রাম আমরা জানি যে পুরো হলুদ হয়ে বসে একটা গাছও কৃষক বন্ধুরা দাঁড় করাতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এই পরিস্থিতিটাই কিন্তু আমাদের এই মশারির মধ্যে চাষ করতে বা এই প্রযুক্তিটাকে সবার কাছে তুলে ধরার জন্য আমাকে তো বাধ্য করেছে। এই মশারির মধ্যে চাষ করতে গেলে কিছু তথ্য আমি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বারবার বলছি, আপনারা মাথায় রাখবেন। এটা কিন্তু কেবলমাত্র স্বপরাগযোগী ফসলগুলোর বেলাতেই লাগু হয়। ইতর পরাগযোগী মানে যাদের পরাগ মিলনের জন্য মৌমাছি বা ওই ধরনের কোনো পতঙ্গের দরকার হয়, তাদের বেলায় কিন্তু যদি আপনি মশারি টাঙিয়ে দেন একটা ফলও পাবেন না। যাদের কিনা একই ফুলের মধ্যে স্ত্রী এবং পুরুষ অঙ্গ রয়েছে, তাদের বেলাতেই কিন্তু এটা লাগু হবে। যেমন বেগুন গোত্রীয় ফসলগুলোর বেলায় কিন্তু এরা স্বপরাগযোগী ফসল, তাতে কি হবে, তাতে ওরা নিজেদের ফুলকে নিজেরাই নিষিক্ত করতে পারবে। এই পদ্ধতিটার জন্য আপনারা কিন্তু ভাববেন না যে আমি জাস্ট বাজার থেকে চারা কিনে এনে মশারির মধ্যে লাগিয়ে দিলাম আমি সুফল পেয়ে যাব, সেটা কিন্তু নয়। প্রথম থেকেই পুরো পদ্ধতিটাই কিন্তু আপনার তত্ত্বাবধানে হবে। আপনার তত্ত্বাবধানে মানে বীজ রাখা থেকে শুরু করে, বীজ কিন্তু যেখান সেখান থেকে নিলে হবে না, এবং ভাইরাস যদি বীজের মধ্যে থেকে যায় তখনও কিন্তু আপনি মশারি টাঙালে সুফল পাবেন না। বীজটা হতে হবে আপনার নিজস্ব রাখার, মানে সুস্থ মা গাছ যার মধ্যে কোনো ভাইরাস নেই, এবং বীজটাকে প্রথম থেকে

0: যদি আমি মনে করি এই গাছটার এই ফলগুলো বাদ দিয়ে এই মাঝখানের আগে একটা গাছ থেকে আমি ফল নেবো, ফলটাকে বেঁধে রেখে সেই ফলটাকে আলাদা করে ছাড়িয়ে নিয়ে বীজটাকে বার করে নিয়ে তাকে শোধন করে এবং মাঝে মাঝে রোদ খাইয়ে ওটাকে এয়ারটাইট বা বায়ু নিরুদ্ধ কৌটোতে রেখে কিন্তু রাখতে হবে। এবং বীজতলায় লাগানোর সময় বীজতলা চারা সবগুলো শোধন পদ্ধতি কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। বীজতলাটা বীজ বোনার পর থেকেই কিন্তু মশারি দিয়ে ঢাকতে হবে। আমি ভাবছি মূল জমি ঢেকে দেব হয়ে যাবে তা নয়, বীজ তলাতেও কিন্তু ভাইরাস ঢুকে পড়তে পারে। প্রথমে দিকে গাছে কিন্তু বোঝাও যায় না যে ভাইরাস ঢুকেছে। ভাইরাস গাছের মধ্যে যখন ঢোকে বাহক পোকার মাধ্যম দিয়ে যখন ঢোকে তখন কিন্তু তার এক্সপ্রেশন বা তার রূপটা প্রকাশ পায় কিন্তু মূল জমিতে গিয়ে। মূলত কৃষক বন্ধুরা দেখতে পাবেন যখন গাছে মোটামুটি ফুলটুল আসা শুরু করেছে তখনই এই সমস্যাগুলো দেখা যায়। এবার এগুলো ছড়ায় কিভাবে, কেন আমরা মশারি লাগিয়ে চাষ করব, কেন কি এই যে সাদা মাছি বা বাহক পোকা কিলবিলে পোকা যারা কিনা মানে গাছে সুরটা ফুটিয়ে রসটাকে নিয়ে ওদের জীবনযাপন করে, যখনই ঢোকায় তখনই কিন্তু গাছের মধ্যে যে ভাইরাসগুলো থাকে ওদের সুরের মধ্যে চলে আসে। অসুস্থ গাছ থেকে ভাইরাসগুলো নিল, আবার ও গাছ যতগুলো গাছে বসবে তাতেই কিন্তু এই সুরে যে একটু করে ভাইরাসও যদি ওর মধ্যে সুস্থ গাছে ঢুকে যায় ও তার গাছের মধ্যে গিয়ে এবারে একা একা বংশ বিস্তার করে নেবে। আমরা বলি ভাইরাস হচ্ছে জীব জড়ের মধ্যবর্তী অবস্থা, যখন জড়ের মধ্যে আছে তার কোনো প্রাণ নেই, কিন্তু যেই সজীব প্রাণ পাবে ও কিন্তু হু হু করে তার বংশ বিস্তার করিয়ে নেবে। এবং সেই জন্য আপনাদের কিন্তু সাবধান হতে হবে যে একটাও যেন পোকা আমাদের না ঢুকতে পারে। সেই জন্য আমাকে মূল জমিতে বীজতলা থেকে চারা নিয়ে গিয়ে লাগানোর আগেই কিন্তু আমার মূল জমির কাঠামো তৈরি হয়ে গিয়ে তার মধ্যেই কিন্তু আমাকে মশারিটা লাগিয়ে নিতে হবে। কিন্তু বাতাস মুভমেন্টটা তো লাগে, সেটা যদি না থাকে অনেক সময় ফলনটা কমে যেতে পারে, পরাগমিলন সঠিক না হতে পারে। দুটো মৌমাছির বাক্স রাখলেও কিন্তু কৃষক বন্ধুরা প্রভূত উপকার পেতে পারবে।
1: এতক্ষণ শুনলাম মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ, এই বিষয়ে বললেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিদ্যা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গিরি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। এই অনুষ্ঠানে আজ শুনবেন হাফলং, আসাম গোটার গল্প, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন ঐতিহাসিক শহরের কথা, আজ শুনবেন পণ্ডিচেরির কথা, উপস্থাপনায় ডক্টর শ্রেয়া দত্ত রায়। 8:45 শুনবেন কথাকার, নদিয়া পর্বে নজরুল, বলবেন অমৃতা ভুদে। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় উৎসব সিনহা। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী সুধা বিশ্বাস, এবং তারপরেই শুনবেন তানিয়া দামের কণ্ঠে পুরাতনী গান। বেলা 11:00 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য বাল্য বিবাহ মুক্ত ভারত, আলোচনায় ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায়, ডক্টর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 শুনবেন রম্যগীতে। বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য। 12:30 শুনবেন নাটক রাক্ষসে, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, রেডিও ক্লিনিক উপস্থাপনায় রীনা গড়াই দত্ত, বিকেল 4:35 শুনবেন অন্বেষা, বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুকন্যা রায়, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়ে জলবাহিত রোগ থেকে সাবধান, আজ শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর তুষার কান্তি সাহা। সন্ধ্যে 7:00 শুনবেন যুববাণী থেকে দিশারি, 7:45 শুনবেন কবি কণ্ঠে, এই অনুষ্ঠানে আজ শুনবেন কবি রণজিৎ দাসের স্বরচিত কবিতা পাঠ, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন এক মাটি এক সুর, রাত 9:00 শুনবেন কথায় গানে উপস্থাপনায় পল্লবী সিনহা, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন কলকাতা কলতান, নিউ টাউন নজরুল তীর্থ, সম্পাদনা বেবি ঘরামি। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান উপস্থাপনায় পল্লবী সিনহা। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী।

শুনলেন লোকগীতে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদের নিয়ে যাব হাফলং অসম। অসমের হাফলং পূর্ব হিমালয়ের ছোট্ট এক শৈল শহর। শহরের মাঝখানে প্রকাণ্ড এক লেক, আর আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ের মাথায় এক বুড়ো চার্চ। অসাধারণ সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য, যেন একেবারেই এক স্বর্গরাজ্যে এসে পৌঁছে গেছেন আপনি। সারাটা বছর মোড়া থাকে শীতের চাদরে, তাই এই তীব্র গরমের হাত থেকে কিছুদিনের জন্য যদি আপনি স্বস্তি পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে সপরিবারে ঘুরে আসতে পারেন হাফলং থেকে। এখানে এলেই দূর হয়ে যাবে শরীরের আর মনের সমস্ত ক্লান্তি, এক অপূর্ব ভালো লাগায় মন ভরে উঠবে আপনার।

এই তীব্র গরমে নাজেহাল হয়ে যখন সমস্ত বাঙালি দুদণ্ড শান্তির খোঁজে দেশের নানান স্থানের হিল স্টেশনে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কিংবা কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, তখনই আমি আপনাদের এক অপূর্ব সুন্দর শৈল শহরের খোঁজ দিচ্ছি। খুব বেশি দূরে নয়, আমাদের প্রতিবেশী রাজ্য অসমের একমাত্র শৈল শহর এটি। নাম হাফলং। সমুদ্রপৃষ্ঠ থেকে ওর উচ্চতা প্রায় 2230 ফিট। অসমের ডিমা হাসাও জেলার সদর শহর এই হাফলং। আর সত্যি বলতে কি, এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না, অর্থাৎ হাফলংয়ের সৌন্দর্য অতুলনীয়। সৌন্দর্যের বিচারে ডিমা হাসাও কিন্তু অসমের সবচেয়ে আকর্ষণীয় এক পর্যটন ক্ষেত্র। ডিমাসা ভাষায় হাফলাও শব্দের অর্থ হল সাদা উইপোকার ঢিবি, আর এই হাফলাও থেকেই এসেছে হাফলং শব্দটি। এই শৈল শহরের চারিদিক একেবারে পাইন গাছে ঘেরা, আর তার সঙ্গে আপনার উপরি পাওনা হিসেবে থাকবে নীল অর্কিডের ছড়াছড়ি। শহরের অন্যতম আকর্ষণীয় স্থান হল এর একটি বিশাল হ্রদ। হ্রদের ধারে বসে সূর্যাস্ত দেখলে মনে হয় যেন প্রকৃতির কপালে কমলা রঙের টিপ পরিয়ে দিয়েছে কেউ। দার্জিলিংয়ের মতো এই শহরের প্রাণকেন্দ্র হল তার মেল। হাফলং বাসস্ট্যান্ড থেকে শুরু করে লেক পর্যন্ত বিস্তৃত এই মেল। হাফলং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে একেবারে স্বর্গরাজ্য। এখানে কি নেই? যেমন আপনি প্রকৃতির অপার স্নেহ পাবেন, প্রকৃতির অপার ভালোবাসা পাবেন, ঠিক তেমনই অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে তাদের সবচেয়ে ভালো লাগার বিষয় ট্রেকিং, প্যারাগ্লাইডিং, এ দুটো আপনি উপভোগ করতে পারবেন। ট্রেকিং, প্যারাগ্লাইডিং সহ নানান অ্যাডভেঞ্চার বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। পাহাড় জুড়ে শুধুই সবুজ গাছপালা, আর তার সঙ্গে আপনি প্যারাগ্লাইডিংও করতে পারবেন, আর করতে পারবেন ট্রেকিংও সেই পাহাড়ি নির্জন সুন্দর পথে, যে পথে শুধুমাত্র আপনার সঙ্গী পাইন গাছ, আর সেই পাইনে অসংখ্য রং বেরঙের অর্কিড, যেন এক স্বপ্নের রাজ্য।

আচ্ছা, এই হাফলংয়ে গিয়ে আর কি কি দেখবেন? একসময় ভীষণ অশান্তিতে উত্তাল ছিল অসম রাজ্য। কিন্তু জানেন, সেই উত্তপ্ত সময়ে, সময় যখন প্রচণ্ড উত্তাল ছিল, সেই সময়ও কিন্তু বিকেলবেলায় হাফলং হ্রদের ধারে স্থানীয় মানুষেরা দুদণ্ড শান্তির খোঁজে চলে আসতেন, আজও আসেন। সন্ধে হলেই, বিকেল সন্ধ্যের সময়ে এই হাফলং হ্রদ অসংখ্য মানুষে ভরে যায়। এখনো মানুষ বসে আড্ডা দেন, সঙ্গে জুটে যান ভিন রাজ্যের বা ভিন দেশের অচেনা পর্যটকেরাও। শহরের মাঝখানে অবস্থিত প্রকাণ্ড আকারের হাফলং হ্রদটি ভীষণ ভীষণ শান্ত সুন্দর এক হ্রদ। এই হ্রদটা শহরটাকে দুই ভাগে ভাগ করেছে। হ্রদের ধারে স্থানীয় বিদেশি পর্যটকদের আড্ডা বসে প্রতিদিন নিয়ম করে, আর হ্রদের মধ্যে চলে মাছেদের আড্ডা। সেই মাছেরাও আপনার সঙ্গে বেশ খানিকটা সময় আড্ডা দিতে পারে, যদি আপনি প্যাকেট থেকে কোনো খাবার তাদের উদ্দেশ্যে দেন। হ্যাঁ, প্যাকেটজাত কোনো খাবার দেবার আগে অবশ্যই দেখে নেবেন কি দিচ্ছেন। একটুখানি মুড়ি বা বিস্কিট আপনি দিতেই পারেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু দেবেন না, তাহলে তাতে প্রকৃতির ক্ষতি, মাছেদেরও ক্ষতি। আর এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখা, প্রকৃতির সৃষ্ট প্রাণীদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের ওপর বর্তায়। তাই যা কিছু করবেন, ভেবে চিন্তে করবেন। এমন সুন্দর পাহাড়ি পরিবেশ, এমন সুন্দর জায়গা, এমন সুন্দর এক হ্রদ, কিন্তু আশপাশে বেশ কিছু প্লাস্টিক, প্লাস্টিকের বোতল চোখে পড়ে। তাই আপনারা যারা ঘুরতে যাবেন বা যাচ্ছেন, তারা আর খানিকটা সচেতন হবেন, এটুকু আশা করি। এরপরে আপনি চলে যেতে পারেন পানিমুর জলপ্রপাতে। হাফলং থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত পানিমুর জলপ্রপাত দূর থেকে দেখলে মনে হয় যেন জল নয়, পাহাড়ের ওপর থেকে ছলকে পড়ছে দুধের স্রোত। এটি আসলে অসমের কপিনী নদীর এক দুরন্ত রূপ। পাথুরে পথ পেরিয়ে কপিনী নদী নিচের পাথুরে আছড়ে পড়ে এক নতুন নাম নিয়েছে, পানিমুর জলপ্রপাত। এখানকার নিকটতম রেল স্টেশন লামডিং। সেখান থেকে গাড়ি নিয়ে পানিমুর পৌঁছানো যায় খুব সহজেই। চাইলে এই জলপ্রপাত এলাকায় এক রাত আপনি কাটাতেও পারেন, আর যদি তা পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, একেবারে সোনায় সোহাগা। থাকার জন্য রয়েছে ফরেস্ট

ইন্সপেকশন বাংলো। যদিও আগে থেকে বুকিং না থাকলে সেখানে কিন্তু আপনি কোনোভাবেই স্থান পাবেন না, তাই যাওয়ার আগে চেষ্টা করবেন ফরেস্ট ইন্সপেকশন বাংলোটা বুক করে যাওয়ার। আর সেটা বুক করার জন্য হাতের সামনে রয়েছে মোবাইল ফোন, একবার টাইপ করলেই আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন চোখের সামনে। পানিমুরের কাছেই রয়েছে ছবির মতো সুন্দর মাইবং এবং উমরাংসো নামের দুটি গ্রাম। ঘুরতে গেলে অবশ্যই এই দুটি গ্রামে আপনি ভিজিট করবেন, দেখবেন স্থানীয় মানুষদের জীবনযাত্রা। এরপরেই চলে আসুন থুরুক। ফলং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত থুরুক গ্রামটি গত বছর খবরের শিরোনামে উঠে এসেছিল। গত বছর জানুয়ারি মাসে সাদা বরফে ঢেকে যায় গোটা গ্রাম, আর সেই বরফ দেখতে ভিড় জমান পর্যটকেরা। আর সেই বরফের কারণেই শিরোনামে উঠে আসে এই গ্রামটি। গ্রামে যাওয়ার জন্য কিন্তু কোনো সড়ক পথ পাবেন না, শুধুমাত্র মাটি কেটে তৈরি করা হয়েছে এক পায়ে চলার রাস্তা। উপযুক্ত পর্যটন সুবিধা নেই বলে গ্রামে পর্যটকরা রাত কাটাতে পারে না। এরপরেই আপনি চলে আসুন বড়াইল অভয়ারণ্যে। অসমের কাছাড় জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য হল বড়াইল। এখানে অবশ্যই আসবেন, আর তারপরে যেখানে যাবেন সেটি হল জাটিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টার। ডিমা হাসাও জেলার জাটিঙ্গা গ্রাম হাফলং থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামে বার্ড ওয়াচিং সেন্টারে না গেলে কিন্তু ঠকতে হবে। এই সেন্টার থেকে পাখিদের উড়তে অবশ্য আপনি দেখতে পাবেন না, কিন্তু দেখতে পাবেন পাখিদের আত্মহত্যা করতে। আর এই কারণেই গ্রামটি আজ বিশ্ববিখ্যাত। জাটিঙ্গা গ্রামে প্রতি বছর সেপ্টেম্বর মাসের একটি নির্দিষ্ট সপ্তাহ থেকে অক্টোবর মাস পর্যন্ত হাজার হাজার পাখি আত্মহত্যা করে, আর সেটি দেখতে চাইলে আপনাকে চলে আসতে হবে হাফলং। তাহলে দেরি কিসের, চটপট বেরিয়ে পড়ুন হাফলং এর উদ্দেশ্যে। শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে

0: জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারমন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
1: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থান সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানে সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকে বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে।
2: Maybe for the Abraham Accords, I don't want to get ahead of myself on this one, but they say for the Abraham Accords, and we're going to be filling it up. A lot of countries want to come into the Abraham Accords, you know we have 4, but they're great countries and they were brave doing it, and it's worked out very well, and we're going to be filling up the Abraham Accords. They're going to be, filling it up.
0: এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট

0: সেবা চালু করার নির্দেশ দিয়েছেন ইরান কর্তৃপক্ষ। 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদনও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএলের প্লে অফ পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। দু দলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্টিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানের চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন। ভোর হলো, দৌড় খোলো খুকুমনি ওঠরে, সামনে হারমোনিয়াম, পাশে পানির বাটা। হারমোনিয়ামের ঢাকার ওপরে খোলা থাকে একটি খাতা আর ফাউন্টেন পেন। আপন মনে হারমোনিয়াম বাজিয়ে চলেছেন কবি, মাঝে মাঝে কি যেন লিখছেন খাতায়, একটা লাইন লেখেন, আবার হারমোনিয়ামে আত্মমগ্ন হয়ে যান, নিজেই মনে মনে গাইতে থাকেন, কখনো গুনগুন করে গাইছেন, আবার কখনো বেশ জোরে গেয়ে উঠছেন গান। আবার কিছুক্ষণ পর হারমোনিয়াম রেখে খাতা টেনে ফাউন্টেন পেন নিয়ে খসখস করে লিখে ফেলছেন বেশ কিছু কথা। আসলে এভাবেই গান রচনা করছেন তিনি, তিনি মানে নজরুল ইসলাম। ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনলাম নজরুল গীতি ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে। এই কারণেই বলছি এই কথা, নজরুল ইসলাম আধ ঘন্টার মধ্যে একটি গান রচনা করে ফেলতে পারতেন, কখনো কখনো আধ ঘন্টারও কম সময়ের মধ্যে তিনি গান রচনা করেছেন। বুদ্ধদেব বসু একবার তাকে গান রচনা করতে দেখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে নজরুল ইসলাম এসেছেন, আর ওই বাড়িতেই নজরুল ইসলামকে গান রচনা করতে দেখেছেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেববাবুর কথায়, সৃষ্টিকর্মটি যে নির্জনতার দাবি করে বলে আমরা চিরকাল শুনে এসেছি, তার তোয়াক্কা রাখলেন না নজরুল। ঘর ভর্তি লোকের উপস্থিতি তাকে বিব্রত করে না মুহূর্তের জন্য, বরং অন্যদের চোখে চোখে তাকিয়ে হাসির উত্তরে হাসি ফুটিয়ে তিনি যেন নতুন প্রেরণা সংগ্রহ করেন। হারমোনিয়াম বাজাতে বাজাতে গেয়ে উঠছেন এক একটি লাইন, আর তারপর তার বড় বড় সুগোল অক্ষরে তিনি লিখে রাখছেন সেই লাইনগুলি খাতায়। আবার কিছুক্ষণ বাজনা, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয়, চতুর্থ। দর্শকেরা নীরব অথবা সরব, প্রশংসায় চর্চিত হয়ে ফিরে ফিরে আসছেন তার গানের কথায়। আবার তিনি গাইছেন গান, সদ্য রচিত একটি স্তবক হঠাৎ তিনি গেয়ে উঠলেন। এমনি করে আধ ঘন্টার মধ্যে

তিনি রচনা করলেন বিখ্যাত এক গান। তারপর ধরলেন সেই গান, নিশি ভোর হলো জাগিয়া পরাণ পিয়া। এই গানটি রচনা করতে আমি তাকে দেখেছিলাম। লিখেছেন বুদ্ধদেব বসু। আসলে যারা জিনিয়াস হন তারা বোধহয় এমনই হতে পারেন। ঘরভর্তি লোকের মাঝে, এত চিৎকার চেঁচামেচির মাঝে নিজেই রচনা করে চলেছেন তার গান। অন্য কারোর দিকে, অন্য কোনো কিছুতেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। আপন মনে হারমোনিয়াম বাজিয়ে তিনি গাইছেন, একটি করে লাইন আর খাতায় লিখে রাখছেন। এভাবেও সৃষ্টি করা যায়। শুধু সৃষ্টি নয়, এভাবেও অবিস্মরণীয় সব সৃষ্টি করা সম্ভব, তা দেখিয়েছেন নজরুল ইসলাম।

পাছাড়াই জন্মগ্রহণ করেছিল একটি মেয়ে, আর তাই মা বাবার আফসোসের শেষ ছিল না। মা বাবা সহ্য করতে পারলেন না বেশি দিন। মাত্র এক সপ্তাহ বয়সেই পঙ্গু মেয়েকে রাস্তায় ফেলে দিলেন নিষ্ঠুর মা বাবা। কিন্তু সেই মেয়ে যে একদিন বড় হয়ে সুপার মডেল হবে সে কথা কে জানত? 23 বছর বয়সী এই সুপার মডেলের নাম

স্যার, দুই পা না থাকলেও ইচ্ছে আর মনোবলের জোরেই আজ তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে চমকে দিয়েছেন সারা পৃথিবীকে, গোটা বিশ্বকে তার রূপের ছোঁয়ায় ভুলিয়ে দিয়েছেন তিনি। সেসারের জন্ম থাইল্যান্ডে। জন্ম থেকেই শারীরিকভাবে পঙ্গু মেয়ের মা বাবা তাকে জন্মের 100

একটি বুদ্ধ মন্দিরের পাশের রাস্তায় ফেলে রেখে চলে যান। আমি জানি না মা বাবা কি করে এতটা নিষ্ঠুর হতে পারে। কোনো মা বাবা তার নিজের সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর কিভাবে হয়, এই ঘটনাগুলো সামনে না এলে তা সত্যিই বিশ্বাস করা যায় না। মা, মা তো সকলে হতে পারেন না। মা তো তিনি যিনি ৯ মাস গর্ভধারণ করেন, সেই যন্ত্রণা সেই কষ্ট সহ্য করেন, তারপর সন্তান প্রসব করেন, আর সেই সন্তান তার নিজেরই এক অংশ, বলা যায় তার নিজের হৃদয়ের একটি টুকরো। জানি না সেই মাও কি করে সন্তানকে রাস্তায় বসিয়ে দিয়ে এসেছিলেন। যাই হোক, এরপরেই মেয়েটির জীবনে নেমে আসে এক দুর্যোগ। প্রথমে তাকে অনাথ আশ্রমে নিয়ে চলে যাওয়া হয়, সেখান থেকেই তাকে দত্তক নিয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রের জিমি ও মারিয়ান সেসার নামের এক দম্পতি। আর তারপরেই বদলে যায় তার ভাগ্য, সন্তান স্নেহে বড় করেন বিকলাঙ্গ সেই মেয়েকে। আর তারপর তাকে পড়াশুনো, গান বাজনা সমস্ত কিছু শেখান সেই দম্পতি। তারপর সেসার আজ বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত এক মডেল। সেসার জানিয়েছেন, শুধু বিজ্ঞাপন থেকেই মাসে প্রায় $60,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,০০০০ টাকা তিনি আয় করেন। সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি, যেখানে তার জীবনটা অনায়াসেই নষ্ট হয়ে যেতে পারত, হারিয়ে যেতে পারত। কিন্তু ওই যে ভবিতব্য, আমাদের সকলের অজান্তেই একজন সমস্ত প্ল্যান করে রেখেছেন, সেই অনুসারেই যে সব কিছু চলবে, তাই কখনো ভেঙে পড়ব না। যত প্রতিকূল সময়ই আসুক, লড়াইটা করতে হবে, লড়াইটা চালিয়ে যেতে হবে। কারণ তার কি পরিকল্পনা রয়েছে সে যে কেবল তিনিই জানেন। আর তাই আমাদের কর্ম আমাদের করে যেতে হবে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী।

0: যত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় আমি স্পন্দন দাস রয়েছে আপনাদের সঙ্গে। দুজনেই কালজয়ী প্রতিভার অধিকারী, সরস্বতীর বরপুত্র, কিন্তু তার সত্ত্বেও দুজনকেই বারে বারে সইতে হয়েছে নানান আঘাত। জীবনে বারবার হানা দিয়েছে মৃত্যু শোক, কিন্তু নতি স্বীকার করেননি তারা। মৃত্যুঞ্জয়ী শাশ্বত জীবনের চিরায়ত জয়গানই এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামকে। রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও কথা নিয়ে আকাশবাণী মৈত্রী সংবাদের নিবেদন।

0: প্রাণাধিক প্রিয় কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর রবীন্দ্রনাথ লিখেছিলেন, সমী যে রাতে গেল তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল, যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। আর অতি আদরের ধন প্রিয়পুত্রের মৃত্যুতে নজরুল ইসলাম লিখলেন,
1: রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে, আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম।

প্রিয়জনের মৃত্যু যন্ত্রণা, বিচ্ছেদ বেদনা তাদের যে ভোগ করতে হয়নি এমনটা নয়, বরং বারবার দুঃসহ আঘাত জর্জরিত করতে চেয়েছে এই দুই কবিচিত্তকে। প্রিয়জনের বিয়োগ ব্যথা, বিরহ শোক, সেও তো মৃত্যুরই সমান। আর তার সঙ্গে সঙ্গে জীবন থেকে পত্নী, সন্তান, এদের চিরতরে চলে যাওয়া অমোঘ সত্য হয়ে কঠিন বজ্রের মতো নেমে এসেছে দুজনের ওপরে।

করেননি, মৃত্যু যন্ত্রণাকে অস্বীকার করেননি, কিন্তু এসবের ঊর্ধ্বে মৃত্যু জয়ের মন্ত্র তারা রচনা করেছিলেন, আর তারই বাণী তারা শুনিয়ে গেছেন।

মৃত্যুর মধ্য দিয়েই মানবাত্মার গতি হয় সেইখানেই। মৃত্যু কোনো শেষ নয়, পূর্ণতার মাঝে স্থান পাওয়ার এক পথ মাত্র। ধ্বংস থেকে, লয় থেকেই নতুন সৃষ্টির সূচনা। নজরুল বললেন, ঝড়ে যে ফল ধুলায় জানি হয় না সে তো হারা, সেই ঝরা ফলেই নেয় যে জনম

রবি ঠাকুর একই কথা বললেন তার ভাষায়। কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য।

0: আঘাত ততক্ষণই আহত করার ক্ষমতা রাখে যতক্ষণ তাকে ভয় করা হয়। মৃত্যু তখনই আঘাত হয়ে দেখা দেয় যখন তাকে এড়াবার চেষ্টা চলে। দুঃখ তখনই ভয়ঙ্কর যখন তাকে অস্বীকার করার হাজারো পথ খুঁজে বেড়াই আমরা। অথচ দুঃখই হোক মৃত্যুই হোক, যেদিন সেই কঠিন নির্মমকে আমরা নির্ভয়ে নিজের করে জড়িয়ে নিতে পারব, সেদিন যন্ত্রণার তীব্র তীক্ষ্ণ শানিত বাণও তার শক্তি হারাবে, মরণও হবে মধুর।
1: তোর হতে ভেবেছেন মনে, তোর জয় নির্তয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গেল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে।

দুজনেই কালজয়ী প্রতিভার অধিকারী, সরস্বতীর বরপুত্র, কিন্তু তা সত্ত্বেও দুজনকেই বারে বারে সইতে হয়েছে নানান আঘাত। জীবনে বারবার হানা দিয়েছে মৃত্যুশোক, কিন্তু নতি স্বীকার করেননি তারা। মৃত্যুঞ্জয়ী শাশ্বত জীবনের চিরায়ত জয়গানে এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে রবীন্দ্রনাথও কাজী নজরুল ইসলামকে। রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও কথা নিয়ে আকাশবাণী মৈত্রী সংবাদের নিবেদন দৃষ্টিকোণ শুনলেন।

গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। একদিনে প্রায় 274 জন আরোহী এভারেস্ট জয় করলেন, কিন্তু এসবের মাঝেও উদ্বেগ বাড়াচ্ছে ডেথ জোন। ভয়াবহ ভিড়, সেখানে বাড়ছে বর্জ্যস্তূপ, পৃথিবীতে রেকর্ড।

তৈরি হয়েছে। 2026 সালের 20 মে নেপালের দিক থেকে বিশাল সংখ্যক এক পর্বতারোহী এভারেস্টের চূড়োয় এসে পৌঁছন। অসংখ্য পর্বতারোহী নেপালের দিক থেকে এভারেস্ট জয়ের লক্ষ্যে পাড়ি দিয়েছিলেন। পর্বতারোহণ ইতিহাসে এটি একদিকে যেমন বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে এটি এভারেস্টের ক্রমবর্ধমান অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। জানা গেছে, সিজনের শুরুতে প্রধান রুটে প্রচণ্ড বরফের বাধা তৈরি হওয়ায় সামিট কার্যক্রম বিলম্বিত হয়। পরে আবহাওয়া অনুকূল হতেই শত শত আরোহী একই সময়ে শীর্ষ জয়ের চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, 8000 মিটারের ওপরে অবস্থিত বিপজ্জনক ডেথ জোনে দীর্ঘ মানব সারি তৈরি হয়েছে, যেন এক মানব প্রাচীর তৈরি হয়েছে। এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম থাকায় সামান্য বিলম্ব প্রাণঘাতী হয়ে উঠতে পারে, আর হচ্ছেও তাই। যদিও নেপাল সরকার এভারেস্ট পারমিট ফি বাড়িয়ে $15,000 করেছে, তবুও চলতি মৌসুমে প্রায় 500 বিদেশি আরোহীকে অনুমতি দেওয়া হয়েছে এভারেস্ট জয় করার। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক অভিযানের প্রসারের ফলে এখন অভিজ্ঞ আরোহীর পাশাপাশি কম দক্ষ অভিযাত্রীর সংখ্যাও দ্রুত বাড়ছে, আর তার ফলেই দুর্ঘটনা এবং শারীরিক বিপর্যয় লেগেই চলেছে এবং ঘটছে মৃত্যুও। একটা সার্ভেতে দেখা গেছে, প্রতিটি পর্বতারোহী গড়ে প্রায় 18 পাউন্ড বর্জ্য পাহাড়ে ফেলে আসে। বছরের পর বছর ধরে জমে থাকা অক্সিজেন সিলিন্ডার, প্লাস্টিক, প্লাস্টিকের বোতল, তাঁবু ও মানব বর্জ্যে এভারেস্টের ঢালে দূষণ এখন মাত্রা ছাড়িয়ে গেছে, আর এভারেস্টের ঢাল এখন দূষণের বড় উৎসে পরিণত হয়েছে। আর এই কারণে এখন অভিযাত্রীদের সব ধরনের বর্জ্য নিচে ফিরিয়ে নিয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু তারপরেও আইনকানুন প্রশাসনকে ফাঁকি দিয়ে সমানে চলছে পাহাড় নোংরা করা। মানুষ মেতে উঠেছে নোংরা করার খেলায়, আর এর ফলে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড় এবং প্রকৃতি। বিশেষজ্ঞদের মতে, এভারেস্টে মানুষের এই রেকর্ড উপস্থিতি মানব সাহসের প্রতীক হলেও একই সঙ্গে প্রশ্ন তুলেছে, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পর্বতটি কতটা চাপ আর বহন করতে পারবে, আর কতদিনই বা বহন করতে পারবে এটি? সেই প্রশ্ন দানা বেঁধেছে সকলের মনে, আর তাই যারা যাচ্ছেন বা যাবেন তাদের সকলকেই সচেতন হতে হবে। সচেতন হতে হবে আমাদের, প্রকৃতি ভালোবাসার জন্য তার উন্মুক্ত আঁচল বিছিয়ে রেখেছে সর্বত্র, কিন্তু আমরা কিভাবে তাকে ব্যবহার করব, আমরা কিভাবে তাকে যত্ন করব, তা যে নির্ভর করছে শুধু আমাদেরই ওপর। তাই সাবধান হতে হবে আমাদের, সচেতন হতে হবে আমাদের।

শ্যামল গুপ্তর কথায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানটি। এখন সময় জানা অজানার।

0: জানা অজানায় পরপর দুদিন শুনবেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর শ্রাবন্তী বসু।
1: ইঞ্জিনিয়ারিং কিংবা প্রযুক্তিবিদ্যা বললে মনে হয় অঙ্ক আর ফিজিক্স, কিছুটা কেমিস্ট্রি থাকতেও পারে, কিন্তু জীববিদ্যা বায়োলজি, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং শব্দটাই কেমন একটু বেমানান লাগে। সম্প্রতি জীববিদ্যার সঙ্গে হাত মিলিয়ে এসেছে বায়ো ইঞ্জিনিয়ারিং। বিষয়টি একটু বলি। জীবদেহে বা জীবকোষে ইঞ্জিনিয়ারিংকে যখন প্রয়োগ করা হয় সেটাই হয়ে যায় বায়ো ইঞ্জিনিয়ারিং। ধরুন কারো হাত ভেঙে গেল, সেখানে লাগানো হল স্টিলের প্লেট, কিংবা কারো কোনো অঙ্গ প্রতিস্থাপিত করা হল কোনো কৃত্রিম অঙ্গ দিয়ে, অথবা কেউ শুনতে পাচ্ছেন না, ব্যবহার করতে হচ্ছে হিয়ারিং এড, কারো বা চোখের দৃষ্টি বেশ কম, ব্যবহার করেন চোখের লেন্স, এসবই বায়ো ইঞ্জিনিয়ারিং এর অঙ্গ। জীবদেহ বোঝা গেল, যন্ত্রপাতি এবং প্রযুক্তিও বোঝা গেল, কিন্তু দুটোর সম্পর্কটি ঠিক কি? শুধু কি যন্ত্রপাতির জ্ঞান থাকলেই সার্থকভাবে এই সব কাজ করা যায়? এক কথায় উত্তর, না। এই ধরনের প্রযুক্তিতে যন্ত্রপাতি এবং পদার্থবিদ্যার জ্ঞান যতটা লাগে ততটাই লাগে আমাদের শারীরবিদ্যার জ্ঞান, জীববিদ্যার জ্ঞান লাগে, কেননা এইসব যন্ত্র কাজ করে দেহের সংস্পর্শে। হিয়ারিং এডকে ঠিক কতটা সক্রিয় করলে কানের ক্ষতি হবে না সেটা জানতে যেমন শব্দবিজ্ঞানের প্রয়োগ জানতে হয়, হিয়ারিং এড তৈরি করার পদ্ধতি জানতে হয়, হিয়ারিং এডের নিয়ন্ত্রণ কৌশল জানতে হয়, তেমনই জানতে হয় কানের গঠন সম্পর্কে, তার শ্রবণ ক্ষমতা সম্পর্কে। চোখের সংস্পর্শে আসে যে লেন্স, কি কি উপকরণ ব্যবহার করলে সেটি সবচেয়ে আরামদায়ক হবে, চোখে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, তার জন্য নতুন নতুন উপাদান তৈরির গবেষণা চলছে পৃথিবী জুড়ে। সেখানেও একই কথা, ভালো একটি লেন্স তৈরি করতে গেলে লেন্স সম্পর্কে যেমন জানার দরকার, তেমনই জানার দরকার চোখের মাসল সম্পর্কে, চোখের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে এই ধরনের গবেষণা চলছে। কি ধরনের উপকরণ ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত অঙ্গটির

0: সঠিক প্রতিস্থাপন হয় এবং কোন শারীরিক বিক্রিয়া হয় না সেটিই গবেষণার মূল বিষয়। এখানে নিকেল, টাইটানিয়ামের মতো ধাতু, বিভিন্ন সংকর ধাতু যেমন ব্যবহার করা হয়, তেমনই ব্যবহার করা হয় পলিস্টাইরিন, পলিপ্রোপিলিন, নাইট্রাইল, সিলিকনের মতো পলিমার। বাড়িতে বসে আমরা অনেক সময় ব্লাড সুগার মাপি, সেই সুগার মাপার যন্ত্রটিও বায়ো ইঞ্জিনিয়ারিং এর অবদান। এসি মেশিন তৈরির মধ্যেও রয়েছে বায়ো ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া। 1920 দশকে আমেরিকান সোসাইটি অব হিটিং অ্যান্ড ভেন্টিলেশন থেকে মেডিকেল ইঞ্জিনিয়ার আর শারীরবিদ্যার বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছিল মানবদেহের উপর তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব দেখার জন্য। উদ্দেশ্য ছিল এয়ার কন্ডিশনিং মেশিন বা এসি মেশিন তৈরি করা। তখন অবশ্য বায়ো ইঞ্জিনিয়ারিং শব্দটির প্রচলন হয়নি এবং ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যে শারীরবিদ্যার কোন সম্পর্ক থাকতে পারে সে ধারণাটিও স্পষ্ট হয়নি। 1950-এর কাছাকাছি বায়ো ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত আলোচনা, সেমিনার, কনফারেন্সে যাদের খুব বেশি প্রতিপত্তি ছিল তারা হলেন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি ও তাদের প্রয়োগ থেকে শুরু হয় এই ধারা। তারপর ধীরে ধীরে স্পষ্ট হয় ইঞ্জিনিয়ারিং ও জীববিদ্যার সম্পর্ক, মুছে যেতে থাকে এই দুটি বিষয়ের ভেদরেখা। তখন একটি প্রতিবন্ধকতা আসে, দেখা যায় যারা জীববিদ্যা পড়েছেন তারা ইঞ্জিনিয়ারিং একেবারে জানেন না, আর যারা ইঞ্জিনিয়ারিং জানেন তাদের জীববিদ্যার দৌড় স্কুলের গণ্ডি পর্যন্ত। মূলত এই ফাঁক পূরণ করতে গিয়েই জন্ম হল একটি নতুন বিষয়ের এবং বায়ো ইঞ্জিনিয়ারিং নামটিরও জন্ম হল। খুব সহজভাবে বলতে গেলে বায়ো ইঞ্জিনিয়ারিং এর দুটো দিক আছে। একটা দিকে মানব দেহের প্রয়োজনে যন্ত্রপাতির উদ্ভাবন, আরেকটা দিকে আছে জীবনকে কাজে লাগিয়ে কোন পদ্ধতি বা প্রোডাক্ট তৈরি করা। প্রথমটির ক্ষেত্রে যেন প্রযুক্তিবিদ্যা বা ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগানো হচ্ছে মানব কল্যাণে, আর দ্বিতীয়টির ক্ষেত্রে যেন ছোট ছোট অণুজীব, যত ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এরা হাত বাড়িয়ে দিচ্ছে প্রযুক্তিকে গড়ে তুলতে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারাবাহিকের প্রথম পর্ব, বললেন ডক্টর শ্রাবন্তী বসু।
2: শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডার সময় প্রায় শেষ, ঘড়ি চোখ রাঙাচ্ছে, বিদায় নিতে হবে এবার। তবে যাওয়ার আগে মান্নাদের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর পণ্ডিচেরি, যার বর্তমান নাম পুদুচেরি। বলেছেন ডক্টর শ্রেয়া দত্ত রায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী এই শহর। শুরুতেই এই শহরের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে কয়েকটি কথা। ভারতের দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু প্রদেশের সর্বাধিক জনবহুল শহর এটি। এই শহর ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। শহরটি তামিলনাড়ু রাজ্য দিয়ে পরিবেষ্টিত। তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাই, যার পূর্ব নাম মাদ্রাস, থেকে এর দূরত্ব 160 কিলোমিটার। জানব এই শহরের ইতিহাস আজকের ঐতিহাসিক শহরের কথায়। ওলন্দাজ, পর্তুগিজ, ব্রিটিশ, ফরাসি প্রভৃতি দেশের ব্যবসায়ীদের পা পড়েছিল এই শহরের মাটিতে। এই শহরের ইতিহাসকেও ভাগ করা যায় কয়েকটি যুগে।

প্রথমে প্রাচীন যুগ, এই সময়ে পণ্ডিচেরি ছিল ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। গ্রিস, রোম এছাড়া এশিয়ার নানা দেশের সঙ্গে এই সময়ে বাণিজ্যিক সূত্রে সম্পর্ক স্থাপিত ছিল এই শহরের। এর পরবর্তীকালে এই প্রাচীন যুগেই পল্লব ও চোল রাজত্বের শাসনকাল পরিলক্ষিত হয় এই শহরে। পল্লব ও চোল রাজাদের স্থাপত্যের নিদর্শন যার সাক্ষ্য বহন করছে, বিভিন্ন মন্দির স্মৃতিস্তম্ভ যার নিদর্শনস্বরূপ আজও দাঁড়িয়ে আছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাচীন যুগের সময়কাল 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ, সময়সীমা 500 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ। 1400 শতাব্দীতে পণ্ডিচেরি বিজয়নগর সাম্রাজ্যের অধীনে আসে। এই সময়ে শহরের সংস্কৃতি ও স্থাপত্যের প্রভূত বিকাশ দেখতে পাওয়া যায়। বিজয়নগর সাম্রাজ্যের পর পর্তুগিজ ও ডাচ অর্থাৎ ওলন্দাজদের শাসন পরিলক্ষিত হয় পণ্ডিচেরিতে। সময়কালটি হল 16 শতাব্দী। পণ্ডিচেরি প্রধান বাণিজ্য কেন্দ্র রূপে চিহ্নিত হয় এবং এইভাবেই ইউরোপীয় সাম্রাজ্যবাদের সূচনা হতে দেখা যায় পণ্ডিচেরি সহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহে। 1600 খ্রিস্টাব্দ থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল

পুরোটাই ফরাসি শাসন কায়েম ছিল পণ্ডিচেরি শহরের বুকে। এই সময়সীমার মধ্যে 1674 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পণ্ডিচেরিকে তাদের প্রধান বাণিজ্য শহর হিসাবে ঘোষণা করে। ফ্রেঞ্চ ইন্ডিয়ার রাজধানী ঘোষণা করা হয় এই শহরকে। ফ্রাঁসোয়া মার্টিন, একজন ফরাসি অফিসার, 1674 সালে পণ্ডিচেরির প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন, যাকে বলা হয় ফাদার অফ পণ্ডিচেরি ইন ফ্রেঞ্চ ইন্ডিয়া। ইতিহাস বলে এই ব্যক্তি একটি ছোট্ট মাছ ধরার গ্রাম থেকে পণ্ডিচেরিকে সমৃদ্ধশালী বন্দর শহরে রূপান্তরিত করেছিলেন। ফরাসি শাসনকালে পণ্ডিচেরি তার উন্নতির চরম সীমাকে স্পর্শ করেছিল। এই সময় স্থাপত্যের দিক থেকে যে সমস্ত স্মরণীয় ভবন নির্মিত হয়েছিল সেগুলি হল দ্য রাজনিবাস, হোটেল ডিভিল, ইগলিস, দ্য নটর ডেম ডেস অ্যাঞ্জেস। ব্রিটিশ শাসন চলেছিল পণ্ডিচেরিতে 1761 থেকে 1816 খ্রিস্টাব্দ পর্যন্ত। সপ্তবর্ষের যুদ্ধের সময়ে পণ্ডিচেরি ব্রিটিশ শাসনের দখলে আসে। 1816 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশদের শাসন চলেছিল পণ্ডিচেরিতে। 1814 সালে ট্রিটি অফ প্যারিস অর্থাৎ প্যারিস চুক্তির মাধ্যমে পণ্ডিচেরি আবার ফরাসি শাসনের আওতায় আসে। এরপর 1947 সালে স্বাধীন হয় ভারতবর্ষ। পণ্ডিচেরি ভারতের একটি অংশ হিসেবে বিবেচিত হয় 1954 সালে। এরপর ডি ফ্যাক্টো ট্রান্সফারের মাধ্যমে ফ্রান্সের শাসনের ক্ষমতার হাত থেকে ভারতের হাতে এই ক্ষমতার স্থানান্তর হয়। তারিখটি ছিল 1954 সালের পয়লা নভেম্বর। আধুনিক যুগ, 1954 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত এর ব্যাপ্তি। আধুনিক যুগের এই সময়সীমার মধ্যে 1963 সালে ভারত সরকার পণ্ডিচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে। ইউনিয়ন টেরিটরি অ্যাক্ট পণ্ডিচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চল রূপে চিহ্নিত করেছিল। এর আগে 1954 সালে ফরাসি শাসনকালে এই রাজ্যের ক্ষমতা হস্তান্তরিত হয় ফরাসিদের হাত থেকে ভারত সরকারের হাতে। এই ঘটনার কথা আগেই উল্লেখ করেছি। 2006 সালে পণ্ডিচেরি থেকে পরিবর্তিত হয়ে এর নামকরণ হয় পুদুচেরি। শহরের অর্থনৈতিক বিকাশ পর্যটন, শিক্ষা, শিল্প প্রভৃতি ঐতিহাসিক সাক্ষ্য বহন করে। এই শহরের স্থাপত্যসমূহ ঐতিহ্য বহনকারী। ফরাসি স্থাপত্য ও তামিল স্থাপত্যের সংমিশ্রণ যার মধ্যে প্রতিফলিত হতে দেখা যায়। বলব সেসব কথাও অতি সংক্ষিপ্ত পরিসরে।

পল্লব রাজত্বের পর এবার চোল রাজত্বকালে পণ্ডিচেরিতে স্থাপত্যের নিদর্শন স্বরূপ যে মন্দিরগুলির সন্ধান মেলে তার মধ্যে উল্লেখযোগ্য বড়ধরাজ পেরুমাল মন্দির, এই মন্দিরের কথা শুনব। অতি সংক্ষেপে, দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি চোল রাজবংশের এক অন্যতম নিদর্শন। এটির অবস্থান শহরের হেরিটেজ টাউন অঞ্চলে। হিন্দু দেবী লক্ষ্মী ও হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির। মন্দিরটি মূলত 1100 শতকে চোলরা তৈরি করেছিল। পরবর্তীকালে 1200 শতকে এর পুনর্নির্মাণ এবং সম্প্রসারণ করা হয়। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সময় ধ্বংসপ্রাপ্ত হলেও পরবর্তীতে পুনর্নির্মাণ করে নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে বর্তমানের রূপ পরিগ্রহ করেছে এই মন্দিরটি। এই মন্দিরে উৎসবের সময় তো বটেই, এমনকি প্রতিদিন পূজা যেভাবে অনুষ্ঠিত হয় এবারে বলব সেই কথা। পুরোহিত সম্প্রদায়ের মানুষ এই পূজা করে থাকেন। মন্দিরের আচারগুলি দিনে 4 বার পালন করা হয়, যেমন সকাল 8টায় কালাসাথি, দুপুর 12টায় উচিকলম, বিকেল 5টায় সায়ারক্ষই এবং রাত 8টায় অর্ধজামাম। এই আচারগুলির প্রত্যেকটির আবার 3টি ভাগ থাকে। আলঙ্গারাম প্রথম ধাপ, ঈশ্বরের সাজসজ্জা, নেভেথানাম দ্বিতীয় ধাপ, ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য ও নৈবেদ্য নিবেদন, তৃতীয় ধাপ দীপা আর্দানাই, ঈশ্বরকে প্রদীপদান। মন্দিরে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক অনুষ্ঠান হয়। প্রধান যে যে উৎসব পালিত হয় সেগুলি হল ব্রহ্মোৎসব, তামিল মাসে চিত্তিয়াই 10 দিন ব্যাপী উৎসব, এর সময়কাল এপ্রিল মে মাস।

বার্ষিক পবিত্রোৎসবম পাঁচ দিনব্যাপী এই উৎসব এর সময়কাল আগস্ট ও সেপ্টেম্বর মাস, ২৫ দিনব্যাপী রাম সীতার বিবাহ উৎসব যা চিত্তিয়াইয়ের সময়েই হয়। এছাড়া রামনবমীর উৎসব এই সময় হাজার হাজার ভক্তদের সমাগম হতে দেখা যায়। মন্দিরের রথে রাম সীতা লক্ষ্মণ ও হনুমানজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের হতে দেখা যায়। শহর পণ্ডিচেরির সঙ্গে যেন বাঙালির এক আত্মিক যোগ রয়েছে। পণ্ডিচেরির কথা বলতে গিয়ে শ্রী অরবিন্দ আশ্রমের কথা যদি না বলি তাহলে এই শহরের কথা অসম্পূর্ণ থেকে যাবে। বাঙালিদের কাছে এই আশ্রমের গুরুত্ব অনেকখানি, অন্যতম পর্যটন স্থানও এটি। সংক্ষিপ্ত আকারে এর ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি। ভারতের স্বাধীনতা সংগ্রামী মানুষদের মধ্যে শ্রী অরবিন্দ ঘোষ একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ১৮৭২ সালের ১৫ই আগস্ট তার জন্ম হয়েছিল কলকাতায়। বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে তিনি ইংল্যান্ডে পাড়ি দেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে। সেখানে গিয়ে পাশ্চাত্য দর্শন ও সাহিত্যের অনুরাগী হয়ে ওঠেন তিনি। ১৮৯৩ সালে দেশে ফেরার পর তিনি যুক্ত হন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। অরবিন্দ স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ১৯০৮ সালে ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য অরবিন্দ গ্রেপ্তার হন ব্রিটিশদের হাতে। এই সময় জেলে বন্দী থাকাকালীন তিনি আধ্যাত্মিক ভাবধারার সঙ্গে পরিচিত হন, যাকে বলা হয় স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। জেল থেকে মুক্তি লাভ করে তিনি পণ্ডিচেরিতে গমন করেন এবং পরবর্তীকালে সেখানেই তার আধ্যাত্মিক ভাবনার প্রতিফলন স্বরূপ শ্রী অরবিন্দ আশ্রমের প্রতিষ্ঠা করেন। ১৯২৬ সালের ২৪শে নভেম্বর এই আশ্রমের প্রতিষ্ঠা হয়। শ্রী অরবিন্দ আর শ্রীমা আশ্রমের আধ্যাত্মিক বিকাশের পথকে সুদৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। শ্রীমা, যার আসল নাম মির্রা রিচার্ড বা মির্রা আলফাসা, তিনি ফরাসি বংশোদ্ভূত এক নারী যিনি অরবিন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার সহযোগীও হয়েছিলেন। ভারতীয় গুরুকুলের পরিবেশ অত্যন্ত পছন্দ ছিল শ্রীমার। তিনি শ্রী অরবিন্দের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং পণ্ডিচেরিতেই পরবর্তীকালে বসবাস এবং তার সারা জীবন অতিবাহিত করেছিলেন। সেই সময় আশ্রমের জীবনযাপন পদ্ধতি ছিল এই রকম। খুব ভোরে আশ্রমের সাধকরা ঘুম থেকে উঠে পড়তেন। শ্রীমা প্রাতঃকালে উঠে সকাল ৬টার সময় আশ্রমের বারান্দায় এসে সকলকে তার আশীর্বাদ প্রদান করতেন। আশীর্বাদ নিয়ে নতুন একটি দিনের কাজকর্মের সূচনা করতেন সকলে। ধ্যান ও আশ্রমের অন্যান্য কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক কাজ হিসেবে বিবেচিত হতো। প্রাথমিক অবস্থা থেকে পরবর্তীকালে আশ্রমের গঠনগত ও পরিকাঠামোগত দিকটি পরিবর্ধিত হয়, যার ফলস্বরূপ এখানকার কাজকর্ম তথা পরিকাঠামোগত বিভাগের সংখ্যা বৃদ্ধি পায়। আশ্রমে যেসব কাজকর্ম হতো সেগুলি হল অফিসের কাজ, লাইব্রেরির কাজ, ডাইনিং রুমের কাজ, বই, ফটোগ্রাফ প্রিন্টিং, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন, খেলার মাঠ, বিভিন্ন ধরনের খেলাধুলা, ডিসপেন্সারি, নার্সিংহোম, আর্ট গ্যালারি, এছাড়াও চাষবাস ভিত্তিক খামার, গবাদি পশু পালন, ফুলের বাগান, গেস্ট হাউস, লন্ড্রির কাজ, বেকারি ইত্যাদি। সকালবেলার আশীর্বাদ প্রদান পর্বের পর শ্রীমা পুনরায় সকাল ১০টায় সাধকদের সঙ্গে দেখা করতেন। এছাড়াও নিত্যদিনের কাজের শেষে প্রত্যহ সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় ধ্যান অনুষ্ঠিত হতো। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রী অরবিন্দ ও শ্রীমা বছরে ৪ বার জনসাধারণের সামনে তাদের আশীর্বাদ প্রদান করবার জন্য উপস্থিত হতেন। হাজার হাজার ভক্তের সমাবেশ হতো সেই সময়ে। বর্তমানে এই আশ্রম আগের থেকে অনেকখানি সম্প্রসারিত হয়েছে। একসময় এই আশ্রমে অনেক জ্ঞানীগুণী ব্যক্তির পদার্পণ ঘটেছিল। আজও আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবেও পণ্ডিচেরির এই শ্রী অরবিন্দ আশ্রম বাঙালি ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে নিজের স্বতন্ত্র একটি জায়গা করে নিয়েছে। পরিশেষে বলব, তামিলনাড়ু প্রদেশের এই শহর পণ্ডিচেরি বা পুদুচেরির ঐতিহাসিক গুরুত্ব অনেকখানি। মনোরম প্রাকৃতিক পরিবেশ, স্থাপত্য, ভাস্কর্য, আশ্রম, মন্দির সবকিছু মিলিয়ে পুদুচেরি ভবিষ্যতেও ভারত তথা বিশ্ববাসীর কাছে একটি স্বতন্ত্র ঐতিহাসিক শহর হিসেবে নিজের জায়গা স্থায়ী করে রাখতে সক্ষম হবে।

0: শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর ছিল পন্ডিচেরি, যার বর্তমান নাম পুদুচেরি। বললেন ডক্টর শ্রেয়া দত্ত রায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথাকার। এই অনুষ্ঠানে আজ শুনবেন কৃষ্ণনগরে নজরুল, এই বিষয়ে একটি কথিকা। বলবেন অমৃতা ভোদে।
3: পুতুল খেলার কৃষ্ণনগর, যেন কোনো খেয়ালি শিশুর খেলা শেষের ভাঙা খেলা ঘর। খোকার চলে যাওয়া পথের পানে জননীর মতো চেয়ে আছে, খোকার খেলার পুতুল সামনে নিয়ে। এরই এক টেরে চাঁদ সড়ক, একটা গোপন ব্যথার মতো করে গাছপালার আড়ালে টেনে রাখা। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য সৃষ্টি মৃত্যুক্ষুধা উপন্যাস শুরু হচ্ছে এইভাবে। নদিয়া জেলার কৃষ্ণনগরের সঙ্গে কবি নজরুলের সম্পর্ক ছিল নিবিড়। এই শহরের চাঁদ সড়ক এলাকায় গ্রেস কটেজেই জীবনের প্রায় 2.5 বছর কেটেছে, সময় পর্ব 1926 থেকে 1928। এখানেই রচিত হয় মৃত্যুক্ষুধা উপন্যাস, সূচনা হয় বাংলা সঙ্গীতে গজল গান রচনার। শহরের এক প্রান্তে চাঁদ সড়ক এলাকায় নির্জন গ্রেস কটেজ নামের এই বাগানবাড়িতেই জন্ম হয়েছে কবিপুত্র বুলবুলের 1926 সালের 9ই সেপ্টেম্বর। বুলবুলের মুখে ভাতও হয়েছিল এই বাড়িতে। গ্রেস কটেজ থেকে প্রাণতোষ চট্টোপাধ্যায়কে লেখা চিঠির কথা মনে পড়ছে। চিঠিটি লেখা 8ই মার্চ 1927। স্নেহের প্রাণতোষ, আগামী রবিবার রাত্রিরে খোকার মুখে ভাত উপলক্ষে কলকাতার ও স্থানীয় বন্ধুবান্ধবদের আমন্ত্রণ করছি, তুই না এলে হৈ হৈ আনন্দ করবে কে। নজরুল ইসলামের গ্রেস কটেজ পর্বের ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন নিয়ে কোনো জীবনীকারী বিস্তারিত কিছু লেখেননি। 2.5 বছরের পর্ব নিয়ে হয়তো 2.5 পৃষ্ঠা কি তারও কম। চাঁদ সড়কের নিকটতম প্রতিবেশী বন্ধু আকবর উদ্দিনের লেখাটি একমাত্র প্রামাণ্য এবং প্রকাশিত নথি। পরবর্তীকালে প্রাবন্ধিক গবেষক অজিত দাস কাজী নজরুল ইসলাম এক অজ্ঞাত পর্বগ্রন্থে এই পর্বের অনেকটা বিস্তারিতভাবে বিবরণ দিয়েছেন। নেতাজির বন্ধু স্থানীয় জননেতা হেমন্ত কুমার সরকার নজরুলকে কৃষ্ণনগর নিয়ে আসেন, রাখেন তাদের গোলাপট্টিতে তার বাসভবনের একটা অংশে। সালটা 1926 সালের 3রা জানুয়ারি। প্রসঙ্গত বলে রাখি, হেমন্ত কুমার

সরকার ছিলেন চিত্তরঞ্জন দাসের অনুগামী, স্বরাজ দলের চিফ হুইপ ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী বন্ধু। কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিত হেমন্ত সরকার, মুজাফফর আহমেদ, নজরুল ইসলাম, শামসুদ্দিন প্রমুখ মিলে গড়ে তুলছেন লেবার স্বরাজ দল। কিন্তু হুগলিতে কবি তখন একাধারে ম্যালেরিয়া, অপরদিকে আকণ্ঠ ঋণে জর্জরিত। কবিকে সপরিবার হুগলি থেকে একরকম

কে চিঠিতে কবি জানিয়েছিলেন, প্রায় 7 মাস ধরে তিনি জ্বরে ভুগছেন। জীবনী শক্তি তার কমে গেছে, অসুস্থতা এবং পাশাপাশি দারিদ্র তার হুগলি ছাড়ার কারণ হতে পারে বলে অনেকে মনে করেছেন। নজরুলের কৃষ্ণনগরে বসবাসকালীন সময়কে 3টি পর্বে আমরা ভাগ করতে পারি। প্রথম পর্বটি অবশ্যই তার গোলাপট্টির বাড়িকে ঘিরে। গোলাপট্টির প্রথম বাড়িটি থেকে নজরুলকে একটা অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানকারই সিএন ঘোষ লেনে। নজরুল যখন গোলাপট্টির বাড়িতে ছিলেন তখন শহর ছিল রাজনৈতিক মিটিং, মিছিল, সম্মেলনে উত্তপ্ত। 1926 সালের 6 থেকে 7 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের নিখিল বঙ্গীয় প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে গঠিত হয়েছিল বঙ্গীয় কৃষক ও শ্রমিক দল। কৃষ্ণনগরের এই সম্মেলনের জন্য নজরুল রচনা করেছিলেন শ্রমিকের গান, ওরে ধ্বংসপথের যাত্রী দল, হাতুড়ি তোল কাঁধে শাবল। উদ্বোধনী সঙ্গীত হিসেবে গানটি নিজেই গিয়েছিলেন। ছাত্র যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কৃষ্ণনগরের টাউন হলে। এই সম্মেলনের উদ্বোধন সঙ্গীত হিসেবে লিখেছিলেন ছাত্রদল গানটি, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। এরপর কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় কংগ্রেস দলের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন। এই সম্মেলনে গাওয়া হয় কান্ডারি হুঁশিয়ার। কবিতাটি লেখা 1334-এর 6ই জ্যৈষ্ঠ কৃষ্ণনগরে বসেই। উদাত্ত কণ্ঠে গাওয়া হল, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। পরবর্তী পর্ব গ্রেস কটেজ পর্ব। অপেক্ষাকৃত খোলামেলা পরিবেশে চাঁদ সড়কের একটি বাড়িতে কবিকে আনা হয়। পাশ দিয়ে বয়ে যেত অঞ্জনা নদী, এই অঞ্জনা আছে তার গানে। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা। চাঁদ সড়কের বাড়িতে আসার পর থেকেই নজরুলের মনে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ নজরুল প্রথম মহাযুদ্ধ থেকে ফিরে এসে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন কলকাতার সাহিত্যিক মহলে। তার পরের কটা বছর কেটেছে একটা প্রকাণ্ড হইচইয়ের মধ্যে। তার প্রথম পরিচয় হল বিদ্রোহী কবি হিসেবে। কৃষ্ণনগরে আসার পর চাঁদ সড়কের বাড়িতে নীরবে নিস্তব্ধতার মধ্যে তিনি নিজের সত্তা খুঁজেছিলেন। আগেই বলেছি গ্রেস কটেজেই জন্ম হয়েছিল বুলবুলের। 1926 সালের 9ই সেপ্টেম্বর সেদিন খুলনা বাগেরহাট ঘুরে কবি গ্রেস কটেজে এসে দেখেন পুত্র সন্তানের জন্ম হয়েছে। পকেটে পয়সা নেই, ঘরে খাবার নেই, কলকাতায় প্রকাশক ও বন্ধুদের কাছে চিঠি লিখে কিছু টাকা ধার চাইছেন, শিশুর জন্য দুধ কেনার পয়সাও নেই, অসহ দারিদ্র। এই বাড়িতে বসেই লিখলেন দারিদ্র কবিতাটি। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছ খ্রিস্টের সম্মান। সিন্ধু হিলদোল কাব্যের অন্তর্গত এই কবিতাটি কল্লোল পত্রিকায় 1333 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত। দীনেশ রঞ্জন দাস তাকে 10 টাকা মানি অর্ডার করে পাঠালে তিনি দারিদ্র কবিতাটি ছাপার জন্য দেন। বলেন, এই কবিতাটি বড় দুঃখে লিখেছি। ব্যক্তিজীবনের দুঃখ কষ্টের মধ্যেও কবি সৃষ্টিসুখের উল্লাসে মাতোয়ারা ছিলেন, ছুটে যেতেন প্রকৃতির কাছে, কৃষ্ণনগর সংলগ্ন নানা জায়গার সৌন্দর্যকে উপভোগ করতেন। তৃতীয় পর্বে অবশ্যই আমরা তুলে ধরতে পারি কৃষ্ণনগরে থাকাকালীন সময়ে প্রকাশিত নজরুলের অমর সৃষ্টিগুলির কথা। এই সময়ে প্রকাশ পাচ্ছে কাব্যগ্রন্থ সর্বহারা, ফণী মনসা, হিন্দোল, জিঞ্জির, সঞ্চিতা, ঝিঙে ফুল, উপন্যাস বাঁধনহারা, কুহেলিকা, প্রবন্ধ রুদ্রমঙ্গল, সঙ্গীত গ্রন্থাবলী বুলবুল। এই সময় অসংখ্য চিঠি লিখেছেন তিনি বিভিন্ন জনকে। কৃষ্ণনগরে বাসকালে একদিকে তিনি যেমন রচনা করেছেন দুর্গমগিরি, চল চল চল প্রভৃতির মতো উদ্দীপনার গান, চাষি মজুর সর্বহারাদের গান, কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অনুসরণে অন্তর্ন্যাশনাল সঙ্গীত, জাগো অনশনবন্দী, উঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত, রক্ত পতাকার গান, ওরাও ওরাও লাল নিশান। আবার পাশাপাশি তার কলম থেকেই একই সময়ে ঝর্ণার মতো নিঃসৃত হচ্ছে স্নিগ্ধ কোমল প্রেমের গান, বাংলা গজল, যেমন মৃদুল বায়ে বকুল ছায়ে, কে বিদেশী মন উদাসী বসিয়া নদীকূলে, এত জল ও কাজল চোখে বাগিচাই বুলবুলি তুই। এসব গান মজিয়ে দিয়েছিল কৃষ্ণনগরকে। একটি লেখায় পাই, শহরে তখন রিক্সার চল ছিল না, ছ্যাকড়া ঘোড়ার গাড়ি চলত। সেই গাড়ির কচুয়ানরা লুফে নিল এই গজল গানকে। তারা গাড়ি চালাতে চালাতে হাতের চাবুকটা শূন্যে ঘুরিয়ে বাতাসের শিখ তুলে তার তালে তালে গাইতে লাগল, বাগিচায় বুলবুলি তুই। শহরের যুবকরা তখন গাইছিলেন, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। এইসব বিবরণ থেকে বোঝা যায় কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল প্রতিভা সেদিন কৃষ্ণনগরবাসীকে কত গভীর ও নিবিড়ভাবে আকৃষ্ট করেছিল। প্রসঙ্গত মনে রাখতে হবে, কৃষ্ণনগরে থাকাকালীন সময়েই কলকাতায় প্রকাশিত হয় প্রথম বামপন্থী সাপ্তাহিক গণবাণী। প্রাবন্ধিক নজরুল আলোচক ইনাসউদ্দিনের কথা সূত্র ধরে বলতে হয়, করাচির পল্টন থেকে নজরুল কলকাতায় এক প্রকার আবির্ভূত হয়েছিলেন হাবিলদার কবি হিসেবে। কৃষ্ণনগর এলেন তখন তিনি রীতিমতো খ্যাত বিদ্রোহী কবি। রুশ বিপ্লবে উদ্বুদ্ধ কবির কণ্ঠে তখন সাম্যবাদীর গান, রীতিমতো রাজনৈতিক ব্যক্তিত্ব। তার তত্ত্বাবধানে প্রকাশিত হচ্ছে লাঙুল পত্রিকা।
তাঁর কবিতায় ধ্বনিত হয় যুদ্ধের দাম।

0: আমার অস্ত্রে ঝনঝনানি। ১৯২৮ সালে যখন কলকাতা ফিরে গেলেন, তার সমরজয়ী অমর তরবারিখানা রেখে গেলেন কৃষ্ণনগরে, সঙ্গে করে নিয়ে গেলেন শুধু একটা বাঁশের বাঁশি। বিদ্রোহী কবি তখন সুরের জগতে নিমগ্ন সাধক। এবছর নজরুল ইসলামের কৃষ্ণনগরের গ্রেস কটেজে বসবাসের শতবর্ষ পূর্তি। যে গ্রেস কটেজে নজরুল কাটিয়েছেন সেই বাড়ি আদিতে ছিল এক দেশীয় খ্রিস্টান মহিলার। তিনি বেশ রুচিশীলা এবং ধনশালিনী ছিলেন। তিনি বাড়িটার নাম দিয়েছিলেন গ্রেস কটেজ। দীর্ঘদিন এই বাড়ি জরাজীর্ণ ছিল, ছিল সকলের অগোচরে। এই বাড়ি আজ হেরিটেজ ভবন। কিছু সুজনের অক্লান্ত পরিশ্রমে ভবনটি আজ শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতি বছর গ্রেস কটেজ নজরুল সম্মান জানানো হচ্ছে এপার বাংলা ওপার বাংলার নজরুল চর্চায় মগ্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংস্থাকে। নজরুল স্মৃতিধন্য এই বাড়িটি নজরুল গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে সচেষ্ট সকলে। এ বাড়ির ভিতর প্রবেশ করলেই আবেগ বিহ্বল হতে হয়। কান পাতলে শোনা যায় নজরুলের সুরমূর্ছনা। বলতে ইচ্ছে করে, শহরতলির সেই কবিও মিলিয়ে গেছে ধূসর পাতায়, শব্দেরা তার সুর পেয়েছে কাজল কালো নদীর তীরের গানের খাতায়। হারিয়ে যাওয়া নদীর বুকে আজও বাজে বিষের বাঁশি, মৌন কবি মৌন তোমার শহরতলি, আজ সারাদিন তোমায় না হয় সেই কবিরই গল্প বলি।
1: শুনলেন কথাকার আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও

আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ বিলাস খানি টোরির আগে সেতার শুনবেন। পরিবেশন করবেন শিবশঙ্কর মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন

শেষ হলো অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতের আসর। অনুষ্ঠানে সেতার পরিবেশন করলেন শিল্পী শিবশঙ্কর মুখোপাধ্যায়, রাগ বিলাসখানি তরি, এবং শিল্পীকে তবলায় সঙ্গত করলেন পিন্টু দাস। আকাশবাণী মৈত্রী।

স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 9:30 এবং এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গানের। নমস্কার, দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ 26শে মে, বাঙালির প্রেম বিরহ আর দ্রোহের আকাশ যিনি একাই শাসন করেছেন, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তবে আজ এই মনের মতো গানের অনুষ্ঠানে তাকে তো আমরা স্মরণ করবই, তবে একটু অন্যভাবে। অবশ্যই গান তো তাতে থাকবেই, এক রাশ আড্ডা থাকবে, আর আমরা আজ শুধু তার সৃষ্টিতেই সীমাবদ্ধ থাকব না, আমরা দেখব তার সৃষ্টির প্রভাব এত সময় পরেও, এত সময় ছাড়িয়েও কীভাবে যুগের পর যুগ ধরে পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করেছে, তার পথে চলতে তাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা জানি কোনো এক বিশাল মাপের ব্যক্তিত্ব যখন কোনো কিছু করেন তখন সেগুলো খুব স্বাভাবিকভাবেই দেশ কাল সীমানার ঊর্ধ্বে চলে যান। সবার ক্ষেত্রেই যে এমন হয় ব্যাপারটা সেরকম নয়, কিন্তু এই ঘটনার উদাহরণ যদি আমরা কাজী নজরুল ইসলামকে দিয়ে দিই তাহলে কিন্তু বিন্দুমাত্র ভুল আমাদের হবে না। আধুনিক বাংলা গানের বিবর্তনে কাজী নজরুল ইসলামের অবদান এক বিশাল বড় অধ্যায়। তাঁর সৃষ্টি করা প্রায় 4000-এরও বেশি গান যা নজরুল গীতি নামে পরিচিত, তার রাগ প্রধান সুরের বৈচিত্র্য, লোকজ ও ধ্রুপদী সঙ্গীতের যে ফিউশন এবং দ্রোহ ও প্রেমের লিরিক্স পরবর্তী প্রজন্মের অগণিত সুরকার ও গীতিকারকে গভীরভাবে প্রভাবিত করেছে। রবীন্দ্র পরবর্তী এবং আধুনিক যুগের বেশ কিছু বিশিষ্ট সুরকার ও গীতিকারদের কাজে নজরুলের এই সুর ও ভাবধারার প্রত্যক্ষ প্রভাব খুব স্পষ্ট। অনেক কথা হবে, আরও অনেক কথা হবে, তবে প্রথমেই একটি গান, অবশ্যই নজরুল গীতি, শুনে নেব আপনাদের মনের মতো, আমার মনের মতো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কণ্ঠে অজয় চক্রবর্তী।

কথা বলছি কাজী নজরুল ইসলামকে নিয়ে। রবীন্দ্র পরবর্তী এবং আধুনিক যুগের বেশ কিছু সুরকার ও গীতিকারদের কাজে নজরুলের সুর এবং ভাবধারার প্রত্যক্ষ প্রভাব খুব স্পষ্ট, এ কথাই বলছিলাম। আজ অনেক নজরুল গীতি শোনার, মানে নজরুল গীতি তো আমরা শুনবই অবশ্যই, এবং তার সাথে সাথে গান পাতব বাংলা আধুনিক গানের সেই সব কালজয়ী সুরকারদের সৃষ্টিতে, যারা নিজেদের অজান্তেই বা সচেতনভাবে

নজরুলের তৈরি করে দেওয়া সুরের পথ ধরে হেঁটে গেছেন কমল দাশগুপ্ত, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, শচীনদেব বর্মন, বা যদি সময় থাকে আমরা জীবনমুখী গানের দিকেও একটু নজর রাখতেই পারি এবং এর মাধ্যমেই খুঁজে নেব বিদ্রোহী কবি আধুনিক গানের পরতে পরতে কীভাবে কতটা লুকিয়ে আছেন। আজকের মনের মতো গান অনুষ্ঠানে আপনাদের মনের মতো গানের এক কোলাজ নিয়ে পর্ব সাজিয়ে আমি উৎসব সিনহা রয়েছি আপনাদের সাথে। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা কলম। বাংলা গানে মার্চিং টিউন বা কুচকাওয়াজের সুর এবং গণচেতনার গান নজরুলই প্রথম জনপ্রিয় করেন। শব্দের চাবুকের আঘাত কিভাবে দিতে হয় তা শিখিয়েছিলেন বিদ্রোহী কবি। শুনে নেব সমবেত কণ্ঠে তেমনই একটি গান।

কাজী নজরুল ইসলামের জীবন নানা রকমের ঘটনায় ভরা, এটা তো আমরা জানি। তবে শিল্পী আব্বাসউদ্দিনকে নিয়ে একটি গল্পের কথা আজ আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছা করছে। একদিন শিল্পী আব্বাসউদ্দিন অনেক খোঁজাখুঁজি করে নজরুলকে না পেয়ে সকালে তার বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখেন নজরুল গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছেন। ইশারা করে নজরুল তাকে বসতে বললেন। অনেকক্ষণ ধরে বসে থাকার পর জোহরের নামাজের সময় হলে তিনি উসখুস করতে লাগলেন। নজরুল বললেন, কি তাড়া আছে, যেতে হবে? আব্বাসউদ্দিন বললেন, ঠিক তাড়া নেই, তবে আমার জোহরের নামাজ পড়তে হবে, আর এসেছি একটা ইসলামী গজল নেবার জন্য। নামাজ পড়ার কথা শুনে নজরুল তাড়াতাড়ি একটি পরিষ্কার চাদর তার ঘরের আলমারি থেকে বের করে বিছিয়ে দিলেন। জোহরের নামাজ শেষ করার সাথে সাথে নজরুল তার হাতে একটি কাগজ দিয়ে বললেন, এই নাও তোমার গজল। নামাজ পড়তে যে সময় লেগেছে, দেখা যায় ঠিক সেই সময়ের মধ্যে নজরুল একটি নতুন গজল লিখে ফেলেছেন। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এতটাই প্রতিভাবান ছিলেন কাজী নজরুল ইসলাম। আমরা অবাক হই সত্যি। এই ধরনের কৌশলী উদ্ভাবনী প্রত্যুৎপন্ন মতিত্ব, বা কীভাবে একে সংজ্ঞায়িত করা যায় বা প্রকাশ করা যায় সেটা ঠিক আমরা বলতে পারি না। কিছু জিনিস হয়তো বলার নয়, শুধুই অনুভবের। এরকম অনেক ঘটনা দিয়ে বিদ্রোহী কবি বুঝিয়ে দিয়েছেন আমাদের সকলের মনে তার উজ্জ্বল উপস্থিতি। এখন একটি নজরুল গীতি শুনে নেব শিল্পী আব্বাসউদ্দিনের কণ্ঠে।

সে তা চাঁদ তোলে, মধুর পূর্ণিমারি সে তা চাঁদ তোলে, যেন ইউসার কোলে রাঙা রবি তোলে, যেন ইউসার।

কাজী নজরুল ইসলামের ভাবধারার সুরকে আধুনিক বাংলা গানে সবচেয়ে নিখুঁতভাবে যিনি বয়ে নিয়ে গিয়েছিলেন, তিনি সুর সম্রাট কমল দাশগুপ্ত। এখন তাঁরই সুর করা একটি নজরুল গীতি শুনব ফিরোজা বেগমের কণ্ঠে।

শুনলাম নজরুল গীতি এবং সেটি কমল দাশগুপ্তের সুর করা। এই ঘটনাটা অনেককে অনেক রকমভাবে আকৃষ্ট করতে পারে যে কমল দাশগুপ্ত নজরুল গীতিতে কীভাবে সুর দিচ্ছেন। নজরুল গীতি মানে তো কাজী নজরুল ইসলামেরই সুর করা হবে, কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম। নজরুল তার বিভিন্ন সাক্ষাৎকারে বা গল্প করতে গিয়ে এরকম কথা কিন্তু বলেছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারি, পড়তে পারি, যে আমার কবিতার সুর করতে কমলকে, অর্থাৎ কমল দাশগুপ্তকে, কোনোদিন আমার থেকে অনুমতি নিতে হবে না, এবং কমল দাশগুপ্তের হাতে আমার লেখা একটি কবিতা তুলে দিয়ে আমি ততটাই নিশ্চিন্ত হতে পারি যতটা নিশ্চিন্ত একজন মেয়ের বাবা তার মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিয়ে হতে পারে। সুতরাং আমরা এই ধরনের কথা থেকেই কমল দাশগুপ্ত এবং কাজী নজরুল ইসলামের যে পারস্পরিক সম্পর্ক তার একটা খুব সুন্দর ধারণা করে নিতে পারি। তিনি নজরুলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং নজরুল ইসলামের লেখা বহু গানে তিনি নিজে সুরারোপ করেছিলেন। তার নিজস্ব আধুনিক সুর সৃষ্টির মধ্যে নজরুলের সেই রাগপ্রধান ও ঠুমরি অঙ্গের চলন, বিশেষ করে দ্রুত লয়ের তালের ব্যবহার এবং মায়াবী মেলোডি সরাসরি চলে এসেছিল, এবং বলাই বাহুল্য নজরুল সেটা খুব পছন্দও করতেন। এখন আপনাদের এমন একটি গান শোনাব যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, কিন্তু সুর করেছেন এবং একই সাথে গেয়েছেন কমল দাশগুপ্ত নিজে। চলুন শুনে নিই সেই গানটা।

শুনলাম নজরুল গীতি কমল দাশগুপ্তের সুর করা এবং কমল দাশগুপ্তের নিজের কণ্ঠে। কমল দাশগুপ্তের কথা বলতে গেলে আরেকজনের কথা চলেই আসে, তিনি সুর সাগর হিমাংশু দত্ত। যদিও তিনি নজরুলের সমসাময়িক এবং অনুজ ছিলেন, তবুও আধুনিক বাংলা গানের মেলোডি তৈরিতে নজরুলের গজল ও রাগ প্রধান সুরের প্রত্যক্ষ প্রভাব তার কম্পোজিশনে ছিল স্পষ্ট। নজরুলের সুরের যে বিষাদ ও আকুলতা তা হিমাংশু দত্তের সুরে দারুণভাবে প্রতিফলিত হয়েছিল, ঠিক যেমনটা আমরা কমল দাশগুপ্তের এই গানটিতে দেখলাম। একটি প্রেমের ধারণা পুরো গানটির মধ্যে দিয়ে বয়ে চলল এবং সুরের চলনে যে আধুনিকতা সেটি বিশেষভাবে লক্ষণীয়। বাঙালিকে শুদ্ধ রাগ সঙ্গীতের কঠিন খোলস থেকে বের করে তাকে আধুনিক মেলোডির রসে জারিত করতে শিখিয়েছিলেন নজরুল। তিনি দেখিয়েছেন কিভাবে একটি রাগভিত্তিক গান সাধারণ মানুষের গুনগুন করার সঙ্গী হতে পারে, আর ঠিক এই একই ফর্মুলা অর্থাৎ রাগ সঙ্গীতের গভীরতাকে আধুনিক প্রেমের গানে রূপান্তর করা। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটির সুরেও নিখুঁতভাবে পাই। লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির সুর কাঠামো লক্ষ্য করুন, আমরা দেখতে পাই সেই নজরুলের সুরের চলনের ধাঁচ অনেকটা এই গানেও কিন্তু ব্যবহার করা হয়েছে। যে কথা বলছিলাম, রাগভিত্তিক গান কিভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে গুনগুন করার সঙ্গী একটি গানে রূপান্তরিত হতে পারে সুরের চলনের জাদুতে, শুনে নিই আমরা গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। মুকুল দত্তের লেখা এই গানটি এখন আপনাদের জন্য।

রাগের এই আধুনিক পরীক্ষা নিরীক্ষা থেকে দূরে ছিলেন না সলিল চৌধুরীও। নজরুল যেমন বিভিন্ন রাগকে আধুনিক গানে চলনশীল রূপ দিয়েছিলেন, সলিলবাবুও অনেক সময় সেই পথই ধরেছেন। রাগের উপর ভিত্তি করে তার এই গানটি আমরা শুনে দেখতেই পারি, যেখানে রাগের শুদ্ধতাও রইল, আবার একই সাথে সেটাই হয়ে উঠল একটি খাঁটি বাংলা আধুনিক গান। কথা এবং সুর সলিল চৌধুরী এবং কণ্ঠে আরও একবার লতা মঙ্গেশকর।

কাজী নজরুল ইসলামের গানের অন্যতম প্রধান শক্তি ছিল তার ছন্দ বৈচিত্র্য এবং দ্রুত লয়। দাদরা বা কাহারবা তালের দ্রুত চাল এবং ব্রেক বিট ব্যবহার করে গানে যে তারুণ্যের উন্মাদনা আনা হয় তা নজরুল বহু আগেই দেখিয়েছিলেন। এখন শুনে নেব সেরকমই একটি নজরুল গীতি, কণ্ঠে সুস্মিতা গোস্বামী।

0: অনেকটা নজরুল ইসলামের ঢঙেই সলিল চৌধুরীও লোকসঙ্গীতের ওপর দাঁড়িয়ে আধুনিকতার ইমারত গড়েছিলেন। তবে লোকসুরের সাথে তিনি মিশিয়েছিলেন ওয়েস্টার্ন হারমোনি। বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ এই সুরকার ও গীতিকারের মধ্যে নজরুল চেতনার দ্রোহ, সাম্য ও গণমানুষের যে ধরন, সেটি সবচেয়ে জোরালোভাবে দেখা যায়। সলিল চৌধুরীর গণসঙ্গীত এবং আধুনিক গানের কথায় নজরুলের সেই চিরবিদ্রোহী এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার রূপটি ভীষণভাবে ফুটে ওঠে। নজরুল যেমন প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের মেলবন্ধন ঘটিয়েছিলেন, সলিল চৌধুরীও তার অর্কেস্ট্রেশন ও ওয়েস্টার্ন কর্ডের ব্যবহারে নজরুলের সেই বৈপ্লবিক সুরধারাকে আরও বেশি আধুনিক রূপ দেন, যে রূপ আমরা পাই হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটিতেও। চলুন শুনে নিই।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

সব ধরনের গানের কথা বললাম, তবে আরও একটি বিশেষ ধরনের কথা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান, গজল। বাংলা গানে গজল অঙ্গের একজন মুখ্য প্রবক্তাই, যেমনটা আগেও বললাম, কাজী নজরুল ইসলাম। পার্সি গজলকে বাংলা ভাষায় ও সুরে এনে তিনি যে তীব্র আকুলতা তৈরি করেছিলেন, তা বাংলা গানের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। আজকের মনের মতো গানের এই অনুষ্ঠান শেষ করব কাজী নজরুল ইসলামের এক কালজয়ী গজল দিয়ে, কণ্ঠে মোহাম্মদ রফি।

শেষ হলো অনুষ্ঠান মনের মতো গান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান রামধনু। অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী সুধা বিশ্বাস।

শেষ হলো পুরাতনি। উপস্থাপনায় ছিলেন তানিয়া দাম, এবং এরই সাথে আজকের রামধনু অনুষ্ঠান শেষ হলো। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামীণ মহিলাদের জন্য।
2: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী

0: স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক। আজকে আবার উপস্থিত হয়ে গিয়েছি আপনাদের সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, আলোচনা করার জন্য। আর তার আগে যেটা জেনে নেব সেটা হচ্ছে, আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর বই যে বলেছি, আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি, ভালো কিন্তু আমাদের থাকতেই হবে, তাই ভালো কথা জানতে হবে, ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আর ঠিক তেমনই আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি এই 2025-এ দাঁড়িয়েও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের কথা। কথা বলবো আজকে এই বিষয় নিয়ে, এবং আশা রাখবো আপনারা প্রত্যেকেই অনুষ্ঠান মন দিয়ে শুনবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে। আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন অত্যন্ত ঋদ্ধ দুজন মানুষ, যারা আমাদের হয়তো কিছুটা আলোর দিশা দেখাতে পারবেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান। এবং তার সঙ্গে রয়েছেন ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি, গবেষণা বিশ্লেষক এবং সেই সঙ্গে শিক্ষাবিদ। এই দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে তাদেরকে আগে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
2: নমস্কার। নমস্কার স্বাগত।
0: এবং সেই সঙ্গে যেটা বলছি সেটা হচ্ছে, এই যে দুজন দিদি আমাদের সঙ্গে আজকে রয়েছেন, তাদের কিন্তু একটা দীর্ঘ পথ হাঁটা, তাদের প্রায় 20-25 বছরের অভিজ্ঞতা আজকের এই অনুষ্ঠানে তাদের থেকে সেই অভিজ্ঞতা আমরা সঞ্চয় করব, জানব, বোঝার চেষ্টা করব যে কেন এই 2025-এ দাঁড়িয়েও বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযানের কথা আমাদের এখনও ভাবতে হচ্ছে। শুরু করি, আমি সুপর্ণাদির কাছে যাই প্রথমেই। দিদি, আজ আমরা বাল্যবিবাহ নিয়ে কথা বলতে বসছি, তাই না? এটা কি সত্যিই কোনো সমস্যা ভারতবর্ষ বা পশ্চিমবাংলায়?
1: হ্যাঁ স্বাগতা, সত্যি এটা খুব দুঃখের কথা যে যখন আমরা মঙ্গল গ্রহে বা চাঁদে জমি কেনার জন্য লোকে ভিড় জমাচ্ছে, বা মহাকাশে দূরের কোনো গ্রহের খোঁজে পাড়ি দিচ্ছে মানুষ, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এখনও বলতে হচ্ছে যে ভারতবর্ষকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। এবং যদিও এটা শুধুমাত্র ভারতবর্ষের সমস্যা নয়, কিন্তু এটা সারা বিশ্ব এ নিয়ে পীড়িত, এবং অদ্ভুতভাবে সারা বিশ্বের 55% বাল্যবিবাহ যেখানে অন্যান্য দেশে হচ্ছে, সেখানে বাকি 45% কিন্তু এই দক্ষিণ এশিয়া জুড়ে হচ্ছে, যার মধ্যে ভারতবর্ষে সব থেকে বেশি 34%। এবং এটা শুধু দুঃখের নয়, অত্যন্ত লজ্জারও। এই মুহূর্তে ভারতবর্ষের মানে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষের বাল্যবিবাহের হার হচ্ছে 23.3%। এটা অত্যন্ত মানে কষ্টের, লজ্জার, এবং সেই জন্যেই যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আপনারা সবাই জানেন, দিদিরা আপনারাও জানেন যে এই বিশ্বকে দারিদ্র্যমুক্ত, দুঃখ মুক্ত করার জন্যে এবং বিভিন্ন ধরনের পরিবেশগত যে বিপদ সংকট থেকে মুক্ত করার জন্যে রাষ্ট্রসংঘ তারা 17টি লক্ষ্য নিয়েছে, যে লক্ষ্যের মধ্যে একটি অনবদ্য লক্ষ্য হচ্ছে SDG 5। SDG 5টা কি? যেখানে বলা হচ্ছে যে সামাজিক লিঙ্গ বৈষম্য একদম শেষ করতে হবে, এবং এই SDG 5-এর অন্যতম একটি টার্গেট হচ্ছে বাল্য বিবাহ মুক্ত দেশ তৈরি করা। ফলে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতেই এই সমস্যাটা রয়েছে, তবে ভারতবর্ষে একটু বেশি। এবং ভারতবর্ষের 7টি রাজ্যে সাংঘাতিকভাবে বাল্য বিবাহ কমানো যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, রাজস্থান, আসাম এবং অন্ধ্রপ্রদেশ।
0: আচ্ছা,
1: তো ফলে বুঝতেই পাচ্ছেন যে সমস্যাটা খুবই সাংঘাতিক,
0: চিত্রটা খুব একটা সুখকর নয়।
1: এবং সবথেকে মজার, ভারতের প্রতি 4 জনের একজন বাল্যবিবাহের শিকার, মানে প্রতি 4 জন বিবাহিত ইয়ের মধ্যে একজনের বিয়ে হচ্ছে 18-এর নিচে।
0: আচ্ছা দিদি, আমি একটুখানি আসি যে বাল্যবিবাহ

0: কোন সময়টাকে আমরা বাল্য বিবাহ ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তো আছে আমরা সেটা ধরছি, সেটা যদি একটু
1: বয়সটা বয়সটা হচ্ছে সাধারণত আমাদের যে মানে বিবাহ আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে 18-এর নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সের নিচে যারাই বিয়ে করছেন তারাই কিন্তু বাল্য বিবাহের শিকার,
0: বিয়ে করছেন বা বিয়ে দেওয়া
1: বিয়ে দেওয়া হচ্ছে বা পালিয়ে যাচ্ছে। কারণ এখন গ্রাম বাংলায় আমরা যেটা দেখছি, আপনি যে ঘটনাটা নিয়ে শুরু করলেন, একদম এই ইলপ বা পালিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। ন্যাচারালি সেটা বাল্যবিবাহই বলা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হচ্ছে, 18-21-এর নিচে এরা পালিয়ে গিয়ে বিয়ে করছেন। এবং যার ফলশ্রুতি হচ্ছে সাংঘাতিক, সেটা হচ্ছে শিশু মাতৃত্ব, আন্ডার এজ প্রেগন্যান্সি। এই মুহূর্তে আমাদের এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী 6.8% এই অল্প বয়সী মাতৃত্ব, এটা একটা বড় সমস্যা।
0: আমি আসবো, কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব দিদি, আপনার কাছে আবার আসবো। তার আগে আমি একটু ঐন্দ্রিলাদির কাছে যাই। এই যে বাল্যবিবাহ, সেটা তো কোনোভাবেই আইনতভাবে আমরা স্বীকৃতি পাইনি বা এটা আইনতভাবে দণ্ডনীয়, কিন্তু তাও কি সেই অর্থে আইন কোনো ব্যবস্থা নিতে পারছে শক্ত হাতে?
2: আইন জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বা নিতে পারবেন বলে আমার মনে হয়। কিন্তু বিশেষ বিশেষ জায়গায় দেখা যাচ্ছে, যে আপনি ঘটনাটা উল্লেখ করলেন, এটা আমি নিশ্চিত যে আইন জানতে পারেননি। যদি জানতে পারতেন তাহলে এটা নিশ্চয়ই রোধ হতো।
0: বা কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে, দুই পরিবার জানতে পারলো যে এই মেয়েটি ওই ছেলেটির সঙ্গে চলে গেছে, সেক্ষেত্রে পারিবারিক সম্ভ্রম বজায় রাখার ক্ষেত্রে আইনের দ্বারস্থ তারা
2: হচ্ছেন না, এক নম্বর। এবং সব থেকে বড় কথা, যেটা আমার নিজস্ব মনোভাব, যেটা আমার নিজের অভিমত, ব্যক্তিগত একদমই অভিমত, সেটা হচ্ছে যদি মানে ছোটবেলা থেকে এই ব্যাপারটা মানুষের মনের মধ্যে, মানে সে কন্যা হোক বা পুরুষ সন্তানই হোক, তার মনের মধ্যে যদি এইটা ঢুকিয়ে দেওয়া হয় যে এই জিনিসটা বেআইনি, এটা তোমরা করলে কিন্তু সঠিক পথে যাচ্ছ না, সেইটা যদি একদম মানে ঘরের মধ্যে থেকে জিনিসটা আসে, তাহলে আমার মনে হয় এটা কিছুটা হলেও অন্তত রোধ করা যাবে। কারণ দুবার ভাববে
0: যে সহজ সাবলীল আলোচনা,
2: সহজ সাবলীল আলোচনা, মা বাবাকে একদম একটা স্তরের পর থেকে একটু বন্ধুর মতো মিশে তার মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া, যেমন চুরি ডাকাতি এগুলো করা যায় না, এগুলো একটা দিকভ্রষ্টের পথ, ঠিক তেমন ভাবে এটাও একটা দিকভ্রষ্টের পথ, যেটা তোমাকে আকর্ষণ করবে একটা বয়সের পর, তোমাকে আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন বিপরীত লিঙ্গ আকর্ষণ করে, তো যেহেতু আকর্ষণ করবে, এইটা তোমরা নিজেদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ যতক্ষণ না আনছি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমরা হাজার চেষ্টা করেও এই ব্যাপারটাকে রোধ করতে পারবো আইন দিয়ে বা অন্যান্য অন্যান্য সমস্ত হাজার অভিযান, হাজার যা কিছু করি না কেন, ওদের ভেতরটায় আগে জানাতে হবে যে এটা আমাদের করা অন্যায়।
0: অর্থাৎ আরো বেশি অ্যাওয়ারনেস,
2: আরো বেশি অ্যাওয়ারনেস।
0: দিদি আপনার কাছে আসবো, সুপর্ণাদি আপনার কি মনে হয়, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, এই বাল্য বিবাহের পেছনে মূল কারণগুলো, শুধু তো এই ভালো লাগার জায়গা থেকে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছে, এটা কিন্তু একমাত্র কারণ নয়, আরো আরো অনেকগুলো কারণ কাজ করছে, তা না হলে এই আকারটা বা এই যে পরিসংখ্যানটা আমরা দেখতে পেতাম না, সেই কারণগুলোকে?
1: একদম ঠিক। মূলত প্রথম যেটা কারণ সেটা কিন্তু দারিদ্র, পভার্টি। এইটা আমরা আরো বেশি দেখেছি এই 2020-তে, যখন কোভিড এর সময় আমাদের পরিসংখ্যান বলছে তখন বাল্য বিবাহের হার অনেক বেড়ে গেছে। এবং আমরা যারা একদম ফিল্ড লেভেলে কাজ করি, হেলথ মানে স্বাস্থ্য দপ্তরের একটা ইউনিট অন্বেষা ক্লিনিক আছে, যেটা ব্লক লেভেলে, ব্লক স্তরে, এবং ওখানে অন্বেষা দিদিরা রয়েছেন যারা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বোঝানো, সেক্স এডুকেশন দেওয়া, যেটা এক্ষুনি ঐন্দ্রিলা যে কথাটা বলছিলেন যে অনেক বেশি সচেতন করতে হবে, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই অন্বেষা ক্লিনিকের অন্বেষা দিদিরা কিন্তু এটা করছেন, কিন্তু মুশকিল হচ্ছে কতজন।

0: জানেন, মানে ছেলে মেয়েদেরও তো যেতে হবে কাছে গিয়ে কথা বলতে হবে। এই অন্বেষা ক্লিনিক যে আছে বা অন্বেষা দিদির একটা কাজ করছেন, এটা অনেকেরই জানা।
1: মূলত কোথায় কোথায় এগুলো থাকে?
0: এগুলো প্রতিটি ব্লকে একটি করে অন্বেষা ক্লিনিক আছে, যেখানে অন্বেষা দিদিরা অপেক্ষা করেন। অ্যাডোলেশন গার্লস এবং অ্যাডোলেশন বয়েজ, মানে বয়ঃসন্ধিকালের মেয়েরা এবং ছেলেরা, তারা গিয়ে তাদের কাছে সেক্স এডুকেশন, মানে প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্য সম্পর্কে তারা আলোচনা করতে পারেন, এবং দিদিরা সেটা জানিয়েও দেন যে এইভাবে মানে কিভাবে শারীরিক সম্পর্ক হলে কিভাবে বাচ্চা চলে আসবে, বা কি কি ধরনের প্রোটেকশন নিতে হয়, বা কি করা উচিত উচিত না। কারণ এই যে পালিয়ে গিয়ে বিয়ে করার পেছনে এটাও কিন্তু একটা হাতছানি, যে শারীরিক সম্পর্ক তৈরি করা। তো ফলে অন্বেষা দিদিরা কিন্তু সেই কাজটি করছেন। আরেকটি কথা বলি, যেটা অঞ্জিরা বলছিলেন একটু আগে, আইন কিন্তু আমাদের দেশে অনেক আগে, সারদা আইন, যখন আগে আমাদের দেশে মানে গৌরী দানটা সাংঘাতিক ভাবে লোকেদের সমাজে প্রচলিত ছিল, তো সেই সময় সারদা অ্যাক্ট হয়েছিল। এবং তারপরেও দেখুন 2006 প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট তৈরি হল, কিন্তু তারপরেও 2024 সুপ্রিম কোর্টের কাছে একটি অর্গানাইজেশন আপিল করেছিল যে এই বাল্য বিবাহ বন্ধ এবং এটার উপায় কি, এডুকেশন বাড়ানো ইত্যাদির জন্য। তখন 2024 সুপ্রিম কোর্ট একটা সরাসরি একটা অর্ডার পাস হলো এবং গাইডলাইন তৈরি হলো, যেখানে পরিষ্কারভাবে বলা হলো যে এই ভারতবর্ষে এই চাইল্ড ম্যারেজটা যে করেই হোক বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্য অতি সত্বর এনাক্টমেন্ট অফ অ্যাক্ট, মানে আইনগুলোকে চালু করতে হবে।
1: আচ্ছা,
0: অর্থাৎ যারা আইনটাকে রূপায়ণ করবেন, সেই যারা রয়েছেন অফিসাররা, পুলিশ, তারপরে আপনার ভিলেজ লেভেল যারা চাইল্ড প্রোটেকশন কমিটি, এদেরকে সচল হতে হবে, অ্যাক্টিভেটেড হতে হবে, এইটা কিন্তু পরিষ্কার বলার
2: বলা হয়ে গেছে।
0: এবং এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেকশন 16, এটা একটু দিদিদেরও জেনে রাখা ভালো, পরিষ্কার বলা হচ্ছে যে প্রতিটি রাজ্যকে বলা হলো এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য একজন করে অফিসার নিয়োগ করতে হবে। ওরা বললেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় যেটা হয়েছে, প্রতিটি ব্লকে একজন করে সিডিপিও আছেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সিডিপিও, মানে যিনি অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো আছে তার মাথা উনি, মানে ওই ব্লকে উনি মাথা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উনি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের একজন অফিসার। সেই ওনাকে পশ্চিমবঙ্গে ডিক্লেয়ার করা হলো যে উনি চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার।
1: আচ্ছা,
0: তো আমরা যে কারণে বলতে যাচ্ছিলাম যে আইন বা কিন্তু মুশকিল যেটা হচ্ছে, আইনের প্রচার সেভাবে
1: হচ্ছে না,
0: মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, বা বলা হচ্ছে না যে চাইল্ড ম্যারেজ হলে তোমার কি কি বিপদ।
2: বিপদ একদমই তাই, একদম তাই,
1: সেই একই জায়গাটাতে আটকে যাচ্ছে যে
0: সচেতনতা। তাহলে সচেতনতার অভাবও কিন্তু একটা কারণ, একটা কারণ দারিদ্র, একটা কারণ সচেতনতার অভাব, আরেকটি বড় কারণ হচ্ছে বিভিন্ন কি বলবো, মানে দেশে রাজ্যে বিভিন্ন রকম কালচার,
2: একদমই
0: এই যে প্রথা বা সংস্কৃতিরও এটা একটা অঙ্গ। এই কারণে যেমন রাজস্থান, আপনারা দিদিরা অনেক সময় মানে হয়তো দেখেছেন টিভিতে একটি সিরিয়াল হতো এক সময় এই বাল্য বিবাহের ওপর, তো সেখানেও কিন্তু এই একইভাবে দেখানো হয়েছে। তো বিভিন্ন প্রদেশে, যেমন বিভিন্ন রাজ্যে আছে যে ছোট বাচ্চাকে না বিয়ে দিলে পরিবারের অসম্মান,
1: আবার এই ধ্যান ধারণা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারছি
0: না, এখনো বেরিয়ে আসা হচ্ছে না। আবার অনেক মানে সেকশন বা কমিউনিটির মধ্যে এটাই যে অল্প বয়সে বিয়ে দিলে মানে প্রচুর পুণ্য অর্জন করা হবে,
1: ঠিক
0: এই ধরনের বিভিন্ন ইয়ে রয়েছে।

0: আমি একটুখানি ঐন্দ্রিলাদির কাছে আসি। এই যে বাধার কথা বলছি, এই বাধাটাকে সরিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিভাবে, কি মনে হয় আপনার?
1: বাধাটা তো প্রথম কথা, দিদি যা যা বললেন, এটা কতটা গ্রামাঞ্চলে পৌঁছচ্ছে, হ্যাঁ কতটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছচ্ছে, সেটা একটা বিষয় দেখার। সেটা কিন্তু সক্রিয়ভাবে আলাদা হয়ে যাবে এবং সেই তখন ভেতর থেকেই মানুষ আর কি, ঘর থেকেই মানুষ বুঝতে শুরু করবে যে না, এটা ঠিক পথ নয়। কিন্তু আমরা যতই আইনের ব্যবস্থা বলি, যতই আমরা অফিসার যতই যেটা করি না কেন, এই যেগুলো হচ্ছে এটাই তো গ্রামাঞ্চলে গিয়ে পৌঁছচ্ছে না। তারা জানে আমরা দরিদ্র, কন্যা সন্তান জন্ম নিয়েছেন, সুতরাং যত তাড়াতাড়ি পারবো তাতে বিয়ে দিয়ে দেবো, উনি পরের ঘরের জন্যই জন্মেছেন, সুতরাং আমাকে এই দায়িত্বটা শেষ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা, আমার নিজস্ব ধারণা অনুযায়ী মনে হয় যে এটা সবার আগে বোধ হয় মায়েদের একটু সচেতন হতে হবে। জন্ম তো তারাই দেন, তো 10 মাস তারাই রাখেন, কষ্টটা তারাই করেন, সুতরাং তাদের মনের মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে যে না, কন্যা হোক বা পুত্র হোক, যাই হোক না কেন, এই জিনিসটা, এই স্টাডিটা মানে এটা করতে হবে, আমাদের মেয়েদেরকেই মূল নিতে হবে, মায়েদেরকেই মূল নিতে হবে যে এটা
0: আগে আমি আমার সন্তানকে
1: আগে বড় আগে স্বনির্ভর করবো, তারপরে আমি সে যা করুক।
0: আমি সুপর্ণাদির কাছে আসি, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি ক্ষেত্রে সেটা যদি একটু ভালো করে বলে দেন, এবং যে দিদিরা আমার অনুষ্ঠান শুনছেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান মূলত তাদেরই জন্য এবং তাদেরই কাণ্ডারি হতে হবে, তো তারা কোথায় গেলে ঠিক সহযোগিতা পেতে পারে, বা ধরুন একটি মেয়ে সেই ঘটনার শিকার হয়ে গেছে, সে কোথায় যেতে পারে তার সহযোগিতা পাওয়ার জন্য, সেটা একটু বলুন।
2: ঠিক স্বাগতা, একটা কথা বলি, এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটার কথা আমরা একটু আগেই বললাম 2024-এর, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে দারিদ্র্যের সঙ্গে তো যোগ আছেই, প্লাস হচ্ছে এখন পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে, তো এটার জন্যে যা দরকার শিক্ষার ব্যবস্থা করতে হবে, মেয়েদের কাজের দক্ষতা, কোনো না কোনো কাজে তাকে ট্রেনিং দিতে হবে এবং তাকে কাজে ঢোকাতে হবে, সে নিজে ব্যবসায়ী করুক বা কোথাও কোনো কাজে যোগ দিক, কিন্তু তাকে এই ব্যবস্থাটা করতে হবে, তার সঙ্গে পুষ্টি এবং মায়েদের প্রজনন স্বাস্থ্যবিধান এগুলোর ব্যবস্থা করতে হবে, এবং মহিলা ও কন্যা শিশুর সুরক্ষা ও নিরাপত্তা, কারণ নিরাপত্তার কারণ হচ্ছে শিশু পাচার বা নারী পাচারও কিন্তু একটা বড় সমস্যা। কারণ পশ্চিমবঙ্গের জানেনই তো আপনারা, দিদিরাও জানেন আপনারা, যে পশ্চিমবঙ্গের অনেকটা অংশ জুড়ে বর্ডার।
0: এবং আমি এ প্রসঙ্গে একটু বলি, কিছুদিন আগেই একটি সংবাদপত্রে, পরিচিত সংবাদপত্রে একটি খবর আমি পড়লাম যে সম্ভবত বর্ধমানের একটি এলাকা, সেখানে একজন মা তার 2টি কন্যা সন্তান, একজনের বয়স বোধহয় ছিল যখন তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন তার বয়স ছিল 11 বছর, এবং তার যে ছোট কন্যা সন্তানটি, তার বোন, তার বয়স ছিল তখন 8 বছর, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রথমে তাকে, এই যে বড় কন্যা সন্তানটি, তাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই বিয়েটি ছিল নিছক বিয়ে আর কি।
2: ঠিক,
0: তারপরে সে 2 থেকে 3 বার সে হাত বদল হয়েছে একের পর এক, তারা অনেক চেষ্টা করেছে বাঁচার, এবং মাঝখানে একবার সে ফিরেও এসেছিল, মা আবার তাকে বিক্রি করে দিয়েছে। এরকম ভাবে চলতে চলতে প্রায় 4 থেকে 5 বছর পরে, এখন এই বড় মেয়েটির বয়স বোধহয় 15 বছর, তারা পুলিশের হাত সহযোগিতায় বাঁচতে পেরেছে এবং বর্তমানে বোধহয় কোনো একটি হোমে তারা রয়েছে, এবং হেডলাইন ছিল যে মায়ের কাছেও যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে কে আমাদের নিরাপত্তা দেবে, এই নিরাপত্তার প্রশ্ন তো
1: আসছে এখানে।
2: আর কিন্তু তারও আগে আর একটা কারণ, সেটা কিন্তু দারিদ্র।
1: হ্যাঁ একদমই,
2: আমরা যখন গ্রামে ঘুরি বিভিন্ন জেলায়, আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বিয়ের ব্যবস্থা কি ব্যাপার, খুবই গরিব বাবা মা, তাদেরকে বোঝালেও তারাই হাতে পায়ে ধরছেন না আমার মেয়েটির কিভাবে বিয়ে দেব, বুঝতেই পাচ্ছেন অন্য

0: এ থেকে এসছে, পাশের রাজ্য থেকে বা
1: ঠিক,
0: এরকম কিছু,
1: একদম একদম,
0: এসে তারা কিচ্ছু নিচ্ছে না, উপরন্তু এই দেখুন এত জিনিসপত্র দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে এবং তারপর তাকে আর
2: খুঁজে পাওয়া যাচ্ছে না, একদমই।
0: তো বাল্য বিবাহের আড়ালে কিন্তু পাচারও কিন্তু একটা বড় সমস্যা।
1: ঠিক,
0: তো ফলে যেটা আমাদের দেশে চালু হয়েছে, মানে বড় করে ভারতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন চাইল্ড ম্যারেজ যেটা তৈরি করা হয়েছে, বিভিন্ন রাজ্যে কে কিভাবে কি অ্যাকশন প্ল্যান নেবে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আপনারা জানেন, দিদিদের জন্যেই বলি, 7টি রাজ্যে আমাদের রাজ্যেও বাল বিবাহ মুক্ত ভারত এই একটা ক্যাম্পেইন চলছে, প্রচার প্রসার, যার জন্য আমরা
2: এখানে
0: বসে
2: আছি,
0: যেটার জন্য। এবং সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে 300টি জেলা আছে যারা বাল্য বিবাহে সাংঘাতিক খারাপ অবস্থা, মানে একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। তার মধ্যে কিন্তু আমাদের কাছে খুবই অবাককাণ্ড, কিন্তু মানে শিক্ষায় ফিমেল লিটারেসি সব থেকে বেশি যে জেলা পূর্ব মেদিনীপুর, সেই কিন্তু সেই লিস্টে রয়েছে।
1: ভারাক্রান্ত হৃদয়েও বলতে
0: হচ্ছে যে যেখানে শিক্ষা সব থেকে বেশি মহিলাদের মধ্যে, সেখানেই বাল্য বিবাহ সব থেকে বেশি। তো যাই হোক, এই বাল বিবাহ মুক্ত ভারত এই ক্যাম্পেনের একটাই উদ্দেশ্য যে আমরা যে করেই হোক 2029 সালের মধ্যে আমাদের এই যে বাল্য বিবাহের হার এখন 23.3, সেইটাকে আমরা যে করেই হোক 5% নিচে আনতে
2: হবে, আনতেই হবে।
0: এবং এটার পাশাপাশি অন্য বিভিন্ন স্কিম চলছে ভারতবর্ষে, বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা 2015 শুরু হয়ে গেছে, এটাও মিনিস্ট্রি অফ মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেরই স্কিম। তারপরে মানে আইনগুলো সচল হবার জন্য বিভিন্ন চেষ্টা চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেটা হয়েছে সেটা হচ্ছে ICPS, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, অর্থাৎ শিশু সুরক্ষা আইন, এটা চালু হয়েছে। এবং এইটার অন্তর্গত, দিদিরা আপনারা জেনে রাখুন, এই যে এক্ষুনি স্বাগতা যেটা প্রশ্ন করছিলেন, যদি এরকম বাল্য বিবাহ হয়ে যায় আপনারা কোথায় যাবেন, তো গ্রাম স্তরে ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটি, অর্থাৎ গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি তৈরি হয়েছে। তাতে কারা কারা আছেন আপনারা একটু জেনে নিন। এক হচ্ছে আপনি আপনার সংসদে, মানে যেখানে আপনারা ভোটটি দেন, ওই সংসদের যিনি পঞ্চায়েত সদস্য তিনি আছেন হেড, তার সঙ্গে রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যিনি আপনার ওই সংসদে, তিনি থাকবেন, আশা দিদিমণি থাকবেন, আর আপনার ওখানে যে সেলফ হেল্প গ্রুপের দিদিরা রয়েছেন তিনি থাকবেন, একজন টিচার, মানে আপনার ওয়ার্ডের যে স্কুল সেখান থেকে একজন টিচার শিক্ষক তিনি থাকছেন, এছাড়া এনজিও কর্মীরা ওই এলাকার বা ওই ব্লকের যারা এনজিও আছেন তারা, তাদের একজন একজন করে রিপ্রেজেন্টেটিভ, এবং তার সঙ্গে হচ্ছে চাইল্ড রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ শিশুদেরও দু তিনজন প্রতিনিধি থাকবে। আমাদের রাজ্যে এই বাল্য বিবাহ রোধের জন্যে স্কুলে প্রচার, কমিউনিটিতে প্রচার, এগুলো তো চলছেই, তার পাশাপাশি একটা বড় কাজ করে ফেলেছে রাজ্য সরকার, সেটা হচ্ছে কন্যাশ্রী, কন্যাশ্রী প্রকল্প। দিদিরা আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে এটা সাড়া ফেলেছে এবং স্বীকৃতি পেয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় সমস্ত যারা পড়ুয়া মেয়েরা, তাদের বিয়ে বন্ধ করা ইত্যাদির জন্যে মানে এই যে স্কলারশিপটা দেয়া হচ্ছে, সেটা যদি তারা পুরোপুরি শিক্ষা সম্পূর্ণ করলে, 12 পাস করলে এবং তারপরে কলেজে পড়লে, এইরকম তিনটে ধাপে স্কলারশিপ সরকার থেকে দেয়া হচ্ছে। এতে কিন্তু বাল্যবিবাহ কমেছে, এক, দুই হচ্ছে অশিক্ষা কমেছে, তিন হচ্ছে মেয়েরা উচ্চশিক্ষায় যেতে পারছে, সেই মানসিকতাটা তৈরি হয়েছে। এবং আমার মনে হয় সরকারের এরকম আরো কিছু স্কিম যদি নেওয়া হয় এই ধরনের, বাল্য বিবাহ নিশ্চয়ই একদমই কমে যাবে।
1: শেষের দিকে চলে এসেছি আমরা, হয়তো আমরা সবটাই বলতে পারলাম আজকের এই অনুষ্ঠানে, কিন্তু শেষ কথা আমি একটু ঐন্দ্রিলাদির কাছে শুনবো, কারণ ঐন্দ্রিলাদি বারবারই বলেছেন যে আমাদের সকলের মধ্যে সচেতনতা আরও আরও বেশি করে

0: বাড়ি থেকে তৈরি করতে হবে, সেটা কি করে করব আমি একটু শুনে নিই।
1: দেখুন, মানসিকতা যদি থাকে মায়েরই, যে এই যে শুনলাম 11 বছর এবং 9 বছরে, এখন সে 15 বছরে গিয়ে একটা সিকিউর মানে নিরাপদ জায়গায় পৌঁছেছে,
0: সেখানেও সে প্রশ্নচিহ্নের
1: সেখানে মুখে এখনও সে প্রশ্নচিহ্নের মুখে আছে, কিন্তু এই মা যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, এবং মায়েদেরকেই আগে জানতে হবে যে আমি আমার নিজের সন্তানকে কতটা গুরুত্ব দিচ্ছি, কন্যা সন্তানকে আমি কতটা গুরুত্ব দিচ্ছি, আমি নিজে কন্যা সন্তান কন্যা হয়ে আমি নিজে যদি মা হয়ে মাতৃজাত হয়ে যদি আমার নিজের কন্যা সন্তান, সেও মাতৃজাত, সেও তাকে যদি আমি সেই নিরাপত্তাটা না দিতে পারি, তাহলে ক্যাম্পেন এবং এত যে আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় গেলে আমি সেই সাহায্যটা পাবো, উনি যদি না মনে করে থাকেন, তাহলে বোধ হয় আমরা যেটা দিদিয়া আমি এবং আমরা সবাই যার জন্য আজকে এখানে আমরা এক হয়েছি, এটা হওয়াটা একটু কঠিন বলে আমার মনে হচ্ছে।
0: আমি তবুও বলবো, আমরা তো আশাবাদী,
1: অবশ্যই আলো নিশ্চয়ই আসবে
0: 2029 সালের মধ্যে আমরা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়বই, এই শপথ আমরা নিই,
1: শপথ আমরা নিই।
2: বাল্য বিবাহ একদম যেটা সবাই বলছি আমরা, পরিবার থেকেই কিন্তু এটা চেষ্টা,
0: এবং যে দিদিরা এই অনুষ্ঠান আজকে আমার শুনলেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আরো একটু শক্তি সঞ্চয় করুন, ভয় মুক্ত হন। দেখুন, সরকারের তরফ থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে, আপনি আসুন সঠিক জায়গায়, আপনার সহযোগিতা চাইতে আসুন, নিশ্চয়ই সহযোগিতা পাবেন, এবং আমরা অবশ্যই বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে পারবো। আজকে আমরা আলোচনা করলাম বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে ছিলেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান, এবং সেই সঙ্গে ছিলেন গবেষণা বিশ্লেষক ও শিক্ষাবিদ ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।
2: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আমি বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ সমাজ গড়ে তুলুন। নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার।
3: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।

নমস্কার, দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের অনুষ্ঠান রম্যগীতিতে। শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আজ অনুষ্ঠানে প্রথম যে গানটি আপনাদের শোনাব, গানটির গীতিকার অরুণ ইন্দু, সুরকার নির্মল ভট্টাচার্য এবং গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য।

পরের গানটি শোনাব শ্যামল গুপ্তের কথা এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন।

শুনছেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। এখন আপনাদের শোনাব গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় একটি গান। গানটির শিল্পী এবং সুরকার শ্যামল মিত্র।

রম্যগীতির অনুষ্ঠানে আজকের শেষ গান প্রবীর মজুমদারের কথা এবং সুরে, শিল্পী সনৎ সিংহ এবং মাধুরী চট্টোপাধ্যায়।

শেষ হলো আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি, আকাশবাণী মৈত্রী। এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য।

আজ 26শে মে, 11ই জ্যৈষ্ঠ। বাংলা সাহিত্যের আকাশকে যিনি তার দ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার আলোয় রাঙিয়ে দিয়েছেন, আজ সেই কবি আপামর বাঙালির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ, নজরুল মানেই শৃঙ্খল ভাঙার গান। কিন্তু আমরা কি জানি, এই অকুতোভয় কবি তার কলমের জন্য, তার কবিতার জন্য তাকে কতটা চড়া মূল্য চোকাতে হয়েছিল? বিংশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণে যখন পুরো ভারতবর্ষ পিষ্ট, তখন এক যুবক তার কবিতা আর গান দিয়ে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ রাজ সিংহাসনের ভিত, আর সেই অপরাধে কবিকে বন্দী হতে হয়েছিল অন্ধকার প্রকোষ্ঠে। কবি ইসমাইল হোসেন সিরাজির পর বাংলা সাহিত্যের কেবল কবিতা লেখার অপরাধে কারাবরণকারী দ্বিতীয় কবি হলেন আমাদের নজরুল। সময়টা 1922। নজরুলের একেবারে সাহিত্যিক জীবনের সোনালী অগ্নিগর্ভ অধ্যায় বলা যায়। একে একে প্রকাশিত হচ্ছে ব্যথার দান, অগ্নিবীণা, যোগবাণীর মতো কালজয়ী সব সৃষ্টি। অগ্নিবীণা, বিদ্রোহীর কবি, এগুলো দিয়ে সারা বাংলায় তিনি যেন আলোড়ন ফেলেছেন। ঠিক সেই সময়ে নজরুল প্রকাশ করলেন ধূমকেতু পত্রিকা। এ পত্রিকা কিন্তু যে সাহিত্য পত্রিকা নয়, এ ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক খোলা যুদ্ধের ইস্তেহার। আর এই ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশ পেল মানে আমাদের আনন্দময়ীর আগমনী কবিতাটি। আর তার পরের ঘটনা তো আমরা অনেকেই জানি। কবিতাটির ভাষা এতটাই তীব্র এবং জোরালো ছিল যে রাজশক্তি একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠে যথারীতি। তারা বুঝতে পেরেছিল যে এই যুবকের কলম যদি সচল থাকে তাহলে বেশি দিন এখানে আর রাজত্ব করা যাবে না। যথারীতি তাকে হাজত যেতে হলো না, মানে সেভাবে বলা ভুল। 1923 সালে জানুয়ারি মাসে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইন হোর কবিকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেন। কিন্তু আমাদের বিদ্রোহী কবি, তিনি তো অত সহজে ভয় পাওয়ার মানুষ নন। তিনি দীপ্ত কণ্ঠে বলেন, আমার হাতের কলম স্বয়ং বিধাতার হাতের তরবারি। একে এই সহজে তিনি তার সত্যকে, তার ভগবানকে কখনোই অস্বীকার করবেন না। একজন কবির এই তেজ, এই আপোষহীন রূপ এর আগে কখনো বিশ্ব দেখেনি। তাই জন্যই বোধ হয় ব্রিটিশ রাজশক্তি খানিকটা ভয়ে পেয়েছিল তাকে। কারাবাসের প্রথম দিনগুলো কবির কেটেছিল আলিপুর সেন্ট্রাল জেলে। সবার মতো কবিকে রাখা হয়েছিল সেখানে। কিন্তু নজরুল, তিনি তো সাধারণ নন। তার তেজস্বী ব্যক্তিত্ব জেলের ভেতরের পরিবেশকেও একেবারে বদলে দিয়েছিল। আলিপুর জেলে একটা অদ্ভুত ঘটনা ঘটে যা বাংলা সাহিত্যের ইতিহাসে একেবারে অনন্য অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত যে গীতি আলেখ্যটি, তাতে নজরুলকে উৎসর্গ করে, এই কথাটা তো আমরা সবাই জানি। এবার জেলের ভেতরে তখন পরিস্থিতিটা এমন হয় যে মানে তখন যারা পাহারাদার রয়েছেন এবং ফিরিঙ্গি অফিসার রয়েছেন তারা রীতিমতো বিস্ময় বনে যায় যে সাধারণ একটা কয়েদির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিনা তার নাটক গীতিনাট্যে উৎসর্গ করছেন। তারা রীতিমতো চমকে গিয়ে বলে ওঠে, ইজ হি রিয়েলি সো আ গ্রেট ম্যান? হ্যাঁ, নজরুল এতটাই মহান ছিলেন যে জেলের দেয়ালও তার প্রতিভাকে আটকে রাখতে পারেনি, বরং জেলের ভেতরেই তৈরি হয়েছিল তার কালজয়ী কিছু সৃষ্টি।

ফিরে এলাম গানের পর। তোমরা শুনছিলে অল্প অল্প গল্প কথা, তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুববাণীর বন্ধু মেঘবালিকা। আজ আমরা কবি কাজী নজরুল ইসলামের কারা জীবনের যে অধ্যায় তাই নিয়ে কথা বলছি। আর আমাদের তাই আজকের অল্প অল্প গল্প কথার বিষয় হলো সেকালে বাঁধা দিনগুলো। আলিপুর জেলের দিনগুলো পার হয়ে কবি তাকে স্থানান্তরিত করা হলো হুগলি জেলে। কিন্তু কলকাতা থেকে হুগলি জেলে নিয়ে যাওয়ার সময় ব্রিটিশ শাসকেরা কবির প্রতি যে অমানবিক আচরণ করেছিল তা শুনলে আজও যেন গা শিউরে ওঠে। একজন মহান কবিকে অপরাধীর মতো কোমরে দড়ি বেঁধে পায়ে ভারী লোহার শিকল পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হুগলি জেলে যাওয়ার পর কবির অত্যাচার, তার ওপর অত্যাচার যেন আরো বেড়ে যায়। সেখানকার সুপারিনটেন্ডেন্ট এত নিষ্ঠুর প্রকৃতির মানুষ যে তিনি রাজনৈতিক বন্দীদের ওপর চরম নির্যাতন চালাতেন, নিকৃষ্ট মানের খাবার দিতেন, সাধারণ যে মানবিক অধিকারটুকু সেখান থেকেও বঞ্চিত রাখতেন। নজরুল এই অন্যায় মুখ বুঝে সহ্য করবেন না, কখনোই করবেন না, তিনি সেই মানুষ নন। ফলে তিনি ঐতিহাসিক চরম সিদ্ধান্ত নেন যে তিনি আমরণ অনশন বসবেন। নজরুলের এই অনশনে বসার সিদ্ধান্ত সরকারকে যেন একেবারে কাঁপিয়ে দিয়েছিল এবং তিনি যা ঠিক করলেন তাই শুরু করলেন। যথারীতি অনশন শুরু হলো, একদিন, দুদিন, পাঁচ দিন, দশ দিন, কবি অন্ন জল সমস্ত কিছু বর্জন করলেন। দেখতে দেখতে টানা ৪০ দিন কেটে গেল, কবি কোনো খাবারও ছুঁয়ে দেখলেন না। অনশনের কারণে কবির সোনার মতো উজ্জ্বল গায়ের রঙও যেন কালো হয়ে আসছিল, চঞ্চল প্রাণবন্ত শরীরটা একেবারে শুকিয়ে কঙ্কাল সার হয়ে পড়েছিল। নজরুলের এই অবস্থা যখন বাইরের মানুষজন জানতে পারলেন, জেলের বাইরে মানুষজন, সারা দেশের মানুষ আতঙ্কে ভয়ে একেবারে ক্ষিপ্র হয়ে উঠল যে তারা কবিকে হারাবার ভয় পেলেন। সেই সময় শান্তিনিকেতনে বিশ্বকবিও তেমনটাই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং কবিকে টেলিগ্রাম পাঠালেন। তিনি বললেন, কান্ট ওয়েট ডায়নামিক, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, অর্থাৎ অনশন ভেঙে ফেলো, আমাদের সাহিত্যের তোমাকে প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথের সেই অতি গুরুত্বপূর্ণ টেলিগ্রামটি নজরুলের কাছে অবধি পৌঁছালেন না এবং যথারীতি সেটা জেলের ভেতরেই আটকে গেল। কবির অবস্থা যখন একেবারে মৃত্যুর মুখোমুখি, তখন কবির মাতৃসম বিরজা সুন্দরী দেবীর একেবারে অনুরোধ, চোখের জল কবি আর রাখতে পারলেন না, কবি অনশন ভঙ্গ করলেন। ব্রিটিশ রাজশক্তি ভেবেছিল তাকে বোধহয় এভাবে কণ্ঠরোধ করা যাবে, কিন্তু তারা জানতো না রাজশক্তি তার শরীরে তাকে শরীরটাকে বন্দি করে রাখতে পারে, কিন্তু তার আত্মা তাকে কখনো বন্দি করে রাখতে পারে না, কখনোই শিকল পরাতে পারে না। এবং সেই অনশনের অগ্নিগর্ভ দিনগুলোতে জেলের ভেতরে বসেই কবিতায় তৈরি করেছিলেন শিকল ভাঙার গান।

শুনছিলে গান, ফিরে এলাম গানের পর। আমরা কথা বলছিলাম নজরুলের কারা জীবনের অধ্যায়টা নিয়ে। হ্যাঁ, তো নজরুল যখন ওই অনশন ভঙ্গ করলেন সেই মুহূর্তটা নিয়ে কথা বলছিলাম। সত্যি কথা ভাবো তো একবার, জেলের সেই স্যাঁতস্যাঁতে ঘরটা, অন্ধকার ঘর, একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন মানুষটা, তাও কিভাবে এত অটল, যেখানে প্রতিটি মুহূর্ত যন্ত্রণার, যেখানে শরীরের শেষ রক্তবিন্দু শুকিয়ে আসছে, সেখানেও নজরুল ব্রিটিশ শক্তির সামনে নিজের মেরুদণ্ড বাঁকাচ্ছেন না। আসলে নজরুলের এই লড়াইটা তো শুধু তার নিজের জন্য নয়, এটা আমার তোমার আমাদের সকলের জন্য, আবার আমাদের সবার মুক্তির স্বাধীনতার জন্য, তাই বোধ হয় এত তার জোর ছিল। দীর্ঘ অনশন আর শরীর যখন একেবারে কষ্টের পর একেবারে শরীর শেষ হয়ে এসেছে, তখন 1923 সালের ডিসেম্বর মাসে নজরুল সেই অন্ধ কারাগার থেকে মুক্তি পেলেন। এই কারাবাস নজরুলকে দমাতে তো পারেইনি, উল্টে আরও বেশি সাহসী, আরও বেশি অনমনীয় করে তুলেছিল। জেল থেকে যখন বেরোলেন তখন তার চোখে ভারতবর্ষকে স্বাধীন দেখার যে তীব্র আগুন সেটা যেন আরও বেড়ে গেল। দ্বিগুণ উদ্যমে মেথে উঠলেন শৃঙ্খল ভাঙার গানে। কারাগারে সেই এক বছরের দিনগুলো কবির জীবনের মোড়টা একেবারে ঘুরিয়ে দিয়েছিল। সেখানে বসেই তিনি একে একে রচনা করলেন শিকল পড়া ছল, জাতের নামে বজ্জাতি, এসবের মতো অবিস্মরণীয় রচনা। রাজশক্তি ভেবেছিল বোধহয় যে জেলের ভারী তালা দিয়ে নজরুলের কণ্ঠ রোধ করা যায়, কিন্তু তারা তো জানত না যে নজরুলের তেজ ভাঙার সাধ্য কোনো ফিরিঙ্গি শাসকের নেই। কবিতার এই রাজবন্দী জীবন নিয়ে কিন্তু কখনো কোনো আফসোস বা অনুশোচনা করেননি, বরং তিনি গর্ব করে বলতেন তিনি সত্যের পথে আছেন, আর অন্যায়ের প্রতিবাদ করা যদি অপরাধ হয় তবে তিনি অপরাধী।

আর আড্ডা দিতে দিতে একেবারে শেষ পর্বে চলে এলাম, যে সময়ও তো ফুরিয়ে আসছে, তবে যে আড্ডায় ছিলাম আর কি। সত্যি কথা, ব্রিটিশ সরকার নজরুলের লেখা কতটা ভয় পেতেন তার মানে একটা নিদর্শন দেওয়াই যায়, যে যখন তিনি যোগবাণী, বিষের বাঁশি ইত্যাদি লিখছেন, তখন সেই সব বইগুলো, সেই লেখাগুলো নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তবে এই সেন্সরশিপ উপেক্ষা করেও কিন্তু বইগুলো গোপনে বিপ্লবীদের হাতে হাতে ঘুরত। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বহু বিপ্লবী তার কবিতা, গানকে আন্দোলনের প্রধান প্রেরণা বানিয়েছিলেন। নেতাজি স্বয়ং বলেছিলেন যে যুদ্ধে, জেলে, যেখানেই যান না কেন, সবখানেই নজরুলের গান গাওয়া হবে। দেশমাতৃকার মুক্তিতে নজরুলের এই অবদান স্বাধীনতা উত্তর ভারতেও পরম শ্রদ্ধায় স্মরণ করা হয়। আজ পশ্চিমবঙ্গের চুরুলিয়া, তারপরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কিংবা কলকাতার নজরুল মঞ্চ সহ ভারতের আনাচে কানাচে তার স্মৃতি অমলিন হয়ে রয়েছে। আর আজকে 26শে মে তার জন্মজয়ন্তীতে দাঁড়িয়ে আমার তোমাদের কাছে একটা প্রশ্ন। আচ্ছা, নজরুল কি কেবল ইতিহাসের পাতায় বন্দী, দূর অতীতের কোনো চরিত্র, কিংবা শুধু পরীক্ষার খাতায় রচনা লেখার সময়ের জন্য? একদমই নয়, আমার মনে হয় না। যখনই আমাদের সামনে কোনো অন্যায় হয়, কোনো মানুষ ধর্ম বর্ণের নামে বৈষম্যের শিকার হয়, যখনই কোনো তরুণ শৃঙ্খলার শাসন ভাঙার স্বপ্ন দেখে, তখনই কিন্তু নজরুলের কবিতা আমাদের ধমনীতে রক্তে আগুন জ্বালিয়ে দেয়। নজরুল আজও কোটি কোটি বাঙালির হৃদয়ে মুক্ত, স্বাধীন, জাগ্রত আর চির উন্নত। নজরুলের প্রাসঙ্গিকতা বোধহয় কোনো দিন ফুরবে না। তাই আজ কবির জন্মদিনে আমরা সবাই মিলে একটা ছোট্ট শপথ নিই, আমরা শুধু তার গান, কবিতা আবৃত্তি করেই দায়িত্ব শেষ করব না, সত্য করে সত্য কথাটা বলবো। অকুত ভয় বিদ্রোহীর চেতনাকে আমাদের নিজেদের আচরণে, চিন্তায় বাঁচিয়ে রাখব। তাকে দেওয়ার মতো, তাদের তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর মতো আর আমাদের তো সেরম উপায় নেই। তার লেখাটাকে যদি আমরা, তার মতবাদটাকে যদি আমরা আমাদের মধ্যে লালন করতে পারি, আমার মনে হয় সেই, যদি ওই রবীন্দ্রনাথের লাইনটা ধার করে বলি যে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, সেরকম যদি আমরা কবির পূজা এভাবেই করি, তবেই বোধহয় কবিকে আমরা স্মরণ করতে পারবো, শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবো। আর বলতে বলতে সময় একেবারে ফুরিয়ে আসছে, তাই বেশিক্ষণ বেশি কথা বলতে পারবো না। শুধু একটাই কথা বলবো, আজকের এই আড্ডাটা একটাই কথা তোমাদেরকে বলছে, তোমরা নিজেদের কথাটা কোনো অন্যায়

সামনে দেখলে মুখ বুঝে থেকো না, সোচ্চারে বলো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তো নজরুলই শিখিয়েছেন, নজরুলের মতো সাহিত্যিকরা আমাদেরকে শিখিয়েছেন। তার মতো কলম আর কণ্ঠটাকে সবসময় সজাগ রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই যুববাণীর সঙ্গে থেকো।

0: শেষ হলো অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন মেঘ বালিকা আচার্য, আকাশবাণী মৈত্রী। এখন নাটক।
1: আজকের নাটক রাক্ষসী।

কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে বেতার নাটক বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস।

0: চোখ রাক্ষসী।
1: ওরে কে আছিস? কাচারিতে গিয়ে নায়েব মশাইকে একটা খবর দে।
2: এখন আবার বেরোচ্ছ নাকি এই অবেলায়?
1: আমাদের আবার বেলা অবেলা।
3: মাথা মোটা ওই গোয়ার গোবিন্দ রায়ত প্রজারা একটা দিন যদি শান্তিতে থাকতে দেয়, খাজনা দেওয়ার সময় কারো টিকিটই দেখা যাবে না। পাইক পাঠিয়ে ধরে আনতে হবে ওই বদমাইশগুলোকে। অথচ বিপদে আপদে তখন কর্তাবাবু বাঁচান, কর্তাবাবু বাঁচান।
2: স্বদেশি হাঙ্গামা টাঙ্গামা কিছু নাকি?
3: বলো না বড়ো, আমার জমিদারিতে ওসব করতে দেবো আমি? ইংরেজ বাহাদুরের দয়ায় দুধে ভাতে আছি। ওসব স্বদেশীরা ঢুকে এসে বারা ভাতে ছাই দেবে, আমি তা সহ্য করব।
2: জানি।
3: ওরকম করে বললে কেন? কথাটা
2: ওরকম করে মানে
3: কেমন একটু ঠেস দিয়ে। হ্যাঁ শোনো বড়ো, আমি তোমার ওই ভাই দাদাদের মতো ওই কালিদাস নই যে যে ডালে বসে আছি সেই ডালই কাটবো। আমার শ্যালকরা আমার স্বদেশী আন্দোলন নেতা হয়েছে, একটু ইয়ে মাতরম করে চেঁচালাম, দুটো বোমা পটকা ছুড়লাম, অমনি ভয়ে ল্যাজগুটি ইংরেজরা পালিয়ে গেল। ওদের কি বলে জানো?
2: কি?
3: ব্রিটিশ সিংহ।
2: কি ও কি ঘরময় এমন পায়চারি করছে কেন?
3: ও ও না, দেখছিলাম দেখছিলাম যে চলবে কিনা। হাঁটলে যদি মচমচ করে শব্দই না হয় তবে আর সে জুতো পরে লাভটা কিসের বলো? হ্যাঁ এবার কলকাতায় লেজারেসের দোকানে থেকে এক জোড়া বিলিতি জুতো আনবো। যা কানা ঘুষো শুনছি তাতে এবারে নিশ্চয়ই আমার নাম থাকতে পারে, একেবারে রায়বাহাদুর খেতাব পেলে
2: পাবে।
3: আবার সেই টন টুকুর একটা কথা চিমটির মতো শুনলে হাড়পিত্তি জ্বলে যায়।
2: সভার মাঝে পড়লো কথা, আর যার কথা তার লাগে ব্যথা।
3: আর ছড়া কেটো না তো, আমার জমিদারিতে খুনো খুনি বাড়ছে কি আর সাধে? এই জন্য ইতর ভদ্র সব সমান।
2: ইঙ্গিতটা ঠিক বুঝতে পারলাম না।
3: সব সময় মুখের এমন একটা ভাব করে থাকো যেন কিছুই বোঝো না, শুধু বাগদিপাড়ার দোষ দিয়ে আমরা সব দায় চুকিয়ে দিই। মানকে বাগদির বউটা খুন হয়েছে জানা?
2: শুনেছি।
3: কেন খুন হয়েছে শুনেছ? শোনোনি, বউটার স্বভাব চরিত্র ভালো ছিল না।
2: আমি জমিদার বাড়ির বড় বউ, কোনদিন আমি যদি খুন হই তখন ওই একই অজুহাত দেবে লোকে। বড় ঘরের কথা তো চাপা গলায় বলা বলি করবে, বড় বউটার না স্বভাব চরিত্র ভালো ছিল
3: না। এই তা নিয়ে কথা বলতে এসো না তো বড় বউ। হ্যাঁ কোন কথা টেনে এনে কোন কথায় ফেললে, একেই বলে স্ত্রী বুদ্ধি।
2: আরে কথাটা তো তোমরাই বানিয়েছো।
3: আমার কথা না, পণ্ডিতদের কথা।
2: তারাও তো পুরুষ মানুষ, বুদ্ধি বিবেচনায় মেয়েদের খাটো করে না রাখতে পারলে তাদের বড়ত্ব তারা যে আমাদের চাইতে এক কাঠি ওপরে সেটা প্রমাণ হবে কি করে?
3: তোমার ওই স্বদেশী করা দাদাদের শেখানো বলি। হ্যাঁ দয়া করে আবার সেই গানটা জুড়ে দিও না যেন, না জাগিলে ভারত ললো না, এ ভারত আর জাগলো না জাগলো, এইরকমই কি একটা মিল আছে না? আমার শ্যালকদের আবার ওই বুদ্ধি কবে হবে? হ্যাঁ গান করে দেশ স্বাধীন করবে, এই ধেরে ইঁদুর ভেবেছো কে? হ্যাঁ দল বেঁধে তারা করলেই সিংহ নির্লাজ গুটিয়ে পালাবে, একই নারী সিংহ ব্রিটিশ সিংহ।
2: আমার দাদাদের নিন্দে মন্দ করতে পারলে না তোমার আর মাথা ঠিক থাকে না। স্বদেশীরা তারাবে তোমাদের ওই আরাধ্য সিংহ দেবতাকে, খুব জোর ফাঁদে ফেলতে পারে। কথামালার গল্প মনে নেই? জালে আটকে পড়ে সিংহ ছটফট করছে, আর কৃতজ্ঞ উপকার দিয়ে ইঁদুর এসে জালের দড়ি কেটে সিংহকে বাঁচালো। মিছি মিছি আমার দাদাদের তুমি ইঁদুর বলছো কেন বলতো? ব্রিটিশ সিংহ শিরোপা দিচ্ছে, খেতাব বিলুচ্ছে, তার জন্য পালে পালে নিংটিয়ে তো দৌড়ে আসবে।
3: মেয়ে ছেলেদের এই মুখ এই মুখ। প্রতিভক্তি বলে তো একটা কথা আছে নাকি?

0: এই জন্যেই বলেছিলাম ইতর ভদ্র সব সমান। স্ত্রী স্বামীকে চোপা করবে? মানকে বাগদির বউ আর তোমার মধ্যে একটা তফাৎ থাকবে না? থাকা উচিত নয়?
1: না, বাইরে থেকে মানকে বাগদির বউ আর জমিদার বাড়ির স্ত্রীর মধ্যে অনেক তফাৎ, শুধু ভেতরের যন্ত্রণাটা দুজনেরই এক।
0: তোমার যন্ত্রণা কিসের?
1: পরাধীনতার।
0: আবার সেই স্বদেশী কথা। হ্যাঁ, আমার বাড়িতে
1: তোমরা পরাধীনতা আর স্বরাজের একটা মানেই জানো। আমাদের মেয়েদের দাসত্বের কথা, সংসারে বন্দী দশার কথা কোনো দিন ভেবেও দেখোনি তোমরা। সেখানে আমিও যা, মানকে বাগদির বউও তাই। যাও, পুলিশের হাত থেকে মানকে বাঁচাও। আরে শত হোক, ও তো পুরুষ মানুষ, ওর সাজা হলে সে তো তোমার লজ্জা।
0: বড় বউ
1: হাতে ঘা লাগলো বুঝি? চিরকাল তোমরা যা ভেবে এসেছো, সাত পুরুষের রক্তের মধ্যে যে অহংকার চিনচিন করছে তোমাদের, তা তো আমি জানি। পুরুষ মানুষ স্ত্রীর দণ্ডমুণ্ডের কর্তা। রাগের বসে স্ত্রীকে গলা টিপে কি বিষ দিয়ে কি হেসোর এক কোপে শেষ করে দিতেই পারে। সে খুনি প্রজার সাজা হলে আর সব স্ত্রীরা যাদের স্বভাব চরিত্র ভালো না, তারা আশকারা পাবে না, জমিদার মশাইয়ের কলঙ্ক হবে না।

0: কর্তাবাবু না আসা স্তক কেউ আমাকে এখানতে নিয়ে যেতে পারবে না, এই বলে দিন। আপনি না হোক আমাকে ধমকাচ্ছেন দারোগা বাবু।
1: বউ খুন করে আবার মুখে মুখে তক্ক, সদরে চালান করে দিলে তখন বুঝবি ঠেলা। একটা জাত ক্রিমিনাল, একটু অনুশোচনা পর্যন্ত নেই।
0: দারোগা বাবু, আমার স্ত্রীকে তো আপনি চেনেন না, একটা জাহাবাস।
1: আবার বলেছি না, এসব ইতর ভাষা একদম মুখে আনবি না।
0: এমন দজ্জাল স্ত্রী নিয়ে কেউ ঘর করতে পারে না।
1: তার মানে স্ত্রীর আচরণে অতিষ্ঠ হয়ে তুই তাকে খুন করেছিস? এই স্বীকারোক্তি তাহলে লিখে নিচ্ছি।
0: যা মন চায় লিখেন, আমি দারোগা বাবু মুখ্যসূক্ষ্ম মানুষ, নেকা পড়া জানি না। কি লিখলেন না লিখলেন বুঝবার ক্ষমতা আমার নাই। হাতে হাত করা লাগায় চালান করে দেন, আদালতে হাকিম তো শুধুবে, তখন যা বলবার বলবো। কখন
1: কি বলবি? হ্যাঁ
0: বলবো, বলবো ধর্মবতার, আপনি হলেন গিয়ে গরিবের মা বাপ। আপনি হলে
1: ওসব গয়নাগাটি পরাতে হবে না, আসল কথাটা কি বলবি তাই বল আগে।
0: বলবো বলবো আমার স্ত্রীর স্বভাব চরিত্রের ভালো ছিল না।
1: রাইট,
0: ওর মনে কু ছিল।
1: রাইট,
0: কত দিন বলেছি বাইরে আনসান মনীষীর সঙ্গে মিশিস না, বাইরে লোকজন কু পরামর্শ দেয় উহাতে কান দিস না, ও শুনবে না শুনবে না। মেয়ে ছেলে মানুষের বেয়াদপি পুরুষ মানসি সজ্জি হয়। আপনিও তো পুরুষ মানুষ, আপনি বলেন না দারোগা বাবু, আপনি হলে কি করতেন, সজ্জি করতেন? অলপে কু চরিত্রের স্ত্রী নিয়ে ঘর করতেন? ওই ওই জমিদার বাবু আইসছে।
2: এই যে আপনি থানার ওসি না সেকেন্ড অফিসার?
1: আমি আইও ইনভেস্টিগেটিং অফিসার, এই খুনের মামলা তদন্তের ভার আমার উপর।
2: সে তো বুঝতেই পাচ্ছি, কিন্তু ওটা আমার প্রশ্নের উত্তর হলো না। আমি জানতে চেয়েছি আপনি থানার ওসি বড় বাবু না সেকেন্ড অফিসার মেজর বাবু? আপনার অথরিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই।
1: তবে
2: লাইম বসে কোথায়? হ্যাঁ, আরে ওরা ওখানে সব ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? খুনো খুনি যেন মজার ব্যাপার। হ্যাঁ, ওদের সব চলে যেতে বলো। কি বলছিলাম যেন? হ্যাঁ, আপনি দেখছি নেহাতি ছেলে মানুষ, নতুন ঢুকেছেন নিশ্চয়ই, অন্তত আগে তো আপনাকে দেখেছি বলে মনে পড়ছে না। আর একটা কথা, হ্যাঁ মানকে, মানকে
0: কথা,
2: তুই ওধারের বারান্দায় গিয়ে দাঁড়া।
1: একি আসামিকে আপনি?
2: ভয় নেই ভয় নেই, পালাবে না ও, যা যা।
0: যে আগে কথা বাবু,
2: এবারে দু একটা জরুরি কথা বলি।
1: বলুন।
2: থানাদার এসেছে কাছারি বাড়িতে, আমাকে দেখা করতে এতলা পাঠিয়েছে, খবরটা পেয়ে একটু অবাকই হয়েছি। তখনই মনে হয়েছে

0: যেই এসে থাকুক তার সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই।
1: পূর্ব পরিচয় থাকলে
0: তিনি জমিদার বাড়ি বাল বাড়িতে গিয়ে আমার সাক্ষাৎ প্রার্থী হতেন। বহুকাল যাবৎ সেটাই রীতি, কেননা তারা মনে করেন আসামি বলুন আর যাই বলুন, সে যদি আমার প্রজা হয় তাকে আমি কি চোখে দেখি সেটা না জেনে চার্জশিট দেওয়া যায় না। আপনাদের পুলিশের বড় কর্তা সিমসন সাহেবও এটা মেনে চলেন।
1: কিন্তু আসামি মানকে বাগদি নিজের মুখে কবুল করেছে যে
0: কি কবুল করেছে বলুন? চুপ করে রইলেন কেন? কি কবুল করেছে? ওদের মতো ছোট ঘরে গ্রাম দেশে এমন আকচার হচ্ছে, নেশা ভাং করে বউ পেটায় বউ রুখে আসে, ধস্তা ধস্তি মানাবাড়ি খুনোখুনি ও বাগদি পাড়ায় লেগেই আছে। মেরে ফেলবে বলে তার মারে না, রাগের মাথায় বেমক্কাল লেগে গেল মরে গেল।
1: শুনুন, আপনি বড় হালকা করে দেখছেন ব্যাপারটাকে, কিন্তু ইটস এ কেস অফ মার্ডার, নরহত্যা,
0: নারী হত্যা, লাশটা মেয়ে ছেলে।
1: কি বলছেন আপনি?
0: আমি বলছি না, আমি বলছি না, গ্রাম সমাজ বলছে। ইংরেজ সরকারের পুলিশ যে এখন এই নিয়ে মাথা ঘামাচ্ছে তাতে আমি ভারী আশ্চর্য হচ্ছি। হ্যাঁ, আমার বাবার আমলে শুনেছি আমাদের জমিদারির মধ্যে যে কোনো পাড়ায় ভিত কাটতে গেলে কঙ্কাল পাওয়া যেত, স্ত্রীলোকের কঙ্কাল।
1: আচ্ছা, এসব কথা আপনি আদালতে বলতে পারবেন?
0: তদন্তে এসে আপনি কি গ্রামটা ঘুরে দেখেছেন?
1: কি দরকার?
0: দরকার আছে, আছে। গ্রাম সমাজ একটা আদালত, আপনি যে আদালতের কথা বললেন সেটা আসছে তারপরে। বাড়ি বাড়ি ঘুরে জিজ্ঞেস করে আসুন তো, কেউ মানকে কে দোষী বলবে না, বলবে ওর বউটা ভালো ছিল না, মেয়েরাও বলবে ওরম খারাপ মেয়ে মানুষের ওই রকম মরাই উচিত।
1: বাহ বাহ বাহ বাহ বাহ, সেই মানধাতার আমল থেকে শুধু মেয়েরাই কাটা পড়ছে তাদের চরিত্রদোষের জন্য। আচ্ছা জমিদার বাবু, একটা কথা জিজ্ঞেস করব?
0: হ্যাঁ করুন।
1: আপনাদের গ্রাম সমাজের আদালতের রায় আপনি মানেন
0: না? মেনে উপায় কি? সমাজপতি ও সমাজের বাইরে নয়, এখানকার ব্রাহ্মণ সমাজ কি বলে জানেন? ওসব নিম্নবর্ণের দাম্পত্য জীবনে এরকম অঘটন ঘটতেই পারে, অপঘাত মৃত্যু, প্রায়শ্চিত্ত চিত্ত করতে হবে না। অপরাধী স্বামী যথাসত্য ব্রাহ্মণ বিদায় দেবে তাতেই পাপ কেটে যাবে। আমি তো ব্রাহ্মণদের বিধান অমান্য করতে পারি না।
1: কিন্তু ব্যাপারটা যদি উল্টো হতো?
0: মানে
1: মানে মানে যদি এমন হতো যে ঘটনাচক্রে মানকে বাগদির বউ তার স্বামীকে খুন করে বসলো।
0: স্ত্রী স্বামীকে খুন করেছে? আমার জমিদারিতে এমন পাপাচারের কথা আমি শুনিনি।
1: সেটা নিশ্চয়ই আপনাদের সমাজ আদালতে নিষ্পত্তি হবে না। তাহলে মানকে বাগদির বেলায় একই নিয়ম খাটবে না কেন? ওকে আমি চালান করে দেব।
0: নিতে পারেন, নিতে পারেন, কিন্তু কেস দাঁড় করাতে পারবেন কিনা একবার ভেবে দেখবেন।

0: বিন্দি, ও বিন্দি,
1: ও আমার হাকার পারছো কেন? আমি কি মরে গেছি নাকি?
0: বালাই ষাট, মরুক তোর সত্তর। তুই বিন্দি আমার সোহাগের বিন্দি, তুই মরলি আমি বাঁচবো কি দিয়ে?
1: ও বাবা, রসে যে একেবারে টইটম্বু।
0: হবে নি, দাঁড়াই গিয়ে দেখ কি ধান চালটা এনেছি আজ। জোরদার খুশি হয়ে এক পালি ধান খয়রাত দিলে, বলে কি জানিস?
1: কি?
0: ওরে রঘু, বাগদি পাড়ায় তুই হলি গিয়ে দত্তিকুলে পেল্লাত, কোনো প্যাঁচ খোঁজ নাই, তঞ্চকতা নাই, তোর মতো খ্রিস্টান পেলি মা লক্ষ্মী মাটি ফুঁড়ে উঠবে, বললো যখন যা প্রয়োজন মুখ ফুটে বলবি দিয়ে দেব, শোধ করতে হবে নি, একটু বাড়তি খেটে দিবি, ব্যাস। জোরদার মনীষী ভালো জানিস, কি বল?
1: তুমি মনীষীটা কেমন দেখতে হবে নি? মাখন দি বলে তোর।

0: আমি সিধে সাদা মানুষ, সোজা সারা বাঁকা কিচ্ছু জানে না।
1: বলে বুঝি, তাহলে চল না দুজনায় মিলে আজ মনুষা ভাসানের গান শুনে আসি। মেলা বসবে, কিছু কেনাকাটা করব, তোকে নাগরদোলায় চড়াবো।
0: পয়সা লাগবে না বুঝি, গায়ে কতটা খেটে তেলের খরচা জুগিয়েও দুটো পয়সা জমাতে পেরেছি। সেই কষ্টের পয়সা গায়ে কামড়াচ্ছে বুঝি,
1: এই জন্য লোকে তোকে কৃপণ বলে।
0: বলে তো বলে, আমার বইই গেল। পয়সা তো হতসেদ্ধ করার জিনিস নয়। তুমি সারাদিন খাটছো, আমিও নয় নয় করে দিনের শেষে তিনটি শেষ চাল আর তরকারির জন্যে মাছ রে শামুক রে গুগলি রে কৃত্রিমের জিনিস জোগাড় করে আনছি। বড় ছেলেটাও দু পয়সা ঘরে আনছে, মেয়েটাও আদারে বাদারে ঘুরে ফলটা পাকুড়ে শাক সবজি রে কুড়িয়ে এনে সংসারে সাশ্রয় করছে। হ্যাঁ, সংসারে আমাদের সিঁড়ি ফিরেছে। অমনি অমনি লক্ষ্মী ঠাকুর মুখ তুলেছে এসেন, অমনি অমনি।
1: তুই অমনি অমনি আগলে আগলে মরবি বিন্দি, বুঝলি? লক্ষ্মী ঠাকুর যদি মুখ তুলে চেয়েছেন তাহলে আনন্দ করবো না কেন রে? হ্যাঁ, ভালো করে খাবো পরবো, তুই থাকতে তার হচ্ছে নি, শুধু ধরা কাটা। সারাদিন রেতে একটি ছেলের বেশি চাল রাঁধিস না।
0: এক সেরে যদি চলে যায় তাহলে বেশি রাতে যাব কোন দুঃখে?
1: চলে যায় না আর কিছু, আমি যত সাদা সিধে হই ওসব আমি বুঝি, বুঝলি? কেন যে এত কষ্ট করিস বিন্দে, স্বামী আর ছেলে মেয়েগুলোকে ভাত বেড়ে দিস ঠিকই, কিন্তু নিজে কি খাস বলতো? হ্যাঁ, মার শুদ্ধ ভাতের ফ্যান।
0: তাতে চালটা সাশ্রয় হলো একটু, আবার আমার পেটও তো ভরলো গো।
1: অন্যের কি সুখ,
0: মেয়ে মানুষের আর কি সুখ গো। ছেলে মেয়ে যদি ঠান্ডা থাকে, গায়ে গতরে খাবরে তোমারও যদি পেট ভরে, তাতে আমার জানটা ঠান্ডা হবে। বড় লোকই দেখাবার দরকারটা কি শুনি, কারুর কাছে ভিক্ষেও করবো নি আর চুরিদারিও করবো না।
1: তুই চুরি করবি কেন বলতো? তোর লুকোনো টাকা পয়সা যা কম আছে, হ্যাঁ আমি জানি না, একদিন দেখবি সব চুরি হয়ে গেছে। কৃপণ কোথাকার,
0: আর পাঁচজনের মতো তুমি আমাকে কৃপণ বলবে না। হ্যাঁ, আমার মাথায় থাক, মেলায় গিয়ে আমার বাজে পয়সা নষ্ট করার মতো না আমার আদিক্ষেতার লাই। কৃপণ বলে তারা বলে, আমার মাথায় কি বোঝা চাপানো আছে তা তারা জানে কি? তিনটে পুষ্টি ছেলের মুখের দিকে তাকিয়ে দেখেছো কোনোদিন? হ্যাঁ, ভীষণ সমর্থ হয়ে উঠেছে, বেথা না দিলে ওর উপর নজর হবে। বড় মেয়ে মুন্নিটা ধ্যাং ধ্যাঙিয়ে বড় হচ্ছে, দুটো মেয়ে দেখতে দেখতে বিয়ের যোগ্য হয়ে উঠবে।
1: সত্যি বিন্দি, পাঁচ দশ বছর পরে কি হবে তাই নিয়ে মাথা ঘামাচ্ছিস তুই?
0: আমাদের মতো ঘরে মাথা গামাতে হয়, আর সিডা মেয়েরাই গামায়। দুটো মেয়ে আর একটা ছেলের বিয়ে, বাড়িতে বউ আসবে, জামাই আসবে, আমার এই মাটির ঘর তখন আনন্দে ইন্দিপুরি হয়ে উঠবে গো। আমার কত স্বাদ আল্লাদ আছে গো, তাতে কত খরচ বলো দেখিনি। দায়ে ঠেকলে কেউ একটা পয়সা দেবে? এই বিন্দির জানতে কিছু বাকি নেই, গলায় সাপ বেঁধে গায়ে জড়িয়ে ঘুরে বেড়ালেও একটা লোক ও একটা খুদ কলা দিয়েও শুধোবেনি, বুঝছো? আমি কৃপণ আসি তো আসি, তো তাদের কি যারা বলে তারা কেন বলে সব আমি জানি।
1: কেন বলে
0: আমাদের আমাদের গরিব ঘরের সুখ দেখে, খরের সালের নিচে এমন ভাব ভালোবাসার সংসার কখনো দেখেনি তো তারা। ঝগড়া নেই, মারামারি নেই, তাই তো অনেক করুইরারির বুক একবার সরসর করে, হিংসে হিংসে।
1: তোকে তোকে একটু খুঁচিয়ে দিলে না এমন ফোঁস করে উঠি যেন কালকে উঠে। লাগলে তোকে খুব সুন্দর দেখায় রে বিন্দু।
0: সুন্দর দেখায় সুন্দর দেখায় না ছাই, তুমি আমাকে অমনি দেখো। আমাদের ভাগ্তি পাড়ায় তোমার মতো বউ নেওয়াটা পুরুষ মানুষ একটাও নেই গো। এইতে তো আমার সুখ, শুধু সুখই পাবো না কেন, স্বামী স্ত্রী এটাই তো ধর্ম।
1: সন্ধ্যা হলো যে পিদিম জাল, এই দাওয়া থেকে চালটা

0: গিন্নি মা,
1: কে রে? ও, তুই বিলাসী? কি মনে করে?
0: এই এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম গিন্নি মাসি চরণ দর্শন করে যাই।
1: আচ্ছা, সে না হলে বুঝলাম। এখন করছিস কি? স্বামীর ঘর করিস না, কাম কাজও কিছু করিস না, তাহলে তাহলে চলে কি করে? তো
0: চলে যা কোন রকম, আপনাদেরই শিশরণের আশীর্বাদে।
1: বুঝেছি, যা সুনাম ছড়াচ্ছিস, একদিন কিন্তু তুইও খুন হবি ওই মানকে বাগদির বইয়ের মতো।
0: বিলাসী বাগদিনীকে খুন করবে এমন বুকের পাটে তল্লাটে কোনো বাগদিন নাই যে গিন্নি মা। ওই জন্যই তো কারোর ঘর ধরা হয়ে থাকতে পারিনি আমি। মরুদগুলো এত শয়তান, সাঙ্গা করলেই ভাবলো কিনে নিয়েছে। কেন রে বাপু, তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি। গিন্নি মা, ওই খুনেটা আসছে।
1: কে কে আসছে?
0: মানকে বাগদি গো, আমি বলাই।
2: কে বলছিলাম না, আমি যদি চাই ইংরেজ সরকারের কোনো জেলখানায় ওই মানকে আটকে রাখতে পারবে না। ছোকরা দারোগা আইন দেখাচ্ছিল, ব্রিটিশ সরকার জমিদারদের কি তোয়াজ করে তা তো ছোকরা জানে না। আমার জমিদারিতে আমার আইনই চলে।
1: আমার দাদা বলে ইংরেজের বিচারের মতো তামাশা আর নেই, বড় লোকে পয়সা ফেলে আর সেই তামাশা দেখে।
2: শুধু তামাশা দেখে না বড় বউ, তামাশাটা তৈরি করে বড় লোকে। সদরে সেই জন্যে মোটা টাকা দিয়ে দুধে উকিল পোষা আছে আমার। তারাই বুদ্ধি দিল যে কেসটা অন্য রকম করে সাজাতে। হ্যাঁ, সাজিয়ে ফেললাম। ওই মানকে কে শিখিয়ে পড়িয়ে দিয়ে গেলাম পুলিশ সুপারিনটেনডেন্ট সিমসন সাহেবের কাছে। ও এজাহার দিল, বলল,
3: হুজুর, পুলিশ বলছে আমি আমার স্ত্রীকে খুন করেছি। ঠিকই বলছে হুজুর, খুনের কথা হুজুর আমি অস্বীকার করছি না, কিন্তু আমার বউটার স্বভাব চরিত্রের ভালো ছিল না হুজুর। লুকিয়ে লুকিয়ে স্বদেশী বাবুদের চিঠিপত্র আনা নেওয়া করত, কত মানা করেছি, বলেছি জলে বাস করে যারা কুমিরের সঙ্গে বিবাদ করে তাদের সঙ্গে থাকিস না। একদিন বললাম স্বদেশী বাবুদের নাম ধাম বলে দে আমাকে, আমি আমি কর্তা বাবুকে বলে তাদের ধৈরে দেই। কিছুতেই কথা শোনে না, শত চেষ্টা করেও ওর কাছ থেকে একটা নামও বার করতে পারলাম না হুজুর। আমি হুজুর রাজভক্ত জমিদারের গরিব রাজভক্ত পূজা, রাগের মাথায় বাড়ি মেরে বসলাম। আমি না মারলেও ধরা পড়লে পুলিশের হাতেই ও মরত হুজুর।
1: চমৎকার, তাই তো ভাবি, শুধু মানকে কে বাঁচাবার জন্য তুমি এত কেন করছো? এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল, প্রজারা জয়ধ্বনি দিচ্ছে কর্তাবাবুর কি মহিমা, আবার ইংরেজ বাহাদুর ভাবছি কি রাজভক্ত জমিদার, প্রজাদের পর্যন্ত দীক্ষিত করে ফেলেছে। লাজারাসের দোকান থেকে মচমচে জুতো জোড়া এক্ষুনি কিনে আনা দরকার, খেতাব নিতে যেতে হবে তো।
3: ঘরের মধ্যে কে রে?
0: দরজায় উঁকি দিলেই দেখতে পাবি।
3: আরে বিলাসী, তুই এখানে
0: কেন? আসতে নেই বুঝি? তোর জন্য বসে আছি।
3: আমার জন্য? সবাই তো জানে আমি জেল খাটছি।
0: আমি জানতাম তুই সারা পাবি, আজই ঘরে ফিরে আসবি।
3: হাত গুনতে জানিস নাকি?
0: কিছু একটা জানি রে মানকে, তা না হলে ঠিক সময় এসে তোর ঘরে বসে থাকবো কোন ভাষায় বল।
3: কর্তাবাবু এবারের মতো বাঁচায় দিলেন।
0: জানি,
3: তুই দেখছি সবই জানিস।
0: পাড়া বেড়ানি চুরিরা এমনি হয়, পাড়ায় পাড়ায় ঘুরি ঘুরি ছেলে চোকরাদের

0: ভ্যাসা বুকে ঘুণ ধরিয়ে দিতে হবে নে?
1: এই বিলাসে বিলাসে বিলাসে তুই এখন যা যা যা, এসব আ কথা কু কথা আমার এখন ভালো লাগছে না, যা।
0: আমার পেছনে ওসব কথা কে না বলে রে মানকে, নিজের মুখে বললে অমনি আ কথা কু কথা হয়ে গেল। পুরুষ মানুষের সতীপনা তো কিছু কম দেখলাম না, দেখ কতদিন এমন বিভাগী হয়ে থাকিস।
2: হ্যাঁ বিলাসি, মানকে ঘরে আছে, মানকে ঘরে আছে শুনলাম, খালাস পেয়ে আজই চলে এসেছে সদর থেকে।
3: হ্যাঁ এসেছে এসেছে। কেন কেন এসেছে বলে দুঃখ হচ্ছে নাকি? যাবজ্জীবন ঘেনি ঘোরালে তোমরা খুশি হতে বুঝি?
0: কি কথা সিরি রে মানকে, রঘুদা ভালো মানুষ, তোর পিতে বেশি ভালোর জন্য জিজ্ঞেস করলো।
2: তুই বল বিলাসি, কি কথা কি উত্তর দিস?
1: হ্যাঁ হ্যাঁ, ওই রকমই, আমি খুনি আসামি, একা হয়ে গেছি, একাই থাকবো, কারোর করুণা ভালোবাসা এসব আমার একদম দরকার নেই। যাও।
0: দরকার নেই, খুব আছি, দুদিন যাক না, একটু থিতু হ, তখন বুঝবি একা থাকা যায় নে, সঙ্গী একজন লাগে।
1: না লাগে না, লাগে না, একা থাকা যায়, তুই তো আছিস।
0: কি বলিস রে মানকে? আমি আছি, আমি বিলাসী বাগ দিনে একা, একা থাকলে আমি পাগল হয়ে যেতুম রে। তোদের বউয়েদের মতো ঘর ধরা না আমি, এই যা তফাত। ও রঘুদা, চলো তো রঘুদা, আমরা বেরোই, কিছুক্ষণ একা থাকুক, মাথাটাও জিরুক।
2: চল চল।
0: বললে তো চল, এই নিয়ে আবার তোমার বাড়িতে হাঙ্গামা হবে না তো?
2: কেন হাঙ্গামা হবে কেন?
0: জানো না কেন? আমার কপাল গো কপাল, অদৃষ্ট।
2: কি হেয়ালি করছিস বলতি?
0: হেয়ালি নয় গো রঘুদা, এক গিন্নি মা ছাড়া এগায় কোনো বউজি আমার সুনজরে দেখে না। দশটা কি না, আমার শরীর স্বাস্থ্য ভালো, গতরে জেল্লা আছে, গায়ের রং ফর্সা। কর্তা বাবু বলেন তোর নাম বিলিসি না হয় বিলিতি হলে দারুণ মানাতো। আচ্ছা সাহেব মেমে পাড়া রং, পুরুষ মানুষের শোক টানা রূপ যদি আমার থেকেই থাকে, তার জন্য তো আমি দায়ী না, ব্যথাটা দিয়েছে তো আমি কি করব? এই জন্য সকলের বুকটা টাটায় আড়ালে মুখ নিন্দা করে। তোমাকে বলছি রঘুদা, সবটাই মিথ্যে তা নয়, কিন্তু মিথ্যের ভাবটাই বেশি।
2: এসব আমাকে বলছিস কেন বলতো?
0: বাজে দেখলাম গো, বাজে দেখলাম, তুমি ভয় পাও কি না? দেখি দেখি না, মুখ দেখে তো তেমন মনে হচ্ছে না, তোমার মতো সাদা সিধা মানুষ না রঘুদা আমার ভারী পছন্দ। পুরুষ মানুষ হবে এই রকম, ঘরের স্ত্রীকে অত পুতু ফুতু করা কেন বাপু? তোমারে ভালোবাসি বলে আর কারোর দিকে শোক ফেরাতে পারবো নি।
2: আমাদের বিন্দির ওসব বাতিক নেই, ওর শুধু পয়সা আর পয়সা। পয়সা যদি ভোগে না লাগলো, সে পয়সা দিয়ে কি হবে বলতো?
0: তাই তো।
2: হ্যাঁ রে বিলাসি, মনসা ভাসানের মেলায় যাবি নাকি?
0: হ্যাঁ। তোমার সঙ্গে?
2: হ্যাঁ, বিন্দিকে তো বললাম রাজি হলো না, ওর ভয় এটা সেটা কেনাকাটা করে যদি ওর পয়সা খরচা করে ফেলি।
0: কিন্তু আমারও যে কিছু কেনাকাটার বাতিক আছে।
2: তুই যাবি কিনা বল না, শুধু বিন্দিরই তো পয়সা নেই, আমারও তো আছে।
0: তাহলে তো হয়েই গেল, কি আশ্চর্য দেখো, আমারও না মেলায় যাওয়ার বড্ড ইচ্ছে হচ্ছিল।
2: তাই নাকি?
0: তোমাকে কেমন সঙ্গে ছুটতে দিলে ভগবান, কখন যাবে বলো না।
2: সন্ধ্যের আগে আগে পালা গান শোনা যাবে। এই তুই কোথায় থাকবি?
0: ওই দিঘি ধার দিয়ে যাবে তো?
2: হ্যাঁ।
0: আমি তাহলে বরং দিঘি ধারে দাঁড়িয়ে থাকবো।
2: হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি হয় ক্যাঁ, শিয়ালের বিয়ে হয় রোদে রোদে, বৃষ্টি হয় ক্যাঁ, শিয়ালের বিয়ে হয়।
4: আবার?
2: হ্যাঁ
4: আবার তুমি মদ খেলে এসেছো? তুমি কি ছিলে আর দিন দিন কি হয়ে যাচ্ছো?
2: কি হয়েছে? কি
4: মুদো মাতাল লম্পট?
2: হলদার বলছি বিন্দি, মাতাল বলছিস বল, লম্পট বললে না আমি তুল কালাম করবো।
4: তা তো করবে, মানকে বাগদি সাঙ্গাত হয়েছে তো।

0: আর বাকি থাকে কেনে? দা দিয়ে মাথা একটা কোপ দিয়ে মেরে ফেল।
1: বেশি ভ্যালু ভ্যালু করিস না, মদ খা এমন কিছু দোষের কর্ম নয়, বুঝলি?
0: দু তিনটা সাঙ্গা করা কুড়িকারীর বেটা ওই বিলাসীর সঙ্গে মাখামাখি করাটা এমন কিছু দোষের লয়। ও সুরি, ও সুরি তোমাকে নরকের দিকে টেনে নিয়ে যাবে।
1: যাই যাবে যাবে, তোর মতো শুধু পয়সা কামাবো, কম খেয়ে থাকবো, ছেলে মেয়ের বিয়ে দেব, সর্বক্ষণ এই বুড়ুড়ি কাটছেই না।
0: কাটবে কি করে, কাটবে কি করে? সংসার কি জিনিস ও কি জানে? ঘর কন্যা করেছে কোনোদিন? চুপ কর, জানে তো শুধু সলা কলা আর পর পুরুষ ধরে ঘুরে বেড়ানো। আর আমি আমি ভেবে এসেছি যে কটা দিন আমি বাঁচবো স্বামীর সেবা করে, ছেলে মেয়ে সরিয়ে নাতি পুতির মুখ দেখে, সিঁথির সিঁদুর অক্ষয় রেখে, হাতের নোমা অক্ষয় রেখে টুক করে একদিন মরে যাব। পোড়া পিতা তার তা সইল নি, সব তোমার জন্য, সব আমার সব আশা ভরসাতে ছাই পড়ে গেল। এমন সাধের ঘর কন্যা আমার শ্মশান পুরি হয়ে গেল, সব তোমার জন্য।
1: এই বেন্ডে তুই থামবে, থামালি না মেজাজ বিগড়ে গেলে কিন্তু আমি বাপের কুপুত্তর। ভালো কথা বল আমি সব মানবো, কিন্তু ওই টেরা বাঁকা কথা বললে না এমন শিক্ষা দেবো না।
0: তা তো দিবে, কত লোক বিনি পয়সায় বেকার খাটিয়ে নেয়, নষ্ট মেয়ে মানুষ সলা গলা করে পয়সা হাতিয়ে নেয়
1: দোকানা
0: তোমার কাছ থেকে, তখন তোমার মুখে রাগই বেরোয়নি। বিলাসী, ওই বিলাসী তোমাকে কিছু খাইয়েছে, সে করবা কর, নইলে নইলে সেই তুমি শরীকানা থেকে এসে আমাকে শাসালে। হ্যাঁ কি করবে বলো, কি করবে? আমার বিশেন বাড়ি নেই, আমার মেয়েরা বাড়ি নেই, আমাকে একা পেয়ে দাঁতে পিষছ, চোখ রাঙাচ্ছ, যত মুরদ স্ত্রীর কাছে না।
1: এই চুগার তোরে, ওর তো পারবে না, তুই চুরের মুঠি হয়ে আমি পুরুষ মানুষ, আমার যা ইচ্ছে তাই করবো। এই চালা কাট দিয়ে না তোর পিঠ ফেলা ফেলা
0: করবো।
1: থামা,
0: তুমি আমার স্বামী, তুমি যদি বিপদে যাও আমি না ফেরালে অন্য কে এসে ফেরাবে তোমাকে? তোমাকে না ফেরাতে পারলে তোমার মতো আমিও দায়ী থাকবো ভগবানের কাছে।
1: তুই চুপ করবি কিনা?

0: কে বাছা, তোমাকে তো চিনলাম না।
1: আমি বিন্দি গিন্নিমা।
0: ও, তুমি রঘুর পরিবার, তাই না? তোমাদের কথাও শুনেছি, কিন্তু এই ব্যাপারে আমার কি করার আছে বলো?
1: আমি কোনো প্রীতিকার চাইতে আসি নাই গিন্নিমা।
0: তবে
1: শুনেছি সেই হারামজাদি বেটি আপনার বাড়িতে আসে, ওকে খুঁজছি, পাচ্ছি নে, ওকে যদি পাই তো নখে করে ছিঁড়ে ফেলব।
0: তোমাদের না ওই এক আছে মারামারি আর খুনোখুনি, তোমরা যা ইচ্ছে করো, এইসব আমার একটুকু ভালো লাগে না। শোনো, তোমার স্বামীকে সামলাও, রঘুকে।
1: কাকি বা পাচ্ছি কোথায় করতাম?
0: কেন, মারধর করে পালিয়েছে নাকি?
1: না না, কি যে বলেন কর্তামা, স্ত্রীর ভয়ে স্বামী পালাবে?
0: তাকে কোথায় পাবে?
1: হ্যাঁ পাবো, তাকে নির্ভয়ে থাকে ওই গায়ে, আর ওদের ঘরটাতে খায় শুয়ে থাকে। আমি পাড়ার লোকজন জুটিয়ে ছেলে বিশেনটাকে নিয়ে গিয়ে কত বোঝালুম, ওকে কিন্তু ফেরাতে পারলাম না। ওই বিলাসী সুঁড়ি ওকে জাদু করেছে,

0: একেবারে ভেড়া বানিয়ে দিয়েছে। বুঝতে পারছি আমি নরকের দিকে এত বেশি এগিয়ে গেছে, একে আর ফেরানো যাবে নি। অথচ সবাই আমাকে দোষে, বাপের বাড়িতে গর্জনা শুনতে হয়, পাড়া প্রতিবেশী আমাকে খোঁচা দেয়।
1: তাহলে আর কি করবে বলো?
0: একটা কিছু করব, নিশ্চয় করব গিন্নি মা। প্রতিজ্ঞা করেছি শোধ নেব, তবেই আমার নাম বিন্দি।
2: রঘু বাগদির বউ এসেছিল শুনলাম, কি বলছিল?
1: আবার একটা নারী হত্যা হবে, তুমি নিশ্চয় হত্যাকারীকে বাঁচাবে, শত হলেও পুরুষ মানুষ। তোমার প্রজা আরেকবার স্বদেশীদের গল্প বানালে ইংরেজ সরকার বিশ্বাস করবে তো?
2: বড় বউ, ঘটনা ঘটবার আগে পরিণতি ভেবে নেওয়া কোনো কাজের কথা নয়। স্বদেশী আন্দোলনে ভাঁটা পড়ে গেছে, ইংরেজ সরকার খুব সুস্থির নেই। তবে একটা কথা তোমাকে বলি, জমিদারিতে কোনো খেলাতেই এক দান আমরা দুবার ফেলি না।
3: না গোবিন্দি দিদি, রঘুদা আমার এখানে বড় একটা আসে না।
0: কিন্তু বিলাসী তো আসে শুনেছি।
3: আসে, মাঝে মধ্যে আসে, ও তো একটু আবার গায়ে পড়া, সে তো তুমি জানোই।
0: একটা কথা বলবো?
3: বলো না।
0: অনেক দিন তো হয়ে গেল, পুরুষ মানুষের একার সংসার, আবার সংসার নাকি দুবেলা দুমুঠো ভাত ফুটিয়ে নিতে পারবে নি। আমি বলি কি, বিলাসীকে তুমি সাঙ্গা করে নাও না।
3: না গো, ওকে তো তুমি জানোই বিন্দি দিদি, ও হলো বারো ঘরে মেয়ে, ঘর কন্যা করার জন্য জন্ম হয়নি, তবুও লোকে ভুল করে, আমার এখানে আসে, যায়, গপ্প করে, একটু রং ঢংও করে, কিন্তু আমি ওর ফাঁদে পা দিচ্ছি না।
0: ওর বাপ মাকে বলি হারি যাই, আমাদের বাগদির সাতের উপর ঘৃণা ধরিয়ে দিলে এক এক সময় মনে হয় বিষ খেয়ে মরি। তাইলে তোমার দাদার কথা তুমি কিছু জানোনি? আমি বিশেনের বাপের কথা বলছি।
3: বুঝেছি বুঝেছি বিন্দি দিদি, বুঝেছি। রঘুদার একটু মতিভ্রম হয়েছে গো, টের পাই। আমার কথা কে শুনছে বলো? আমি তো খুনি আসামি।
4: এই কলসিটার মধ্যে যে পয়সা ছিল সেগুলো কোথায় গেল? কোথায় গেল
0: ও পয়সা আমার?
4: হ্যাঁ
0: আমি জানতাম।
4: হ্যাঁ
0: আমি জানতাম তোমার এখন ঘন ঘন পয়সার দরকার হবে, দরকার হলে বাড়ি আসবে।
4: চুপ কর,
0: ওগুলো আমার কষ্টের টাকা পয়সা, চিন্তাই করবে?
4: কোথায় আছে বল, না বললে কিন্তু আগের পর এক সব কলসি ভাঙবো, একটাও আস্ত রাখবো না।
0: বল বল বল, কি আমার জরুরি দরকার পড়লো টাকা পয়সা?
4: সময় অসময় এবাড়ি ওবাড়ি ঘুরে বেরিয়েছিস, জমিদার বাড়িতে গিয়ে বলে এসেছিস শোধ নিবি, মেয়ে মানুষ আবার কিসের শোধ নিবি রে? শোধ নেবো আমি, তোর মতো মেয়ে ছেলেকে নিয়ে আর আমি ঘর করব না।
0: বিলাসীকে সাঙ্গা করবে?
4: হ্যাঁ হ্যাঁ করব, কাল বাদে পরশু। ওর বাপকে টাকা দিতে হবে 100 টাকা। হ্যাঁ দে বলছি, দে লুকোনো টাকা পয়সা যেখানে যা আছে দে।
0: আর এক পয়সাও আমি দেব না।
4: দিবি না? যদি মাটিতে পুঁতে না রাখিস।
0: মাটিতে পুঁতে রাখবে? পুতখাকির বেটিরা পাড়ায় রটি আছে,
4: এই চুপ কর,
0: আমার জকির টাকা আছে।
4: আছেই তো,
0: যাকে সাঙ্গা করবে তারও বিশ্বাস সেটাই সত্যি, সব শুষে নিয়ে তোমাকে সিমড়ে করে ফেলে দেবে।
4: চুপ কর তুই,
0: এই চুপ কর, ফেলে দেবে।
4: এই আছে
0: আমি কিছুতেই করতে যাব না, তোমার দুটো
4: না পারি তো শেষ।

0: ঠিক করবি?
1: সে সুপা
0: কি
1: এই যে এই যে হাতের
0: কাছে দা
1: দা তুন শান দেওয়া দা
0: তুই মারবি
1: ঘুরে তার মারবি এক তো পেগোলা নেমি যাবে
0: তুই কি করবি?
1: এই আমি তোমার পাশে দিলাম এই আমি তোমার পাশে দিলাম নিশানের বার যাও দেখি তোমার কত সাহস
0: আমি মারি না আমি মারি না
1: শেষ উপায় তোমাকে বাঁচানোর আমি জানি তোমাকে আজ এখন একেবারে শেষ করে ফেলি তাহলে তো আর কোনো পাপ থাকবে
0: না আমি মারি না আমি মারি না আমি মারি না আমি মারি না
1: এত বড় জোয়ান মরদ সুখে পলক পড়ছে নিগ ভয় তারা সে কাঁপছে একদিন একদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি শোধ নেব শোধ কেউ বিশ্বাস করেনি মেয়ে মানুষ আবার শোধ নেবে কি মা মা গো মা কালী মা মনসা তোমরা

আমি খুন করেছি, বিশ্বনের বাপকে।

0: জমিদার বাবু, আশা করি চিনতে পাচ্ছেন, আমি আপনার সেই নেহাতি ছেলে মানুষ দারোগা। অবশ্য এখন আর তত ছেলে মানুষ নেই আমি, তাই এবারের ভুলও করিনি। প্রথমত তদন্তে এসে গ্রামটা ঘুরে ডোর টু ডোর জিজ্ঞাসাবাদ করেছি, এই যাকে আপনি বলেছিলেন গ্রাম সমাজ আদালত।
1: কি বুঝলেন?
0: দেখলাম দেখলাম ছবিটা এবার বদলে গেছে, ঠিক উল্টো। আসামি বিন্দি মেয়ে ছেলে, তাকে সবাই বলছে রাক্ষসী। কেউ বলছে না ওর স্বামীর স্বভাব চরিত্র ভালো ছিল না, অমন পুরুষ মানুষের ওই রকম মরা উচিত। ব্রাহ্মণ ঠাকুর মশাইদের প্রায়শ্চিত্তের কথা জিজ্ঞেস করেছিলাম, তারা কোনো কোনো কথার উত্তরই দিলেন না, শুধু বললেন ঘোর কলি।
1: দ্বিতীয়ত
0: এবার আর আপনার কাছারি বাড়িতে বসে আপনাকে এত্তেলা পাঠাইনি, সরাসরি আপনার বার বাড়িতে এসে সাক্ষাৎ প্রার্থী হয়েছে, ঠিক যেমন দস্তুর।
1: ধন্যবাদ।
0: গতবার একটা কাঁচা কাজ করে ফেলেছিলাম, বুঝতে পারিনি উচ্চ মহলে আপনার ইচ্ছেটাই বহাল থাকবে। নারী হত্যার অধিকার পুরুষের অনেক কালের, এমনি একটা মৃদু আভাস আপনি দিয়েছিলেন মনে পড়ছে? বাই দ্য ওয়ে, ভিড় করতে করতে মাটির নিচে পুরুষের কঙ্কাল পাওয়া গেছে, এমন কোনো রেকর্ড আছে আপনার জমিদারিতে?

0: সেটা এক যাত্রায় পৃথক ফল হয়ে যাবে না?
1: বড়বু, তুমি তুমি আবার এর মধ্যে কেন?
0: এখানকার বাড়ির বউরা চায় জমিদারদের সমদৃষ্টি। মানকে যদি ছাড়া পায় বিন্দি পাবে না কেন?
1: বিন্দির জেল হবে।
0: বিন্দির জেল হবে? দারোগা বাবু, আপনাদের ওই সিমশান সাহেবকে বলবেন এর পর এই জমিদারিতে কোনো স্ত্রী হত্যা হলে তার স্বামীরও জেল হবে, আমি সাক্ষী দেব।

কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে রাক্ষসী নাটকটি শেষ হল। বেতার নাটক বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় করেছেন জমিদার কুমার রায়, রঘু, সমর কুমার, বিলাসী, অয়ন্তিকা ঘোষ, মানকে, রানা বসু, বড় বউ জয়শ্রী সেন, দারোগা কৌশিক সেন আর বিন্দির ভূমিকায় অনামিকা সাহা। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী মৈত্রী। এখন লোকগীতি, শিল্পী অমর পাল।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। উত্তরপ্রদেশে আজ

0: দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে এই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প ও সমুদ্র তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
1: Over the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
3: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that we are, it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানই দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা এক প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশে নির্ভরযোগ্য এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায়

0: এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার্স সাপোর্ট নামে এক অনলাইন পোর্টাল চালু করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান এই পোর্টালে আদান প্রদান করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজি দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি উত্তেজনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে এই নিয়ে মোট 3 বার সিএনজির দাম বাড়ানো হল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000েরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবল কারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। 2 দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবেই সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গান। নমস্কার, আমার 2 বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি উৎসব সিনহা। আজ আপনাদের প্লেলিস্ট, আপনাদের জন্য যে প্লেলিস্ট বানিয়েছি সেটি সাজানো আছে বাংলা ব্যান্ডের ইতিহাসের এমন কিছু গান দিয়ে, যা আমাদের জীবনের কোনো না কোনো মোড় দিয়ে চলার পথে আমাদের জীবনকে নানাভাবে চিনিয়ে দিয়ে গেছে। বাংলা জীবনমুখী এবং ব্যান্ড মিউজিকের আলোচনা যার নাম ছাড়া অসম্পূর্ণ, তিনি গৌতম চট্টোপাধ্যায় এবং

এই গানটা শুনলেই মনে হয় যেন স্মৃতির পাতা থেকে কোনো শুকনো ফুল হঠাৎ ডায়েরি থেকে খসে পড়ল। আর মহিনের ঘোড়াগুলির এই নস্টালজিয়া থেকে যদি আমরা একটু মাটির টানে ফিরি তাহলে কেমন হয়? মাটির গানকে শহুরে ড্রামস আর গিটারের জাদুতে যারা আপামর বাঙালি ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছিল তারা ভূমি। সাথে আছেন শ্রাবণী সেন, রবীন্দ্রনাথের চেনা গান যখন লোকসঙ্গীতের ছোঁয়ায় অন্য মাত্রা পায়, চলুন শুনে নিই সেই গানটি।

ব্যাক টু ব্যাক দুটো দারুণ গানের পর এবার একটু মেজাজ বদলানোর পালা। বাংলা রক মিউজিকের জগতে 90-এর দশকের এক তুমুল বিপ্লবের নাম ক্যাকটাস। এখন সেই ব্যান্ড থেকেই আরও একটি গান।

আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, তাই শেষটা হওয়া দরকার একদম রাজকীয়। আবারও ফিরে যাব মোহিনের ডেরায়। জীবনটা যখন বড্ড একঘেয়ে লাগে, তখন মনের ঘরের ওই দক্ষিণ খোলা জানালাটাই আমাদের বাঁচিয়ে রাখে। এরকম দক্ষিণ খোলা জানালা দিয়ে প্রাণের বাতাস, মনের বাতাস সকলের জীবনে আসুক, এই আশা রাখি। এখন মোহিনের ঘোড়াগুলি।

শেষ হলো বাংলা ব্যান্ডের গান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী। একটু পরেই খবর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 49 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 38 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বাধিক তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 86% এবং সর্বনিম্ন 64% থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় শহরে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্ক বার্তা। আগামী 26 অর্থাৎ আজ এবং আগামীকাল 27 মে পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো সতর্ক বার্তা নেই। তবে 28 এবং 29 মে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দমকা হয়ে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই সময়ে সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন আপনাদের জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীতে দ্বিতীয় অধিবেশনে কোন কোন অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হলো এখন ভারতীয় সময় দুপুর 2:30 ভারতীয় সময় 3:30 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, রেডিও ক্লিনিক উপস্থাপনায় থাকবেন রীনা গড়াই দত্ত, 4:35 অন্বেষা বিজ্ঞান সংবাদ সম্পর্কে বলবেন অধ্যাপক তানিয়া দাস, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব আমি সুকন্যা রায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক আলোচনায় ডক্টর মানসী চক্রবর্তী, ডক্টর পল্লবী চট্টোপাধ্যায় এবং স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় জলবাহিত রোগ থেকে সাবধান অনুষ্ঠানটির তৃতীয় পর্ব শুনবেন বলবেন ডাক্তার তুষার কান্তি সাহা, 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান দিশারি উপস্থাপনায় থাকবেন সৈকত গুপ্ত, 7:45 কবি কণ্ঠে কবি রণজিৎ দাসের স্বরচিত কবিতা পাঠ সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তনয়া বিশ্বাস, 8:15 একমাটি একসুর লোকশিল্পী মৌমিতা সাহার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন শৈলেন চক্রবর্তী প্রযোজনা শুভেন্দু বাগ, 9:00 কথায় গানে উপস্থাপনায় পল্লবী সিনহা, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান নিউ টাউন নজরুল তীর্থ সম্পাদনা বেবি ঘরামি, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় রূপক আর ঝাঁপতাল পরিবেশন করবেন সুব্রত মান্না, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় থাকবেন পল্লবী সিনহা, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান অনুরোধের আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গান যে কখনো স্মৃতি, কখনো ভালোবাসা, আবার কখনো মনের না বলা কথার সুর। আর সেই সব পছন্দের গান নিয়েই প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি আপনাদেরই দরবারে। আপনাদের পাঠানো চিঠি বা বার্তা আর ভালোবাসার অনুরোধে সাজানো আজকের এই সুরের আসর। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলুন গল্পে গল্পে গানে গানে কাটিয়ে ফেলি আজকের এই সুন্দর সময়টা। আমি আপনাদের মৈত্রী বন্ধু সুকন্যা রায়, সঙ্গে আছি আপনাদেরই প্রিয় আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে, আর আপনারা শুনছেন অনুরোধের আসর। আজকের প্রথম অনুরোধটি এসেছে খানাকুল হুগলি থেকে। চন্দন কুমার রায় এবং রাজ্যশ্রী রায় আমাদের শ্রোতা বন্ধু, তারা শুনতে চেয়েছেন শিল্পী মান্নাদের কণ্ঠে গান। আজকের সূচনার গান আপনাদেরই অনুরোধের গান দিয়ে।

আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লবে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। কাজী নজরুল ইসলাম, তার জন্মবার্ষিকী উপলক্ষে যে পর্যায় চলছে সেই পর্যায়েই তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে এবার পরপর কয়েকটি নজরুল গীতির অনুরোধ আমরা রাখব আজকে অনুরোধের আসরে। এর পরের অনুরোধটি এসেছে উলকুণ্ডা বীরভূম থেকে। আমাদের শ্রোতাবন্ধু বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহুনা চক্রবর্তী, তারা শুনতে চেয়েছেন এই নজরুল গীতিটি।

এরপরের নজরুল গীতিটির অনুরোধ এসেছে শিবপুর হাওড়া থেকে। আমাদের শ্রোতাবন্ধু প্রশান্ত চট্টোপাধ্যায়, কণিকা চট্টোপাধ্যায়, ঐতিহ্য রায়চৌধুরী, অঞ্জলি রায় এবং তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, তারা শুনতে চেয়েছেন শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই নজরুল গীতিটি।

এর পরে আরও একটি নজরুল গীতির অনুরোধ এসেছে। অনুরোধে দেবাশিস ধারা, সুজিত রায়, সুধীর রায়, সুব্রত রায়, মহাদেব লাহা, জয়দীপ সরকার, অখিল নন্দী, অজয় সরকার, অরূপ নায়ক, টোটন সমাদ্দার এবং দেবাশিস দা, তারা রায়না পূর্ব বর্ধমান থেকে অনুরোধ জানিয়েছেন এই নজরুল গীতিটি শোনানোর জন্য। কণ্ঠে অঞ্জলি মুখোপাধ্যায়।

এর পরের অনুরোধটি এসেছে সুদূর ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে আমাদের শ্রোতাবন্ধু পৌশালী মুখোপাধ্যায় এবং গৌরব মুখোপাধ্যায়, তারা শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান।

আমরা আজকে আমাদের অনুরোধের আসরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আবারও শুনব কাজী নজরুল ইসলাম রচিত আরও একটি গান। এই গানটির অনুরোধ এসেছে চালুয়াড়ি গুরুমশাইপাড়া ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের শ্রোতাবন্ধু আকাশ মণ্ডল। তিনি শুনতে চেয়েছেন এই নজরুল গীতিটি, শিল্পী ধীরেন বসু।

দেখতে দেখতে আর শুনতে শুনতে আজকের অনুরোধের আসর এসে পৌঁছল একেবারে সময়ের শেষ প্রান্তে। আপনাদের পাঠানো ভালোবাসা, অনুরোধ আর পছন্দের গান, এগুলোই কিন্তু আমাদের এই অনুষ্ঠানকে প্রতিদিন আরও সমৃদ্ধ করে তুলছে, আরও আপন করে তুলছে। আজকের মতো বিদায় নিচ্ছে ঠিকই, তবে সুরের এই যে সম্পর্ক তা কিন্তু ঠিক আগের মতোই থেকে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গান শুনুন আর মনটাকে সব সময় ভালো রাখুন, সুরের মতো তাকে প্রবাহিত হতে দিন। আমি সুকন্যা রায় বিদায় নিচ্ছি অনুরোধের আসর থেকে, আবারও কথা হবে গানে গানে। আর হ্যাঁ, একটি অনুরোধ রয়েছে, অনুষ্ঠান কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে সংশ্লিষ্ট যে পোস্ট গেছে সেখানেও কমেন্ট করে আপনারা প্রত্যেক দিনের মতামত জানাতে পারেন, কারণ আপনাদের এই বন্ধুত্ব, আপনাদের অনুরোধই আমাদের অনুষ্ঠানকে করছে সমৃদ্ধ। আবারও কথা হবে, নমস্কার বন্ধুরা। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় থাকবেন রীনা গড়াই দত্ত।

0: বন্ধুরা কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো। আমার দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। মহিলা মহলের অনুষ্ঠান শোনার জন্য আপনারা সময় বের করে রাখেন তো? আজকেও নিশ্চয়ই কান পাতছেন মনকে সঙ্গে নিয়ে। আপনাদের মনের খবর, শরীরের খবর যাতে ভালো থাকে, তাই আমরা এক এক দিন এক এক রকম বিষয় নিয়ে অনুষ্ঠান সাজাই। আজ যেমন রয়েছে রেডিও ক্লিনিক, শরীর ও মন নিয়েই তো পুরো মানুষ। সকলেই জানি আজকাল আমরা মহিলারা ভীষণ ভীষণ ব্যস্ত থাকি নানান কাজে। কখন যে আমাদের বেলা বয়ে যায় অনেকে ঠিক বুঝতেও পারি না, কিন্তু ইচ্ছে তো অনেক আমাদের। স্বনির্ভর হব, শিক্ষিত হব, ভালো স্ত্রী হব, ভালো মা হব, ভালো মেয়ে হব, ভালো বন্ধু হব। কিন্তু সমস্যা কি মানুষের পিছু ছাড়ে? সমাধানও তবে এখন অনেক। আজ আমরা পেয়েছি ডক্টর কাকলি পালকে, যিনি একজন গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। শুনুন তার কথা।
1: মৈত্রীতে আপনাকে স্বাগত। আজকে আমরা রেডিও ক্লিনিকে বিষয় রেখেছি টেস্ট টিউব বেবি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি মা হওয়ার জন্য, কিন্তু তারও আগে আমরা জানতে চাইব আরেকটা বিশেষ বিষয় নিয়ে। স্বাভাবিকভাবে তো মা হওয়া যায় সেটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের জীবনচক্র যেভাবে চলছে বিভিন্ন কারণেই মা হওয়ার বয়সটা যেন অনেকটা পিছিয়ে যাচ্ছে, অনেকটা বয়সে মা হচ্ছেন, কিন্তু তার কারণেই সম্ভবত কিছু কিছু সমস্যা আসে। এটা আপনি ডক্টর বেশি বলতে পারবেন। আমি একটু জানতে চাইবো ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বিষয়, এটা যদি একটু আলোকপাত করেন।
2: ডাক্তার হিসাবে, গাইনোকোলজিস্ট হিসাবে আমি আমার এই জন্মস্থান উত্তরপাড়া, এখানেই আমি প্র্যাকটিস করছি বিগত 2005 সাল থেকে। প্রথমে আমি গাইনোকোলজিস্ট হিসাবেই কিন্তু চেম্বার স্টার্ট করেছি, কিন্তু ক্রমাগত দেখেছি আস্তে আস্তে এই বন্ধাত্ব এতটাই বেদনাদায়ক, এতটাই সংখ্যায় বাড়তে থাকলো, তখন মানে পেশেন্টের সেই দুঃখ, একজন সুস্থ মানুষ অথচ সে সামাজিকভাবে বহিষ্কৃত হয়, সেই বেদনা থেকেই কিন্তু আমার এই বন্ধাত্ব বিষয়ে আমাদের যে শিক্ষা লাভ, সেই শিক্ষা লাভ করেছি। এবং এই IRS চেম্বার আমার কিন্তু সেই বেদনা থেকেই কিন্তু তৈরি, যাতে আমি যারা দুঃখী মানুষ, যাদের নিঃসন্তান, তাদের মুখে আমি হাসি ফোটাতে পারি। যখন কোনো রকম সাবধানতা ছাড়া কোনো দম্পতি এক বছরের মধ্যেও গর্ভধারণ করতে পারেন না, কোনো মহিলার গর্ভধারণ হয় না, তখন আমরা বলি বন্ধাত্ব। যখন কোনো দম্পতির ক্ষেত্রে কোনো মহিলার বয়স 35-এর বেশি হয়, তখন আমরা বলি কোনো রকম সাবধানতা ছাড়া মেলামেশার পরেও 6 মাসের মধ্যে যদি প্রেগনেন্সি না আসে, তিনি যদি গর্ভধারণ না করতে পারেন, তখন অবশ্যই আপনি কোনো বন্ধাত্ব বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নেবেন।
1: বেশ, সাধারণত শারীরিকভাবে একজন মহিলার কী কী সমস্যা থাকলে এই বন্ধাত্বটা আসতে পারে?
2: শুধুমাত্র মহিলারা নন, সাধারণত বন্ধাত্ব হয় 30% মহিলার কারণে, 30% পুরুষের কারণে, 30% উভয়ের কারণে, এবং 10% আনএক্সপ্লেইনড, অর্থাৎ আমরা জানি না। সুতরাং শুধুমাত্র মহিলাদের দায়ী করে কিন্তু একেবারেই করা উচিত নয়। এইবার আসছি আমরা মহিলাদের কি কি কারণে বন্ধাত্ব আসে বা সে সন্তান ধারণে অক্ষম হন, তিনি কিভাবে অক্ষম হন। প্রথমত হচ্ছে হরমোনাল, তার কিছু, প্রথমে যখন পেশেন্ট আসে আমরা তার জিজ্ঞাসা করি তার মেনস্ট্রুয়েশন হিস্ট্রি, ভীষণ ইম্পর্টেন্ট। যদি মেনস্ট্রুয়েশন ইরেগুলার হয়, তার মেনস্ট্রুয়েশন যদি ঠিক মতো সময় শুরু না হয়, কবে শুরু হয়েছিল, দ্যাট ইজ মেনার্কি বলি আমরা, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপর মেনস্ট্রুয়াল হিস্ট্রির পরে আমরা জানতে চেষ্টা করি তিনি কোনো ওষুধ খান কি না, যেমন থাইরয়েডের প্রবলেম, যেমন সুগারের প্রবলেম, যেমন আরও কিছু হরমোনাল প্রবলেম আছে যেগুলো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। তারপর আমরা দেখি কোনো জরায়ুতে গঠনগত কোনো রকম সমস্যা আছে কি না। এখানে আমি একটু স্বাভাবিক নিয়মে, সেটা না আমরা অনেক সময় জানিই না কোন সময়টায় মেলামেশা করলে নর্মালি বাচ্চা আসে, এটা যেহেতু আমি সব জনসাধারণের জন্য বলছি, সুতরাং প্রথমে জেনে নেওয়া উচিত যে নর্মাল কখন মেলামেশা করলে নর্মালি বাচ্চা আসে। যদি কোনো মহিলার মেনস্ট্রুয়েশন সাইকেল নর্মাল হয়, 28 দিন থেকে 30 দিনে মাসে একবার হয়, সেখানে পরিমাণটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। সেই ক্ষেত্রে আমরা দেখি যে পিরিয়ডসের পরে ওই 12 থেকে 14 দিনের মাথায় একটা ওভুলেশন হয়। ওভুলেশন মানে কি, আমাদের শরীরের মধ্যে আমি যদি, যেহেতু আমাদের কাছে কোনো এখন মানে কোনো বা একটা ড্রামাটিক চিত্র আমরা যদি কল্পনা করতে পারি, ধরুন একটা গাছে, এখন তো আমের সিজন, তো আম দিয়েই বোঝাই, একটা ধরুন আম, সেটাকে আমরা ঝুলছে গাছে আপনি কল্পনা করুন, তার একটা সুন্দর বৃন্ত আছে, আপনি এবার দুটো বৃন্ত কল্পনা করুন, তা দুটো বৃন্তের মাঝখানে আম, সেই আমটা ধরুন জরায়ু, বৃন্তের দুদিকে দুটো ওভারি বা ডিমের ঘর, তো সেই ডিমের ঘর থেকে একটা ডিম ওই মাসিকের মেনস্ট্রুয়েশন সাইকেল মাসিক চক্রের 12 থেকে 14 দিনের মাথায় সেটা কিন্তু পরিস্ফুট হয়, এবং সেটা ওভামটা তখন ওই নালি, ওই বৃন্ত যেটা, সেটা ধরুন নালি, সেই নালিতে এলো। সেই সময় যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশান হলো, তখন ওই নিচ দিয়ে মানে জরায়ুটার নিচ দিয়ে ধরুন আমি একটা আকশি দিচ্ছি, ধরুন সেই যেভাবে গেল আমাদের সিমেনটা, মেলামেশার পরে সিমেন বা শুক্রটা গেল, এইবার সেই বৃন্তের মধ্যে দুটো ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশন হবার পরে এই যে আমটা বলছি গর্ভাশয়, ওইখানে কিন্তু ইমপ্লান্টেশন হলো।

0: অর্থাৎ বাচ্চা ওখানে বড় হলো। গঠনগত কোনো সমস্যা আছে কি না জানতে গেলে এই যে গর্ভাশয় সেখানে কোনো সমস্যা আছে কি না সেটা আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড করেই জানতে পারি। সেটাকে আমরা বলি ট্রান্সভাজাইনাল স্ক্যান, ভীষণ সুন্দর সমস্ত পিকচারাইজেশন করে দেয়। তারপরে হচ্ছে ও দুটো ডিমের ঘর, সেখানে আমরা এখন খুব একটা কথা শুনি সেটা হলো পিসিও, পলিসিস্টিক ওভারি, ভীষণ কমন ইরেগুলার মেন্স। তো এই যে ওভারিতে সেখানে অনেক আমরা ফলিকলস পাই, নর্মালের থেকে অনেক বেশি, ভলিউমটাও অনেক বড় বড় ওভারি, এইটাই হলো পিসিও। তাহলে আমরা সোনোগ্রাফি করে প্রথমেই দেখে নিই কোনো গঠনগত চেঞ্জ আছে কি না, গঠনটা ঠিক আছে কি না। এইবার এই যে নালিটা, নালিতে বললাম আমি কি না, ওই যে স্পাম ওই যে ওভাম দুজনের মিলন ঘটে, তাহলে কি হলো নালিটা দেখতে হবে খোলা না বন্ধ, ভীষণ ইম্পর্টেন্ট। এটা বলা হয় HSG করে জানতে পারি, এছাড়া অনেক পদ্ধতি আছে তাদের মাধ্যমেও আমরা জানতে পারি, বলে কমনলি HSG করা হয়। নালি যদি খোলা থাকে, ডিমের ঘর যদি ঠিক থাকে, যেটা ওভারিটি যদি ঠিক থাকে, যদি গর্ভাশয় ঠিক থাকে, তাহলে তো বাচ্চা এসে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় আসে না। তখন আমরা হাজবেন্ডের সিমেনটা অ্যানালিসিস করি, সেখানেও দেখি শুক্রের পরিমাণ ঠিক আছে কি না। শুক্রের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, তার থেকে যদি কম হয়, তাদের মোটলিটি বা কোয়ালিটি যদি খারাপ হয়, সেক্ষেত্রেও বাচ্চা আসতে সমস্যা হয়।
1: বেশ, তা আমরা আজকে বিশেষ একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি, টেস্ট টিউব বেবি। এটা একটা বিশেষ পদ্ধতি মা হওয়ার। তা আমি প্রথমেই ডক্টর জানতে চাইব, ডাক্তারি শাস্ত্রে টেস্ট টিউব বেবি এই কথাটির অর্থ কি?
0: দেখুন, টেস্ট টিউব বেবি কথাটার কিন্তু একটা মিসনোমার। টেস্ট টিউবের মধ্যে বেবি তৈরি হয় না, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো মিন্স আমাদের দেহের বাইরে, ফার্টিলাইজেশন মানে স্পার্ম আর ওভাম মিলন ঘটে, যে আমরা নিষিক্ত করছি ফার্টিলাইজেশন, দুজনকে মিলিত করাচ্ছি স্পার্ম এবং ওভামকে। তাহলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন কি বুঝলাম, না বডির বাইরে আমাদের প্রেগনেন্সি তৈরি হচ্ছে। নর্মালি কি হয়, বডির মধ্যে ফ্যালোপিয়ান টিউব যে বললাম, সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যখন সম্ভব হয় না, ধরুন দুটো টিউব ব্লক, সে কি কোনোদিন মা হতে পারবেন না? তিনি পারবেন। তখন আমরা এই এক বিশেষ পদ্ধতি ইন ভিট্রো ফার্টিলাইজেশন, বা যেটা প্রচলিত অর্থে টেস্ট টিউব বেবি বলা হয়, এইভাবেই আমরা তার মুখে হাসি ফোটাতে পারি।
1: তাহলে এই পদ্ধতিটা প্রয়োগ করেন কোনো মহিলার জন্য, সেই পুরো বিষয়টা আমি বিস্তারিত জানতে চাইবো। ধরুন একজন পেশেন্ট এলেন, একজন মা হতে চাইছেন, ইনি এলেন, বা আপনারা যা যা করার করলেন, তারপর দেখছেন যে IVF বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিটা অবশ্যই করতেই হবে, আপনারা অ্যাপ্লাই করতেই হবে, এই পুরো পদ্ধতিটা যদি একটু বিস্তারিত বলেন।
0: প্রথমেই বলি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন কোনো রকম পেইনফুল কন্ডিশন না, কারণ পেশেন্ট প্রথমত জেনেই আসে যে প্রচুর ইঞ্জেকশন লাগে, প্রচুর একটা কমপ্লিকেটেড প্রসিডিওর। প্রথমেই বলি, এই কুসংস্কার মানুষের বা এই রকম ভুল একটা ভ্রান্ত ধারণা, এইটা আগে দূর করা উচিত। খুব সিম্পল প্রসিডিওর। প্রথমত কীরকম সিম্পল, আমরা স্ক্যান করে, ওই যে বললেন কিছু ব্লাড টেস্ট করলাম, পেশেন্টকে স্ক্যান করলাম, সমস্ত দেখে দেখলাম যে ঠিক আছে, এই পেশেন্টের জন্য IVF পদ্ধতি দরকার। তখন আমরা পিরিয়ডসের ডে টু বা ডে থ্রি থেকে আমরা কিছু ইঞ্জেকশান দিই। সেই ইঞ্জেকশানগুলো প্রথমেই এই জন্যলাম পেইনফুল নয়।
1: কিন্তু ইঞ্জেকশানগুলো কিসের?
0: ইঞ্জেকশানগুলো দিয়ে আমরা ওই যে বললাম দুখানা দুটো ওভারি আছে, ওভারির মধ্যে ফলিকুলস থাকে, সেই ফলিকুলসগুলোকে সবকটাকে আমরা চেষ্টা করি যে ইঞ্জেকশানের মাধ্যমে একসাথে বড় করার। হয়তো দেখা গেল যে ইঞ্জেকশানগুলো সবাই মনে করে ভীষণ পেনফুল, তা নয়। ইনসুলিন সিরিঞ্জের মতো ছোট্ট সিরিঞ্জ, যেগুলো বাড়িতে সবাই সুগারের জন্য এখন নিয়েই থাকে, সেই রকম ইঞ্জেকশান সিরিঞ্জে করে আমরা কিছু ইঞ্জেকশান দিই, যে ইঞ্জেকশানের মাধ্যমে আমরা এই ও দুটো ওভারিতে যে ফলিকলসগুলো আছে, ডে টু ডে থ্রিতে যখন আসে সেগুলো খুব ছোট ছোট থাকে, লেস দ্যান 8 মিলিমিটার। তারপর সেগুলোকে আমরা ইঞ্জেকশানের মাধ্যমে বাড়াই, বাড়িয়ে মোর দ্যান 18 মিলিমিটার করি, সেটা সাধারণত 10 থেকে 12 দিনের মধ্যে হয়ে যায়। তারপর আমরা যে স্টেপে আসি, এইটা করলে আমরা স্টিমুলেশন, এরপর আসছি আমরা পিক আপ। তার আগে একটা ট্রিগার দেওয়া হয়, ইঞ্জেকশানের মাধ্যমেই দেওয়া হয়, তাতে কি হয়, তার একটা নির্দিষ্ট ঘন্টা

0: একটা পরে আমরা এই সমস্ত যে ওভামের মধ্যে, এই যে ফলিকলসের মধ্যে ওভামগুলো আছে সেইগুলোকে আমরা বার করে নিই।
1: আচ্ছা,
0: সেই বার করাটাও কিন্তু আমরা ভ্যাজাইনাল রুটেই করি, পেট কেটে নয় সাধারণত। এইবার এইগুলোকে আপনার অ্যানাস্থেশিয়া, পেশেন্ট কিন্তু কিচ্ছু লাগে না, একদমই পেনফুল নয়, পুরো কিছুক্ষণের জন্য অজ্ঞান করা হয়, তারপর সেই ওভামগুলোকে নিয়ে নেওয়া হয়। এইবার আমরা সেটা আমাদের ল্যাবের মধ্যে আন্ডার মাইক্রোস্কোপে হাজবেন্ডের শুক্র দিয়ে, বা কখনো ডোনার যদি হাজবেন্ডের কিছুই না থাকে, দিয়ে সেইগুলোকে আমরা ফার্টিলাইজেশন করি। ফার্টিলাইজেশন হয়ে যাবার পর সেই ফার্টিলাইজড ওভা আবার আমরা ওই যে গর্ভাশয় রয়েছে বা ইউটেরাস রয়েছে তার একটা অংশ হচ্ছে এন্ডোমেট্রিয়াম, সেই বিশেষ জায়গায় ওই নিষিক্ত ওভাম তাকে আমরা প্রতিস্থাপন করে দিই।
1: আপনি যেটা বলছেন ডিম বা ডিম্বাণু এবং শুক্রাশয় থেকে শুক্র বাইরে নিলেন, তা সেটা ফার্টিলাইজেশন হতে কতদিন লাগে?
0: সেটা তো ফার্টিলাইজেশন আমরা বললাম ওই যে সঙ্গে সঙ্গে তো হয়ে না, তার জন্য একটা টাইম লাগে, সেটা একটা নির্দিষ্ট ঘন্টায় আমরা দেখতে থাকি।
1: আচ্ছা,
0: তারপর সেটাকে সেকেন্ড ডে, থার্ড ডে, ফিফথ ডে এইভাবে আমরা এগোই, এবং ফিফথ ডে যেটা বলা হয় সেটা হলো ব্লাস্ট। কখনো আমরা ডে টুতে ট্রান্সফার করি, কখনো ডে থ্রিতে, কখনো ডে ফাইভে ব্লাস্ট ট্রান্সফার বলা হয়। কখনো সেই পিরিয়ডসেই করা হয়, অর্থাৎ সেই মান্থেই করা হয় যদি এন্ডোমেট্রিয়াম রেডি থাকে। কারণ হচ্ছে যেখানে আমরা ইমপ্ল্যান্ট করব সেই এন্ডোমেট্রিয়ামের কিছু ক্রাইটেরিয়া আছে, লাইক ওর কতটা থিকনেস আছে, ব্লাড ফ্লোটা কীরকম আছে, সেখানে কোনো রকম স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে কি না এইগুলো দেখে নেওয়া হয়। যদি দেখি যে যেখানটা বসাবো সুতরাং সেই এন্ডোমেট্রিয়াম আমরা রেডি করব, যদি সেই সাইকেলে রেডি থাকে ওকে ফাইন, যদি সেই সাইকেলে না রেডি থাকে আমরা নেক্সট সাইকেলে আবার রেডি করে নেক্সট মান্থে ট্রান্সফার করি। ট্রান্সফার করার পর 14 দিন পরে আমরা ব্লাড টেস্ট করি, দেখে নিই প্রেগনেন্সি এসেছে কি নেই।
1: বেশ, তার মানে এরপর তো যেমন স্বাভাবিক মা অন্যরা হয় তেমনই, কারণ তার বডিতে চলে গেল,
0: একদম স্বাভাবিক। সকলের মনে একটা কুসংস্কার আছে, এখানেও বলি, প্রথমত হচ্ছে IVF পদ্ধতির মাধ্যমে ছেলে বা মেয়ে এই রকম কোনো স্পেসিফিকভাবে আমরা বলতে পারি না আমরা এই সন্তান তোমাদের কোলে তুলে দেব, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রেগনেন্সি আসার পর সবটাই নর্মাল প্রেগনেন্সির মতো, সেখানে ওই 9 মাস ধরে বেডে শুয়ে থাকতে হবে, আপনি সব কাজ ফেলে দেবেন এটা একেবারে মিথ্যে,
1: এরকম মানে ভুল ধারণা কিন্তু আছে, আপনি সেটা দূর করে দিলেন।
0: এইগুলো সমস্ত ভুল ধারণা, প্রথমত হচ্ছে। আর একটা ভুল ধারণা হচ্ছে, পরপর ভুল ধারণাগুলো আমি বলছি, সবাই মনে করে IVF মানে বিশাল একটা খরচা, তা কিন্তু নয়। আমরা জানি আমরা মধ্যবিত্ত, বেশিরভাগ পেশেন্ট আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আসে, তাই প্রত্যেকের মুখে যাতে হাসি ফোটে এখন অন্তত, এই আগে হয়তো অনেক কস্টলি ছিল বাট এখন কিন্তু এটা সাধ্যের মধ্যে।
1: তাও মোটামুটি একটু খরচ বলুন।
0: দেখুন, মোটামুটি খরচা বলা যায় না, কারণ এক একজনের প্রবলেম এক এক রকম, কিন্তু এই কথাটা বলতে পারি আপনার একদম সাধ্যের মধ্যে।
1: বেশ, সাধ্যের মধ্যে মানেই আমরা বুঝতে পারছি আমরা সবাই সেটা প্রয়োগ করতে পারবো, অসুবিধা নেই
0: একদম।
1: এই যে একটা শারীরিক বিষয়, এটা পুরোপুরি শারীরিক, কিন্তু অবশ্যই এর সঙ্গে যে মা হতে যাচ্ছে তার অনেকখানি মানসিক ব্যাপারও, কারণ তার কিন্তু বাচ্চা হচ্ছিল না, এটা একটা তো মানুষের স্বাভাবিক চাওয়া পাওয়া, সে স্বামী স্ত্রী উভয়ের, আমি মহিলার কথাই বিশেষ করে বলতে চাইছি, তার মনে তো অনেক টানা পড়ে রয়েছে যে আমি কি ঠিক হবে, হবে এতদিন ধরে হলো না, একটা কষ্ট মানসিক বলুন, আর্থিক বলুন, বা সামাজিক, পারিবারিক সব কিছু থাকে। তা এই IVF পদ্ধতিটা প্রয়োগ করার আগে সেভাবে কি ওই মহিলার মানসিক দিকটা আপনারা ডক্টর হিসাবে দেখেন, বা পারিবারিকভাবে কি দায়িত্ব থাকে?
0: দেখুন, প্রথমত সন্তান না আসা কোনো রোগ নয়, একজন সুস্থ মানুষ, ধরুন আমার কাছে একজন এসেছিলেন, তিনি IT সেক্টরে কাজ করেন, আর একজন এসেছিলেন যিনি এয়ারফোর্সে কাজ করেন, তা তাদের মানসিক শক্তি কতটা ভাবুন, কিন্তু সন্তান না আসার কারণে তারা যে মনে প্রাণে এমন দুমড়ে মুচড়ে থাকে, তাকে আবার সোজা করা, সেটা আমি মনে করি অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমার একটা বিশাল দায়িত্ব। আমি যতটা পারি তাদের মধ্যে চেষ্টা করি একটা পজিটিভ বার্তা দিতে, তাদের চেষ্টা করি

0: যে মানসিকভাবে আগে পজিটিভ ভ্যালু নিজের মধ্যে তৈরি করতে হবে। সব সময় আপনার সব কিছু অনুকূলে থাকবে না, প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু মানুষ বড় হয় যদি তার সে শক্তি থাকে। অনেক সময় দুটো পা কাটা গেছে তবু সে সমুদ্রের চ্যানেল পেরোচ্ছে,
1: একদম ঠিক।
0: অনেক সময় অন্ধ মানুষ এভারেস্টের চূড়ায় উঠছে, তার মানে আপনার মানসিক শক্তি, কিন্তু আপনাকে নিজেকেই গ্রো করতে হবে। এর জন্য কী কী দরকার? ফার্স্ট দরকার যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ, ব্যায়াম। আমি বলি ভীষণ ভীষণ ভীষণ মানুষের মনোবলটাকে বাড়ায়। তার সাথে তো দেখুন আমাদের খাদ্য অভ্যাস, মানে তোমার জীবনযাত্রাকে তুমি আগে সুন্দর করো। সেই পেশেন্ট এমনভাবে বলে, ম্যাডাম আমি কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারি না, কারণ আমাকে
2: সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়।
0: এত প্রশ্ন, সবাই জানছে আমার সন্তান নেই, তবু সেখানেই কোশ্চেনে থাকবে, অ্যাভয়েড ইট। ঠিক আছে, এইবার দেখুন আপনার যখন দেখা যাচ্ছে সমস্যা কোথায়, আপনি তো গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, এনাদের কাছে প্রথমে যাচ্ছেন, তখন আপনি আগে বুঝতে চাইবেন আপনার প্রবলেমটা কোথায়। প্রথমে আমার সন্তান হচ্ছে না বলে হাল ছেড়ে দিলে তো কিছুই পাবেন না। তাহলে আপনার ডাক্তারবাবু আপনাকে বুঝিয়ে বলবেন আপনার সমস্যা কোথায়। তা সমস্যা অনুযায়ী সমাধান তো আছে, তার সমাধান আপনি প্রথমেই ভেঙে পড়বেন না। আজকাল এই বর্তমান যুগে অনেক সমস্যার সমাধান আমরা পেয়েছি। আমরা এমনও হয়েছে, আমার কাছে এক পেশেন্ট যার কোনোদিন জীবনে মেনস্ট্রুয়েশনই হয়নি, এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিউনোরিয়া, ওভারিগুলো ছোট ছোট,
1: আচ্ছা,
0: ইউটেরাস একদম ইনফ্যান্টাইল স্টেজে। আমরা তাকে মেডিসিন দিয়ে সেই সমস্ত কিছু তৈরি করে তার কোলে সন্তান তুলে দিতে পেরেছি এই আইভিএফ পদ্ধতির মাধ্যমে। ওরে আবার এটাও বলে যে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা হচ্ছে, বাচ্চা কি নর্মাল হবে? অফকোর্স হবে। এমনি নর্মাল প্রেগনেন্সিতে কি অ্যাবনর্মাল বেবি হয় না? সেখানে অন্য কোনো সমস্যা আছে দেখো,
1: একদম।
0: কিন্তু আইভিএফ এর জন্য একটা অ্যাবনর্মাল বেবি হয় এই ধারণাটাও ভুল।
2: ভুল ধারণাগুলো ছিল সেটা আপনি কাটিয়ে দিলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন নিশ্চয়ই উপকৃত হচ্ছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, আরেকটা যেটা আপনি বলছেন পরিবারের ভূমিকাটা একটু আমি জানতে চাইব।
0: পরিবারের ভূমিকা আমি সবসময় এটাই বলবো, দেখুন যে মহিলা আপনার আপনার বাড়ি গিয়েছেন বিবাহিত হবার পরে, সেও তো আপনার পরিবারেরই অঙ্গ, তাই জন্য তাকেও একটা পজিটিভলি, তাকে সবসময় আশার আলো শোনানো, সবসময় নিরাশা করে দেওয়া, এইটা মনে হয় না ঠিক। তার পাশে সবাই দাঁড়ান, কারণ আমরা তখনও জানি না সন্তান যখন না আসে কী কারণে আসছে, সেটা আপনার ডাক্তারবাবুর কাছে যান, আগে দেখুন সমস্যার সমাধান আছে কি না। পরিবার তো সবসময় কি মানে একটা সেতু, আমি মনে করি সেখানে সেতু যেমন বিভিন্ন দিক জুড়ে দেয়, পরিবারের কাজও কিন্তু তাই, একটা সুন্দর মেলবন্ধন করো।
2: আরেকটা বিশেষ বিষয়, আমরা জানি যে হ্যাঁ আগে আমাদের অনেক অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, সেটা তো একেবারেই ঠিক ছিল না, তবু এখন যেন বয়সটা আরও বেশি হয়ে যাচ্ছে বিয়ে হওয়া বা বাচ্চা হওয়া, সেটা পড়াশোনা, চাকরি, আধুনিকতা, এই সব কিছু মিলিয়ে এটা স্বাভাবিকভাবে হচ্ছে, যেটা আমরা গ্রহণ করেও নিচ্ছি। তবু জানতে চাইব মা হওয়ার বয়সটা ঠিক কেমন হলে ভালো হয়, বা এই আইভিএফ পদ্ধতিটা হওয়ার জন্য কি কোনো বয়স আছে?
0: আইভিএফ পদ্ধতির বয়স আমাদের কিন্তু গভর্নমেন্ট বেঁধে দিয়েছে, মহিলাদের জন্য 50, 21 থেকে 50, এবং পুরুষদের ক্ষেত্রে আপ টু 55। আমরা এ কথা বলতে পারি না যে তুমি তাহলে 50 গিয়ে বিয়ে করো, এটা তো নয়। আবার কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে বিবাহের বয়সটাকে বাড়ায় না, কোনো না কোনো কারণ থাকে,
1: পরিস্থিতি
0: থাকে, কারণ থাকে। এবার এখন একটা পদ্ধতি আছে, যেহেতু মহিলারা এখন স্বনির্ভর হতে চান, তারপর তারা এই বিবাহিত জীবনে আসতে চান, তাদের জন্য আমি একটা প্রসিডিওর বলতে পারি, সেটাকে বলা হয় ওভাম ফ্রিজিং। সাপোজ ধরুন আপনার বয়সটা এখন দেখছেন 25, এবার আপনি 25 বয়সে এমন একটা লাইফ মানে চলে গেছেন যেখানে হয়তো দেখা যাচ্ছে আপনি মানে আগামী 10 আপনার বিবাহিত জীবনে আসা সম্ভব নয়, বা 30 হয়ে গেছে, আগামী আরও বেশ কিছু বছর লেগে যাবে আপনার নিজেকে এস্টাবলিশড করতে, তখন আপনি আপনার ওই এককে ওই ধরুন 25 বা 28 যে বয়সে আসছেন আমরা ওখান থেকে পিক আপ করে ফ্রিজিং করে রাখি।
1: আপনি বলছেন ডিম্বাণুটা,
0: ডিম্বাণুটাকে ফ্রিজিং করে রেখে দিই ওই পিক আপের মাধ্যমে।
1: কতদিন ফ্রিজিং করা যায়?
0: যতদিন আপনি চাইছেন, যতদিন বিয়ে

0: করতে চাইছেন না,
1: 10 বছর 15 বছর এরকম?
0: হ্যাঁ, তারপরে আপনি যখন দেখুন বয়সটা কিন্তু IVF এর বয়স কিন্তু 50, তার বেশি কিন্তু তারপর পেরিয়ে গেলে আমি পারবো না, তার আগে আসুন। তারপরে হাজবেন্ডের শুক্রের সাথে সেইটাকে ফার্টিলাইজ করে আমরা তখন আপনাকে প্রেগনেন্সি দিতে পারবো। আপনার মানে ও ডিম্বাণুর বয়স কিন্তু তখন ওই 25ই থাকলো।
2: এ ভীষণ ভালো খবর, কারণ এখনকার মহিলারা মেয়েরা অবশ্যই স্বনির্ভর হয়ে সব কিছু করতে চায়, এত বিজি লাইফ তাদের, সবাই বিয়েও করতে পারে না, মা হতেও সহজে পায় না। খুব ভালো খবর।
0: আর একটা খবর ভালো দেব, আমার কাছে অনেক পেশেন্ট আসে হাজবেন্ড অ্যাজুস্পার্মিয়া, অর্থাৎ হাজবেন্ডে শুক্র নেই।
2: এটা কি করে সম্ভব?
0: হাজবেন্ডের শুক্র তৈরি হচ্ছে না, বা তৈরি হচ্ছে নালি দিয়ে আসতে পারছে না, নালিতে ব্লক আছে, সেক্ষেত্রেও পদ্ধতি আছে। ধরুন যখন দেখলাম হাজবেন্ড অ্যাজুস্পার্মিক, তখন আমরা কিছু ব্লাড টেস্ট করি, কিছু টেস্টপত্র করি, সোনোগ্রাফি করে দেখে নিই ওই শুক্রটা তৈরি হচ্ছে কিনা টেস্টিসের মধ্যে। যদি তৈরি হয়, নালিতে ব্লক থাকে, তাহলে বাইরে আসতে পারছে না, তখন আমরা আমাদের একটা মানে বিশেষ পদ্ধতি আছে যাকে আমরা বলি টেসা, টেস্টিকুলার মানে ইজেকশন, ওখান থেকে স্পামটাকে আমরা ইজেক্ট করে নিই, নিডলের মাধ্যমে নিয়ে নিই, নিয়ে এবার সেইখানে যদি পাই একটা দুটোও যদি আমরা ভালো পেয়ে থাকি, আমরা কিন্তু সেখান থেকে প্রেগনেন্সি বানাতে পারি। কিন্তু যদি আমরা ইক্সি করি, যেটা আপনি আমরা বলি ইক্সি, ইক্সিতে দেখি ধরুন কোনো কারণে দেখতে পাচ্ছি যে স্পাম ভালো নেই, মর্টালিটি ভালো নেই, তাতে কাউন্ট খুব কম, তখন আমরা ওই স্পামকে ডাইরেক্টলি ওই ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে দিই, অর্থাৎ আমরা সাইটোপ্লাজমের মধ্যে স্পামটাকে ইনজেক্ট করে দিচ্ছি। তাহলে কি হলো, আমার নর্মালি যে IVF এর অনেক সময় কি হয় না, একটা ডিম্বাণুর বাইরে তো একটা ওয়াল থাকে, সেই ওয়ালটাকে ভেদ করে শুক্রাণুটা ভেতরে যায়। তা তার যদি পাওয়ার ভালো না থাকে, কোয়ালিটি ভালো না থাকে, সে তো ভেদ করতে পারবে না, তাহলে আমার IVF কিন্তু সেখানে সাকসেস রেট কম হচ্ছে। তাহলে আমি যখন একদম ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ডিম্বাণুর, একদম সাইটোপ্লাজমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আমার সাকসেস বেড়ে গেল।
2: বেশ, এই সাকসেসের কথা প্রসঙ্গেই আমি একটু জানতে চাইব, আপনাদের এই IVF পদ্ধতি কতখানি সফলতা পেয়েছে?
0: এটাও আমি বলি, দেখুন একদম আপনি পার্সেন্টেজ করতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। বয়স একটা প্রথমত ফ্যাক্টর, কি কারণে প্রেগনেন্সি আসছিল না, কি কারণে তাকে IVF করতে হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর নিয়ে এক একজনের সাকসেস রেট কিন্তু এক এক রকম। তবে অ্যাভারেজ যদি করতে চাই, আমরা সাধারণত 40-60%। সাপোজ ধরুন কারোর যদি ব্লক থাকলো, সে একজন অল্প বয়সেই চলে এলো আমাদের কাছে, তাহলে সেক্ষেত্রে তার সাকসেস রেট অনেক ভালো হবে।
2: আচ্ছা আচ্ছা,
0: এবার একজন ধরুন তার দেখা গেল কিছু মেটাবলিক প্রবলেম আছে, লাইক ধরুন সুগারের পেশেন্ট বা থাইরয়েডের হাইপার টেনশন, 45 বছর বয়সে আপনার কাছে এলো, অবভিয়াসলি তার সাকসেস রেট কম হবে।
2: আচ্ছা, তার মানে এটা পরিস্থিতি অনুযায়ী, যে মা যে হতে আসছেন তার শারীরিক অবস্থা অনুযায়ী?
0: শুধু শারীরিক নয়, তার বয়স থেকে শুরু হচ্ছে কিন্তু ব্যাপারটা, কি কারণে তারা IVF করছি। আর একটা যেটা আছে, ধরুন কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখন আমার আর একটা খুব মানে একদম নমিনাল চার্জে, খুবই কম চার্জে আর একটা পদ্ধতি করা হয়, তার নাম হচ্ছে IUI, অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। মানে দেখা যাচ্ছে যে নর্মাল মেলামেশা করেও বাচ্চা যখন কিছুতেই সন্তান লাভ হচ্ছে না, তখন আমরা ওই সিমেনটা দেখলাম হয়তো সিমেনের কাউন্ট একটু কম আছে, মর্টালিটি একটু কম আছে, আমরা তখন ওই সিমেনটাকে প্রিপারেশন করে সেই প্রিপেয়ার সিমেনটা আমরা ইউটারাসের মধ্যে দিয়ে দিই বাই ইনজেকশন, একদম পেনফুল নয়।
2: তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই শুনছেন যে IVF আমাদের সাধ্যের মধ্যে, এবং আপনারা নিশ্চিন্তে এই IVF পদ্ধতির জন্য আসুন, নিশ্চিন্তে চাকরি করুন, পড়াশোনা করুন, এবং এটা অবশ্যই বেদনাদায়কও নয়।
0: সন্তান না আসাটাই তো বেদনার, তা সেই বেদনার জায়গায় আমি একজন ডাক্তার হয়ে আরও বেদনা দেব? নিশ্চয়ই নয়। আমার কাজ তার দুঃখী মনটাকে আনন্দে ভরিয়ে তোলা, আমার যতটুকু সামর্থ্য আমি সেটুকুই করি।
2: অনেক ধন্যবাদ আকাশবাণীর তরফ থেকে আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হলেন, তারা মন দিয়ে আপনার কথা শুনলেন।

সময় প্রায় শেষ, স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে বিদায় নিতে হবে আপনাদের থেকে। গরমটা কিন্তু বড্ড পড়েছে, জল খাচ্ছেন তো বেশি করে? আর বাইরে বেরোলে অবশ্যই সুতির পোশাক পরা চাই, আর ছাতা তো রাখতেই হবে, সঙ্গে রোদ চশমা হলে ভালো হয়। বাচ্চাদের আর বাড়ির বয়স্ক সদস্যদের একটু বেশি যত্নের দরকার, যদিও কেউ বেশি সোনার পাত্র নয়, বয়স বাড়লে ছেলে মানুষই বেশি বেড়ে যায় যেন। আর বাড়ির কর্মঠ সদস্যদেরও নিজেদের যত্ন নিতে হবে, নইলেই সব অনিয়ম হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের চিঠি পাঠাতে কিন্তু ভুলবেন না, আপনারা চিঠি পাঠাতে কিন্তু ভুলবেন না আমাদের মহিলা মহলের ঠিকানাতে। আপনাদের মনের কথা জানতে আমরা খুবই আগ্রহী থাকি সব সময়। আমাদের ঠিকানা নিশ্চয়ই আপনাদের মনে আছে, চিঠি পাঠাবেন অবশ্যই, নইলে ইমেল, ইমেল অ্যাড্রেসও তো আপনাদের মুখস্থ, তাই না? mohilamahol.airkolkata@gmail.com। আজ আসি, পরে আবার কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

0: শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন রীনা গড়াই দত্ত। আকাশবাণী মৈত্রীতে অনুষ্ঠান শুনছেন, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অন্বেষা।
1: সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। ভারতীয় নৌবাহিনীর নৌশক্তির ভাণ্ডারে সংযোজিত হতে চলেছে আরও একটি নাম, সংঘমিত্রা। বুধবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড লঞ্চ করা হল নেক্সট জেনারেশন অফ শোর পেট্রোল ভেসেল ইয়ার্ড 3039 যুদ্ধজাহাজ। এই রণতরীর আরেকটি নাম সংঘমিত্রা। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা অফশোর পেট্রোল ভেসেলের সঙ্গে যুক্ত হতে চলেছে এই নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, যা পুরনো অফশোর ভেসেলের থেকে আরও বেশি শক্তিশালী। দৈর্ঘ্য প্রায় 113 মিটার, প্রস্থ 14.4 মিটার, প্রায় 3000 টন ডিসপ্লেসমেন্টের এই জাহাজ ঘণ্টায় সর্বোচ্চ 23 নট গতিতে চলতে সক্ষম। জাহাজটিতে 24 জন অফিসার এবং 124 জন নাবিক থাকবেন। নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল অত্যাধুনিক নৌযুক্ত ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তিতে সাজিয়ে তোলা হয়েছে। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করতে সক্ষম এই জাহাজ জলদস্যু দমন, উপকূল সমুদ্র সীমা পাহারা, অনুপ্রবেশ রোধ, দুর্যোগ মোকাবিলা, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম। প্রয়োজনে বিদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার কাজেও ব্যবহার করা যাবে এই জাহাজ। বুধবার সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রার নামে নামাঙ্কিত জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন এবং তাঁর স্ত্রী সরিতা বাদশায়ন। তবে জাহাজটি নৌবাহিনীকে হস্তান্তর করার আগে একাধিক ধাপে ট্রায়াল চলবে। আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় উচ্চমানের দেশীয় প্রযুক্তি এবং উপকরণ দিয়ে নির্মিত এই ধরনের জাহাজ ভারতের নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারিকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অন্বেষা অনুষ্ঠানে এবারে শুনবেন ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসার নতুন দিশা। এ বিষয়ে বলছেন ডক্টর তানিয়া দাস।
2: শুরুর শুরু, এই গল্পের শুরুতে আমরা সময় যন্ত্র বা টাইম মেশিনে চড়ে একটু পেছিয়ে যাব, পৌঁছে যাব আজ থেকে 720 লক্ষ বছর আগে, যখন পৃথিবীর বুকে রাজত্ব করত বিরাট আকার ডাইনোসরেরা। তখন না ছিল কোনো সভ্যতা, না ছিল দূষণ, কিন্তু আশ্চর্যের বিষয় এই ডাইনোসরদের ফসিলেও পাওয়া গিয়েছে ক্যান্সার নামক মারণ ব্যাধির নিদর্শন। এটি বোধহয় ক্যান্সারের প্রথম প্রমাণিত তথ্য। সময় যন্ত্রে চড়ে একটু এগিয়ে আসলে জানতে পারবো যে রাজা অজাতশত্রুও এই রোগটির শিকার হয়েছিলেন এবং স্বয়ং বুদ্ধদেব তার চিকিৎসা করেন। এমনকি মিশরের প্যাপিরাসে এবং আয়ুর্বেদের পাতায়ও আমরা উল্লেখ পাই ক্যান্সার এবং তার নানা চিকিৎসা পদ্ধতির। সেই পুরাকাল থেকে সোজা যদি আমরা বর্তমানে এসে থামি, তবে দেখতে পাবো যে চিকিৎসা এবং প্রযুক্তি বিজ্ঞানের প্রভূত উন্নতির সঙ্গে সঙ্গে এই রোগটির বিষয়ে অগণিত তথ্য পাওয়া গিয়েছে এবং সেই সঙ্গে আবিষ্কৃত হয়েছে নানা ধরনের চিকিৎসা পদ্ধতি, যথা কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, শল্য চিকিৎসা ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও পরিসংখ্যান বলছে যে ক্যান্সারের সার্বিক নিরাময় এখনও অনেকাংশেই অধরা থেকে গিয়েছে এবং আপাত নিরাময়ের পরে রোগটির পুনরাবির্ভাব ঘটার হারও যথেষ্টই নিরাশাব্যঞ্জক। এছাড়া এই সকল চিকিৎসা পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থা থেকে উদ্ধারের পথে আলো দেখিয়েছে অধুনা আবিষ্কৃত ইমিউনোথেরাপি। তার কথায় এবার আসব। ইমিউনোথেরাপির শুরু কি বৈদিক যুগে? সারা পৃথিবীর বিজ্ঞানীরা যখন ক্যান্সার চিকিৎসার সাফল্যের সন্ধানে রত, তখন আমরা আবার একটু পিছিয়ে আয়ুর্বেদের যুগে গিয়ে দাঁড়ালে দেখতে পাব যে সেই সময়ে কোনো ব্যক্তির অর্বুদ বা টিউমার হলে তার ভাই বা বোনের রক্ত তার শরীরে প্রবেশ করিয়ে সেই অর্বুদ নির্মূল করা হতো। এখন আমরা জানি যে রক্তের মধ্যে আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের কোষগুলি থাকে। আমাদের মনে তাই প্রশ্ন তোলে, তাহলে কি পুরাকালেও এই ধারণা ছিল যে ক্যান্সার রোগীর নিজস্ব প্রতিরোধ ক্ষমতা নিস্তেজ করে দেয় যাতে সে আর ক্যান্সারের কোষগুলির বিরুদ্ধে লড়তে না পারে? তাই রোগীর ভাই বা বোনের রক্তের সুস্থ ইমিউন কোষ রোগীর শরীরে ঢুকিয়ে কি ক্যান্সারের নিরাময়ের পথ পেয়েছিলেন তারা? আয়ুর্বেদের উল্লেখিত এই তথ্য মনে করায় গত 2 দশক ধরে ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনা ইমিউনোথেরাপির কথা, যে থেরাপিতে অ্যাডাপটিভ ট্রান্সফার অফ ইমিউন সেল বা প্রতিরোধী কোষের স্থানান্তরমূলক প্রতিস্থাপন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ইমিউনোথেরাপি আসলে এমন একটি বায়োথেরাপি যে পদ্ধতিতে শরীরের সুস্থ কোষের জন্য ক্ষতিকারক কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির প্রয়োগ না করে রোগীরই নিষ্ক্রিয় হয়ে যাওয়া ইমিউন সিস্টেমকে নানাভাবে সক্রিয় করে তোলা হয় যাতে সেটি নিজেই আবার ক্যান্সার কোষকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। ইমিউনোথেরাপি তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম এক গুরুত্বপূর্ণ আবিষ্কার, যার গোড়াপত্তন হয়তো হয়েছিল সেই পুরাকালেই আয়ুর্বেদের যুগেই। ইমিউন সিস্টেম ক্যান্সার প্রতিরোধে ব্যর্থ কেন? আমাদের চারপাশের পরিবেশে এত রকমের জীবাণু এবং অন্যান্য ক্ষতিকর কোষ বা পদার্থ থাকা সত্ত্বেও আমরা যে মোটের উপর সুস্থ এবং দীর্ঘ জীবন যাপন করি তার চাবিকাঠিটি থাকে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের কাছে। ইমিউন সিস্টেমের বিশেষ কোষগুলি যথা টি সেল, বি সেল, ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল ইত্যাদি, এরা বাইরে থেকে প্রবেশকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য ক্ষতিকর জীবাণুকে বিদেশী বলে শনাক্ত করে মেরে ফেলে। ক্যান্সারের কোষগুলি যদিও রোগীর শরীরের স্বাভাবিক কোষ থেকেই তৈরি হয়, কিন্তু রূপান্তরের সময় এদের মধ্যে জিনগত এবং অন্যান্য পরিবর্তনের ফলে এদের মধ্যে অনেক অস্বাভাবিক প্রোটিন এবং অন্যান্য যৌগ তৈরি হতে থাকে। ইমিউন কোষগুলির তাই উচিত এই পরিবর্তিত কোষগুলিকেও বিদেশী বলে চিনতে পেরে ধ্বংস করে ফেলা। অপরপক্ষে ক্যান্সারের কোষগুলিও এতটাই চালাক যে তারা বিভিন্ন কৌশল

তাদের অস্বাভাবিক প্রোটিন এবং যৌগগুলোকে লুকিয়ে রেখে ইমিউন সিস্টেমের চোখে ধুলো দেয়। এর ওপরে আবার ক্যান্সার কোষগুলি নিজেদের বাঁচিয়ে রাখার জন্য ক্যান্সার বিরোধী ইমিউন কোষগুলিকে ক্যান্সার সহায়ক কোষে পরিবর্তিত করে ফেলে, ফলে টিউমারের অভ্যন্তরে এবং চারপাশে, যাকে আমরা টিউমার মাইক্রো এনভায়রনমেন্ট বলি, সেখানে পুরোপুরি প্রতিরোধ দমনকারী পরিবেশের সৃষ্টি হয়, যা বস্তুত ক্যান্সারকে বেড়ে উঠতেই সাহায্য করে। আসলে ক্যান্সার নানা কৌশলে ইমিউন সিস্টেমের কোষগুলিকে শুধুমাত্র যে নিষ্ক্রিয় করে দেয় তাই নয়, তাদেরকে রূপান্তরিত করে নিজের বেড়ে ওঠায় এবং সংখ্যা বাড়ানোর কাজে লাগায়। ইমিউনোথেরাপির মূল লক্ষ্য এই নিষ্ক্রিয় বা ক্যান্সার সহায়ক ইমিউন সিস্টেমকে আবার সক্রিয় করে তোলা। গত দুই দশক ধরে যেভাবে ইমিউনোথেরাপির বৈজ্ঞানিক পথ চলা শুরু হয়েছে, তার গোড়াপত্তন কিন্তু ১৯ শতকের শেষ ভাগে। এই সময় আমেরিকান সার্জন ডাক্তার উইলিয়াম কোলি লক্ষ্য করেন যে ব্যাকটেরিয়ার আক্রমণের পরে কোনো কোনো ক্যান্সার রোগী কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তিনি তখন কোলির টক্সিন নামে পরিচিত ব্যাকটেরিয়াল টক্সিন ক্যান্সার রোগীর শরীরে প্রবেশ করিয়ে রোগীর ইমিউন সিস্টেমকে সজীবিত করার চেষ্টা করেন, যাতে সেই ইমিউন সিস্টেম রোগীর ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে কাজ করতে পারে। ডাক্তার কোলির এই গবেষণাই আধুনিক ইমিউনোথেরাপির প্রথম সোপান। পরে প্রযুক্তি বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই গবেষণায় বিপ্লব এসে যায়। বিজ্ঞানীরা বুঝতে পারেন কিভাবে ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ করে এবং ক্যান্সার কিভাবে তা ধ্বস্ত করে দেয়। শত্রু চেনা হয়ে যাবার পরেই শুরু হয় শত্রুর নিধনের ব্যবস্থা গড়ে তোলার কাজ, ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপির সৈন্য সামন্তরা, ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর থেরাপি। আমাদের ইমিউন সিস্টেমে কিছু ব্রেক বা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, যাতে অতিরিক্ত প্রতিক্রিয়া না হয়। ক্যান্সার কোষ এদিকে এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইমিউন সিস্টেমের অন্যতম হাতিয়ার টি সেলকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে তারা আর কাজ করতে পারে না। ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর এই ব্রেককে সরিয়ে দিয়ে টি সেলকে আবার সক্রিয় করে তোলে। কার টি সেল থেরাপি, এই পদ্ধতিতে রোগীর রক্ত থেকে টি সেল সংগ্রহ করে ল্যাবরেটরিতে জিনগত পরিবর্তনের মাধ্যমে এই টি সেলগুলিতে কাইমারিক অ্যান্টিজেন রিসেপ্টর বা কার সংযুক্ত করানো হয় এবং পরিবর্তিত কোষগুলিকে সংখ্যায় বাড়িয়ে তাদের আবার সেই রোগীর শরীরে প্রবেশ করানো হয়, যাতে এই পরিবর্তিত টি সেলগুলি সরাসরি ক্যান্সার কোষকে শনাক্ত করতে পারে এবং তাদের আক্রমণ করে মেরে ফেলতে পারে। আরেকটি হলো ক্যান্সার ভ্যাকসিন। এই ধরনের ভ্যাকসিন ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষের নির্দিষ্ট অ্যান্টিজেন চিনতে শেখায়, যাতে শরীর নিজেই ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি, এতে বিশেষভাবে তৈরি অ্যান্টিবডি ক্যান্সার কোষের নির্দিষ্ট প্রোটিনকে লক্ষ্য করে আক্রমণ করে। সাইটোকাইন থেরাপি, এই থেরাপিতে ইমিউন কোষের মধ্যে যোগাযোগকারী রাসায়নিক পদার্থ বা সাইটোকাইন, এটিকে ব্যবহার করে রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া বাড়ানো হয়। ম্যাক্রোফাজ থেরাপি, এই থেরাপিতে ম্যাক্রোফাজ নামক ইমিউন কোষকে সক্রিয় করে ক্যান্সার কোষ ধ্বংস করার চেষ্টা করা হয়। ইমিউনোথেরাপির সুবিধা এবং অসুবিধা, যেহেতু ইমিউনোথেরাপি শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকেই সক্রিয় করে তুলে ক্যান্সার কোষকে মারে, তাই কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতো শরীরের সুস্থ কোষগুলির ওপরে এর পার্শ্ব প্রতিক্রিয়া হবার সম্ভাবনা কম থাকে। এছাড়া ইমিউন সিস্টেমের স্মৃতিশক্তি বা মেমারি থাকায় ভবিষ্যতে ক্যান্সার ফিরে আসা, যাকে আমরা রিল্যাপস বলি, তার সম্ভাবনাও কম থাকে। ফলে অনেক রোগী যাদের ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা ব্যর্থ হয়েছিল, তারাও এই চিকিৎসায় সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন। তবে ইমিউনোথেরাপি যে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এমনও কিন্তু ঠিক কথা নয়। অতিরিক্ত সক্রিয় ইমিউন সিস্টেম কখনো কখনো সুস্থ অঙ্গকেও আক্রমণ করতে পারে। বিশেষ করে কার টি সেল থেরাপিতে বিপজ্জনক মারাত্মক প্রদাহ সৃষ্টি হতে পারে। আবার
কিছু টিউমারে

0: ইমিউন কোষ সহজে প্রবেশ করতে পারে না এবং টিউমারের চারপাশে এমন পরিবেশ তৈরি হয় যা সক্রিয় করে তোলা ইমিউন প্রতিক্রিয়াকে আবার দুর্বল করে দেয়। আর একটা কথা বলতেই হবে যে উন্নত ইমিউনোথেরাপি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। ইমিউনোথেরাপির ভবিষ্যৎ সত্যিই অত্যন্ত আশাব্যঞ্জক। বর্তমানে সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন, যেমন ক্যান্সার যে যে প্রক্রিয়া ইমিউন সিস্টেমকে ক্যান্সার সহায়ক করে তোলে সেগুলিকে খুঁজে বার করা এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এছাড়া কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপির সঙ্গে সঙ্গে ইমিউনোথেরাপির যৌথ চিকিৎসা করা, কম্বিনেটোরিয়াল থেরাপি যাকে আমরা বলি, ব্যক্তিভিত্তিক বা পার্সোনালাইজড ক্যান্সার ভ্যাকসিন তৈরি করা, আবার নতুন ইমিউন চেকপয়েন্ট অণু আবিষ্কার করা, এছাড়া জিন সম্পাদনা প্রযুক্তির প্রয়োগ, রোগীর প্রতিক্রিয়ার প্রেডিকশন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা, এছাড়া অন্ত্রের জীবাণু, বিপাক ক্রিয়া এবং জীবনযাত্রার প্রভাব নিয়েও গবেষণা চলছে সারা বিশ্বজুড়ে। বিজ্ঞানীদের চূড়ান্ত লক্ষ্য হল আরও নিরাপদ, আরও কার্যকর এবং সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা তৈরি করা, যাতে বিশ্বের আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন। আমরা করব জয় নিশ্চয়। ক্যান্সার ইমিউনোথেরাপি চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। যদিও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, তবুও ইমিউনোথেরাপি ইতিমধ্যেই বহু ক্যান্সারের চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে এবং অসংখ্য রোগীকে নতুন আশার আলো দেখিয়েছে। উইলিয়াম কোলির প্রাথমিক পরীক্ষার যুগ থেকে আজকের অত্যাধুনিক সেলুলার ইঞ্জিনিয়ারিং পর্যন্ত এই যে যাত্রা, তা প্রমাণ করে যে বিজ্ঞান চর্চা, কৌতূহল এবং অধ্যাবসায় মানবশাস্ত্রের ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন আনতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালে ক্যান্সার চিকিৎসায় নেগেটিভ ইমিউন নিয়ন্ত্রণকে বাধা দেওয়ার আবিষ্কারের জন্য জেমস পি অ্যালিসন এবং তাসাকু হোজো, এরা দুজন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। সবশেষে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের ভাষায় বলি, নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। হ্যাঁ, সবার সম্মিলিত গবেষণা ও চিকিৎসার মাধ্যমে ইমিউনোথেরাপি অবশ্যই একদিন আরও সফলভাবে ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় করতে পারবে এবং আমরাও সেদিন এই মারণ রোগ থেকে মুক্তি পাব। আসুন সকলে তাকিয়ে থাকি সেই সূর্য ওঠা ভোরের দিকে।
1: শুনলেন ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসার নতুন দিশা, এই বিষয়ে বললেন ডক্টর তানিয়া দাস।
2: আর এবারে আমাদের কথা বলা আমাদের শরীরের কতগুলো বিষয় নিয়ে, যেখানে স্নায়ু হল প্রধান। যে স্নায়ুর দুর্বলতার কারণে আমরা ভুগি, যে স্নায়ুর ক্ষয় হলে, ডিজেনারেসি হলে আমরা সমস্যায় পড়ি। কিন্তু এই যে স্নায়ুর ক্ষয়, স্নায়ুর যাকে বলে যে অবস্থায় ছিল তার থেকে হীনতর অবস্থায় চলে যাওয়া, সেই ব্যাপারগুলো কিভাবে ঘটে, কোথায় আটকানো যায় সেটাকে, সেই বিষয়টা নিয়ে যারা কাজ করেন তাদেরই অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে জানব নিউরো ডিজেনারেসি সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে। স্বাগত জানাই আপনাকে।
3: নমস্কার।
2: আমরা এই শব্দগুলো হঠাৎ হঠাৎ শুনতে পাই আর নিজেদের প্রয়োজনে একটা মানে করে নিই। আমরা যেমন দেখি মানুষের বয়স হলে স্নায়ু দৌর্বল্য ঘটে, যে স্নায়ুগুলো আগে ঠিকঠাক কাজ করত সেগুলো সাড়া দেয় না। আবার অনেক সময় দেখেছি অসুখ করলে মানুষের হাত তার অনিচ্ছাতেই নড়তে থাকে, তার একটা নাম আছে। অনেকে যা বলতে চান মুখ খুলে সেটা বলতে পারেন না, তাকে কতগুলো যন্ত্রের সাহায্য নিয়ে বলতে হয়, এগুলো দেখি। তো আমরা ধরে নিয়েছি এগুলোই নিউরো ডিজেনারেসি। আপনার কাছে আগে শুনবো যে আমাদের ধারণাটা কতটা ঠিক বা সংক্ষিপ্তভাবে হলেও ঠিক কিনা।
3: অ্যাকচুয়ালি বয়সের সঙ্গে সঙ্গে স্নায়ুগত কিছু সমস্যা হতেই থাকে। এখন সেই সমস্যাগুলোর কিছু কিছু এক খুব স্পেসিফিক কিছু রোগ তৈরি করতে পারে, যেমন আপনি বললেন। যেমন মানুষ এমনিতেই ভুলতে থাকে, আমি নিজে যেমন মানুষজনের নাম ভুলে যাই এবং সেই ভোলাটা বাড়ছে। কিন্তু ব্যাপারটা যদি এমন একটা পর্যায়ে পৌঁছয়, আমরা অনেক সময় বলি অ্যালজাইমার ডিজিজ। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ইংল্যান্ডের

0: প্রাইম মিনিস্টার ছিলেন, অনেকে বলেন লৌহ মানবী, মার্গারেট থ্যাচার। উনি শেষ বয়সে ওনার অসুবিধা হয়েছিল যে ওনার মেয়ে লিখছেন, আমার মা যখন একটা সেন্টেন্স লিখত শেষের দিকে ভুলে যেত প্রথমে কি লিখেছে।
1: আচ্ছা,
0: এইরকম অবস্থা ওনার। এই যে সমস্যাটা ছিল সেটাকে টেকনিক্যালি বলা হয় আলজাইমার ডিজিজ। মানুষ ভুলে যায় এবং তার সঙ্গে আরো অনেক কিছু ঘটতে থাকে, আমরা বলি ডিমেনশিয়া। তো সেটা

0: কাজগুলো করতে পারবে, পড়ে যায় পার্কিনসন্স ডিজিজ। এটা আমার অবশ্য অনেক প্রথম বয়স, অনেক অনেক আর্লি এজে হয়েছিল। স্টিফেন হকিং, উনি আস্তে আস্তে দেখলেন যে ওনার শরীরের বিভিন্ন অংশ আস্তে আস্তে প্যারালিসিসের মতো হচ্ছে এবং সেটা বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। ডাক্তাররা প্রথমে বলেছিলেন, ভাই তুমি 2 বছরের বেশি বাঁচবে না, 2-3 বছর বাঁচবে ম্যাক্সিমাম, তোমার যেটা হয়েছে সেটাকে বলে অ্যামিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস অর ALS। কিন্তু উনি বেঁচেছিলেন অনেকদিন, কিন্তু একটা খুব একটা বেশিরভাগ অংশ ওনাকে হুইল চেয়ারে কাটাতে হয়েছিল। উনি কথা বলতে পারতেন না, কিন্তু মনের ভাবটা টেকনোলজিতে ইউজ করে ওটা উনি লিখতেন ইউজিং এ মেশিন। তো এই যে রোগগুলো, এই রোগগুলো নিয়েই আমরা কাজ করি। এগুলো হচ্ছে স্নায়ুমিক রোগ এবং টেকনিক্যালি আপনারা যেটা বললেন নিউরো ডিজেনারেশন, একটা গ্রুপ অফ রোগ যাতে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে।
1: তাহলে আমরা যেভাবে ভেবেছি, যেভাবে বুঝেছি, তার সঙ্গে একটা সম্পর্ক আছে এই স্নায়ু দৌর্বল্যের বা স্নায়ু ক্ষয়ের। এইবার এই যে জিনিসটা ঘটছে সেটা কেন ঘটছে, শরীরে কোন কোন উপাদানের ঘাটতির কারণে বা বেশি হওয়ার কারণে, বাড়তি হওয়ার কারণে, অথবা একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যে পারস্পরিক ক্রিয়া সেটা কোথাও কোথাও অবাঞ্ছিত জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে আমাদের জন্য অবাঞ্ছিত, প্রকৃতির কাছে কোথাও কিছুই বোধহয় অবাঞ্ছিত নয়। তো সেইটা নিশ্চয়ই আপনারা নিয়মিতভাবে গবেষণা করে দেখছেন। এই যে গবেষণা সেটা আপনাদের ক্ষেত্রে কতটা নির্দিষ্ট তার কথায় যাব পরে, কিন্তু গবেষণাটা যে এটা ঘিরে হয়, অর্থাৎ নিউরো ডিজেনারেশন ঘিরে হয়, কি ধরনের গবেষণা হয়?
0: অ্যাকচুয়ালি কিছুদিন আগেও আমরা যখন, বা এখনো হয়তো আমরা বেশিরভাগ সময় যখন ভাবি গবেষণা, জীবন বিজ্ঞানে গবেষণা অথবা ভৌত বিজ্ঞানে গবেষণা, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে গবেষণা, মানে বায়োলজিতে গবেষণা, এখনকার গবেষণা কিন্তু অনেক কিছু মিলিয়ে, মানে আমাদের ল্যাবরেটরিতে আমরা যেমন কাজ করি, ধরুন আমাদের সঙ্গে কাজ করেন যারা মেডিকেল সায়েন্সের লোকেরা আছেন, মানে ডাক্তার বাবুরা বেসিক্যালি আমাদের সঙ্গে কাজ করছেন, ফর এক্সাম্পল SSKM-এর একজন ডাক্তার, উনি নিউরোলজিস্ট। তারপরে আমাদের সঙ্গে কাজ করেন ফিজিক্যাল কেমিস্ট যারা, বা ভৌত বিজ্ঞানী, ভৌত রসায়ন বিজ্ঞানী। আমি যখন একজন পেশেন্টকে দেখছি, বা ডাক্তারবাবু যখন একজন পেশেন্টকে দেখছেন, উনি সিমটমস বুঝছেন, রোগটা বুঝছেন, কিন্তু রোগটার যেটাকে বলে মলিকুলার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, যেটা মলিকুলার লেভেলে কি হচ্ছে, বা আপনি যেটাকে বললেন আণবিক স্তরে যে কি ঘটনাগুলো ঘটছে, সেগুলো বুঝতে গেলে ডাক্তারবাবু হচ্ছে দরকার একজন কেমিস্টের বা একজন ফিজিসিস্টের। এবং একজন ফিজিসিস্ট আবার বুঝবে যে একটা অণু আর একটা অণুর সঙ্গে কিভাবে যোগাযোগ করছে এবং তার কি, মানে তাদের মধ্যে যে ইন্টারাকশনস প্যাটার্ন, জিন লেভেলে কি সমস্যা হচ্ছে সেইগুলো, এই সমস্ত কিছু আমরা একসঙ্গে বোঝার চেষ্টা করছি একটা রোগের। এবং এই ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের একটা বড় গ্রান্ত দিয়েছে ALS, যেখানে আমরা কি করি, আমরা SSKM-এ যারা ALS এর রোগী তাদের কাছ থেকে রক্ত নিয়ে দেখি যে তাদের বিভিন্ন জিনের কি কি মিউটেশন হচ্ছে। এবং আমি খুব গর্ব করে বলতে পারি যে আমরা যে লেভেলে কাজটা করছি এখন, আমার মনে হয় না আমাদের দেশে সেই লেভেলে এই ধরনের কাজ হয়েছে।
1: আচ্ছা, এই লেভেল বা স্তরের কথা যখন বলছেন, তার মানেটা কি খুব ব্যাপক না ভাবনায় সম্পূর্ণ মৌলিকত্ব, নতুনত্ব, কোনটা?
0: দুটোই ব্যাপক। তার কারণটা হচ্ছে যে ধরুন আমরা অলরেডি 70 জন পেশেন্ট নিয়ে কাজ করে ফেলেছি এবং 3 বছরে আমাদের প্ল্যান আছে, ধরুন কিছু না হোক 150 থেকে 200 ইফ নট 300 জন পেশেন্টকে নিয়ে কাজ করব। এবং এই এত বড়, যেটা টেকনিক্যালি বলা হয় কোহর্ট, পেশেন্ট কোহর্ট, এই এত বড় কোহর্ট নিয়ে ALS-এ কাজ কিন্তু খুব বেশি হয়নি। এবং আমরা পশ্চিমবঙ্গের একখানা ALS-এ ম্যাপ তৈরি করার চেষ্টা করছি, মানে ধরুন, এবং একটা লাইভ, মানে ধরুন একজন পেশেন্টকে জাস্ট BIN-এ ইয়ে করা হলো, আমাদের সঙ্গে সঙ্গে ওখানে আপডেটেড হয়ে যাচ্ছে ম্যাপের মধ্যে যে একজন পেশেন্ট আছে। এই ধরনের মানে টেকনোলজি, ফান্ডামেন্টাল সায়েন্স এবং ডাক্তারবাবুরা সবাই মিলে একসঙ্গে কাজ করছে, এই এই যে একখানা আইডিয়া, এইটাকে আমি কি বলতে পারি ব্যাপক, রাইট? এরা একটা বড় সড় লেভেলের কাজ, তো সেটা আমরা করছি। এবং তার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি আমাদের ল্যাবে লোকজন আছে যারা ওই না ওই প্রোটিনগুলোকে দেখছে, যে ধরুন আমরা 30টা প্রোটিনকে দেখার চেষ্টা করছি, তাদের কি কি মিউটেশন হচ্ছে এবং মিউটেশনগুলো হলে কি ধরনের ঘটনা ঘটতে পারে। ধরুন আমরা দেখেছি সুপার অক্সাইড ডিসমুটেজ বলে একটা প্রোটিন আছে, যেটা বেসিক্যালি কাজ করতে পারে না আর কি, এটা হলে তাদের 150টা মিউটেশন আছে। কিছু কিছু মিউটেশনে মানুষজন সঙ্গে সঙ্গে 2-3 বছরে মারা যায়, আবার কিছু কিছু মিউটেশনে হয়তো একজন 20-25 বছর বাঁচতে পারে। কেন একটা মিউটেশনে অনেকদিন বাঁচতে পারে আর একটা মিউটেশনে খুব তাড়াতাড়ি মারা যায়, কেন হচ্ছে? মানে প্রশ্নগুলো সহজ, উত্তরটা কি?

0: কিন্তু শক্ত, এবং এই উত্তরগুলো নিয়ে গোটা পৃথিবীতে অনেক লোক কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখন দেখতে পাচ্ছি যেটা, যে কিছু কিছু মিউটেশনের জন্য যে প্রোটিনটা খুব তাড়াতাড়ি কি বলে এগ্রিগেট করে যাচ্ছে, আমরা কি বলি মানে জমাট বেঁধে যাচ্ছে, তাই তো? আবার কিছু কিছু মিউটেশনের ক্ষেত্রে ওই জমাট বাঁধাটা অনেক আস্তে আস্তে। এটাই কি না আর কোনো কারণ আছে আমরা কিন্তু এখনো জানি না, এবং আমরা জানার চেষ্টা করছি আর কি।
1: এই যে নিউরোডিজেনারেশন নিয়ে কথা আলোচনা, যেসব পেশেন্টের উপর পরীক্ষা নিরীক্ষা চলছে, এটা খুব সাধারণ প্রশ্ন, এটা ঠিক বিজ্ঞানের প্রশ্ন নয়, তারা কি নিজেরা স্বেচ্ছায় এই গবেষণায় যোগ দিচ্ছেন নাকি আলাদা করে তাদের জানানোর প্রয়োজন পড়ছে না, কেননা কতগুলো নিয়মমতো থাকে এক্ষেত্রে?
0: আমি এ ব্যাপারে দেখেছি যে মানুষজনের কৌতূহল সাংঘাতিক। যখন ধরুন আমি একজনকে বলছি, এটা আমার এক্সপিরিয়েন্স, যে SSKM-এ তাকে কিন্তু বলা হয়েছে দেখো বাবা এই রোগে কিন্তু কোনো ওষুধ নেই, এবং আমরা হয়তো ওইভাবে বলিনি যে দেখো তুমি মারাই যাবে, হয়তো কতদিন বাদে সেটা আমরা জানি না, কিন্তু কোনো ওষুধ নেই। তারপরে উনি এগিয়ে গিয়ে বলছেন ডাক্তারবাবু রক্তটা নিন বেশি লাগলে, এবং এখানে কিন্তু রোগীদের অবস্থা খুব খারাপ অবস্থা থাকে, আমরা চাই যাতে আমার ক্ষেত্রে না হোক আর একজনকে এরকম জিনিস ফেস করতে না হয়, আমরা চাই যে আপনারা একটা কিছু করুন। তখন আমাদের বলতেই হয় দেখুন আমরা যে করে উঠতে পারবো আমাদের লাইফ টাইমে তাও জানি না, ইটস অনলি একটা এক্সপেরিমেন্ট এবং একটা বিজ্ঞানের গবেষণা, তার ফলাফল যে এই 3 বছরে কতটুকু হবে তা আমরা জানি না, তা সত্ত্বেও কিন্তু তাদের উৎসাহের কোনো খামতি নেই। মানুষজন চায় যেভাবে হোক তারা কন্ট্রিবিউট করতে, সাধারণ মানুষ হয়তো তারা কোনোদিন বিজ্ঞান পড়েনি কিন্তু তারা এগিয়ে এসেছে এবং করেছে, এবং এমন লোকও আছে যারা অ্যাকচুয়ালি খুব পড়াশুনো করেছেন এবং তারাও এগিয়ে এসছেন। তো এই এগিয়ে আসাটা অবভিয়াসলি ভীষণ রকম আমাকে নাড়া দিয়েছে অ্যাটলিস্ট। হ্যাঁ, আর একটা জিনিস আছে যেটা টেকনিক্যাল, যে আমাদের কনসেন্ট নিতে হয়, আমাদের বুঝিয়ে বলতে হয় আমরা কি করছি, সেগুলো আমরা করি, যেটা যা নিয়ম তা করি, তাদের কিন্তু কোনো খামতি আমি দেখিনি এবং জেলা থেকেও এটা দেখেছি।
1: শ্রোতা বন্ধুরা, মানুষকে অনেকভাবে বর্ণনা করার চেষ্টা করা হয়, কোথাও কোথাও এমনও বলা হয় মানুষ অসীমের সন্তান, তো কি অর্থে বলা হয় আমরা জানি না, কিন্তু এই বিজ্ঞান গবেষণার কথা শুনতে শুনতে যেন তার একটা মানে ফুটে উঠছিল যে আমরা অন্তত অসীমের অভিমুখী, কোথায় গিয়ে পৌঁছচ্ছি জানি না কিন্তু ইচ্ছেটা আছে বহুদূর যাওয়ার। নিউরোডিজেনারেশন, স্নায়ু দৌর্বল্য, স্নায়ুর ক্ষয় কিভাবে মানুষের শরীরে ঘটে, কোন প্রোটিনের ভূমিকা থাকে, সেই প্রোটিনও কোন পরিবেশে অমন একটা ক্ষতিগ্রস্ত অবস্থা পায়, এই সব কিছু বোঝার যারা চেষ্টা করছেন এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন যিনি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে রয়েছেন অনেক অগ্রণী বিজ্ঞানী, চিকিৎসক, রসায়নবিদ, ভৌতবিজ্ঞানী ইত্যাদি, তারা কোথায় পৌঁছবেন আমরা জানি না, তারা নিজেরাও বলছেন তারা জানেন না, কিন্তু তারা উপভোগ করছেন এই সফরটাকে, এবং তাদের কাজটা মানুষের উপকারে তো লাগবেই, তার থেকেও বড় কথা প্রকৃতি সম্পর্কে অনেক নতুন সত্য বেরিয়ে আসবে। ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়ের আগেও এসেছেন, আজকে আরও একবার এসে তার গবেষণা সম্পর্কে আমাদের আলোকিত করলেন। নমস্কার।
0: নমস্কার।
2: এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
3: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনছিলেন অন্বেষা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 31

0: প্রেমে ঠিক সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ৩১শে মে রবিবার ঠিক সকাল ১১টায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ সন্ধ্যায়।

শ্রোতা বন্ধুরা, কখনো কি আপনারা সন্ধেবেলায় একটু থেমে আকাশের দিকে তাকিয়ে থেকেছেন? দেখেছেন কত অজস্র তারা নিঃশব্দে জ্বলছে, কত দূরে কোথাও হয়তো ঘুরে চলেছে আর একটা পৃথিবী, আর আমরা এই ছোট্ট নীলগ্রহে বসে প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে ব্যস্ত। মহাকাশের এই অসীম রহস্য মানুষকে যুগ যুগ ধরে বিস্মিত করছে। চাঁদ, তারা, গ্রহ শুধু বিজ্ঞান নয়, মানুষের কল্পনা, সাহিত্য আর অনুভূতিরও এক বড় অংশ জুড়ে রয়েছে তারা, এ কথা আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। রাতের আকাশ যেন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বাইরে আরও কত অজানা গল্প ছড়িয়ে আছে তারই অত্যা নেই। আজকের সন্ধ্যাতেও আমরা ঠিক তেমনই কিছু গল্প, কিছু অনুভূতি আর বাংলার মাটির গন্ধ নিয়ে হাজির হয়েছি আপনাদের দরবারে। থাকবে ইতিহাস, থাকবে মানুষ, থাকবে হারিয়ে যেতে বসা ঐতিহ্যের কথা, আর থাকবে কিছু ভালো লাগার মুহূর্ত আর সঙ্গে মেঘদূতের কথা। আকাশবাণী মৈত্রীর এই বিশেষ আয়োজনে আমি আপনাদের মৈত্রী বন্ধু সুকন্যা রায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন তাহলে শুরুতেই শুনে নেওয়া যাক একটা সুন্দর গান, আর তারপর গানের ওপারে ফিরে এসে অনেক ইতিহাস, অনেক বাংলার ঐতিহ্যের গল্প আর অনেক আড্ডা নিয়ে আমি অপেক্ষায় থাকবো।

রাতের আকাশের দিকে তাকিয়ে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, এই বিশাল মহাবিশ্বের কোথায় আমাদের স্থান? অসংখ্য তারা, ছায়াপথ আর অজানা রহস্যে ঘেরা এই যে ব্রহ্মাণ্ড, তাকে জানার সেই চিরন্তন কৌতূহলী এক তরুণ বাঙালি গবেষককে পৌঁছে দিয়েছে মহাকাশ বিজ্ঞানের জগতে। আর আজ বলবো তার কথাই। পূর্ব মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম থেকে শুরু হওয়া অনির্বাণ রায়ের পথ চলা আজ আন্তর্জাতিক গবেষণার অঙ্গন পর্যন্ত বিস্তৃত। ছোটবেলায় গ্রামের নির্জন অন্ধকার আকাশে অসংখ্য তারা দেখেই তার মনে জন্ম নেয় মহাকাশের প্রতি আকর্ষণ। পরে প্রখ্যাত বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারীর সান্নিধ্য সেই আগ্রহকে আরও গভীর করে তোলে। বর্তমানে তিনি কাজ করছেন মহাবিশ্বের জন্ম ও বিবর্তন নিয়ে, বিশেষ করে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অর্থাৎ বিগ ব্যাংয়ের বহু লক্ষ বছর পরে ছড়িয়ে পড়া সেই যে প্রাচীন আলোক তরঙ্গ যার মধ্যে লুকিয়েছে সৃষ্টির আদিকালের ইতিহাস। বিজ্ঞানীদের মতে এই তরঙ্গ বিশ্লেষণ করেই জানা সম্ভব মহাবিশ্বের একেবারে শুরুর সময়ের নানান তথ্য। অনির্বাণের গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্যালাক্সির জন্মরহস্য এবং মহাবিশ্বের তথাকথিত মিসিং ব্যারিয়নের সন্ধান। বর্তমানে তিনি আন্তর্জাতিক কয়েকটি বৃহৎ টেলিস্কোপ প্রকল্পের সঙ্গেও যুক্ত। তবে শুধু গবেষণাই নয়, বিজ্ঞান চর্চাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি সমানভাবে মনে করিয়ে দেন। তার বিশ্বাস, মহাকাশ বিজ্ঞান শুধু নক্ষত্রের গল্প নয়, বরং মানুষ কোথা থেকে এলো, কিভাবে এই বিশ্ব গড়ে উঠল, সেই যে চিরন্তন প্রশ্ন তারই অনুসন্ধান করে যাওয়া। আর তাই আকাশের দিকে তাকালে আজও তার মনে ভেসে ওঠে বিস্ময়ের সেই অনন্ত অনুভূতি, যেখানে বিজ্ঞান আর কল্পনা যেন একসঙ্গেই পথ হাঁটে। শ্রোতা বন্ধুরা, আমরা মানুষদের জন্য তো কত কিছুই না করি, তাই না? আমরা মানুষদের জন্য ঘর বানাই, তার আশ্রয় খুঁজি, ভালোবাসা দিই, কিন্তু কখনো সেভাবে কি গাছেদের কথা ভাবি? ভেবে দেখি যে আমাদের চারপাশে যে গাছপালাগুলো রয়েছে তাদের কথা, যেসব গাছ নিঃশব্দে আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, জীবনের ভারসাম্য রক্ষা করে, তাদেরও তো প্রয়োজন যত্ন আর আশ্রয়ের। আর সেই ভাবনা থেকে এক অভিনব উদ্যোগ নিয়েছেন বোলপুরের তরুণ চলচ্চিত্র নির্মাতা সোমনাথ ঘোষ। তার সেই উদ্যোগের গল্প বলবো আজ সন্ধ্যায়।

শহরেই তৈরি হয়েছে বৃক্ষ ফাউন্ডেশন, এক অভিনব গাছেদের অনাথ আশ্রম। এখানে শুধু গাছ লাগানো নয়, গাছকে দত্তক নেওয়ার মাধ্যমে তার দীর্ঘ মেয়াদী যে পরিচর্যা তার ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। পূর্ব বর্ধমান এবং শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় বহু পরিত্যক্ত বা অবহেলিত চারাগাছকে সংগ্রহ করে নতুন জীবন দিচ্ছে এই সংস্থা। এমনকি কেউ চাইলে একটি গাছ দত্তক নিয়েও তার বড় হয়ে ওঠার সমস্ত খবর রাখতে পারেন। সোমনাথ ঘোষের বিশ্বাস, একটা গাছের যত্ন ঠিক পরিবারের একজন সদস্যদের মতো করেই নেওয়া উচিত। লকডাউনের কঠিন সময় থেকে শুরু হওয়া এই উদ্যোগ আজ পরিবেশ সচেতনতার এক অন্যরকম দৃষ্টান্ত হয়ে উঠেছে। কারণ শুধু গাছ লাগালেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না, তাকে বাঁচিয়ে রাখাটাও সমান জরুরি, ঠিক আমাদের সম্পর্কগুলোর মতো, তাই না? আর তাই প্রকৃতিকে ভালোবেসে এই বার্তাই যেন পৌঁছে দিতে চায় বৃক্ষ ফাউন্ডেশন, যে আমরা অনেক কিছুই তো করি নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে, বন্ধুত্বকে টিকিয়ে রাখতে। তাহলে একটা গাছকে দত্তক নিয়ে কেন তার পরিচর্যার দায়িত্ব পালন করতে পারবো না? চলুন না একটু অন্যভাবে ভাবা যাক, একটু অন্যভাবে শুরু করা যাক।

ফিরব আরও অনেক গল্পে, আরও অনেক তথ্য নিয়ে। তবে এখন সময় একটা গান শোনার এবং শোনানোর। শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি রইল এখন আমার শ্রোতা বন্ধুদের জন্য। ফিরছি গানের ওপারে।

শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, মেলার মাঠে ঢুকলেই দূর থেকে চোখে পড়তো রঙিন কাঠের খেলনা, ছোট্ট ট্রেন, জিপ গাড়ি, ঘোড়ার গাড়ি কিংবা ময়ূরপঙ্খী নৌকো। শিশুদের হাতে সেই খেলনা মানেই ছিল এক টুকরো আনন্দ, আর বড়দের কাছে ছিল নিজের শৈশবকে ছুঁয়ে দেখার সুযোগ। কিন্তু সময় বদলেছে, প্লাস্টিক আর ডিজিটাল খেলনার ভিড়ে আজ যেন হারিয়ে যেতে বসেছে বাংলার সেই ঐতিহ্যবাহী কাঠের খেলনার জগৎ। হুগলির পান্ডুয়ার মাঘমেলায় আজও বসেন নদিয়ার বাদকুল্লার গোপাল দত্ত। বয়স পেরিয়েছে তার ষাটের ঘর, নিজের হাতে বানানো কাঠের জিপগাড়ি সাজিয়ে বসে থাকেন ক্রেতার আশায়। শুধু জিপ নয়, রথযাত্রার সময় তিনি বানান কাঠের রথ, ছোটদের জন্য লরি কিংবা ড্রেসিং টেবিল। তবে তার কথায় এখন আর আগের মতো কদর নেই এই শিল্পের। এই একই আক্ষেপ যেন শোনা যায় উত্তর চব্বিশ পরগনার পলতার প্রবীণ শিল্পী মোহন আচার্যের কণ্ঠেও। একসময় তার বানানো কাঠের ট্রেন, দমকলের গাড়ি কিংবা বাস শিশুদের কাছে ছিল ভীষণ জনপ্রিয়। শিয়ালদহের রথের মেলায় পাইকাররা লাইন দিয়ে খেলনা কিনে নিয়ে যেতেন। আজ সেই সকল দিন শুধুই স্মৃতি। বিক্রি না হওয়া খেলনা একসময় ফেলে দিতেও নাকি বাধ্য হচ্ছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার সুখদেবপুর গ্রামের শ্রবণ দাস আর তার স্ত্রী ভারতী দাস, তারাও বহু বছর ধরে কাঠের খেলনা তৈরি করছেন। তবে তারাও জানাচ্ছেন এই শিল্পের চাহিদা কমে গেছে অনেকটাই, আর অন্যদিকে বেড়েছে কাঠ আর রঙের দাম। কোভিডের সময় সেই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল, সংসার চালাতে অন্য কাজও করতে হয়েছে তাদের। তবু আশ্চর্যের বিষয়ে শ্রোতাবন্ধুরা, যে এত প্রতিকূলতার মধ্যেও এই শিল্পকে কিন্তু শিল্পীরা ছাড়তে পারেননি। আসলে শিল্প তা তো শুধু বাহ্যিক প্রকাশ নয়, তা অন্তরের অনুভূতি। কলকাতার দিলীপ সাধুকা আজও চরকের মেলায় তাই নিজের হাতে বানানো কাঠের খেলনা নিয়ে বসেন। নবদ্বীপের সুভাষ দেবনাথ কাঠের খেলনায় তুলে আনেন টোটো বা ট্রলার। আসলে এই কাঠের খেলনাগুলো শুধু খেলনা নয়, এরা বাংলার লোক ঐতিহ্যের অংশ, স্মৃতির অংশ। আজকের বাজারের দৌড়ে, আজকের আধুনিকতার চাপে এই শিল্প হয়তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু এই শিল্পীদের সঙ্গে আমাদেরও এক আবেদন, আমরা যদি এই ঐতিহ্যকে ভুলে যাই তাহলে নিজেরাই যে নিজেদের অস্তিত্ব সংকটে পড়ব। তাই নতুন প্রজন্মের হাতে আবারও তুলে দিই না কাঠের খেলনা আর সেই পুরনো বাংলার মেলার ঘ্রাণ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজ সন্ধ্যায়। এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলার ঐতিহ্য, শিল্প আর মানুষের টিকে থাকার নানান গল্প নিয়ে। আসলে শিল্পের ভাষা তো একটাই, সে কখনো রঙে প্রকাশ পায়, কখনো সুরে, আবার কখনো বা শব্দে। গান যেমন মানুষের মনের ভিতর অনুভূতির দরজা খুলে দেয়, ঠিক তেমনই কবিতা আর আবৃত্তিও মানুষের মনের খুব কাছে পৌঁছে যায়। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, ঠিক যেরকমভাবে কাঠের খেলনা হয়ে গেছে ডিজিটাল খেলনা আর প্লাস্টিকের খেলনা, ঠিক সেরকমভাবে কবিতার আবেদন বা কবিতার মাধ্যমও হয়তো বদলে গেছে, কিন্তু শব্দের সেই জাদু সেটা কিন্তু একই রকম রয়ে গেছে। বরং ডিজিটাল যুগে সেই শব্দ এখন খুঁজে নিচ্ছে তার নতুন নতুন ঠিকানা। তাই আজকের আজ সন্ধ্যায়ের বিশেষ পর্ব আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য শব্দের নতুন ঠিকানা। আর বন্ধুরা, এই প্রসঙ্গে একটা ছোট্ট মজার কাকতালীয় ঘটনা না বললেই নয়। আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা আমি, আপনারা সকলেই জানেন আমি আপনাদের সকলের মৈত্রী বন্ধু সুকন্যা রায়। আর যার কথা এখন বলবো তার নামও সুকন্যা রায়। তবে শুধু যে নামেই মিল তা কিন্তু নয়, আমাদের পথও অনেকটা এক। কারণ তিনিও একজন বাচিক শিল্পী আর আমিও আবৃত্তি জগতের সঙ্গে যুক্ত, একজন মাইক্রোফোনের এপারে আর একজন মঞ্চের আলোয়। কিন্তু দুজনেরই ভালোবাসা সেই শব্দ, সেই কবিতা। তাই শব্দের নতুন ঠিকানায় আজকে আমাদের অতিথি বাচিক শিল্পী সুকন্যা রায়। মুখোমুখি আমি আলাপচারিতায় আর একজন সুকন্যা রায়। মেঘদূত এই সংগঠনটি গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নবীন এবং প্রতিভাবান বাচিক শিল্পীদের জন্য তৈরি করছে এক

0: আলোর মঞ্চ। প্রথমে আয়োজন করা হয় কবিতা এবং আবৃত্তি উৎসব, তার সঙ্গে একটি প্রতিযোগিতারও। সেখান থেকে নির্বাচিত শিল্পীদের সামনে এনে দেওয়া হয় বৃহত্তর সাংস্কৃতিক পরিসর। শুধু তাই নয়, ইচ্ছুক শিল্পীদের সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগও করে দেয় এই সংগঠন। ফলে একদিকে যেমন নতুন শিল্পীরা আত্মপ্রকাশের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে তেমনই সমৃদ্ধ হচ্ছে মেঘদূতের সাংস্কৃতিক পরিবারও। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জুড়ে মেঘদূত আয়োজন করেছে বিশেষ কবিতা উৎসবের। আর এই পুরো উদ্যোগের অন্যতম প্রধান কারিগর বাচিক শিল্পী সুকন্যা রায়। এবার আমরা শুনে নেব তারই কিছু কথা। আমরা এই শব্দের নতুন ঠিকানা প্রসঙ্গে তার কাছে জানতে চেয়েছিলাম যে ডিজিটাল যুগে কবিতা আবৃত্তি আর সাংস্কৃতিক চর্চার এই নতুন পথকে তিনি কিভাবে দেখছেন, সেটাই জানবো এখন তার কণ্ঠে।
1: ডিজিটাল যুগে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চা এক বিশাল সম্ভাবনাময় নতুন দিগন্ত উন্মোচন করেছে। সোশ্যাল মিডিয়া, পডকাস্ট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা এখন বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শ্রোতার কাছে পৌঁছতে পারছেন। এটি কেবল ভৌগোলিক দূরত্বই ঘোঁচায়নি, বরং নতুন প্রজন্মের কাছে বাংলার সাহিত্য ও সংস্কৃতিকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলেছে। স্পটিফাইয়ের মতো অডিও স্ট্রিমিং অ্যাপগুলোর কল্যাণে আবৃত্তি এখন পডকাস্ট আকারে শোনা যায়, ফলে হাঁটা চলা বা অন্য কাজের ফাঁকেও মানুষ কবিতা উপভোগ করতে পারছে। জুম বা ফেসবুক লাইভের মাধ্যমে ঘরে বসেই দেশ বিদেশের সাহিত্য আসর, আবৃত্তি উৎসব ও নাটকের কর্মশালায় যুক্ত হওয়া সম্ভব হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে আবৃত্তি, বাচিক শিল্প ও অভিনয়ের উপর পেশাদার প্রশিক্ষণ নেওয়া যাচ্ছে। ডিজিটাল যুগের এই উন্মুক্ত মাধ্যমগুলো শিল্পীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে, যার ফলে হারিয়ে যাওয়া সাংস্কৃতিক চর্চা নতুন রূপ ও আধুনিকতায় বিকশিত হচ্ছে।
0: সত্যি তো তাই, সময় বদলায়, মাধ্যম বদলায়, কিন্তু শব্দের শক্তি তা কিন্তু কখনো হারিয়ে যায় না, বরং নতুন নতুন পথ খুঁজে নেয় মানুষের কাছে পৌঁছানোর। আর সেই পথেই হয়তো কবিতা আজও আমাদের একটু বেশি মানবিক হতে শেখায়। বন্ধুরা, এখন সময় আবার একটি গান শোনার এবং শোনানোর। এখন নজরুল গীতি আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য, শিল্পী ফিরোজা বেগম।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
3: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

শ্রোতা বন্ধুরা, বাংলা কবিতার আকাশে কিছু নাম থাকে যারা আলো ছড়ান নিঃশব্দে, প্রচারের ঝলকানির বাইরে থেকেও যারা শব্দকে দিয়েছেন গভীরতা, অনুভবকে দিয়েছেন এক অন্য মাত্রা। তেমনই এক অনন্য কবি মনীন্দ্রগুপ্ত। এই বছর তার জন্ম শতবর্ষ, আর তাকে স্মরণ করতে গেলে প্রথমেই মনে পড়ে তার কবিতার এক আশ্চর্য জগৎ, যেখানে শহরের কোলাহলের মধ্যেও শোনা যায় গ্রাম বাংলার পুকুর পাড়ের শব্দ, শুকনো ঘাসের গন্ধ, কিংবা হারিয়ে যাওয়া বিকেলের দীর্ঘশ্বাস। 50-এর দশকে যখন বাংলা কবিতা নাগরিক ক্লান্তি আর নিঃসঙ্গতার দিকে ঝুঁকছে, তখন মনীন্দ্রগুপ্ত যেন এক অন্য রাস্তা বেছে নিলেন। তিনি আধুনিক কবি ছিলেন, কিন্তু সেই আধুনিকতা কখনোই কৃত্রিম ছিল।

না। তার লেখায় ছিল মাটির গন্ধ, লোকজ বিশ্বাস আর এক অদ্ভুত নীরব মানবিকতা। একটি ছোট্ট দৃশ্যকে তিনি এমনভাবে কবিতায় ধরতেন যা পড়তে পড়তে হঠাৎ মনে হতো এ তো আমাদেরই জীবন, এ তো আমাদেরই কথা। কখনো বা বিকেলের আলোয় চুপচাপ বসে থাকা একলা একটা মানুষের সামান্য এক মুহূর্ত যেন তার কবিতায় এসে ধরা দিয়েছে। মনীন্দ্রগুপ্তের ভাষা কখনোই উচ্চকিত নয়, বরং খুব সাধারণ শব্দ দিয়েই তিনি তৈরি করেছেন অসাধারণ অনুভবের পৃথিবী। তাই তাঁর কবিতা পড়লে মনে হয় শব্দ নয়, যেন গন্ধ ছুঁয়ে যাচ্ছে। আজকের এই দ্রুত বদলে যাওয়া সময়ে যখন চারপাশে শব্দের এত ভিড়, তখন মনীন্দ্রগুপ্তর লেখা আমাদের শেখান সংযমের সৌন্দর্য, শেখান গভীরতা কখনো চিৎকার করে আসে না, সে নিঃশব্দেই হৃদয়ে জায়গা করে নেয়। শতবর্ষে এই মহান কবিকে জানাই আমাদের গভীর শ্রদ্ধা। মনীন্দ্রগুপ্ত বেঁচে থাকবেন তার কবিতায়, তার নীরব অথচ অনন্ত আলোর মধ্যে। এবার একটু দূরের পৃথিবীকে ছুঁয়ে দেখি। আজ 26 মে, এই দিনে 1799 সালে জন্মগ্রহণ করেছিলেন রাশিয়ার মহান সাহিত্যিক ও কবি আলেকজান্ডার পুশকিন। তাকে আধুনিক রুশ সাহিত্যের জনকও বলা হয়। সাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই তার অসাধারণ অবদান রয়েছে এবং তা বিশ্ব সাহিত্যে সমানভাবে সমাদৃত। রুশ ভাষাকে সাধারণ মানুষের কাছে সহজ এবং প্রাণবন্ত করে তোলার পিছনে পুশকিনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা কবিতার জগতে মনীন্দ্রগুপ্তের কথা বলছিলাম, তেমনি রুশ সাহিত্য জগতে পুশকিনের লেখায় যে প্রেম, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সমাজবোধ এবং মানুষের অন্তরের গভীর অনুভূতি উঠে এসেছে, তা সত্যি বিশ্বজুড়ে, বিশ্ব সাহিত্য জুড়ে সমাদৃত। মহান এই সাহিত্যিকের জন্মদিনে আজ সন্ধ্যার পক্ষ থেকে রইল আন্তরিক শ্রদ্ধা এবং স্মরণ। ফিরব আরও অনেক কথায়, তবে এখন সময় একটি গান শোনার ও শোনানোর। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শোনার পর ফিরছি আরও অনেক কথায়।

শ্রোতা বন্ধুরা, বাংলার ইতিহাস মানেই শুধু রাজবাড়ি, নবাবী আমল কিংবা সাহিত্য নয়, বাংলার অলিগলিতে ছড়িয়ে আছে এমন কিছু শিল্পের গল্প যেগুলো আমাদের সংস্কৃতির নিঃশব্দ পরিচয় বহন করে চলেছে যুগের পর যুগ ধরে। আজ চলুন পৌঁছে যাই মুর্শিদাবাদের খাগড়া অঞ্চলে, একসময় যার নাম উচ্চারণ মানেই ছিল কাঁসা পিতলের ঐতিহ্য আর কারিগরের নিপুণ হাতের জাদু। বহরমপুর শহরের এই খাগড়া অঞ্চল একসময় ছিল হস্তশিল্পের প্রাণকেন্দ্র। নবাবী আমল থেকে এখানে তৈরি হতো কাঁসা ও পিতলের নানান বাসন, থালা, ঘটি, হাঁড়ি, বাটি শুধু ব্যবহার নয়, এগুলো ছিল ঘরের গর্ব, উৎসবের আবেগ আর বাঙালির ঐতিহ্যের অংশ। দুর্গাপুজো থেকে বিয়ে, উপহার হিসাবে কাঁসার বাসনের আলাদা মর্যাদা ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তখনকার শিল্পীরা কিন্তু কোনো যন্ত্র নয়, নিজের হাতের নিখুঁত ছোঁয়াতেই বাসনের গায়ে ফুটিয়ে তুলতেন নকশা, যেন ধাতুর গায়ে গল্প লিখে দিতেন তারা। সেই শিল্প আজও কিছু পরিবারে বেঁচে আছে, এখনও কয়েকজন প্রবীণ কারিগর পুরনো পদ্ধতিতেই কাজ করে চলেছেন, কারণ তাদের কাছে এটা শুধু পেশা নয়, পূর্বপুরুষের উত্তরাধিকার। খাগড়ার আর এক পরিচয় শঙ্খশিল্প, পূজা পার্বণ, গৃহসজ্জা কিংবা বাঙালি বিয়ের নানান আচার। শঙ্খের ব্যবহার এখনও আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে। এখানকার শিল্পীরা শঙ্খকে শুধু বাদ্যযন্ত্র নয়, শিল্পের এক অনন্য রূপ হিসেবে গড়ে তুলেছেন। তবে আবার ওই একই কথা বলতে হয়, সময় তো বদলেছে, আধুনিকতাকে তো অস্বীকার করা যাবে না। স্টিল, কাঁচ আর আধুনিক কারখানার পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই সমস্ত হস্তশিল্প। বাজার ছোট হয়ে গেছে, কমেছে চাহিদা, অনেক কারিগর বাধ্য হয়েছেন অন্য পেশায় চলে যেতে। তবু কিছু মানুষ এখনও লড়ে চলেছেন শুধুমাত্র এই ঐতিহ্যকে বেঁচে রাখার জন্য, কারণ তাদের কাছে এটা শুধু ধাতু দিয়ে তৈরি একটা আসবাব বা বাসন নয়, এটা আসলে বাংলার ইতিহাস, তাদের আবেগ। আজকের এই আয়োজনে আমি বারবারই কথা বলছি এমন কিছু শিল্প নিয়ে, যে শিল্প হয়তো হারিয়ে যেতে বসেছে। আমার আজকে আবেদন সকল শ্রোতা বন্ধুদের কাছে, আমরা যেন বাংলার সেই ঐতিহ্যকে ভুলে না যাই, আমরা যেন সেই শিল্পকে আবার নতুন করে ফিরিয়ে আনি। সেটা কবিতা শিল্প হোক, বাচিক শিল্প হোক, কাঁসা পিতলের শিল্প হোক, কিংবা হারিয়ে যাওয়া অন্য কোনো শিল্প, কাঠের খেলনার শিল্প। এই যে আমি কাঁসা পিতলের কথা বলছি, আর একটা জিনিস আমার মনে পড়ছে, যে ছোটবেলায় কাঁসার গ্লাসে জল খাওয়ার একটা বিষয় ছিল, বিশেষ করে গরমকালে। হ্যাঁ, তো এই প্রসঙ্গেই বলি বন্ধুরা, যে প্রচণ্ড গরম পড়েছে, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এটা না বললেই নয় যে এই প্রচণ্ড গরমে কিন্তু নিজেকে সতেজ রাখতে হবে, জল পরিমিত পান করতে হবে এবং যতটা সম্ভব রোদকে এড়িয়ে চলবেন, আর নিজের খাবারের দিকেও নজর দেবেন, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাবেন না। আর একটা বিষয় আমাদের অবশ্যই দরকার, সেটা হলো মনকে ভালো রাখা। যদি মন ভালো থাকে তাহলে আমাদের শরীরও কিন্তু তাজা। তাই বেশি করে, অনেক বেশি করে গান শুনুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান আর মনকে ভালো রাখুন। গরম তো পড়বেই, কিন্তু সচেতন থাকলে এই গরমের মধ্যেও কিন্তু নিজেকে সতেজ রাখা যায়। একদম শেষ প্রান্তে চলে এসেছি, যেতে যেতে অনুপম রায় এবং উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়, আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সন্ধ্যেতে।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলাম আমি সুকন্যা রায়। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, শুভ সন্ধ্যা। মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আছি আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। তো প্রথমেই যে খেলার খবর আমরা আলোচনা করব আজকে, তা হলো আজকে শুরু হচ্ছে আইপিএলের সেই বহু প্রতীক্ষিত প্লে অফ। আর আজকে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এবং গুজরাট। একটা টিম টানা দুবার আইপিএল জয়ের স্বপ্ন দেখছে পরপর, পাশাপাশি অন্য টিমও কিন্তু একবার লিগ জিতেছে। আজ কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি লিগ টেবিলে থাকা এক নম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। 18 পয়েন্টে দুটো টিমই লিগ শেষ করেছে। নেট রান রেটে সামান্য এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে বেঙ্গালুরু। ধর্মশালায় পাহাড়ের কোলে আজ যে জিতবে সে সরাসরি খেলবে ফাইনাল। ইতিহাস বলছে অতীতে 10 সাক্ষাতে দুটো টিমই 4 বার করে জিতেছে। ধর্মশালায় বল যদি সুইং করে বেঙ্গালুরুর 2 পেসার ভুবনেশ্বর এবং জস হ্যাজেলউড চমক দিতে পারেন। তেমনি ব্যাট হাতে গতবারের চ্যাম্পিয়নরা নির্ভর করছে বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিকল এবং রজত পাতিদারদের উপর। আবার গুজরাটে ব্যাটিং অনেকাংশে নির্ভরশীল টপ 3 যে ইনফর্ম ব্যাটার সাই সুদর্শন হোক, শুভমন গিল হোক বা জস বাটলার এদের ওপরে। এছাড়াও পেস ডিপার্টমেন্টে থাকছেন মোহাম্মদ সিরাজ এবং কাগিসুরাবাডা। তাছাড়া অবশ্যই থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিনার হিসেবে থাকছেন আইপিএলের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্পিনার্স রশিদ খান। এক কথায় ব্যালেন্স বিচার করলে বেঙ্গালুরু থেকে কোনো অংশেই কম নেই গুজরাট। এ ধরনের ম্যাচে অধিকাংশ ক্ষেত্রে টপ অর্ডার জুটি ক্লিক করলেই অবধারিতভাবে সেই টিম একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে থাকে, সেটাই লক্ষ্য হবে এখন দুটো টিমের। কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা হলো আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যাচ যদি একটি টিম হেরেও যায় তাহলে আরেকটি সুযোগ অর্থাৎ কোয়ালিফায়ার টুতে জিতে ফাইনালে যাওয়ার। অর্থাৎ আজকের ম্যাচ দুটো টিমের কাছে কোয়ালিফায়ার টু এড়ানোর ম্যাচ। বেঙ্গালুরু গুজরাট ভারতীয় সময় সন্ধে 7:30। চলছে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ 2026। মালদ্বীপকে 11-0 গোলে হারিয়ে দারুণ শুরু করল ভারত। সোমবার মারগাভের পিজেএন স্টেডিয়ামে

আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ব্লু টাইগ্রেসরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ফিফা মহিলা র্যাঙ্কিংয়ে 69 নম্বরে থাকা ভারত এবং 167 নম্বরে থাকা মালদ্বীপের শক্তির পার্থক্য কিন্তু পুরো ম্যাচ জুড়েই স্পষ্ট ছিল। এদিন ভারতের হয়ে 4-4 গোল করেন অভিকা সিং, প্রিয়াঙ্কা দেবী নাওরেম ও করিশ্মা সিরভাইকার 2 করে গোল করেন। এছাড়া পিয়ারি জাক্ষার, গ্রেস ডাংনেম এবং সঙ্গীতা বাসফোরও গোলের খাতা খুলেন। 2014 সালে আফগানিস্তানকে 12-0 গোলে হারানোর পর এটাই সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে ভারতের সবথেকে বড় জয়। এই জয়ের ফলে ভারত এখন গ্রুপ বিতে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আছে। আগামী রবিবার একই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। এর আগের দিন অন্য ম্যাচে গ্রুপ এতে ভুটানকে 1-0 গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে নেপাল। এদিকে 28 মে নিজেদের পরবর্তী ম্যাচে যদি বাংলাদেশকে হারাতে না পারে তাহলে রবিবার ম্যাচের আগেই সেমিফাইনালে নিশ্চিত জায়গা হয়ে যাবে ভারতীয় মহিলা ফুটবল টিমের।

রোলা গ্যারোয় চমক ভারতীয় বংশোদ্ভূত নিঃশেষের। প্রথম রাউন্ডে হেরে ফরাসি ওপেনকে বিদায় জানালেন ওয়ারিঙ্কার, অনায়াসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সিয়ন্টেক। নিশেষ বাসব রেড্ডি, এ নামটা ভারতীয় টেনিস প্রেমীদের অজানা হতে পারে, কিন্তু প্যারিসে ফরাসি ওপেনের শুরুর প্রথম দিনেই চমকে দিয়েছেন আমেরিকায় জন্মানো এই 21 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত। প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছেন বিশ্বের 9 নম্বর এবং এই টুর্নামেন্টের সপ্তম বাছাই আমেরিকার নামী টেনিস তারকা টেলর ফ্রিৎসকে। বিশ্বের 148তম নিশেষ জিতেছেন 7-6, 7-6, 6-7 এবং 6-1 এই স্কোর লাইনে, যা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের বড় অঘটন হিসেবে চিহ্নিত। হারের পর ফ্রিৎস বলেছেন, নিশেষ খুবই ভালো খেলেছেন ও ড্রপশটগুলো দারুণ, যার হাতে এত ভালো ড্রপশট আছে তার জন্য শুভেচ্ছা রইল। ওয়ার্ল্ড কাপ এই যে রোলা গ্যারো অর্থাৎ ফরাসি ওপেনে ওয়াইল্ড কার্ড পেয়ে এই টুর্নামেন্টে খেলেছেন নিশেষ। 2005 সালে ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে জন্মেছিলেন নিশেষ। তার আগে 1999 সালে তার বাবা মা ভারতের নেল্লোর থেকে আমেরিকায় চলে আসেন। অন্যদিকে 39 বছর বয়সী নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডে হারালেন ফ্রান্সের জিওভানি মেসি পেরিকার্টকে, ফল জোকোভিচের পক্ষে 5-7, 7-5, 6-1, 6-4। 2 ঘন্টা 51 মিনিটের লড়াইয়ে জোকোভিচ বলেছেন, রোলা গ্যারোয়ের সেন্টার কোর্টে একজন ফরাসি প্লেয়ারকে খেলাটা মোটেই সহজ নয়, দর্শকের সমর্থনের বিপক্ষে আপনাকে খেলতে হয়। 39 বছর বয়সে 3 ঘন্টার ম্যাচে এরকম খেললে আমার ডাক্তাররা অবশ্যই খুশি হবেন। পরের রাউন্ডে জোকোভিচ খেলবেন ফ্রান্সের ভ্যালেন্টিন রোয়ারের বিরুদ্ধে। মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছেন ব্রিটেনের 1 নম্বর এমা রাটুকানু, তাকে হারান আর্জেন্টিনার সোলানা সিয়েরা, ফল সিয়েরার পক্ষে 6-0, 7-6। প্রথম সেটে হেরে যাওয়ার পর একটা সময় মনে হচ্ছিল যে কেরিয়ারে হয়তো সবথেকে খারাপভাবে হারতে চলেছেন এমা। পরে দ্বিতীয় সেটে তিনি ফিরে এলেও হার এড়াতে পারেননি। প্রথম রাউন্ডে হেরে ফরাসি ওপেনকে বিদায় ওয়ারিঙ্কার, অনায়াসে দ্বিতীয় রাউন্ডে এখন সিয়ন্টেক। ফরাসি ওপেনকে বিদায় জানালেন স্ট্যান ওয়ারিঙ্কা। সোমবার প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন জেসপার দে ইয়ংয়ের কাছে, অনায়াসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন 4 বারের চ্যাম্পিয়ন ইগা সিয়ন্টেক। এদিকে প্যারিসের প্রবল গরমে চিন্তায় পড়েছেন খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকেরা। 41 বছর বয়সী ওয়ারিঙ্কা এদিন জেসপারের কাছে হারেন 3-6, 6-3, 3-6, 4-6 গেমে। 21 বছর আগে প্রথমবার ফরাসি ওপেনে নেমেছিলেন ওয়ারিঙ্কা, 2015 সালে ট্রফি জিতেও ছিলেন, 2 বছর পরপর রানার্সও হন। বিদায়ের পর এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এদিকে সিয়ন্টেক 6-1, 6-2 এই গেমে হারিয়েছেন বিশ্বের 136 নম্বর এমারসন জোন্সকে। প্রথম সেটের পর সিয়ন্টেকের আঙুলে ফুসকা পড়েছিল, তিনি আঙুলে টেপ দিয়ে নেমেছিলেন দ্বিতীয় সেটে, তবে খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাকে। চলতি মরশুমে সুরকির কোর্টে একটিও ট্রফি জেতেননি তিনি, তবে প্যারিসে 5ম বার ট্রফি তুলতে তিনি এখন মরিয়া। ছেলেদের বিভাগে স্পেনের খেলোয়াড় রাফায়েল জোদার দারুণ খেলছেন, তাকে রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজের যোগ্য উত্তরসূরি হিসেবেই গণ্য করা হচ্ছে। প্রথম রাউন্ডে তিনি 6-1, 6-0,

0: 6-4 গেমে হারিয়েছেন আলেকজান্ডার কোভাসেচিককে। মেয়েদের বিভাগে দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনা 6-2, 6-2 হারিয়েছেন ভেরোনিকা এরজাভেচকে। ষষ্ঠ বাছাই অ্যামান্ডা আনিসিমোভা 6-3, 6-1 হারিয়েছেন তিয়ান্তোয়ারা সারাকে। সপ্তম বাছাই সোয়াইতোলিনা 6-3, 1-6, 7-6 হারিয়েছেন আন্দা আনা বন্দারকে। এই ছিল ফরাসি ওপেনের সমস্ত আপডেট। এখন শুনবেন স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতার আসর থেকে সংগৃহীত একটি প্রতিবেদন।
2: আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এশিয়ান গেমসের প্রাক্তন ভারতীয় কোচ তথা রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি অতনু মজুমদার। অতনুবাবু, এই প্রতিযোগিতা সম্পর্কে কি বলবেন?
3: এই প্রতিযোগিতা সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ যে কোনো খেলারই একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, কারণ এই খেলার মাধ্যমে হচ্ছে সিনিয়র ছেলেমেয়েদের বাংলা দল নির্বাচিত হয় এবং তারা সিনিয়র ন্যাশনাল খেলতে যায়। এবং এবারের প্রতিযোগিতা আরও বেশি ইম্পর্টেন্ট, কেন এই প্রতিযোগিতার মাধ্যমে যে বাংলা দলটা সিলেকশন হবে তারা আগামী 30 তারিখে উত্তরপ্রদেশের বেরালিতে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে। এবং সেখানে যদি আমাদের মেয়েরা বা ছেলেরা ভালো পারফরমেন্স করে তাহলে সেখান থেকে ওদের এশিয়ান গেমসে চান্স পাওয়ার, আগামী এশিয়ান গেমস জাপানে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তো সুতরাং এটা ওদের কাছেও একটা কেরিয়ার তৈরি করার একটা বড় একটা চ্যালেঞ্জ এই টুর্নামেন্টটা, আর আমাদের কাছেও সিলেকশনটা কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায় সেইটাও যেমন একটা আছে, তার থেকেও বড় কথা প্রতি বছরই এটা হয়, এক বছর ধরে আমাদের প্লেয়াররা কতটা প্রিপারেশন নিয়েছে তাদের সেটারও একটা ইভালুয়েশন এখানে হয়ে যায়, তার জন্য একটা গুরুত্ব খুব বেশি।
2: তার মানে প্রতিযোগিতার পাশাপাশি একটা নির্বাচনী প্রক্রিয়াও চলছে?
3: অবশ্যই তাই।
2: কীরকম মান দেখছেন?
3: মান দেখছি এই সবে শুরু হলো, আমি জানি এখন আরও অনেক টিম আছে বা প্রথম হয় অনেক এসে জার্নি করে এসছে, কালকে সকালবেলা থেকে খেলাগুলো হয়তো ভালো করে দেখা যাবে বা বিবেচনা করা যাবে। তো কিছু নতুন প্লেয়ারও এসছে এখানে দেখতে পাচ্ছি, কিছু প্লেয়ার আছে যারা আমাদের চাকরি করছে হ্যান্ডবল থেকে চাকরি পেয়ে, কেউ নেভিতে, কেউ এয়ারফোর্সে, কেউ বিএসএফ, কেউ সিআইএসএফে, কেউ ইন্ডিয়ান রেলওয়েতে সব আছে। তারা কতটা প্র্যাকটিস করেছে তো আমরা জানি না কোথায় প্র্যাকটিস করছে, এখানে যারা প্র্যাকটিস করছে তাদের কিছুটা আইডিয়া আমরা পেয়ে যাই সেখানকার সেক্রেটারিদের রিপোর্টের থেকে। তা সুতরাং সবেরই প্রতিফলন আমরা দেখতে পাবো এখানে খেলাতে।
2: আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে পুরুষ এবং মহিলা বিভাগে। এই যে এত বিপুল সংখ্যক, প্রায় 350 ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করছে, তো এই বিপুল সংখ্যক ছেলেমেয়েদের যে রক্ষণাবেক্ষণ, তাদের যে ব্যবস্থাপনা, সেটা কিভাবে পরিকল্পনা করবে?
3: এইটা হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা এবং ওয়েস্ট ক্যালকাটা যৌথ উদ্যোগে করছে। সেন্ট্রাল ক্যালকাটা ওয়েস্ট ক্যালকাটা এটা হচ্ছে ঠাকুরপুকুরেরই একটা পার্ট। পার্ট বলতে আগে যখন 1970 হ্যান্ডবল পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল তখন সবচেয়ে পুরনো ইউনিট ছিল ঠাকুরপুকুর অ্যাথলেটিক ক্লাব। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার কনস্টিটিউশন চেঞ্জ হওয়াতে ক্লাবের বদলে কলকাতাকে আমরা 5খানা ডিস্ট্রিক্ট হিসেবে ভাগ করা হয়েছে। এই 5খানার মধ্যে একটা সেন্ট্রাল হয়েছে, একটা ওয়েস্ট ক্যালকাটা হয়েছে। সেখানে আমাদের যে এই ঠাকুরপুকুর যে সমস্ত প্লেয়াররা খেলে বা এদের যে ক্যাম্প বিভিন্ন জায়গায় চলে সেই প্লেয়ারগুলোকে এই দুটোর মাধ্যমে আমরা প্লেয়ারদেরকে খেলিয়ে থাকি দুটো সংস্থার মাধ্যমে। এবং আমরা প্রতি বছরই অথবা এক বছর অন্তর অন্তর করে আমরা অর্গানাইজ করি। এই জন্য করি, এক তো আমাদের প্লেয়ারদের বিচার করা যায়, দ্বিতীয় কথা আমাদের যারা অর্গানাইজার আছে বা এই অঞ্চলে খেলাটা দেখে প্রচার করা বা সেই উৎসাহ নেওয়ার, যেমন দেখতে পারলেন আজকে এখানকার বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল এসছেন, উনি বলেছেন পরবর্তীকালে এই মাঠের মধ্যে যা হবে আমি সহযোগিতা করব। এই জিনিসগুলি তো পাবো, অন্য জায়গা করলে তো আর পাওয়া যাবে না, তার জন্যই করা আর কি এই লোডটা নেওয়া। একটা হিউজ খরচা হয় এখানে, প্রচুর খরচা, লোকাল যারা সহযোগিতা করে, আমাদের অ্যাসোসিয়েশনের যারা বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট আরও মেম্বার রয়েছেন তারাও সবাই সহযোগিতার হাত বাড়ায়, সেই হিসাবে করা যাচ্ছে।
2: এই মুহূর্তে সর্বভারতীয় নিরিখে বাংলার মান কীরকম দেখছেন?
3: আমাদের বরাবরই হ্যান্ডবলে আমাদের মেয়েদের মান ছিল সবসময় ভালো, মেয়েদের স্ট্যান্ডার্ড ছেলেদের তুলনায়। তো বর্তমানে আমাদের ছেলেরা লাস্ট আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চুচুড়াতে হয়েছে সেখানে আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছিল, মানে প্রথম আমাদের 73 সাল থেকে হ্যান্ডবল শুরু হতে প্রথম বাংলা ইভো চ্যাম্পিয়ন হয়েছিল। সেই নিরিখে বলতে পারি আমাদের ছেলেরা ঠিকই এগোচ্ছে, কিন্তু তার মধ্যে কী হয় আমাদের ছেলেরা যারা ভালো খেলে তারা তো চাকরি পেয়ে আবার অন্য স্টেটে চলে যায়, সেই চলে যাওয়াতে তখন আবার শূন্যস্থানটা পূরণটা করা মুশকিল হয়ে যায়, ফট করে হয় না, আবার হয়তো দেখা যাবে আরও 5 বছর ওয়েট।

0: করতে হবে আবার একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কী হয়, মেয়েদের আমাদের একটা কন্ট্রিবিউশন আছে। এই এই যেমন মনে করুন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ওখানে মেয়েরা আছে, আমাদের 4-5টা মেয়ে আছে যারা চাকরি করে, কিন্তু তারা চাকরি করলেও তারা কিন্তু এই বাংলা হয়েই খেলে, অন্য রাজ্য তাদেরকে জোর করে না খেলার জন্য, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না।
1: রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ কোলে, প্রদীপবাবু, এই যে একটা রাজ্য স্তরের হ্যান্ডবল প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা নিয়ে কী বলবেন?
0: দেখুন, এটা আমাদের প্রত্যেক বছরই একটা রুটিন মার্কিং প্রোগ্রাম। আমাদের মোটামুটি সাব জুনিয়ার এবং জুনিয়র স্তরের প্রতিযোগিতা আজ শেষ হয়েছে, এটা সিনিয়র স্তরের প্রতিযোগিতা। এখান থেকে আগামী দিনে আমাদের মেয়েদের সিনিয়র ন্যাশনাল আছে, সেই সিনিয়র ন্যাশনালের টিম নির্বাচিত হবে এবং ছেলেদেরও টিম নির্বাচিত হবে।
1: এখানে কতগুলো জেলা অংশগ্রহণ করছে?
0: এখানে হচ্ছে আপনার ছেলেদের হচ্ছে 12টা, মেয়েদের 10টা জেলা অংশ।
1: প্রতিযোগীর সংখ্যাটা কীরকম?
0: প্রতিযোগীর সংখ্যা হচ্ছে 160 জন হচ্ছে আপনার ছেলেদের, মেয়েদের হচ্ছে আপনার 148 জন।
1: সর্বভারতীয় নিরিখে যদি বিচার করেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কোথায় হ্যান্ডবলে?
0: আমরা ভীষণ প্রাউড যে 1973 আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের জন্ম হয়। লাস্ট হচ্ছে ডিসেম্বরে আমাদের এখানে যে সিনিয়র ন্যাশনাল হয়েছিল, সেখানে বাংলা হচ্ছে ভারতবর্ষের সেরা রাজ্যের শিরোপা পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিনিয়র লেভেলে। এবং মেয়েদেরও আমাদের মেয়েরা 3rd প্লেস পেয়েছে, পেয়ে অলরেডি ন্যাশনাল গেমসে তো আমাদের 2টো টিমই কোয়ালিফাইং করেছে। ন্যাশনাল গেমসে ভারতবর্ষের অলিম্পিক 4 বছর অন্তর হয়, আর 2টোতে বোথ ছেলে মেয়ে 2টো টিমই আমাদের শ্রেষ্ঠ খেলতে পারবে।
1: অন্যান্য ডিসিপ্লিনের দিকে যদি আমরা খেলাধুলায় নজর রাখি, তাহলে সেক্ষেত্রে হ্যান্ডবলের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে অতটা আধিক্য আমরা দেখি না, তো সেক্ষেত্রে কী বলবেন এই স্পোর্টসটা নিয়ে?
0: আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আমাকে যে ধরলেন যে মানুষকে জানানোর জন্য। এইটা কিন্তু মিডিয়া অন্যান্য খেলাকে, অর্থাৎ ক্রিকেট ফিরে যে সমস্ত খেলার জন্য আছে, যেগুলো ভারতবর্ষের খুব জনপ্রিয়তা পেয়েছে কিন্তু অলিম্পিকের আঙ্গিনায় তাদের জনপ্রিয়তা নেই, সেই খেলাগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। যেহেতু আমাদের এই সব খেলাগুলো একটু হচ্ছে লো ইনকাম গ্রুপের খেলা, অথচ কিন্তু এর প্রায়োরিটি পৃথিবীর ক্ষেত্রে বিভিন্ন দেশের উন্নত কান্ট্রিতে কিন্তু হ্যান্ডবল ফুটবলের পরই অত্যন্ত জনপ্রিয় খেলা, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের দেশে সেই জনপ্রিয়তাটা পায়নি বা প্রচার করার জায়গায় একটা মিডিয়াকে এগিয়ে আসতে হবে।
1: বিশ্বের নিরিখে ভারতবর্ষের অবস্থানটা কোথায় হ্যান্ডবলে?
0: বিশ্বের নিরিখে ভারতবর্ষের অবস্থান, এশিয়ান গেমসে আমাদের মেয়েদের টিম কোয়ালিফাইং করেছে, ছেলেদের টিম কোয়ালিফাইং করতে পারেনি।
1: এই খেলাতে দেখাই যাচ্ছে যে বিশেষ কিছু তাদের খেলোয়াড়ি সরঞ্জাম বা এইগুলো খুব একটা লাগে না, এই জায়গাটা যদি একটু আলোকপাত করেন সাধারণ শ্রোতাদের জন্য।
0: দেখুন, খুব হচ্ছে অল্প পয়সায় অল্প জায়গায় অল্প খরচে খেলা যায়, কিন্তু এই খেলাটাতে যেটা সবচেয়ে মেনলি দরকার হয় কি, শারীরিক কসরতা, শারীরিক সক্ষমতা, এগুলো অনেক বেশি করে লাগে। সেই শারীরিক সক্ষমতা, শারীরিক কসরতার জায়গাতে আমাদের একটা হচ্ছে, যেহেতু আমাদের খেলাকে হচ্ছে আপনার হাই ইনকাম, লো ইনকাম, মিডল ইনকামকে ভাগ করে ছেড়েছে, তো আমাদের দেশে দেখবেন অ্যাথলেটিক্স, ফুটবল বা হ্যান্ডবলের যেগুলো হচ্ছে দৈহিক কসরতের খেলা, তাতে কিন্তু হাই ইনকাম গ্রুপ কখনো এগিয়ে আসেনি। আমি একদিকে যেমন হচ্ছে মানে কর্মকর্তা বা ওয়েস্টবেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, উল্টো দিকে আমিও কিন্তু ন্যাশনাল প্লেয়ার, আমি আমার সেই খেলোয়াড়ি অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু আমি ফিল করি। আমি মনে করি যে আমাদের খেলাধুলার আসল পীঠস্থান হচ্ছে বিদ্যালয় লেভেল, কারণ বিদ্যালয় লেভেলটা হচ্ছে খনি, যেটা হচ্ছে গ্রাসরুট লেভেলটাকে ঠিকঠাক ডেভেলপ করতে পারলে অটোমেটিক্যালি আপার লেভেলটা ডেভেলপ হয়। আর আমি গার্জেনদের উদ্দেশ্যে আমি একটা আবেদন করব, ওই খুব বেশি পয়সার খেলা ক্রিকেটের পিছনে না ছুটে এই কম পয়সায় হ্যান্ডবল এগুলো খেললে কিন্তু সারা পৃথিবীর বুকে কিন্তু হ্যান্ডবলের আলাদা একটা এই আছে। হ্যান্ডবল থেকে এখনও ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, এইখানেই দেখুন মিন্টু আছে, এরা আছে অনেকেই যারা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করছে, কেউ রেলওয়ে চাকরি করছে। আমাদেরই মেয়ে হচ্ছে এশিয়ান গেমসে এশিয়ার সেরা গোলকিপার হচ্ছে নিনা সিল, সে অল ইন্ডিয়া রেলের গোলকিপার, রেলে চাকরি পেয়েছে। এখান থেকে চাকরি পাওয়া যাচ্ছে, প্রতিষ্ঠিত হওয়া যাচ্ছে, আর তার সাথে সাথে উদ্দেশ্যে বলবো ভালো মানুষ হওয়া যাবে, মা বাবারা অন্তত মাঠে পাঠাবে।
1: এবার চলে আসে মহিলা বিভাগে। মহিলা বিভাগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মহিলা খেলোয়াড় যে ইতিমধ্যেই জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট হ্যান্ডবলে, আর এই প্রতিযোগিতায় আজকের খেলাতে বিপক্ষ নদিয়াকে হারালো 25-3 গোলে। আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা রায়। মৌমিতা, এই টুর্নামেন্ট নিয়ে কি বলবেন?
2: অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে যারা সেন্ট্রালের হয়ে আমরা খেলছি সবাই আলাদা আলাদা ডিস্ট্রিক্টে, যেমন জলপাইগুড়ি আছে, আলিপুরদুয়ার আছে, কয়েকজন সেন্ট্রাল কলকাতার আছে বাইরের থেকে, আমাদের সেরকমভাবে সবাই একসাথে প্র্যাকটিস হয়নি, তবু আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট দেওয়ার। আমরা অতনু স্যার সেন্ট্রাল কলকাতা ডিস্ট্রিক্টের হয়ে সবাই খেলি, আমরা লাস্ট 7-8 বছর ধরে খেলে এসেছি, তো আমাদের হিসেবে না প্র্যাকটিস করে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছি।
1: প্রতিযোগিতার গুণগত মান কীরকম দেখছেন?
2: মান বলতে গেলে এখানে অনেক টিমই আছে ভালো ভালো, যেমন কালকে আমাদের আছে নর্থ 24 পরগনার সাথে ম্যাচ, সেটাও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আমরা চেষ্টা করবো ওই ম্যাচেও আমাদের বেস্ট দেওয়ার। আর বাকি এখানে আছে

0: জলপাইগুড়ি, যেটা আমার হোম টিম, আমি অ্যাকচুয়ালি জলপাইগুড়ির মেয়ে।
1: আপনি তো নিজে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট, সেই প্রতিযোগিতা নিয়ে যদি একটু বলেন।
0: সেটা একটা আলাদাই দেশের হয়ে খেলার সৌভাগ্য আর কয়জনই থাকে। আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি যে আমি এইরকম একটা জায়গায় খেলার সুযোগ পেয়েছি। সেখানেও আমাদের পারফরমেন্স ভালো ছিল, আমরা 3 মাস ধরে ক্যাম্প করেছি হিমাচল প্রদেশে। প্রতিপক্ষ আমাদের উজবেকিস্তান, কাজাকিস্তান, ইরান, অনেক টিম এসেছিল।
1: তাদেরকে হারিয়ে ফাইনালে সোনা জয়।
0: ফাইনালে ইরানের সাথে।
1: একজন মহিলা খেলোয়াড় হিসেবে অন্যান্য সমাজের মহিলাদের জন্য কি বার্তা দিতে চান?
0: আজকালকার সমাজে সবাই খেলাটাকে একটু আলাদা নজরে দেখে। সবাই ভাবে যে এরকম ছোট ছোট জামা কাপড় পরে মেয়েরা মাঠে নামছে। অনেকের বাড়ির লোক সায় দেয় না। আমরা এমন জায়গা থেকে এসেছি যেখানে লোকে অনেক কথা বলতো, খারাপ খারাপ কথা বলতো যে মেয়েরা এরকম এরকম জামা কাপড় পরে খেলে। সেখানে আমরা যে দেশের হয়ে এতটা করতে পারছি, আমি বলবো প্রতিটা মেয়ের এরকম বাইরে বেরিয়ে আসা উচিত আর নিজের দক্ষতাটা দেখানো উচিত, যে মেয়েরাও যে ছেলেদের থেকে কোনো অংশে কম নয় সেটা বুঝিয়ে দেওয়া উচিত সবাইকে।
1: বলতে বলতে গলা ভারী হয়ে আসছে, চোখে আসছে জল, কিন্তু মাঠে তার প্রত্যুত্তর, কতটা খুশি।
0: এরকম একটা খেলাকে বেছে নিয়েছি, অনেক খুশি আমরা। অনেকে আছে যারা হ্যান্ডবল বিষয়ে জানি না, কিন্তু এখন বর্তমান যুগে এতটাই হ্যান্ডবল পপুলার হয়ে গেছে যে হ্যান্ডবল থেকে অনেক অনেক জায়গায় আমাদের স্পোর্টস কোঠায় নিয়োগ হচ্ছে সবাই। যেমন আমি নিজে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের এখানে আছে রেলওয়ে প্লেয়ার, CISFA আছে। এরকম ভবিষ্যতে আবার অনেক অনেক ডিপার্টমেন্টে যাবে, এটাই আশা রাখি।
1: শুনছিলাম রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতার আসর থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা সৌর্য চৌধুরী।
2: শুনলেন রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি বেতার প্রতিবেদন। এখন শুরু হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনের নতুন সেগমেন্ট, ফুটবলের মহাযজ্ঞ।

ফুটবলের মহাযজ্ঞ অর্থাৎ আমরা নতুনভাবে শুরু করছি আসন্ন ফিফা 26, যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যেটা শুরু হতে চলেছে জুন মাস থেকে, সেই নিয়ে সমস্ত খবরাখবর আজকের নতুন সেগমেন্ট শুরু করলাম আজকের দিন থেকেই। তো এখানেই সমস্ত আপডেট আমরা দিতে থাকব কী কী ডেভেলপমেন্ট হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। যাই হোক, তো প্রথম যে খবর আজকে শোনাবো তা একটু খুশির খবর না খারাপই খবর, কারণ মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে চোট পেলেন লিওনেল মেসি, তার বিশ্বকাপ খেলা কিন্তু এখন অনিশ্চয়তায়। রড্রিগো থেকে ফেরমিন লোপেস চোটের জন্য আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন একাধিক তারকা ফুটবলার, সেই তালিকায় এবার হয়তো জুড়তেও পারেন লিওনেল মেসি। রবিবার MLS-এর ম্যাচ চলাকালীন 73 মিনিটে পা চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপের আগে ঠিক এই চোট চিন্তা বেড়েছে আর্জেন্টিনার শিবিরে। কতটা গুরুতর মেসির চোট সেই নিয়ে ইন্টার মায়ামি জানিয়েছে যে চোট সারিয়ে লিওনেল মেসি কবে ফিরবেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি ইন্টার মায়ামি। আগামী কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন মেসি, এমনটাই জানা গিয়েছে। বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন কি না তা পুরোটাই নির্ভর করছে মেসির রিকভারির ওপর। তো দেখা যাক মেসি খেলতে পারেন কি না, কারণ আমরা প্রত্যেকেই চাইব অন্তত শেষবার মেসি রোনাল্ডোর দ্বৈরথ, যেখানে মেসি গতবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন, এগিয়ে গিয়েছেন। তো এবার রোনাল্ডো এবং মেসি দুজনেরই শেষ একটা দ্বন্দ্ব আমরা এবার দেখব, যে দ্বন্দ্ব নয় এটাকে বলা যেতে পারে যে শেষ যুদ্ধ, একটা লড়াই আমরা অবশ্যই দেখব, কারণ এই দুই প্লেয়ার সত্যি প্রত্যেক দিন আসে না, প্রত্যেক বছরেও আসে না, দশকেও বা দুদশকেও একটি একবারই হয় এই ধরনের প্লেয়ার, লিওনেল মেসি হোক বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো শেষ দ্য লাস্ট ডান্স আমরা অবশ্যই দেখব। আর একজনের কথা বলতেই হয়, আর এক বিশ্বকাপার রড্রিগেজ, কলম্বিয়ার রড্রিগেজ, তাকে নিয়ে কিন্তু একটা সংশয় ছিল তিনি খেলবেন কি খেলবেন না। তবে অসুস্থতা নিয়ে হতাশাজনক এক মরশুম কাটানোর পর কলম্বিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেলেন অভিজ্ঞ হামেস রদ্রিগেজ। সাবেকে রিয়েল মাদ্রিদ তারকা চলতি মরশুমে মিনেসোটা ইউনাইটেডের হয়ে মেজর লিগ সকারে প্রথম 15-এর মধ্যে মাত্র 2টি ম্যাচে একাদশে খেলেছেন, সব মিলিয়ে মাত্র 194

মিনিট। এরপরেও তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন কোচ নেস্তর লোরেনজো। গত মার্চ মাসে ফ্রান্সের কাছে কলম্বিয়া 3-1 গোলে হারার পর ম্যাচে অসুস্থতার লক্ষণ দেখা দিলে রড্রিগেজকে হাসপাতালে নেওয়া হয়। মারাত্মক জল শূন্যতায় ভোগায় তাকে 3 দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হয়েছিল। তো যাই হোক, বিশ্বকাপ দল ঘোষণা হলো কলম্বিয়ার, যেখানে গোলরক্ষক কামিলো ভার্গাস, আলভারো মন্তেরো, দাভিদ অস্পিনা, অভিজ্ঞ স্পিনার খেলছেন, ডিফেন্ডার হিসেবে থাকছেন ডাভিনসন সানচেস, খুব ভালো প্লেয়ার জন লুকুমি, ইয়ারি মিনা, উয়েলের দিত্তা, দানিয়েল মুয়েনো, সান্তিয়াগো আরিয়াস, ইউহান মোহিকা, দেইভার মাচাদো, মিডফিল্ডার রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানিও, হুয়াইন কামিলা পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফেরদোনা কুইন্টেরো, হামেস রদ্রিগেজ, হামিন্টন কাম্পাস, এবং আক্রমণ বিভাগে থাকছেন হুয়ান কামিলো হার্নান্দেস, লুইস দিয়াস, লুইস সুয়ারেস, কার্লোস আন্দ্রেস গোমেস, জন কর্দোবা। এই হল কলম্বিয়ার বিশ্বকাপ দল। ছোট ছোট কিছু খবর দিয়ে দিই আপনাদের, যেখানে এশিয়ান গেমস 2026 এবং আসন্ন আর্চারি বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দেশের শীর্ষ তীরন্দাজদের জন্য ধারাবাহিকভাবে আর্থিক ও উচ্চ প্রদর্শন সহায়তা প্রদান করতে চলেছেন। এই তালিকায় রয়েছেন ধীরাজ বোম্বাদেভেরা এবং জ্যোতিষ সুরেখা ভেন্নাম, দুজনেই টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম এর কোর গ্রুপের সদস্য। রিকার্ভ বিভাগের এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে চলা ধীরাজ লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিক চক্রে এখনও পর্যন্ত টপসের মাধ্যমে প্রায় 66.28 লক্ষ টাকার সহায়তা পেয়েছেন। অন্যদিকে কম্পাউন্ড তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম পেয়েছেন প্রায় 24.56 লক্ষ টাকার সহায়তা। তো 20 মে থেকে 27 জুন পর্যন্ত সোনিপাতের সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে সিনিয়র জাতীয় আর্চারি কোচিং ক্যাম্প চলছে। এই ক্যাম্পে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের মিলিয়ে 16 জন শীর্ষ তীরন্দাজ অংশ নিয়েছেন। অন্যদিকে সাইয়ের আরেকটি কর্মসূচি ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল কর্মসূচির মাধ্যমে 24 মে 2026 সাই আরসি কলকাতায় উদযাপিত হলো কমনওয়েলথে। শ্রী শিবানন্দ মিশ্র, আঞ্চলিক অধিকর্তা সাই আরসি কলকাতার নেতৃত্বে সাফল্যের সঙ্গে আয়োজিত হয় ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল কর্মসূচি। ফিটনেস, সামাজিক অংশগ্রহণ এবং ক্রীড়া উৎকর্ষকে উৎসাহিত করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট কমনওয়েলথ পদক জয়ীরা, যেমন রাহুল বন্দ্যোপাধ্যায়, দোলা বন্দ্যোপাধ্যায়, রহমতুল্লাহ মোল্লা এবং মৌমা দাস। তিনি টেবিল টেনিস কমনওয়েলথ গেমস পদকজয়ী 2002, 2006 এবং 2010। এই কর্মসূচিতে সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মী, সাইকেল ক্লাবের সদস্য, স্কুল পড়ুয়া, স্থানীয় বাসিন্দারা এবং সাইয়ের কর্মী ও কোচ সহ প্রায় 300-এরও বেশি মানুষ উৎসাহের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা চলে এসেছি। তো অনুষ্ঠান শেষ করব আজকের দিনে দিয়ে। স্যার মার্ট বসবি 26 মে 1909 সালে, অর্থাৎ আজকের দিনে 1909 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্কটিশ ফুটবল কিংবদন্তি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম শ্রেষ্ঠ ম্যানেজার। তার নেতৃত্বে ইউনাইটেড 5টি ইংলিশ শিরোপা, 1968 সালের প্রথম ইংরেজ ক্লাব হিসেবে ইউরোপিয়ান ক্লাব কাপ জিতেছিল। 1958 সালে সেই মিউনিক বিমান দুর্ঘটনার পর তিনি দলকে নতুন করে গড়ে তোলার অসাধারণ সাহস এবং নেতৃত্ব তাকে ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে। বসবি বেবস, এই নামটি আজও ফুটবল বিশ্বে এক আবেগের নাম। আজকের দিনে জন্মেছিলেন আরেক মিস্ত্রি, সুনীল নারিন। জন্ম 1988 সালের 26 মে। ওয়েস্ট ইন্ডিজের রহস্যময় এই স্পিনার এবং টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। তার দুর্বোধ্য অফ স্পিন এবং ভ্যারিয়েশন বহু ব্যাটসম্যানকে সমস্যায় ফেলেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি দীর্ঘদিন ধরে ম্যাচ জয়ী পারফরমেন্স করে আসছেন এবং দলের একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ওপেনার হিসাবেও বিস্ফোরক ব্যাটিং করে তিনি টি টোয়েন্টি ক্রিকেটকে নিজেকে
এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আজকে তাঁরও জন্মদিন।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক চলে এসেছি আজকের অনুষ্ঠানে একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, নিয়ে কথা বলবার জন্য। আর যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে প্রবেশ করার আগে সকলের কাছে আমার যেটা বলার কথা, ওই যে বলি ভালো থাকতে হবে আমাদের। আর এই যে ভালো থাকা, এই ভালো থাকার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করি, যাতে সেখান থেকে আমরা যেমন উপকৃত হব পাশাপাশি আপনারাও উপকৃত হবেন এবং সেই কথাগুলো আপনাদের দৈনন্দিনের জীবনযাপনে বেশ বড় একটা রূপ নিতে পারবে, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ঠিক সেরকমই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। আজকের বিষয় সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক। এই যে আমাদের ভারতবর্ষ সে তো কৃষি প্রধান দেশ, এবং আমরা বলি আমাদের দেশ ভারত মাতা, অর্থাৎ আমরা তাকে মা হিসেবে, নারী হিসেবে দেখি। কিন্তু আমার মাঠে যে বোনটি কাজ করেন, যে মা কাজ করেন, সেই কৃষক মাকে বা সেই কৃষক বোনকে আমি কি সেই যোগ্য সম্মান দিতে পারছি? আমরা বলছি সশক্ত ভারত আমাদের গড়ে তুলতে হবে, এবং সেখানে পুরুষের পাশাপাশি নারীর কিন্তু একেবারেই সমান সমান ভূমিকা, এবং কখনোই ভূমিকা যদি সমান না হয় তাহলে দেশ এগিয়ে যেতে পারে না, অর্থাৎ দেশ সশক্ত হতে পারে না। তাই আজ আমরা কথা বলবো সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক, এবং এই বিষয় নিয়ে স্টুডিওতে যে দুজন অতিথিকে আমরা পেয়েছি কথা বলবার জন্য তাদেরকে আমি স্টুডিওতে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী এবং পুষ্টিবিদ পল্লবী চ্যাটার্জি। আমি দুজনকেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
3: নমস্কার
1: মানুষীদি, আমি আপনার কাছেই প্রথমে আসব যে সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক, এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে যে কথা প্রথমেই মনে আসে যে ভারতের কৃষি সমৃদ্ধির লক্ষ্যে মহিলা কৃষকদের ক্ষমতায়ন, সেটা কতটা করতে পেরেছি আমরা বা কতটা করার কথা ভাবতে পারছি আজকের দিনে দাঁড়িয়ে?
2: দেখুন, ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ, এটা আপনি আগেই বললেন। এবারে সমৃদ্ধি করা মানে ভারতবর্ষকে খাদ্য পুষ্টি সুরক্ষা তো দেবই, তাহলে কৃষির উৎপাদন দিয়ে, তাহলে কৃষির উৎপাদন এমন হবে যে উৎপাদনটা আমাদের সারা ভারতবর্ষকে খাওয়াতে পারবে সেই মাত্রায় আমরা অনেক কিছু পৌঁছতে পেরেছি। এখন হচ্ছে সেই মাত্রাটা আরো একটু বাড়ালে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনীতিতে স্বাবলম্বী হতে পারে। তাহলে মহিলারা যদি এই উৎপাদনে অংশগ্রহণ করেন, সেখান থেকে তাদেরও যাতে অর্থনীতিতে লাভ হয়,
1: ঠিক সক্রিয়
2: একদম সক্রিয় অংশগ্রহণ। আসলে হয় কি, মহিলারা কৃষিতে অংশগ্রহণ করেন কিন্তু যেন মজুর হিসেবে।
1: হ্যাঁ, এবং এখানে আমি যেটা দেখলাম কিছুটা নিজেও যখন এই বিষয় নিয়ে কথা বলবো বলে নিজে পড়াশোনা একটু করলাম, তখন আমি জানলাম যে কৃষিক্ষেত্রে প্রায় 90% কাজই মহিলারা করছেন,
2: একদম,
1: কিন্তু তার স্বীকৃতি তারা পাচ্ছেন না, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের যে বেতন বা পারিশ্রমিক সেটা পুরুষদের থেকে অনেকটাই কম। তাহলে সেখানে ক্ষমতায়ন কি করে হবে
2: হলো কথায়। আরেকটা হচ্ছে যে

0: মহিলা আয় করলেন, তার থেকে যে আয়টা করলেন সেই আয়টা তিনি কিভাবে খরচ করবেন, এই বিষয়ে যতক্ষণ না তিনি সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার ক্ষমতায়ন কিন্তু হলো না।
1: ঠিক,
0: এই একটা দিক। আরেকটা দিক হলো, আমরা তাকে যদি মানসিকভাবে সুস্থ এই অবস্থাটা না দিতে পারি, এটার একটা বিষয় দেখুন, যত কৃষির সমৃদ্ধি হচ্ছে, নানান রকম টেকনোলজি বলুন বা আপনার যা কিছু আসছে, নতুন নতুন প্রযুক্তি, তো সেই প্রযুক্তির কাজ বাড়ছে কার ঘাড়ে, দায়িত্ব কার ঘাড়ে বাড়ছে, মহিলার ঘাড়ে। সে তো আগে থেকেই বাড়ির কাজ, বাড়ির বয়স্কদের খাওয়ানো দাওয়ানো নিয়ে বসে আছে, এবারে প্রযুক্তির চাপ তার ঘাড়ে। আর এই যে প্রযুক্তির চাপ, এতে কিন্তু শারীরিক মানসিক চাপ বাড়লো,
1: মানে কোথাও গিয়ে একটা ব্যালেন্স নষ্ট হচ্ছে
0: একদম। এইটাকে আমরা বলি যে কায়িক পরিশ্রম বা মানসিক পরিশ্রম যে বেড়ে গেল, তার দিকে আমরা মেশিনটাকে কি এমন ভাবে তৈরি করলাম যেটা সেটা মহিলার মতো করে উপযোগী হলো,
1: মানে সেই ভাববার অবকাশটাও কি থাকছে না কোথাও,
0: থাকছে বা সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে। আমার হয়তো যেখানে রিসার্চ করছি বা গবেষণা করছি সেক্ষেত্রে হয়তো হচ্ছে, কিন্তু সেটা যখন মাঠে আসছে আসলে আমরা দেখতে পাচ্ছি না।
1: আসলে যখন কোনো প্রযুক্তির দিকে আমরা এগোচ্ছি বা কোনো নতুন প্রযুক্তি উদ্ভাবনা করছি, সেই সময়ে যেহেতু আজকে সেই মহিলা কৃষকের স্বীকৃতি নেই, অর্থাৎ আমরা জানি মহিলা কৃষক মাঠে গিয়ে কাজ করছেন কিন্তু সেটা খাতায় কলমে কোথাও হয়তো সেই অর্থে নথিভুক্ত হচ্ছে না, সেই জন্য যখন প্রযুক্তির উদ্ভাবন আসছে তখনও কিন্তু সেই ভাবনার জায়গাটা হচ্ছে না যে এটা একজন মহিলার কাছে কতটা ফ্রেন্ডলি বা তার কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে, তাই তো? আপনি সে কথাই বলতে চাইছেন।
0: একদম একদম, জেন্ডার ফ্রেন্ডলি, ইংরেজিতে ভালো বললে বলা হচ্ছে জেন্ডার ফ্রেন্ডলি, অথবা মানে যে লিঙ্গই কাজ করুক না কেন তার মতো করে হবে, সে কতটা কোমরটা বেঁকাবে, হ্যাঁ কতটা তার স্ট্রেস হবে, এইগুলো মাপতে হয়। তো আমি অতটা না ভেবেই বলছি আমার কোমরটা যন্ত্রণা করবে কিনা, হাতের পেশিটা ব্যথা করবে কিনা, তারপরে আমি বাড়ি গিয়ে ক্লান্ত হয়ে পড়বো, তো তাহলে আমার মানসিক আর শারীরিক সুস্থতা থাকলো।
1: ঠিক ঠিক, এই জায়গা থেকে আমি পল্লবী ম্যাডামের কাছে আসি, যে এই মানসিক স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, মানসিক স্বাস্থ্য তো খানিকটা দাঁড়িয়ে রয়েছে শারীরিক সক্ষমতার উপরে, সেই শারীরিক সক্ষমতার ক্ষেত্রে পুষ্টি একটা খুব বড় বিষয়, এবং আমরা যদি সর্বাঙ্গীনভাবে দেখি যে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু মহিলাদের পুষ্টিজনিত যে অসুখগুলো, মানে অপুষ্টির থেকে যে অসুখগুলো হয় সেগুলো খুব বেশি, রক্তাল্পতা, হাড়ের অসুখ, এগুলো খুব বেশি, এবং গ্রামের মহিলাদের ক্ষেত্রে তো সেগুলো আরো আরো বেশি। তো সেই জায়গাটাকে কি করে আমরা ঠিক করতে পারি? বা
2: প্রথমেই বলবো, গ্রামীণ মহিলাদের পুষ্টি বিষয়ে প্রচুর অসচেতনতা রয়েছে এবং তাদের জ্ঞানটা অনেকটাই কম, তো সেই সচেতনতা তৈরিটা আমাদের করতে হবে তাদের মধ্যে। তারা যদি সচেতন হন তাহলেই তারা তাদের শারীরিক স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন এবং পুষ্টির দিকে তারা ঠিকমতো নজর দিতে পারবেন। গ্রামের দিকে আমরা দেখি যে বাড়ির পুরুষদের বা ছেলেদের সবার আগে খেতে দেওয়া হয়, ভালো জিনিসটা তারাই প্রথমে পান, তারপর বাড়ির শিশুরা পান এবং সর্বশেষে মহিলারা পান। সুতরাং মানে তারা কম খাবার পান, মানে যতটা তাদের শরীরের প্রয়োজন তার থেকে তারা কম খাবার পান, তারা শেষে খেতে বসেন এবং তারা প্রচুর কাজও করেন। আর মহিলাদের প্রধান যে অপুষ্টির কারণ তাতে আমরা দেখি আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এটাও খুব প্রধান একটি সমস্যা। তাদের খাবারের মধ্যে কোনো বৈচিত্র্য নেই বা ডায়েটরি ডাইভার্সিটি নেই, তো সেইটার খুব প্রয়োজন। আমরা বলি ব্যালেন্স ডায়েট, মানে একটা গোটা প্লেটকে আমরা যদি হাফ করি, তার একটা হাফে থাকবে নন স্টার্চি ভেজিটেবলস, আর একটা হাফকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, মানে 1/4 থাকবে লিন প্রোটিন, মানে মাছ, চিকেন, ডিমের সাদা অংশ, এই এই জিনিসগুলো, এবং আরেকটা 1/4 থাকবে হোল গ্রেন সিরিয়ালস, মানে দানা শস্য, এই জিনিসগুলো। এবার সেই ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল, আর তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খেতে হবে।
1: বেশ, আমি মানসী ম্যাডামের কাছে আসি।
0: হ্যাঁ, একদম পল্লবী ম্যাডামের কথা নিয়েই বলছি
1: না, আমি একটু বলি। হ্যাঁ, আমাদের যেমন ভারতবর্ষের পতাকাটা সবুজ, সাদা এবং যেটা অরেঞ্জ কালার বা গৈরিক রং, সেই রকম একটা খাদ্যের তালিকা কি আমরা রঙের সঙ্গে মেলবন্ধন করে মহিলাদের জন্য একেবারে গ্রামের মহিলাদের হাতের কাছে পাবে বলে দিতে পারি কি?
0: অবশ্যই অবশ্যই,
1: একটু বলুন।
0: আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে যে সুষম খাদ্য বলতে যা বুঝি আর কি, তো খুব সহজে বোঝানোর জন্য সেটা হচ্ছে যে ভারতবর্ষের পতাকাটাকে ভেবে নি,
1: ঠিক
0: একদম উপরে আমার গেরুয়া রং, সেটাকে আমরা খাবো।

0: খাবারের ক্ষেত্রে ধরে নিচ্ছি কমলা রং বা লাল রং, হ্যাঁ
1: একদম,
0: এই
1: হ্যাঁ
0: রকম।
1: হ্যাঁ
0: তো ধরে নিয়ে এবার কুমড়ো,
1: হুম
0: আবার টমেটো
1: হুম
0: ধরে নিলাম,
1: হুম
0: গাজর
1: হুম
0: হয়ে গেল,
1: হুম
0: এবার লাল শাকও আমি ওখানে ভরে দিলাম।
1: হুম
0: এছাড়া কি আছে, ডাল,
1: হুম
0: মুগ,
1: মুসুর ডাল,
0: মুসুর ডাল
1: হুম
0: হয়ে গেল রঙিন,
1: হুম
0: তাহলে আমার ওপরটা ভরে গেল।
1: হুম
0: এবারে কি আছে, সাদা,
1: হুম
0: তাহলে সাদাতে আমি এই সব
1: শর্করা
0: বড় বড়
1: জাতীয় খাবার,
0: শর্করা জাতীয় খাদ্য, মানে যাতে কার্বোহাইড্রেট আছে,
1: ঠিক
0: শক্তি পাবো,
1: ঠিক
0: সেগুলোকে দিয়ে দিলাম।
1: হুম
0: তো দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে এই চাল, মুড়ি, চিড়ে, আটা, যা খুশি আপনি
1: হুম হুম
0: ভরে দিন।
1: হুম
0: এবারে একদম তলায় আসছি সবুজ,
1: সবুজ রং,
0: তাহলে সবুজে সব শাক ভরে দিই,
1: হুম
0: হ্যাঁ যখন যেমন পাবো, শীতকালে যখন যা পাবো, এখন শীত শেষ হয়ে আসছে,
1: হুম
0: সুতরাং এখন পুঁই শাক,
1: হুম
0: আর এর আগে খেতাম পালং শাক,
1: হুম
0: এবারে আর যা যা আছে যখন যেরকম নোটে পাচ্ছি, যা পাচ্ছি নিয়ে নেব,
1: বা সবুজ সবজি,
0: সবুজ সবজি হয়ে গেল। আর
1: এটাকে
0: একটু একটু বলা বাকি আছে,
1: বলুন।
0: সেটা হচ্ছে সাদা আটার মধ্যে একটা চক্র আছে,
1: ঠিক,
0: তাহলে চক্রটা হচ্ছে চাকা, মানে আমাকে ঘোরাতে হবে, তাই তো?
1: একদম,
0: তাহলে ঘোরাতে গেলে আমার তেল লাগবে, তাহলে একটু তেল দিয়ে দেবো, আর একটা দণ্ড লাগবে, তাহলে দণ্ডটা হচ্ছে আমার চল।
1: বাহ,
0: ব্যাস,
1: দারুণ। মানে এই যে একটা সুন্দর চিত্র মানসী দিদি তুলে ধরলেন, এটা যদি আমার মা বোনেরা একটু মনে রাখেন, এবং যখন রান্না বান্না করছেন বা খাবার দাবার খাচ্ছেন, সবার জন্য করছেন, আপনাদের কাজই তো তাই, কিন্তু তার ফাঁকে ফাঁকে এই ছবিটা একটু মনে রাখবেন, এবং নিজের জন্য সেইটুকুকে একটু সংগ্রহ করে নেবেন,
0: খালায় সবকটা রং আছে কিনা,
1: ঠিক, একদম একদম ঠিক কথা। এবারে আসি মানসী দিদি, এই যে সমৃদ্ধ ভারতের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চলেছি, বা আমরা সেই কথার জন্যই আজকে এই অনুষ্ঠান করছি, তাহলে সেক্ষেত্রে তো মহিলা কৃষক বন্ধু যারা রয়েছেন, তাদের অর্থনীতিটাকেও আমরা মানে সশক্ত করতে হবে, সেটা কি করে করতে পারি?
0: এর ব্যাপারে হচ্ছে, এই যে মহিলাদের আমরা মজুর হিসেবে শুধু ভাবছি, অর্থাৎ তারা প্রযুক্তি জানে না, কেন না, তার সঠিক প্রশিক্ষণ নেই।
1: একদম,
0: আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তুলোর চাষ করাচ্ছি, মানে ধানের পরে, অন্য কোনো কিছু হয় না বলে। এখন এই তুলোর চাষটা করানোর সময় চাষিদের ট্রেনিং, অর্থাৎ চাষি ভাইদের ট্রেনিং দিচ্ছি, চাষি বোনদের দিলাম না, কিন্তু যখন তুলোটা আমার কাছে বিক্রি করার জন্য এলো, কারণ আমরা ওইখানেই তুলোর বিক্রির ব্যবস্থা করছি যাতে চাষি বিক্রি করতে পারে, দেখছি তুলোর যে মান, কোয়ালিটি ভালো হলো না। এই যে ভালো হলো না, তাতে কি হলো, চাষি কিন্তু কম দাম পেল।
1: তার কারণটা কি এইটাই যে ট্রেনিং নিয়ে গেল ভাইরা, কিন্তু মাঠে নেমে আসলে কাজটা করছেন মহিলারা, আমার বোনেরা
0: কোনখানটায় করছে, যে চাষের ডোজটা জেনে যাচ্ছে পুরুষটা, পুরুষ তো বলে দিয়ে চলে গেল, মহিলা জানে না,
1: ঠিক,
0: যা বলছে অর্ধেক বুঝছে অর্ধেক বুঝছে না, হলো উল্টো। অথবা এই যে তুলো যখন শুকিয়ে রাখছে, কিভাবে রাখবে, কেমন ভাবে রাখবে, সেটা কিভাবে সংরক্ষণ করবে, একেবারেই মহিলারা জানেন না, যার ফলে হয়ে গেল মুশকিল যে তুলোর কোয়ালিটিটা বাজে হয়ে গেল, অর্থাৎ তুলোর মানটা খারাপ হয়ে গেল। এই যে তুলোর মানটা খারাপ হয়ে গেল, তাহলে আমার ট্রেনিংটা দেওয়া উচিত ছিল চাষি বোনেদের,
1: অর্থাৎ সেক্ষেত্রে আবার আমরা ওই জেন্ডার ইকুইলিব্রিয়ামের কথাটা বলবো,
0: একদম একদম, অর্থাৎ এখানে জেন্ডার অ্যানালিসিস, অর্থাৎ লিঙ্গ ভেদে আমরা ট্রেনিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ আয়োজন করবো, এবং সেটা আমরা করি না। হ্যাঁ, ট্রেনিং দিতে হবে, ব্যাস চলে এলো, কোন কোন চাষি করছে তা, তার বাড়িতে কোন মহিলাও করছে, তাকেও যে এর ভেতরে আনা, এই ভাবনাটা অনেক, যদিও এখন অনেক বেশি মহিলারা ট্রেনিং নিতে আসছেন, প্রযুক্তি শিখতে আসছেন, কিন্তু অনেক সময় যেটা হয়, মহিলাদের কথা শোনা হয় না। বিশেষ করে আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে ধরুন আমি মাঠে ধান চাষ করব, তো ধানের কোন জাতটা আমি করব, এবারে ধানটা তো সবসময় আমরা বিক্রি করি না, খাবার জন্য খাই, এবারে কোন জাতটা বেশি ফোটে না, কোন গানটা খেতে বেশি ভালো, রান্না করতে কম জ্বালানি লাগবে, সেটা মহিলার বলা উচিত না, তাহলে সেখানে তার ডিসিশনটা বা তার মতামতটাও নেওয়া উচিত।
1: একদম। আচ্ছা, আমি এবার একটু পল্লবী ম্যাডামের কাছে আসছি, যেই বলছিলেন আপনি মহিলাদের, গ্রামের মহিলাদের তো বিশেষ করেই রক্তাল্পতা দেখা যাচ্ছে, এবং এটা একটা খুব বড় আকার, তো এই রক্তাল্পতা খুব সহজে হাতের কাছে কোন খাবারটা, তারা নিজেদের রোজকার কাজের মধ্যে কাজ করছেন, ছুটছেন, তার মধ্যেও তিনি চট করে যদি একটু নিয়ে নিতে পারেন, সেটাকে তিনি এড়িয়ে যেতে পারেন, তার শরীরটা সুস্থ রাখতে পারেন।
2: আমরা বলি গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ শাক সবজি, সেগুলো তার সঙ্গে বিভিন্ন ধরনের বীজ ও বাদাম, যেগুলো তারা হাতের কাছে পেয়ে যাবেন। এগুলো তো কোনো খাবারের কথা, আর যদি মানে ননভেজ থেকে চান তাহলে অর্গ্যান

0: অ্যান্ড মিট বা এই ধরনের জিনিসগুলো হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিটামিন সি রিচ খাবারের সঙ্গে এটাকে খেতে হবে, তাহলে অ্যাবজর্পশনটা ভালো হবে আয়রনের। ভিটামিন সি রিচ মানে কোনগুলো? যে কোনো টক জাতীয় ফল, সেগুলোর সঙ্গে এই আয়রন রিচ খাবারগুলো খেলে তাহলে অ্যাবজর্পশনটা ভালো হবে। আর তার সঙ্গে ইনহিবিটর যেগুলো, মানে ধরুন চা কফি, এইগুলো আর কি ডিস্টার্ব করে আয়রন অ্যাবজর্পশনটাকে। তো আমরা যখন আয়রন রিচ কোনো খাবার খাবো ভিটামিন সি রিচ কিছু দিয়ে, তখন আমরা আধ ঘন্টা থেকে 40 মিনিট আমরা কিন্তু চা কফি ক্যাফিন কিছু খাবো না, তাহলে অ্যাবজর্পশনটা আরো ভালো হবে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি দেখেছি যে অনেক সময় সকালবেলা একটা খিচুড়ি বানিয়ে নেওয়া হলো চাল ডাল বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে, এবং গ্রাম দেশে এটা খুবই করা হয়, সেটা খাওয়া হলো এবং বা সেটা মাঠে নিয়ে চলে যাওয়া হলো। এই যে খাবারটা, এইটা কতটা পুষ্টিগুণে সমৃদ্ধ?
0: হ্যাঁ, এটা খুবই পুষ্টিগুণ একটা খাবার, কারণ আমরা জানি চালে অনেক লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আছে এবং ডালে অনেক লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু যখন আমরা চাল ডাল মিলিয়ে খিচুড়ি করছি তখন কিন্তু অ্যামাইনো অ্যাসিড মানে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তার সঙ্গে আমরা দিচ্ছি সবজি খিচুড়িতে, সবজির জন্য আমরা ফাইবার কন্টেন্ট কিছুটা পাচ্ছি, তার সঙ্গে আমরা কিছু স্পাইসেস দিচ্ছি। আমরা জানি হলুদ হচ্ছে আমাদের কার্কিউমিন রয়েছে হলুদে, তার সঙ্গে আমরা দিচ্ছি একটু ঘি বা কিছু, তাতে ফ্যাট কন্টেন্টটা আসছে। তো সব মিলিয়ে মানে একটা মানে ব্যালেন্স ডায়েটের উদাহরণ হিসেবে আমি বলতেই পারি, কিন্তু হ্যাঁ তার সঙ্গে একটু ননভেজ কিছু ইয়ে করলে প্রোটিন কন্টেন্টটা বাড়বে।
1: তো ওই একটা কথাই আমরা বারবার ভাববো যে যখন আমি মহিলাকে সশক্ত করতে চাইছি তখন কিন্তু শুধু তার রোজগারের দিকটা আমরা দেখবো না, বা তার যেখানে কৃষিক্ষেত্রে তার কতটা স্বীকৃতি সেটা পাচ্ছে সেটা দেখার থেকেও তার শরীর যখন সুস্থ থাকবে, সে যখন একজন সুস্থ নারী থাকবে, সুস্থ নারী মানসিকভাবে অনেক বেশি বলিষ্ঠ হবেন এবং তিনি তখন যে যে বাধাগুলো তার সামনে আসছে সেগুলোকে অতিক্রম করতে অনেক বেশি সক্ষম হবেন, তাই তো? এবং এই যে লড়াই করা, মাঠে নেমে লড়াই করা, আমাদের তো তাই করতে হয়। তো সেই মাঠে নেমে লড়াই করার জন্য শরীর এবং মন দুটোরই শক্তি দরকার, তাই না?
2: ঠিক ঠিক।
1: এখান থেকে আরো একটি কথা, সেটা হচ্ছে যে ধরুন এই যে বছরটি, এই বছরটিকে আমরা জাতীয় মহিলা কৃষক বর্ষ হিসেবে পালন করছি, তাই তো? এর গুরুত্ব কতটা মানুষের?
2: আসলে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তারা এই বছরটাকে এইভাবে স্বীকৃতি দিয়েছে, এবছর এইভাবে পালন হচ্ছে। এর মূল লক্ষ্য হলো যে আমাদের যাতে লিঙ্গ বৈষম্যতা বা সমতা যতটা ঠিক করা যায়, বৈষম্য দূর করা যায়, বৈষম্য দূর করা যায়, আনা যায়, ঠিক কথা হচ্ছে এটা। তো এই জিনিসটা কিভাবে আসবে? না, আমাদের যে কৃষির যে সিস্টেম আছে, অর্থাৎ খাদ্য তৈরির যে সিস্টেম, সেই সিস্টেমটা ঠিক রাখতে হবে, এর সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষমতায়নটাও বাড়াতে হবে। দুটো কথা আছে কিন্তু, এই যে কৃষিক্ষেত্রে খাদ্য উৎপাদনের ব্যবস্থা এবং মহিলাদের সশক্তিকরণ এবং তার সঙ্গে লিঙ্গ সমতা, তিনটে বিষয় এলো। কিভাবে করব? কৃষিক্ষেত্রে যদি আমি সমতা আনতে পারি, উভয়ের মজুরি সমান হতে হবে, উভয়ের প্রযুক্তিগত জ্ঞান সমান হতে হবে, আবার মহিলাদেরকে প্রযুক্তিগত জ্ঞান ঠিক করে দিতে হলে আমাকে প্রশিক্ষণ দিতে হবে, তার মতো যন্ত্রপাতি দিতে হবে। আর একটা জিনিস, এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট শুধু বললাম যে প্রযুক্তিগত হবে না, তাহলে পরে আমাকে সেখানে মানসিক শারীরিক ভাবেও তার যাতে এম্পাওয়ারমেন্ট হয়, ঠিক সে ভালো থাকে সেদিকটাও দিতে হবে, যেটা আপনি বারবার বলছেন।
1: হ্যাঁ, একদমই তাই। এবং এই যে বছরটা আমরা পালন করছি, সেই বছরটা পালন করার লক্ষ্যে আমরা তখনই সফল হব যখন এই সবকটা বিষয়কে আমরা গুরুত্ব দিতে পারবো এবং তার উপর আমরা কাজ করতে পারবো, তবেই তো আমরা করতে পারবো।
2: ঠিক ঠিক ঠিক, মানে এক জায়গায় আনতে পারবো সব জায়গাটা।
1: ঠিক। এবার দেখুন মানুষদি, যে একজন মহিলা যখন মাঠে গিয়ে কাজ করছেন, মহিলাদের অনেকগুলো সমস্যা। প্রথমত, মহিলারা যখন গর্ভাবস্থায় থাকে, সেই গর্ভাবস্থায় গিয়ে যখন সে মাঠে কাজ করে, করে অনেক মহিলাই করে এবং এটাই একেবারে সত্যি কথা, সেই অবস্থাতে তারা কিভাবে তার স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবে সেটাও তাকে, তো পল্লবী ম্যাডাম যদি একটু বলেন যে সেটা তারা কিভাবে করবে। মানে
0: প্রথমেই বলি, কোন রকম ভারী বোঝা বহন করা যাবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করাটাও যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায়, নিচু হয়ে কাজ করা এগুলো একদম করা যাবে না। প্রত্যেক 15 মিনিট অন্তর একটা 5 মিনিটের একটা ব্রেক নিতেই হবে। কাজের মাঝখানে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং খাবার বাড়ির তৈরি খাবার ক্যারি করতে হবে তাদের।

0: কারণ বাইরের খাবার যতটা সম্ভব না খাওয়া যায় ততই ভালো ওই সময়। আর মানে অল্প অল্প করে বারে বারে খেতে হবে, আর পুষ্টিকর খাবার, পুষ্টিকর স্ন্যাক্স খেতে হবে। তো এইগুলোই বলার। আর তার সঙ্গে প্রথম ট্রাইমেস্টারে কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট বেশি থাকে না, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টার থেকে কিন্তু রিকোয়ারমেন্টও বাড়তে থাকে ক্যালোরি এবং প্রোটিনের। তো সেই অনুযায়ী খেতে হবে। আর বিশেষ করে আয়রন, প্রোটিন, ভিটামিন সি, জিঙ্ক, ফলিক অ্যাসিড এইগুলোর দিকে নজর দিতে হবে। আর এই প্রেগনেন্সির সময় যেটা আপনি বললেন কি ধরনের কাজ, একটু হালকা কাজ করতে হবে, যেরকম বীজ বপন করা, চারা রোপণ করা, এইগুলো মানে ওই ভারী কাজ না করে এইরকম হালকা ধরনের কাজ করতে হবে।
1: মানুষী দি তো একেবারে মাঠে গিয়ে মাঠের মা বোনেদের সঙ্গে মিশেই কাজ করেন কাদা মাটিতে, তো আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে এই সময়েও মহিলারা কিন্তু সমানভাবে কাজ করতে আসেন।
2: হ্যাঁ,
1: কি বলেন আপনারা তাদেরকে?
2: দেখুন, আমাদের মাঠে এমনি ওরা খাবারটা তো নিয়ে যাবে,
1: খাবার ওরা সাধারণত খায় না।
2: বলবো যেটা খান সেটাই একটু বেশি করে খান, যা খান রোজকার সেটা একটু বেশি করে খান। আরেকটা হচ্ছে যে এখন একটু সচেতনতা বেড়েছে, বাড়ির মানুষরাও সবাই একটু খেয়াল রাখছেন, ওই মাথায় ভারী বোঝা যেটা পল্লবী ম্যাডাম বললেন সেটা একটু অপেক্ষাকৃত কম নেবেন। আর ধরুন ধান ঝাড়াই, বাছাই, পিটানো, হ্যাঁ সেইগুলো কম করা, ধান সেদ্ধ করার সময়, হ্যাঁ সেদ্ধটা করলো বসে বসে ঠিক আছে, কিন্তু ওই হাঁড়িটা নিয়ে ওই ছড়ানো মাথা ওই জায়গাটা না করে আর পা দিয়ে ওগুলোকে রোদে ছড়াচ্ছেন, এই কাজগুলো করতে অসুবিধা নেই। বা ধানটা গুটিয়ে নিলেন চট দিয়ে, হ্যাঁ এইটাতে অসুবিধা নেই। তো ওই আর কি, বা আপনি কোনো ফসল তুলছেন, ফসল তোলাতেও অসুবিধা নেই, একটু তুললেন, খানিকটা জিরিয়ে নিলেন, আবার ওদের মধ্যেই যারা আছে তারাই বলবে তুই একটু বসে নে, আমরা ততক্ষণ করি। আর একটা রোদের মধ্যে একটু ছাওয়ার দিকে কাজ করা, অর্থাৎ একদম রোদের সময় রোদে থাকবেন না, মাথায় কাপড় দিয়ে করুন
1: সকালের দিকে কাজ করলেন।
2: আর হচ্ছে আমি একদম সবাইকেই বলি এটা, বা আমরা যখন মোবাইলে কোনো মেসেজ দিই ওনাদের খবর দিই, একদম বলি যে কিচ্ছু না, নুন চিনি লেবুর জল মাঠে নিয়ে চলে যান, খেতে থাকুন বোতল থেকে খেতে থাকুন।
1: ঠিক, হ্যাঁ বেশ বেশ। এখান থেকে আরো একটি কথা, যে ওই যে আমরা বলি না খামার থেকে খাবার টেবিল, এই যে খামার থেকে খাবার টেবিলে খাবার যারা পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন, বা আমরা বলি যে সুস্থায়ী বা টেকসই কৃষি, এই কথা যখনই আসে সেখানে তো মহিলাদের একটা বড় অবদান।
2: অবশ্যই,
1: সেই অবদানের কথা তো একেবারেই আমরা ভুলে যেতে পারি না,
2: একদম
1: সেই কথা একটু শুনি আপনার কাছে।
2: খামার, তাহলে খামারে প্রথমে আমি বীজ ছড়াচ্ছি, গাছ করছি, গাছ নিয়ে আরেক জায়গায় পুঁতছি, তো এটা হচ্ছে খামারে যা যা কাজ খামারে করলো। এবারে দেখুন, এই যে খামার থেকে টেবিলে যাবে, টেবিল মানে কি, আমার ধান তো হলো, ধানটাকে সিদ্ধ করব, ধানটাকে সিদ্ধ করে আমি চাল করব, তো এটাও কিন্তু মেয়েরাই
1: করছে।
2: এমনকি এখন হচ্ছে এটা একটা যারা স্বনির্ভর গোষ্ঠী, সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কি করছে, এটা একটা ইনকাম বা রোজগারের পথ তাদের, তাহলে এটা তাদের একটা অর্থনৈতিক গুরুত্বও আছে। আবার বাড়ির ক্ষেত্রেও তাই, যেহেতু সেই কাজটা তিনি নিজে করছেন, তাহলে কি হচ্ছে, তার বাড়িতে ওই চালটা তৈরি করতে আর খরচ হচ্ছে না।
1: ঠিক,
2: আবার তাহলে এই উৎপাদনের পরে কিন্তু আমি সেইটাকে প্রক্রিয়াকরণের করবার দিকেও যাচ্ছি। ধরুন যদি কোনো জিনিস আমি চালটাকে সুন্দর করে করে প্যাকেজিং করি, হ্যাঁ সেটাও কিন্তু পরবর্তীকালে যাচ্ছে। এইবারে ফর্ক মানে আমি তো টেবিলে যাচ্ছে, মানে কাটা চামচ অবধি পৌঁছে যাওয়া। তাহলে যারা বাড়িতে রান্না করবে, যে ইনি ফার্মের মহিলা, তিনিও তো বাড়ির অবধি রান্না করছেন। আরেকটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, এই গ্রামের মহিলারা কিন্তু উৎপাদন করে বিকেলবেলায় সবজি তুলে অনেক সময় সকালবেলা হাটে যাচ্ছে, তাহলে ওই যে হাট অবধি পৌঁছাচ্ছে, তাহলে বাজার করাটাও হলো।
1: ঠিক,
2: বাজার থেকে ওদের কাছ থেকেই কিনলাম। আবার দেখুন, আমরা এখন পাচ্ছি, দেখবেন অন্তত আমরা যারা একটু মানে শহরের দিকে থাকি, দেখবেন ওই গ্রামের মহিলারাই আরেকজন গ্রামের মহিলা তার কাছ থেকে কিনে নিয়ে জিনিসটা ঠিক রান্নার আগের মতো করে দিচ্ছে, যেমন কচু কেটে দিচ্ছে,
1: এঁচোড়টা কেটে
2: দিচ্ছে, তো এই জায়গাটাও একদম মানে টেবিলে রেডি টু কুক, মানে গিয়ে রান্না করি খেয়ে নি, তো এই জায়গাটা অবধি পৌঁছে দিচ্ছে। আবার যদি আরেকটু ভালোভাবে বলি, বাড়িতে তো সবাই মহিলারাই বেশি রান্না করেন, যদিও আজকাল দুজনেই আমরা কাজ করি, মহিলা পুরুষ বলে আমরা সবাই রান্না করতে বা সাহায্য করতে একটু অভ্যস্ত কিছু কিছু জায়গায় হয়েছে, সবটা না হলে। আর না হলে আমাদের বাড়িতে যখন আমরা কুক রাখি বা কোনো একজন আমাদের বাড়িতে সাহায্য করেন রান্না, সেটাও দিদি।
1: ঠিক, একেবারেই তাই। তাহলে ওই যে দিদি যাকে আমরা সব জায়গায় সব সময় পাচ্ছি দেখছি, তার ভালো থাকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

0: এবারে অনুষ্ঠানটি তো একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি, বিশেষ সময় আর আমাদের হাতে নেই। পল্লবী ম্যাডামের কাছে জানতে চাইব যে খুব সহজে কি করে আমরা প্রতিদিনের আহার থেকে যেটা আমার হাতের কাছে পাচ্ছি সেটা দিয়ে একজন নারীকে সুস্থ রাখতে পারব।
1: প্রথমেই বলি, আমরা অল্প অল্প করে বারে বারে খাবো। অনেক ক্ষেত্রে আমরা দেখি গ্রামীণ কৃষকরা তারা একবারে খেয়ে চলে যান এবং তারা খাবার সময়টুকু পান না, অনেকটা লং গ্যাপ পড়ে যায়, সেটা একদমই নয়। আর পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে যাবেন, কারণ তারা যেহেতু মাঠে কাজ করে জল বা শরবত বা যা কিছু সেইগুলো তাদেরকে নিয়ে যেতেই হবে। আর তার সঙ্গে তারা তো বিভিন্ন রকমের শাক সবজি সবই খান, সেগুলোকে রোজই খেতে হবে, মৌসুমি ফল সবজি সেগুলো খেতে হবে, জুসটা যত সম্ভব অ্যাভয়েড করা যায়। আর হোল গ্রেন সিরিয়ালস মানে চাল আটা এই ধরনের জিনিস রিফাইন্ড যতটা কম খাওয়া যায় এইসবগুলো দেখতে হবে। আর ওনারা তো মানে প্রচুর শারীরিক পরিশ্রম করছেন, সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু তাদের নিজেদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ তারা নিজেরা সুস্থ না থাকলে তাদের পরিবারেরকে খেয়াল রাখবে এবং একজন মহিলা কিন্তু পরবর্তী প্রজন্ম আনবেন। কাজেই তিনি যদি সুস্থ না থাকেন পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে না, আর তিনি সুস্থ না থাকলে কৃষিকাজও ব্যাঘাত ঘটবে এবং মানে ভারতের কৃষি বিভাগটাও কিন্তু হ্যাম্পার্ড হবে।
0: আমি একদমই শেষে আমি মানসী ম্যাডামের কাছে আসবো যে জলবায়ুর মানানসই কৃষি প্রযুক্তি এবং উৎপাদনের ক্ষমতায়ন এই বিষয়ে যদি একটু বলেন।
2: আসলে আমাদের আবহাওয়ার পরিবর্তন তো ভীষণভাবে হচ্ছে, ক্রমশ আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানানসই কৃষি করতে গেলে আমাদের কৃষিতে বিভিন্ন যে ফসলগুলো আছে কিছু কিছু ফসলের জাত পরিবর্তন করতে হয়। ধরুন যদি বৃষ্টিপাত বেড়ে যায় তাহলে বেশি জল দাঁড়াতে পারে কোনো কোনো জমিতে, তখন বেশি জল সহ্য করতে পারে এরকম জাতের ধান চাষ করতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি লুনিশ্রী, আবার কোনো কোনো ইয়ে আছে ধরুন ঢেঁড়স বা ভেন্ডি যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, অথবা বিট, এই ধরনের সবজি কিছু আছে যেগুলো নোনা সহনশীল, তো এই ধরনের জন্য নোনা যদি বেড়ে যায়, আবার প্রখর গ্রীষ্ম অর্থাৎ অল্প জলে চাষ করা যায়, তো এই ধরনের যদি আমরা চাষের জাত বা ফসল নির্বাচন করি তাহলে পরে আমাদের কৃষির অর্থনীতিটা, কারণ কৃষির উপর তো অর্থনীতিটা নির্ভর, আর একটা বাড়িতে যখন আমরা আমাদের বাড়ির উঠোনে চাষ করব তখন অবশ্য বারবার করে বলছি মানানসই কৃষি করতে গেলে কিন্তু আমরা জৈব কৃষির উপর নির্ভর করব এবং সেক্ষেত্রে দেশি বীজ ব্যবহার করব।
0: একদম সময় আমাদের আজকে শেষ হয়ে রয়েছে, হয়তো অনেক কথা বলা হলো না, বলার দরকার হয়তো আরও ছিল, কিন্তু ওই সময় যখন দাঁড়ি টেনে দেয় আমাদের থামতেই হয়। আমরা আজকে কথা বললাম সশক্ত ভারতের লক্ষ্মী মহিলা কৃষক এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে স্টুডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী এবং পুষ্টিবিদ পল্লবী চ্যাটার্জি। আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।
2: নমস্কার,
0: ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:00।

0: 15 মিনিটে বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন 505 মিটারে মিডিয়াম ওয়েভে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন জলবাহিত রোগ থেকে সাবধান, 3 পর্বের ধারাবাহিক কথিকার আজ তৃতীয় তথা শেষ পর্ব, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষারকান্তি সাহা।
2: গত 2 দিন ধরে আমরা জানলাম জলবাহিত বিভিন্ন রোগ, তার কারণ এবং তার লক্ষণগুলো সম্পর্কে। এবারে আসি সমাধানের কথায়, কিভাবে আমরা জলবাহিত রোগ প্রতিরোধ করব। এ প্রসঙ্গে ভালো খবর হলো, জলবাহিত রোগের 100% প্রতিরোধ করা সম্ভব। এর চাবিকাঠি আপনার নিজের হাতে। জলবাহিত রোগ প্রতিরোধ করা সম্পূর্ণরূপে সম্ভব যদি সঠিক সচেতনতা ও অভ্যাস গড়ে তোলা যায়। জলবাহিত রোগ প্রতিরোধে প্রথমেই বলবো সবসময় নিরাপদ পানীয় জলের ব্যবহার করা নিয়ে। যেমন, পানীয় জল সর্বদা ফুটিয়ে পান করুন। জল কমপক্ষে 1 মিনিট ফুটলে বেশিরভাগ জীবাণু মারা যায়। ফিল্টার করা জল পান করুন। ভালো মানের ফিল্টার ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং কিছু ভাইরাস অপসরণ করতে পারে। ক্লোরিন ট্যাবলেট বা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জল পরিশোধন করুন। নলকূপের জল ব্যবহারের আগে তা পরীক্ষা করুন। বিশেষত আর্সেনিক দূষণের বিষয়ে সতর্ক থাকুন। বৃষ্টির জল সরাসরি না পান করে পরিশোধন করে নিন। জলবাহিত রোগ প্রতিরোধের দ্বিতীয় ভাগে বলবো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা। যেমন, খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। নখ ছোট এবং তা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। খোলা স্থানে মলত্যাগ না করে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে। আর শিশুদের মলমূত্র সঠিকভাবে সঠিক জায়গায় নিষ্কাশন করতে হবে। জলবাহিত রোগ প্রতিরোধে আমাদের তৃতীয় কর্তব্য হবে পরিবেশ পরিষ্কার রাখা। যেমন, বাড়ির আশপাশে জল জমতে দেবেন না, কারণ জমা জল জীবাণুর প্রজনন স্থল। ড্রেন ও নর্দমা নিয়মিত পরিষ্কার রাখুন। গৃহস্থলীর বর্জ্য সঠিকভাবে সঠিক জায়গায় নিষ্কাশন করুন। পুকুর বা নদীতে সাবান, ডিটারজেন্ট বা মানব বর্জ্য ফেলবেন না। পানীয় জলের উৎসের কাছে, কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকুন। এবারে জলবাহিত রোগ প্রতিরোধ করতে গেলে আরও একটি বিষয় বলবো, তা হলো টিকাদান ও চিকিৎসা। কলেরা ও টাইফয়েডের বিরুদ্ধে টিকা নেওয়া যায়। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস এর বিরুদ্ধে কার্যকর টিকা পাওয়া যায়। শিশুদের নির্ধারিত সময়ে সব টিকা দিন। বাড়িতে কারো ডায়রিয়া হলে দেরি না করে ওয়ারেস খাওয়ানো শুরু করুন। এটি প্রাণদায়ী লবণের অভাব পূরণ করে, জলশূন্যতাজনিত মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করে। তাই আমাদের প্রত্যেকের উচিত গৃহস্থলীতে সবসময় 2-1 প্যাকেট ওয়ারেস মজুত রাখা। বিপদের সময় প্রাণদায়ী হয়ে উঠবে এটি। আর অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। জলবাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো বন্যার সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রসঙ্গ নিয়ে। বন্যা পরিস্থিতিতে জলবাহিত রোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। এই সময়ে যে পদক্ষেপগুলো মেনে চলা উচিত তা হলো, বন্যার জল সরাসরি কোনো কাজে ব্যবহার না করে পরিশোধন করে নিন। বন্যার জলে ডোবা কোনো খাবার খাবেন না। বন্যার পরে পানীয় জলের উৎস পুনরায় পরীক্ষা করুন। জরুরি ওষুধ ও ওআরএস মজুত রাখুন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ রাখুন। পরিশেষে বলবো, জলবাহিত রোগ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হলেও এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদ জলের ব্যবহার নিশ্চিত করলে এই রোগগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রতিটি পরিবার যদি নিজের বাড়িতে সুরক্ষিত পানীয় জল ব্যবহার করেন, সঠিক হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলেন এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলেন, তাহলে জলবাহিত রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো

0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ জল পান করুন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন জলবাহিত রোগ থেকে সাবধান তিন পর্বের কথিকার তৃতীয় তথা শেষ পর্ব, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষারকান্তি সাহা। শুনছিলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী, এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 27 মে 2026 বুধবারের সারাদিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় ভোর 5:56 ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উল্লাস কাসলকার। 6:30 এই মহাজীবন আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ। 6:35 শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কথিকা ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে, বলবেন ডক্টর পূর্ণিমা হালদার। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আগামীকালের গন্তব্য জুরান্তি জলপাইগুড়ি, উপস্থাপিকা জুথিকা নাজির। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন জুথিকা নাজির। 8:30 বুধ সকালে, বিষয় নতুনত্ব, উপস্থাপিকা শাগনিকা চৌধুরী, সম্পাদনা রিয়া ঘোষ এবং প্রযোজনা দুর্বা দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ভৈরব রাগে বাঁশি পরিবেশন করবেন পণ্ডিত দেবকুমার দে, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী মদন মান্না এবং লোকগীতি পরিবেশনে শিল্পী সম্বরণ চক্রবর্তী। 11:00 সংগ্রহশালা থেকে অভিনেতা বিকাশ রায় সাক্ষাৎকার নিয়েছেন সবিতা কুমার মিত্র মুস্তাফি। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় থাকবেন কিংসু ঘোষ। 12:30 শুনবেন নজরুল গীতি, দুপুর 1:00 নাটক পদ্ম গোখ্র, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 1:40 শুনতে ভুলবেন না বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 2:30।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ঘরকন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবোপমা মিশ্র, উপস্থাপনায় থাকবেন সোমা সাহা। 4:35 কলকাতা কলতান, নিউ টাউন নজরুল তীর্থ, সম্পাদনা করেছেন অনুষ্ঠানটির বেবি ঘরামি। 4:50 শুনবেন লালন গাথা। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্র শীল। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, খাবার টেবিলে বিষ, এই বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল। আগামীকাল শুনবেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। সন্ধ্যা 7:00 নাটক পদ্মগোক্র, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 আকাশবাণী কলকাতার বিশেষ অনুষ্ঠান সৌন্দর্যের পূজারী নজরুল, আগামীকাল শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর বন্ধন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45

সিনেমা জগৎ, ডিজিটাল মাধ্যম বিষয়ে অয়নজিত সেনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সিদ্ধার্থ মাইতি। রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। মারু বেহাগ রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন অরুণাভ মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ আপনারা শুনছিলেন আকাশবাণী মৈত্রীর আগামীকাল অর্থাৎ 27 মে বুধবার সারাদিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন সৈকত গুপ্ত।

কেমন আছো বন্ধু? দারুণ একটা জ্যৈষ্ঠের বিকেল গড়িয়ে সবে মাত্র সন্ধে নেমেছে, আর এই মায়াবী সন্ধ্যায় রেডিওর এপারে তোমাদের সঙ্গে আড্ডা দিতে হাজির আমি, তোমাদের যুববাণীর বন্ধু সৈকত। আজ 26শে মে, ক্যালেন্ডারের পাতায় হয়তো এটা নিচোখে একটা তারিখ, কিন্তু আমাদের, মানে আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটা আলাদাই আবেগের। আজ জ্যৈষ্ঠ মাসের এক সন্ধ্যা, এমন এক সন্ধ্যা, এমন এক সন্ধ্যায় আজ আমরা রয়েছি যেখানে তোমরা বুঝতেই পারছো, আজ আমাদের বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তোমরা যারা এই মুহূর্তে আমাকে শুনছো, আমাদের অনুষ্ঠান শুনছো, যুববাণীর অনুষ্ঠান শুনছো, হয়তো কেউ অফিস থেকে ফিরছো, কিংবা কেউ হয়তো মেট্রোয়ে, কেউ হয়তো পড়ার টেবিলে বই খুলে বসে রয়েছো, আবার কেউ হয়তো ব্যালকনিতে বসে এক কাপ চা হাতে নিয়ে আনন্দে ডুবে রয়েছো। তোমরা যেখানেই থাকো না কেন, যাই করো না কেন, আজকের এই সন্ধেটা কিন্তু রোজকারের মতো নয়, এটা তোমরা বুঝতে পারছো। আজকের বাতাসে যেন একটা আলাদা গন্ধ রয়েছে, একটা আলাদা সুবাস রয়েছে, যেন পাড়ার মোড়ে দূর থেকে যেন মাইকের শব্দ ভেসে আসছে। কিসের শব্দ ভেসে আসছে? আসলে আমরা ছোট থেকে এই বিষয়গুলোর সঙ্গে না খুব নস্টালজিক হয়ে পড়ি। ছোট থেকে আমরা যেভাবে দেখেছি যে প্রতিটা, সেটা তুমি নজরুল জয়ন্তী বলো কিংবা তুমি রবীন্দ্র জয়ন্তী বলো না কেন, সন্ধেবেলায় পাড়ার অনুষ্ঠান হোক কিংবা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা কিন্তু ঠিক যেরকমভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি, ঠিক সেরকমভাবেই আমরা নজরুল জয়ন্তীও পালন করেছি। কখনো কখনো হয়তো একসঙ্গে রবীন্দ্র নজরুল জয়ন্তী আমরা পালন করেছি, যেহেতু পুরোটাই একই মাসের মধ্যে পড়ছে, অর্থাৎ মে মাসের মধ্যে পড়ছে। এবার দেখো, আজকের এই অনুষ্ঠান জুড়ে আমরা সেই নস্টালজিয়া নিয়ে কথা বলবো, সেই অনুষ্ঠানগুলো নিয়ে কথা বলবো, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই যে মাইকে সব অ্যানাউন্স করা হতো যে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের স্বাগত, পাড়ার সবাইকে ডাক দেওয়া হতো, কিংবা স্কুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে, বেশ কয়েকদিন আগে থেকে রিহার্সাল শুরু, কে কী গান করবে, কে কোন কবিতা বলবে, সব কিছু নিয়ে একটা বেশ তোড়জোড় শুরু হয়ে যেত। তো সেই বিষয়টা, সেই নস্টালজিয়া, সেই সব কিছু নিয়ে আজকে তোমাদের সঙ্গে গল্প বলবো, এবং তোমরা যারা রয়েছো রেডিও সেটের ওপার থেকে আমাকে শুনছো, তোমরাও কিন্তু আমাদের আজকের এই আড্ডায়, আজকের এই গল্পে যোগ দিতে পারো। কীভাবে যোগ দেবে? চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক।

ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, YUVAVANIKOLKATA। সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমার নজরুল জয়ন্তী নিয়ে এরকম কোনো গল্প বা কোনো অভিজ্ঞতা রয়েছে কি না যেটা তুমি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাও। তোমার সেই পাঠানো গল্প পড়ব আমি, তোমাদের বন্ধু সৈকত। তবে দেখো, যুববাণীর আড্ডায় রয়েছি আর নজরুল জয়ন্তীর মতো এরকম একটা দিনে আমরা এখানে রয়েছি, আমরা কথা বলছি, তো সেখানে একটা গান দিয়ে তো শুরু করতেই হয়। অবশ্যই নজরুল গীতিই থাকবে তোমার জন্য। গান শুনে ফিরছি আবারও আজকের আড্ডায়। কোথাও যেও না, শুনতে থাকো যুববাণীর অনুষ্ঠান আজকের শ্রীজনছন্দে।

ফিরে এলাম গানের পর। তোমরা শুনছো আজকের যুববাণীর অনুষ্ঠান, সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু সৈকত। আজকে নজরুল জয়ন্তী এবং সেই নিয়েই আমরা কথা বলছি, এবং তার মধ্যেও যে একটি নির্দিষ্ট বিষয় আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে নজরুল জয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের যে নস্টালজিয়া, একেবারে সেই ছোটোবেলা থেকে শুরু করে এখনও পর্যন্ত যতটুকু সময় আমরা কাটিয়েছি এবং আমাদের গুরুজনদের কাছে শুনেছি যে এইভাবে পালন করা হতো, এই কাজ করা হতো। আচ্ছা, আমরা যদি চোখটা বন্ধ করে একটু পিছিয়ে যাই কয়েকটা বছর, একবার মনে করে দেখো সেই স্কুলবেলার কথা। গরমের ছুটির ঠিক আগে আগে স্কুলে একটা দারুণ উত্তেজনার রব উঠত। 25শে বৈশাখ আর 11ই জ্যৈষ্ঠ, এই দুটো দিন মানেই স্কুলের অডিটোরিয়াম হোক বা মাঠ হোক, বিশাল আয়োজন সেখানে। সেই সকালগুলোর কথা মনে পড়ে, সেই সাদা জামা, সাদা প্যান্ট অথবা সাদা স্কার্ট পরে স্কুলে যাওয়া, পিঠের সেই ভারী ব্যাগটা সেদিন উধাও, হাতে রয়েছে একটা জলের বোতল শুধু। আর স্কুলের যিনি গানের শিক্ষক বা শিক্ষিকা ছিলেন, তাকে সারা বছর একরকমভাবে দেখেছি, একরকম করা হয়ে থাকতে দেখেছি, কিন্তু সেই দিন যেন তিনি পুরোপুরি অন্য মানুষ। তিনি কী সুন্দর হারমোনিয়াম নিয়ে, সবার সঙ্গে, হারমোনিয়াম হোক তবলা হোক নিয়ে সবার সঙ্গে মিলেমিশে রয়েছেন, এবং সেদিন যেন পড়াশুনোর কোনো চিন্তা নেই, পড়াশুনোর কোনো টেনশনই নেই, সমস্ত কিছু সেদিন ওই অনুষ্ঠানের ওপর, অনুষ্ঠানটা কী করে ভালো করা যায়, অনুষ্ঠানটা যেন ভালো হয়, তার মধ্যে একটু বকাবকি, একটু টেনশন, সব ঠিকঠাক হচ্ছে তো, এই সবটাই চলতে থাকে। আর সবচেয়ে বড় কথা, জানো তো একটা গান আছে, যে গানটা তুমি যে কোনো স্কুলের বলো বা পাড়ার অনুষ্ঠানেই বলো না কেন, নজরুল জয়ন্তীতে যে গানটি ছাড়া আমরা নজরুল জয়ন্তী কল্পনা করতে পারি না, সেই গানটা কারার ওই লৌহ কপাট। তো এই গানটা গাওয়ার সময় মানে গানটা তো অত্যন্ত একটা উত্তেজনাপূর্ণ গান, এবং যে গানটা করলে আমাদের সেই মানে শিকল ভাঙার যে অনন্য উদ্যম আমাদের পূর্বপুরুষেরা দেখিয়েছে, আমাদের দেশের মানুষেরা দেখিয়েছে, বিপ্লবীরা দেখিয়েছে, সেই গল্পগুলো, সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। এবং সেই গানটা করবার সময় সবাই যখন চারদিক দিয়ে গলা মেলাচ্ছে, উফ, কেমন একটা সেই নস্টালজিয়ায় ফিরে যেতে ইচ্ছা করছে, কেমন যেন মনে হচ্ছে উফ, সেই রকম উত্তেজনা আজ বোধহয় করতে গেলেও পাবো না সেই গানটা। আর ভেবে দেখো, এই অনুষ্ঠানে মানে অনুষ্ঠান চলছে, কেউ রিহার্সাল করছে, কেউ হয়তো কবিতা আবৃত্তি করছে, মানে সেটা প্র্যাকটিস করছে, বলবীর বল উন্নত মামসির, আবার কেউ হয়তো কোনো গীতি আলেখ্য অভিনয় করার জন্য সেটার প্র্যাকটিস করছে। এই রকম উৎসবের আমেজে বন্ধুদের সঙ্গে মিলেমিশে কতগুলো দিন আমরা কাটিয়েছি, সেই স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে, তাই না? আর দেখো, এটা তো গেল স্কুলের কথা, যদি আমরা পাড়ার কথা বলি বা ক্লাবের কথা বলি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ক্লাবের সামনের মাঠে বা পাড়ার মোড়ে ত্রিপল টাঙিয়ে এদিকে মাচা করে স্টেজ তৈরি করা হয়েছে, দুটো কি তিনটে টিউব লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, আর কিছু রংচঙে আলো যেখানে যে আলোতে নাচ হবে, আর যিনি মাইক টেস্ট করছেন তার সেই চিরপরিচিত হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, এইটা শুনতে শুনতেই দুপুর থেকে বিকেল হয়ে যেত, আবার বিকেল থেকে সন্ধ্যা হয়ে যেত, তারপর সন্ধ্যের পর শুরু হতো অনুষ্ঠান। পাড়ার সেই সমস্ত কাকু জেঠুরা যাদেরকে হয়তো সারা বছর, সারা সপ্তাহ দেখেছি অফিসে ফাইলের মধ্যে ডুবে থাকতে, তারাও ওই দিন ধুতি পাঞ্জাবি পরে স্টেজে এসে উঠতেন। আর পাড়ার যিনি সেক্রেটারি, মানে ক্লাবের যিনি সেক্রেটারি, তার সেই প্রথমেই লম্বা ভাষণ, আজকের এই শুভ দিনে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে তোমরা কি কেউ এই ভাষণটা কোনোদিনও পুরোটা মন দিয়ে শুনেছো? আমি তো শুনিনি, আমার নজর থাকতো তখন স্টেজের পেছনে গ্রিন রুমে কি হচ্ছে, সেখানে কে কতটা তৈরি হলো, এরপর কার অনুষ্ঠান, প্রথমে কে করবে, কে কি করছে, ওদের কি টিফিন হলো, এই সমস্ত কিছুর দিকেই আমার থাকতো চোখ। পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা অদ্ভুত সুন্দর সব পোশাক পরে সেজে গুজে সেখানে বসে থাকতো, কেউ হয়তো প্রজাপতি প্রজাপতি গানে নাচবে বলে তার সেই প্রজাপতির ডানা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর পাড়ার দিদি যে খুব ভালো গান গায় সে সে সমূর্তি

রেওয়াজ করে নিচ্ছে, হারমোনিয়ামটা সঙ্গে রেখেছে কখন স্টেজে উঠতে হয়। সবচেয়ে মজার ব্যাপার কি হতো জানো, যখন পাড়ার সেই সমস্ত একদম শেষের দিকে সব কাকুরা জেঠুরা দাদারা সবাই মিলে দুর্গম গিরি কান্তার মুরুগানটা ধরলেন সবাই মিলে, এবং কে যে বেসুরে চলে যাচ্ছে আর কে সুরে থাকছে সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আর পেছনের সারিতে বসে আমরা যে হাসি চেপে রাখবো সেই চেষ্টাও করছি ঠিকই, কিন্তু ঠিক শেষ মানে সেই চেষ্টাটা সফল হচ্ছে না। কিন্তু দেখো একটা কথা কিন্তু সত্যি, সেই যদি বেসুরো গানের কথাও বলি তার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত আন্তরিকতা ছিল, সেটা আজও কিন্তু খুব স্পষ্ট বুঝতে পারি। ওই মানুষগুলোর কোনো পেশাদারি কণ্ঠ ছিল না, সেই মানুষগুলো পেশাদার শিল্পী নয়, কিন্তু কবিকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের যে আবেগ ছিল সেটা কিন্তু এক্ষেত্রে 100% খাঁটি। তারপর অনুষ্ঠান শেষে পাড়ার ক্লাবের তরফ থেকে শালপাতার প্লেটে দুটো জিলিপি আর একটা সিঙ্গারা, মানে ওটার স্বাদ না, বা এই যে নস্টালজিয়ার কথা বলছি, তুমি একবার ভেবে দেখো এই নস্টালজিয়ার কথা তোমার মনে পড়লে জিভেও জল চলে আসবে আর চোখেও জল চলে আসবে। আর এতক্ষণ কথা বলছি গল্প করছি, একটা গান তো শুনতেই হয়, তোমার জন্য আরও একটা নজরুলগীতি রইল। গানের পর ফিরছি আবারও আজকের আড্ডায়, কোথাও যেও না, শুনতে থাকো যুববাণী।

ফিরে এলাম গানের পর। তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান, সঙ্গে রয়েছি আমি সৈকত। আর আজকে নজরুল জয়ন্তীর সন্ধ্যায় তোমাদের সঙ্গে কথা বলছি, গল্প করছি। দেখো আজ 26শে মে নজরুল জয়ন্তী, তবে এই মে মাস মানেই আমাদের বাংলা ক্যালেন্ডারের বৈশাখ জ্যৈষ্ঠ মাস। এটা কিন্তু খুব অদ্ভুত সময়, যেরকমটা শুরুতেও বলছিলাম যে বাঙালির দুই শ্রেষ্ঠ রত্নকে স্মরণ করার মাস। কিন্তু 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এই দুজনের জন্ম একই মাসে হওয়ার কারণে আমাদের বাংলায় কিন্তু খুব সুন্দর একটা সংস্কৃতির চল রয়েছে। আমরা যারা একটু ছোট শহর বা পাড়ার পুরনো কালচারের সঙ্গে যুক্ত, তারা কিন্তু নিশ্চয়ই এই বিষয়টা জানি যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা বা রবীন্দ্র নজরুল জয়ন্তীর কথা। পাড়ার বা ক্লাবের অনুষ্ঠানে এই দুজন মানুষকে প্রায় সবসময় একই সঙ্গে একই মঞ্চ থেকে স্মরণ করা হয়। ভাবতে খুব অবাক লাগে, দুজনের লেখার ধরন দুরকমের, দুজনের জীবন বোধ দুরকমের। রবীন্দ্রনাথ যেন একদিকে শান্ত স্নিগ্ধ একটা নদী, তার কথায় গভীর দর্শন রয়েছে, প্রশান্তি রয়েছে। অন্যদিকে নজরুল যেন উত্তাল সমুদ্র, তার কথায় রয়েছে আগুন, শিকল ভাঙার ডাক। অথচ এই দুজন মানুষে একে অপরের কত বড় গুণগ্রাহী ছিলেন। আমরা দেখেছি রবীন্দ্রনাথ তার লেখা নাটক উৎসর্গ করেছিলেন নজরুলকে, আবার নজরুল তার বহু কবিতায় রবীন্দ্রনাথকে গুরু বলে সম্বোধন করেছেন। আমাদের পাড়ার সেই সন্ধ্যার কথা মনে পড়ে, একজন হয়তো গাইলেন মাধবী হঠাৎ কোথা হতে এলো, আর ঠিক তারপরেই আরেকজন স্টেজে উঠে গাইলেন শুকনো পাতার নূপুর পায়। একদিকে শান্ত প্রেম আর অন্যদিকে উদ্দাম বিরহ। বাঙালি সত্যি খুব ভাগ্যবান আমার মনে হয়, জানো তো। আচ্ছা, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ ঘড়ির কাঁটা তাই বলছে। তবে যাওয়ার আগে দেখো, আজকের তরুণ প্রজন্মের কাছে মানে আমাদের কাছে নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে কিন্তু একটু দু এক কথা বলতেই হয়। অনেকেই হয়তো ভাবো যে নজরুল মানেই সেই পুরোনো দিনের ভারী ভারী কবিতা, কঠিন গান। আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে, রিলসের যুগে, শর্টসের যুগে, এআই এর যুগে কতটা প্রাসঙ্গিক তিনি। দেখো আমি বলবো, মানে আমি সৈকত তোমাদেরকে জোর গলায় বলবো যে নজরুল আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। তুমি যদি বিদ্রোহী হতে চাও, তুমি যদি ছক ভাঙতে চাও, সমাজের কোনো অন্যায়ের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করতে চাও, তাহলে নজরুলের চেয়ে বড় আইকন তোমার আর কেউ হতে পারে না। তুমি যদি রোম্যান্সের কথা বলো, সেখানেও তুমি ভেবে দেখো তিনি তার কবিতায় কতটা রোম্যান্টিক, তিনি কতটা কতটা ভালোবাসার পরিচয় দিয়েছেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, এর চেয়ে সুন্দর, মানে আজকের ভাষায় বলতে গেলে পিক আপ লাইন, এর চেয়ে সুন্দর।

পিকআপ লাইনকে তুমি পাবে, কোথাও পাবে না। তার গানে যেমন অভিমান রয়েছে, তেমন প্যাশন রয়েছে, সমস্ত কিছু রয়েছে যা যে কোনো যুগকে হার মানাতে পারে। তবে ঘড়ির কাঁটা বলছে আজকের মতো সময় শেষ। নজরুল কোনো নির্দিষ্ট বয়সের বা কোনো নির্দিষ্ট সময়ের কবি তো নন, তাই তাকে আমরা স্মরণ শুধু আজকের দিনে করব না, তাকে আমরা সারা বছর স্মরণ করব। সারা বছর তার গান কবিতা আমাদের মনে প্রাণে আমাদের অনুভূতিতে বেঁচে থাকবেন। আজকের মতো সময় শেষ, ঘড়ির কাঁটা বলছে এবার আমাকে উঠতে হবে। তবে এতক্ষণ যারা রেডিও সেটের ওপার থেকে অনুষ্ঠান শুনলে তারা অবশ্যই জানাতে পারো কেমন লাগলো অনুষ্ঠান। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম আরও একটি নজরুল গীতি।

0: শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় ছিলেন সৈকত গুপ্ত। শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনেক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।

এখন আপনাদের জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। যিনি কথা, সুর আর বিদ্রোহের মেলবন্ধনে বাংলা সংস্কৃতিকে নতুন আলোয় ভরিয়ে দিয়েছিলেন, যে কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর অন্য হাতে রণতূর্য নিয়ে বাংলা সাহিত্যে উল্কার মতো আবির্ভূত হয়েছিলেন, চুরুলিয়ার সেই দুখুমিয়ার জন্মতিথিতে হারানো দিনের গান শুনবেন। তার সৃষ্টির আড়ালের মানুষটিকে নতুনভাবে জানার কিছু অনন্য মুহূর্ত। কথকের ভূমিকায় থাকবেন মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। ঠিক রাত ১১টায় শুনতে ভুলবেন না হারানো দিনের গান, শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: সংবাদ একটু পরেই।

0: পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফ এর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকাশক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্দুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open

0: Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
1: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
1: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেকি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাঞ্জাবিন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্টআপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে, এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। IPL ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন।

0: স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এরপর থেকে আপনাদের সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু পল্লবী সিনা। এখন শুনবেন কবি কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে। আজ শুনবেন বিশিষ্ট কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার।
1: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানে যার নাম কবি কণ্ঠে। কবি কণ্ঠে অনুষ্ঠানের গত পর্বে কথা দিয়েছিলাম যে আবারও আগামী পর্ব নিয়ে আসব এবং নিয়ে আসব রণজিৎ দাকে, বিশিষ্ট কবি রণজিৎ দাস, যার সঙ্গে কথা হচ্ছিল, যার কবিতা শুনলাম অনেকগুলি, বাকি রয়ে গেছে আরও অনেক কথা। স্বাগত জানাই রণজিৎ দা আবার আপনাকে আমাদের স্টুডিওয়ে।
2: তোমাদেরকেও আমার ধন্যবাদ জানাই, শ্রোতাদের নমস্কার জানাই।
1: আমরা গল্পে তো আসবই, তার আগে শুরুটাই বরং কবিতা দিয়ে হোক, তারপর আবারও আসছি গল্পে।
2: বেশ। আমরা নিখুঁত নই, আমরা নিখুঁত নই, একটা ঘাসফড়িং নিখুঁত, একটা সন্ধ্যা তারা নিখুঁত, একটা বৃষ্টির ফোঁটা নিখুঁত, নিখুঁত একটা বসন্তের রাত। কিন্তু আমরা জন্ম থেকেই পঙ্গু, বেঢপ, মূর্খ এবং দিশাহারা। আমরা ধূর্ত, জালিয়াত, ভঙ্গুর, ভিখারী। আমরা জন্মাই শুধু ভুল স্বপ্নে, ভুল কামে, ভুল শহরে হেঁটে নিজেদের ধ্বংস করার জন্য, ভুল মানুষকে ভালোবেসে এবং আঘাত পেয়ে বুক ভেঙে মরে যাওয়ার জন্য। শুধু সবশেষে টের পাই আমাদের ভুলগুলি কি মারাত্মক নিখুঁত।
1: ভুলগুলি কি মারাত্মক নিখুঁত, ওটুকুই বোধ হয় ঠিকঠাক করতে পারি আমরা।
2: আমার সাম্প্রতিকতম বই থেকে একটি কবিতা পড়ছি, সংবাদ মূলত কাব্য। এটি বিষ্ণুদের একটি কবিতার বইয়ের নাম। এটা পরবর্তীকালে আমরা অনেক কবিরাই ব্যবহার করি, কারণ একটি অত্যন্ত মূল্যবান কথা উনি বলে গেছেন। সংবাদ মূলত কাব্য। শুনেছ খবর মা গো, শুনেছ খবর, জঙ্গলমহলের দহিজুড়ি গ্রামের বুড়ি ময়না শবর, আজকে দুপুরবেলা আলু পোস্ত ডিম দিয়ে ভাত খেল জীবনে প্রথম, জীবনে প্রথম মা গো, জীবনে প্রথম, ফোকলা মুখে সে কি হাসি, যেন এই পরগনা হেসে উঠল শতাব্দীর পর, ময়না শবর মা গো, জটাবুড়ি ময়না শবর, অনাহারে মরছিল, প্রশাসন গিয়েছে গো, প্রশাসন দিয়েছে গো, জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বুড়িকে এক থালা সুখাদ্য জবর, একটি বেলার জন্য, তা হোক, তা হোক মা গো, জীবনে প্রথম আলু পোস্ত ডিম দিয়ে ভাত খেল ময়না শবর, শ্রেষ্ঠ কবিতা মা গো, এ জীবনে শ্রেষ্ঠ খবর।
1: কিছু কবিতার পরে আহা কথাটাও বলা যায় না, মনে হয় অপরাধ করে ফেলছি আহা বলতে গেলে। সত্যিই তাই। এই যে শবরদের জীবন, এই যে এর আগেও অন্য কবিতাতেও আপনার দেখেছি রাঢ়বঙ্গের ভাষা উঠে আসছে আপনার লেখায়, আদপে আপনি শিলচরের মানুষ, এই জীবনগুলো কি আপনার দেখা জীবন?
2: অবশ্যই দেখা।
1: একটু শুনি না সেই গল্পে আসি।
2: আমাদের জীবন দেখা মানে কি? আমার জন্ম 1949 সালে, কেমন, স্বাধীনতার 2 বছর পর। 50-এর দশক, 60-এর দশক যে দারিদ্রের ভিতর দিয়ে গোটা ভারতবর্ষ গেছে সেটা তোমরা কল্পনা করতে পারবে না, তুমি হয়তো 70-এ জন্মেছ বা তার উপরে। ফলে এটা তো আমরা যারা বর্ষিয়ান কবি, বিশেষ করে 60-এর দশক, 70-এর দশক, আমাদের তো এই জীবন প্রত্যেককে দেখতে হয়েছে, কেউ রূপোর চামচ মুখে নিয়ে জন্মায়নি। ভারতবর্ষের সার্বিক দারিদ্র এতটাই ছিল, ফলে এটা কোনো অভিনব কিছু নয়, এদের প্রত্যেককে চোখে দেখা আমাদের, এটুকুই বলতে পারি।
1: এবার একটু আসি, মাস ছয়েক আগে আপনি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে কবি হিসেবে, এবং সে অত্যন্ত গর্বের কথা বাঙালি হিসেবে, বাঙালিদের জন্য এবং কবিতা যারা ভালোবাসেন তাদের জন্য। তো রাষ্ট্রপতি ভবনে গিয়ে কবিতা পড়া, কবি হিসেবে সেখানে আমন্ত্রিত হয়ে যাওয়া, এবারও কম কথা তো নয়, একটু

0: শোনা যাক না সেই অভিজ্ঞতার কথা।
1: দেখো, নিজের মুখে নিজের কথা বলা, কিন্তু
0: এটা আমরা অভিজ্ঞতা,
1: হ্যাঁ না, অভিজ্ঞতা শুধু নয়, শুনতে চাইতেই পারো, আমারও বলা উচিত, কারণ এই অনুষ্ঠানটা তো আমি করেছি এবং খুবই প্রশংসা পেয়েছি। সুতরাং সংক্ষেপে বলা যেতেই পারে যে রাষ্ট্রপতি ভবনে এই ধরনের বড় সাহিত্য পাঠের অনুষ্ঠান খুব কমই হয়, আমি তো জানিই না। এতে আমরা মাত্র 8 জন ভারতীয় কবি আমন্ত্রিত ছিলাম। 2 দিনের কনফারেন্স ছিল, লিটারেরি কনফারেন্স, ইন্ডিয়ান লিটারেরি কনফারেন্স নামে। তাতে অনুষ্ঠান শুরু হয়েছিল 29শে মে কবিতা পাঠের আসর দিয়ে, কারণ কবিদেরকে সব সময় আগে একটা ইয়ে দেওয়া হয়। তাতে 8 জন ভারতীয় কবি ছিলাম, বাঙালি কবি ছিলাম একমাত্র আমি, এবং আমাকে দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল। স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন, আমাদের সঙ্গে ছবি তুললেন, বক্তৃতা দিলেন, এবং তারপরে কবিতা পাঠ শুরু হলো। আমি প্রথমে কবিতা পড়লাম, তো আমি 7টি কবিতা পড়েছিলাম, প্রথমটি বাংলা এবং তার সঙ্গে ইংরেজি, আর বাকি 6টি, কারণ সময় সংক্ষেপ, তো বাকি কবিরা পড়বেন, তারপরে আবার অন্য অনুষ্ঠান রয়েছে। তো প্রথম কবিতাটি পড়েছিলাম, যেটি আজকের আসরেও, আগের তোমাদের পর্বে, আমি না এলিয়েন নয়, আগের পর্বে যেটি আমি পড়েছি, ওই ঘুণাক্ষরে।
0: আচ্ছা,
1: ঘুণাক্ষরে বাংলায় পড়েছি, এবং তারপরে এর ইংরেজি অনুবাদ আমারই করা, যেটি আমার বইতে আছে, সেটা পড়েছি। এবং সেখানে দেখো অদ্ভুত যোগাযোগ, এই কবিতাটা লিখেছি আমি 1972 সালে, আমার মা মারা গেছেন তারপর, আর রাষ্ট্রপতি ভবনে আমি কবিতা পড়ছি 2025 সালে। তখন রাষ্ট্রপতি একটি সাঁওতাল নারী, হ্যাঁ, শ্রীমতী দ্রৌপদী মুর্মু। কবিতাটা পড়ার সময় আমি এটা খেয়াল করিনি, পরে আমার খেয়াল হয়েছে যে এ তো আমার মায়ের আশীর্বাদ, যে আমি তো আমার মাকে একটি সাঁওতাল মেয়ে বলেছি, কারণ আমি এটুকু নৃতাত্ত্বিক পরিচয় জানি যে আমরা বাঙালিরা 30% এথনিক্যালি সাঁওতাল, কেমন। কিন্তু এই কবিতাটা দিয়ে আমি অনুষ্ঠান শুরু করলাম। তো এইটা কত বড় একটা যোগাযোগ ভাবো, যে সেই মুহূর্তে ভারতবর্ষের কত বড় গর্বের কথা ভাবো,
0: তাই তো,
1: ভারতবর্ষের ডেমোক্রেসির কোন মাহাত্ম্য এটা প্রমাণ করে, হ্যাঁ, যে আজকে সেই একটি সাঁওতাল নারী আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার আমন্ত্রণে একজন বাঙালি কবি তার কবিতা পড়তে উঠেছে, সেও 70-এর একজন প্রবীণ, এবং তার মাকে নিয়ে সে 50 বছর আগে কবিতা লিখেছিল যে একটি সাঁওতাল মেয়ে আমার মা। তো এইটা একটা মারাত্মক অভিজ্ঞতা। এবং মজা কি জানো, যে বাংলা ভাষা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, এই কবিতাটা পড়ার পরে আমি যখন পরে ইংরেজিতে দ্বিতীয় কবিতাটা পড়লাম, সম্পূর্ণ হিন্দিভাষী অডিয়েন্স, 600 লোকের অডিটোরিয়াম, বুঝতেই পারছো রাষ্ট্রপতি ভবনে ঢোকাই মুশকিল, একেবারে সেরা সব রয়েছেন দিল্লির এলিটরা। তারপরে কবিতাটা ইংরেজিতে পড়লাম, তারপরে একজন হিন্দিভাষী মহিলা, খুবই সম্ভ্রান্ত দর্শন এবং তার পুত্র, উঠে বলল, দাসজি আপ ইয়ে ছড়িয়ে, ইংলিশ ছড়িয়ে, আপ বাংলা মে পড়ি, বেঙ্গলি ইজ সাচ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, কোট আন কোট, বাংলা সমস্ত আর বাংলা আমি পড়ি। সেটা আমি পড়িনি, কিন্তু এই আমার অভিজ্ঞতা, এই 29শে মে 2025 সাল, ইট শুড বি কেপ্ট অন রেকর্ড, যে আমি রণজিৎ দাস, আমার চোখে জল এসে গেল, যে বলছে বেঙ্গলি ইজ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ আর বাংলা আমি পড়ি, বহুত আচ্ছা লাগ রা হ্যায়। ওই একটা মাত্র কবিতা ঘুণাক্ষরে, একটি সাঁওতাল মেয়ে জঙ্গলে প্রসব করে, জঙ্গলেই ফেলে রেখে। তো এই হলো ব্যাপার। ফলে রাষ্ট্রপতি ভবনে 6টি কবিতা যা পড়লাম, তারপরে আমি বিপুল প্রশংসা করলাম। বাকি 7 জন যারা কবি ছিলেন, 2 জন পদ্মশ্রী, 1 জন পদ্মভূষণ,
0: বাহ,
1: তারা তত জানতেন না আমার পরিচয়, আমি তো আত্মপ্রচার বিমুখ। তারা বললেন যে, তারপরে তো আমরা রইলাম 2 দিন ধরে রয়েছি তো একসঙ্গে, তারা যা প্রশংসা করলেন সে আর আমি নিজের মুখে বলবো না। সুতরাং বাংলা কবিতা, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এই যে ঐতিহ্যের আমরা মানুষ, আমার পরম সৌভাগ্য যে বাঙালি হয়ে আমি জন্মগ্রহণ করেছি, এবং রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানে আমি আপ্লুত, আমি সকলে যেভাবে আমাকে ইয়ে করেছে,
0: এ আমাদেরও ভারী গর্বের কথা বটেই। শুনব কবিতায় আসা যাক এবারে আবারও।
1: ইয়েস, বাংলাদেশ নিয়ে তোমার সঙ্গে কথা বলছিলাম। বাংলাদেশে আমি তো অনেকে গিয়েছি, একটি সংকলন করেছি, যেটি মানে এটা আমার খুবই গর্বের কথা, যেহেতু সম্পাদক শুধু আমি, বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা নামে আমি একটি বৃহৎ সংকলন করেছি 2008 সালে। এটি প্রকাশ করেছিলেন স্বয়ং শঙ্খ ঘোষ বাংলা একাডেমিতে, এবং এটির এখন বোধহয় 6ষ্ঠ সংস্করণ চলছে, এবং এটি এখন 8টি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়,
0: বাহ,
1: তুলনামূলক সাহিত্যে। আমার জীবনের এটা একটা শ্রেষ্ঠ কাজ, এটিতে আমার কবিতা তো নেই এবং পশ্চিমবঙ্গের কোনো কবির কবিতা নেই। আমি প্রথম ঠিক করেছিলাম যে বাংলাদেশের কবিদের কবিতা দিয়ে, এখানে অনেক এপার বাংলা উপর বাংলার কবিতার কালেকশন ছিল। আমি বাংলাদেশে যেতে শুরু করি 87 সাল থেকে, আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে ওখানে, প্রথম আলোর সম্পাদক সাজ্জাদ শরীফ, যিনি এখন ও বিশিষ্ট কবি ওখানকার এবং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তো ওকে নিয়ে আমি সংকলনটা করেছিলাম, এবং সেই সংকলন এখন তাতে শুধু বাংলাদেশের 80 বছরের কবিতা জসিম

দিন থেকে শুরু করে 70 সালে জন্মেছে এমন কবির কবিতা আমি রেখেছিলাম, এবং এত সৌভাগ্য এবং সৌহার্দ্যের কথাটাও এখানে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই বই যা বাংলাদেশের সৃষ্টি কবিতা, যাতে 85 জন কবির কবিতা আছে, ভারতবর্ষের কারুর কবিতা নেই, বাংলা অন্য বাঙালি কবি, এই বইটি কিন্তু ভারতবর্ষের 8টি বিশ্ববিদ্যালয়ে এখন পাঠ্য তুলনামূলক সাহিত্যে। সুতরাং সংস্কৃতির জগৎ কীভাবে কাজ করে।

0: পাঠের সভা হাউসফুল হয়ে যাবে। ঢাকায় আমি প্রোগ্রাম করেছি একক কবিতা পাঠ, 100 টাকা করে টিকিট বিক্রি হয়েছে, তাতে করে দাঁড়িয়ে লোক কবিতা শুনেছে। তো এই হচ্ছে আমরা বাঙালি জাতি, অখণ্ড সত্তা।
1: সেই অর্থে আমরা এখন ভাবি বটে যে গেল গেল করি, গেল গেল গেল গেল সব। আপনার সঙ্গে কথা বললে কিন্তু বারবার সেই আশার জায়গাটা
0: জেনে রাখুন আপনারা সবাই, এই এপার বাংলা ওপার বাংলা অখণ্ড সত্তা। এই আমাদের পরম পিতৃপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন ফকির এবং আরও অনেকে সেইটা। কাজেই 100 টাকা টিকিট আমি নিজে কবিতা করেছি ঢাকা শহরে, আমার তেমন কিছু নাম ডাক নেই,
1: কবিতা শুনতেই এসেছে তারা,
0: কবিতা শুনতে রণজিৎ দাসকে দেখতে এসেছে, আর খালি সেলফি তুলবে, উড়ে বাবারে এই আরেকজন।
1: না সেটাও কিন্তু একটা ভালোবাসারই, এখন
0: অত্যন্ত ভালোবাসা,
1: সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশ বদলে যায়। তো
0: আমি এখন শিখতে পারিনি, নালে তোমার সঙ্গে তুলে নিতাম। তো সেই বাংলাদেশে চট্টগ্রামে যখন ওই সেই সভাটা করলাম, ওদের একটা ম্যাগাজিনে আমি পড়ি যে ওদের একটা মুসলমান সম্প্রদায়ের মানে কবর দেওয়াকালীন আচরণ, পড়ে আমি খুব মুগ্ধ হয়ে যাই, তো মারাত্মক জিনিস। সেইটা নিয়ে আমি একটা কবিতা ওখানে মুসাবিদা করেছিলাম, পরে আমি করেছি সেই কবিতাটা পড়ে শোনাচ্ছি। মৃতের গোসলকারী, গোসল মানে স্নান,
1: স্নান
0: মৃতের গোসলকারী গ্রামীণ মুসলমান সম্প্রদায়ের প্রাচীন লোকাচার অবলম্বন, এটা ব্র্যাকেটে বলা আছে। মানে তথ্যটা হচ্ছে এই, আমি কবিতা পড়ছি না, যে ওই সম্প্রদায়ের ইয়ে কি পেশাদার গোসলকারী থাকে।
1: আচ্ছা,
0: কারণ মৃত্যু হলো, এইবারে আর কেউ টাচ করবে না বডি,
1: ওদেরকেই নিয়ে আসা
0: ওই পেশাদার গোসলকারীরা আছে মসজিদের সঙ্গে সম্পৃক্ত, তারা কোরআন ধর্ম টর্ম জানে এবং তারা ওই পেশাদার ট্রেন্ড, তারা এসে ওই মৃতদেহ
1: রীতি মেনে করে,
0: হ্যাঁ ওই রীতি মেনে করে তারা গোসল করাবে, তারপরে দেহ কবর দেওয়া হবে।
1: আচ্ছা,
0: সেই বিষয় নিয়ে লেখা, এতটা আমি জানতাম না, মানে প্রফেশনাল যে গোসলকারী আছে এটা আমি জানতাম না। পরে আমি স্টাডি করি, আমি দেখি ইহুদিদের একরকম আছে, খ্রিস্টানদের আরেক রকম আছে, মারাত্মক, আমাদের তো আছে দেখেইছ। ফলে এই যে মৃতের সৎকার, মানুষ যে কি ভালোবাসে মানুষকে, তুমি যদি ইলিয়াড পড়ে থাকো, শুধু হেক্টরের ডেড বডিটাকে ওই চক্কর খাইয়েছিল বলে গোটা যুদ্ধ হলো, যে ওই ডেড বডিকে অপমান করা, মরে গেছে কিন্তু হেক্টর। এই তো এই সেই জিনিসটা আসছে। ইহুদিদের নিয়ম হচ্ছে ইহুদিরা মারা গেলে আর পরিবারের কেউ তাকে স্পর্শ করবে না, কাছেই যাবে না, ভাবো তাদের বুক ফেটে যাচ্ছে কিন্তু আর যাওয়া যাবে না। মৃতের গোসলকারী, মৃত মানুষের দেহ খুব যত্নে গোসল করাই, ঘুমন্ত শিশুর মতো সদ্যমৃত মানুষটির দুনিয়াদারির প্রগাঢ় খোয়াব যেন ভাঙে না কিছুতে, সেরকম ধাত্রী হাতে গোর খোদকের মতো পেশাদারি হাতে মৃত মানুষের দেহ সকল আচার মেনে গোসল করাই। জ্যান্তকে আদর করা খুব সোজা, মৃতকে আদর করা কি কঠিন ভাই, পাতিলের শুদ্ধ পানি ঈষৎ গরম করি খড়ের আগুনে, এবং সে জলে কিছু কুলের সুগুল পাতা নীরবে ভাসাই, তারপর জমায়েত ভিড়ের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে হাঁক দিই, ভাই বেরাদর যত সব দূর হট, এবার একান্তে আমি কাঠের তক্তায় সেই মৃতদেহ শুইয়ে তাকে চাটাইয়ের বেড়া দিয়ে ঘিরে মৃতের কানের কাছে মুখ নিয়ে তিনবার বলি, সাকিনা বিবির ছেলে হুমায়ুন, শুনতে পাচ্ছ আমার কথা কি? মৃতদেহ মাথা নাড়ে, যেন বাসে বলতে চায়, হ্যাঁ আমি হুমায়ুন, কিন্তু তুমি কে? আমি তাকে বলি, ভাই সকালে আমার নাম হরি, কিন্তু সন্ধ্যায় হোসেন, আমাদের দুজনের একই দিদি, নাটোরের বনলতা সেন। তারপর তাকে বলি, বেহেস্তে যাওয়ার পথে তিনখান প্রশ্ন হবে, শোনো, যদি তারা প্রশ্ন করে তোমার প্রিয় ফুল কি, বলবে তুমি সূর্যমুখী ফুল, যদি তারা প্রশ্ন করে তোমার প্রিয় পথ কি, বলবে তুমি পাঠশালার পথ, যদি তারা প্রশ্ন করে তোমার প্রিয় বন্ধুকে, বলবে তুমি লালন গোসাই। এসব গোপন কথা মৃতকে শিখিয়ে আমি পাতিলের জল ঢেলে ঢেলে গ্রামীণ গভীর অন্ধ কুসংস্কারে নিরাশ্রয় লণ্ঠন জেলে ঈষৎ বাউরা আমি সামুদ্রিক চট্টগ্রামে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মৃত মানুষের দেহ খুব যত্নে গোসল করাই। এই কাজই করি শুধু, আমার জীবনে আর কোনো জলজ্যান্ত কুশলতা নাই।
1: বাহ, অসাধারণ অসাধারণ কবিতা শুনলাম। আমরা শুনছি শ্রোতা বন্ধুদের মনে করাই, কবিকণ্ঠে অনুষ্ঠান শুনছেন আপনারা এই মুহূর্তে, আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি রণজিৎ দাস। তার সঙ্গে কথা হচ্ছে তো বটেই, শুনছি কবিতাও, আরও একটা কবিতায় আসা যাক।

0: সাম্প্রতিক বইয়ের একটি কবিতা পড়ছি। গিটার বাদক, আমার জীবন কোনো বাস্তবতা নয়, আমি এক তরুণী স্বপ্নের ভিতরে নীল রেস্তোরাঁর গিটার বাদক। বাজাই প্রেমের গান শুধু তরুণীর জন্য গভীর তন্ময়। তরুণী আমাকে তার স্বপ্নের ঈশান কোণে দিয়েছে আশ্রয়, দুকামরার কোয়ার্টার, পাশেই পাহাড় ঝর্ণা মহুয়া জঙ্গল। সন্ধ্যায় কামনা জাগে, আমার ডিউটি শুরু হয়। তরুণীর স্বপ্নগুলি রেস্তোরাঁয় ঢুকে বলে, এত মিথ্যা এত প্রতারণা, এই বন্দরে আমরা মদ স্পর্শও করব না। তাদের শোনাই আমি সুফি ব্লুজ বাউলের অনন্ত বেদনা। তরুণী কেবলই তার প্রেমিক পাল্টায়, সে মুহূর্তেই বুঝে নেয় পুরুষের ভীরুতাও ফাঁকি। আমি শুধু তরুণীর প্রতিটি মুডের জন্য আবহ সঙ্গীত ধরে রাখি। যতদিন সে না খুঁজে পাবে তার প্রকৃত প্রেমিক, ততদিন আমি তার স্বপ্নের ভিতরে অক্লান্ত বাজিয়ে যাব শুদ্ধ বিষণ্ণ মিউজিক।
1: কবিতার মধ্যে কখনো সুফি ব্লুজ বাউল আসছে, কখনো জসীমউদ্দিনের কথা আসছে, রবীন্দ্রনাথ, এবং বাড়ি বাড়ি জীবনানন্দের নানান শব্দ আমরা পাচ্ছি। কবি হিসেবে আপনি কতটা সফল সেটা আলাদা করে বলতে সত্যি বলার প্রয়োজন হয় না, কিন্তু এই মুহূর্তে অনেক শ্রোতারা শুনছেন এবং কবিকণ্ঠে শোনেন এমন অনেক কবিরাই, যারা কবি হিসেবে চাইছেন কোনো একদিন যে তার কবিতাও দুমলাটার মধ্যে বেরোবে, তারা হয়তো সেই স্ট্রাগলটা করে চলেছে, এখনো তারা সেইভাবে হয়তো পারছেন না, যা যা চাইছেন যেভাবে চাইছেন পাতার মধ্যে নিয়ে আসতে, আখরের সঙ্গে যে ভাবনাগুলিকে। একজন কবি হতে গেলে তার পড়াশোনাই বলুন, তার বোধের জায়গাটাই বলুন, তার একটা প্রিপারেশন থাকে, একটা প্রস্তুতির জায়গা থাকে। যদি সেই প্রস্তুতির জায়গাটা একটু বলেন, যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা, যারা এখনো ভাবছেন যে কবি হিসেবে হয়তো কোনো একদিন তারও লেখা মানুষে পড়বেন, তাদের যদি একটু জানান।
0: কবি হওয়াটা একটা প্রবণতা, যদি প্রতিভা আমি নাও বলি, এবং সেটা খুব ছোট বয়স থেকে ধরে যায়। প্রকৃতি তার কোন সন্তানকে কবি করবে এটা প্রকৃতি করে দেয়। মায়ের একটা ভূমিকা থাকে, পরিবারের ভূমিকা থাকে, সেই কথা ছেড়ে দিচ্ছি। প্রস্তুতি তো অবশ্যই আছে, আমি প্রথম পর্বে যেটা বলেছি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছি যে অধ্যয়ন এবং অনুশীলনের ব্যাপার, এটা সাংঘাতিক। একটা বিজ্ঞানীর যতটা, একজন কবির ততটা, একদম। একজন বিজ্ঞানীর যতটা, একজন কবির ততটা, অধ্যয়ন এবং অনুশীলন। সে যেন না ভাবে সে কবিতা লিখতে শিখে গেছে। শঙ্খ ঘোষ বলে গেছেন যে একটা কবিতা যখন আমি লিখছি তখন আমি কবি, কিন্তু যে মুহূর্তে লেখাটা শেষ হয়ে গেল আমি একজন প্রাক্তন কবি। যতক্ষণ আরেকটা কবিতা লিখতে পারবো ততক্ষণ আমি প্রাক্তন কবি, এতটাই কঠিন। কাজেই যারা কবি তরুণ আছেন, যারা যাদের প্রাণে কবিতা লেখার আগ্রহ আছে, তাদের জন্য আমার বিনীত অনুরোধ, প্রভূত অধ্যয়ন এবং অনুশীলন দরকার। জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত ইত্যাদি, এই সমস্ত কবিতা মন দিয়ে গভীরভাবে পাঠ করার দরকার, এবং একই সঙ্গে লিটারারি ক্রিটিসিজম, এদেরকে নিয়ে যেসব সাহিত্য সমালোচনার বিশিষ্ট প্রাবন্ধিকদের বই আছে সেইগুলো পড়ার দরকার। তখন বোঝা যায় যে কবিতার শিল্পটা কীভাবে নির্মিত হয় এবং তার কোন ভাবগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়। তার ছন্দ ভাষা অবশ্যই জানার দরকার, ছন্দটা কিন্তু অবশ্যই জানার দরকার, কারণ আধুনিক যুগে অনেকদিন আমাদের আমল থেকেই কচ্ছে যে ছন্দ ফন্দ এখন আর লাগে না, এর থেকে ভুল আর কিছু নেই। কবিতার মূল জিনিস হচ্ছে বাকস্পন্দ, একেবারে অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত তো নয়, বাকস্পন্দ, প্রতিটি বাক্য টং করে বাজবে, তা না হলে সেটা গদ্য। গদ্য আর কবিতায় তফাত এটাই, এই যেটা টং করে বাজাতে চাইবে তার কিন্তু ছন্দজ্ঞান থাকতে হবে।
1: আশা যাক আবারও কবিতায়।
0: আমার একটি খুবই সাম্প্রতিক কবিতা পড়ছি, ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ, এই বিশ্বলোকে তিনি না থাকার জন্যই একটা নষ্ট ভ্রষ্ট জীবন আমি এমন অবাধ আমোদে কাটিয়ে গেলাম। কোনো বিচার হলো না, কোনো শাস্তিও না, শুধু আরও খুলে গেল পানশালা, পরমাণু, মহাযুদ্ধ, অস্তিত্ববাদ। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, এই বিশ্বলোকে তিনি না থেকেও থাকার জন্যই খুলে গেল মানুষের পাপ ও পুণ্যের বিপুল বাজার। সকালে পূজার ফুল মাতাল সন্ধ্যায় ঠাঁই পেল বাইজি খোঁপায়, ফরাসি দর্শন এলো নারকী দুর্বার, পাপকর্মের চৈতন্যই মহত্তম রতিসুখ সার। তবুও ঈশ্বরকে ধন্যবাদ,

0: এই বিশ্বলোকে তিনি না থেকেও থাকার জন্যই জীবনের প্রতিটি স্খলনে পতনে বুকের ভিতরে এত তীব্র অনুতাপ, এই কাব্য, এই প্রেম, গ্রহে গ্রহান্তরে এই স্তব্ধ মহৎ বিষাদ।
1: ঈশ্বরকে ধন্যবাদ। আমরা কবিতা শুনছি এবং একই সঙ্গে সেই কবিতা যাপনের কথা শুনছি শ্রী রণজিৎ দাসের কাছে। রণজিৎ দা, আর একটা কবিতায় আসে।
0: আমরা যে পথ হাঁটি, আমরা যে পথ হাঁটি, শহরে গ্রামে ও গঞ্জে, পাহাড়ে সমুদ্র তীরে অচেনা মুলুকে, আমরা যে পথ হাঁটি অবিরাম, কিসের শক্তিতে হাঁটি, কিসের আশায় আমরা হাঁটি? এই শান্ত সরল বিশ্বাসে যে প্রতিটি পথের বাঁকে বন্ধু আছে, পান্থশালা আছে। হল স্টেশন পেরুলেই লাল টালির ঘরে এক অচেনা দিদির হাসি আছে, অভ্যর্থনা আছে। প্রতিটি স্টিমার ঘাটে, বাসস্টপে, চায়ের দোকানে, হাই রোডে, অন্ধতা রাতে, ঘুমন্ত ধাবায় অচেনা বন্ধুরা আছে। হল স্টেশন পেরুলেই লাল টালির ঘরে এক অচেনা দিদির সাজানো সংসার আছে, উঠোন ভর্তি বাচ্চা কাচ্চা আছে। তারা দৌড়ে রাস্তায় উঠে হাত ধরে টান দেবে, আমাদের বাড়ি এসো শিগগির। পুকুরে স্নান সেরে এলে দিদির বাড়িতে ঘি ও গরম ভাত আছে। আমরা শুধু পথ হাঁটি সেই সব বাচ্চাদের অদৃশ্য হাতের টানে, অচেনা এক দিদির সন্ধানে।
1: কবিকণ্ঠে দু পর্ব জুড়ে আমরা এই যে আপনার জীবনের কথা শুনলাম, কবিতা যাপনের কথা শুনলাম, কবিতা পড়লেন আপনি অনেক, বেশ কিছু শুনলাম আমরা, বিভিন্ন জায়গায় তো আপনি কবিতা পড়তে যান, তো কবিতা লিখছেন যখন এবং কবিতা পাঠ করছেন যখন, লেখার মধ্যে দিয়ে পাঠকের সঙ্গে যে কানেক্ট করা, আবার যখন আপনি পাঠ করছেন তখন সামনে দেখতে পাচ্ছেন বসে আছেন পাঠকেরা, কোনটা আপনার কাছে, কোনটা মনে হয় যে পাঠকের কাছে বেশি পৌঁছানো যাচ্ছে?
0: আধুনিক কবিতার চর্চাটাই শুরু হয়েছে ওরাল ট্র্যাডিশনের থেকে অন্য জায়গায় এসে, বহুদিন থেকে শুরু হয়ে গেছে রোমান্টিক বা তারও আগের থেকে। ফলে তুমি যেটা বলছো সেটা ওরাল ট্র্যাডিশনে, যে যেটা লোরকা বিশ্বাস করতেন স্পেনের বিখ্যাত কবি, যে দুয়েন্দে, আমি কবিতা লিখছি ঠিক আছে কিন্তু আমি পড়তে চাই, আমি যখন পড়বো তখন ওই দুয়েন্দেটা আসবে, তাতে করে পাঠক বা শ্রোতা আমার কবিতাটা ঠিক বুঝতে পারবে, এই দুয়েন্দে নিশ্চিত করে আছে। এই আজকে আমি যেমন একজন সাধারণ কবি যেটুকুন কবিতা বললাম, আমারও কিন্তু দুয়েন্দে কাজ করলো। সুতরাং এই দুটো জায়গা আছে, কবিতা, আধুনিক কবিতা বহুকাল ধরে যখন লেখা হয়, নির্জনে লেখা হয়, যে মুদ্রিত অবস্থায় একজন পাঠক আমারই মতো নির্জনে বসে পাঠ করবেন, এই কবিতাটা উপভোগ করবেন। আবার সভায় যখন পড়ি তখন মনে করি যে সরাসরি আমি পাঠকের কাছে পৌঁছে যাচ্ছি, তার শ্রবণে পৌঁছে যাচ্ছি, তিনি আমাকে নিচ্ছেন। কাজে এই দুটো দুরকমভাবে কাজ করে। যদি বলো এর মধ্যে কোনটা, এ তো নিশ্চয়ই যে সভায় যখন পড়ছি, পাঠক যখন নিচ্ছেন, শ্রোতারা যখন প্রশংসা করেন বা পরিবেশে বলে যান আপনার এই কবিতাটা খুব ভালো লাগলো, তখন তো খুব আনন্দ হয়।
1: আমাদের এখানেও যারা এই মুহূর্তে শুনছেন তারাও কিন্তু কানেক্ট করবেন, তারা শুনছেন বটে, তারা জানাবেন চিঠির মাধ্যমে, তাদের জানানো সেই ভালো লাগার কথা নিশ্চয়ই আপনার কাছেও আমরা পৌঁছে দেব। কবিকণ্ঠের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে, আর একটি কবিতা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান।
0: আজকের অনুষ্ঠানে আমার শেষ কবিতা, কবিতা পবিত্র লিপি। কবিতা পবিত্র লিপি, অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না, কবিতা লেখার আগে ঝর্ণা জলে স্নান করে এসো, কবিতা পড়ার আগে অশ্রু জলে চোখ ধুয়ে এসো, পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কাব্যগ্রন্থ স্পর্শ করো না, পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কবিতা লিখো না। মন্দিরে দেবতা যথা পুস্তকে কবিতা, মনের মালিন্যে তাকে অসুচি করো না, ভীষণ অনর্থ হবে তার দৈব রোষে, প্রতিটি গানের গর্ভে অসুর জন্মাবে, প্রতিটি শব্দের দেহে গর্ভপাত হবে, কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো, কবিতা লেখার আগে ভিখারিকে দান করে এসো, কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো, কবিতা লেখার আগে অশ্রু জলে শুদ্ধ হয়ে এসো, কবিতা পবিত্র লিপি, হৃদয়ের বীজ মন্ত্র, নক্ষত্রলোকের প্রত্যাদেশ।
1: আহা, কবিতা সাধনা, আর সে সাধন পথে আপনাদের মতন কবিরা আছেন বলেই আমরা এমন সব কবিতা পাই। আপনার কবি জীবন দীর্ঘ হোক এবং এমনই আমরা

0: আরো অনেক ফসল পাই আপনার কলম থেকে, তেমনটাই চাইব।
1: ধন্যবাদ, শ্রোতা ভাইদের সকলকে আমার নমস্কার এবং ধন্যবাদ।
0: এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট কবি শ্রী রণজিৎ দাসের সঙ্গে দুই পর্বে কবিকণ্ঠে অনুষ্ঠানে তার কবিতা, তার কবিতা যাপনের কথা। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আপনারা। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে চিঠি লিখে কবিকণ্ঠে শেষ করছি আজ এখানে। ভালো থাকবেন সকলে, নমস্কার।
2: শুনছিলেন কবিকণ্ঠে, আজ শুনলেন বিশিষ্ট কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।
3: এতক্ষণ শুনলেন কবিকণ্ঠে, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: একমাটি এক সুর আমরা মৌমিতা সাহার গান শুনেছি প্রথম পর্বে, আজকে তাকে নিয়ে দ্বিতীয় পর্ব। মৌমিতার কণ্ঠ ভারী সুন্দর এবং মৌমিতা শুধু গান ভালো করেন তা না, কথাও ভালো বলেন। উত্তরবঙ্গের সেখানে মেয়েকে কি বলে, মেয়ে না মাইয়া?
1: মেয়েই বলে।
0: উত্তরবঙ্গে হলো আপনার গ্রামে বাড়ি তো?
1: না, আমার বাড়ি শিলিগুড়িতে।
0: শিলিগুড়ি,
1: মারা সবাই ওপার বাংলা।
0: এই যে ছোটবেলায় যখন কেটেছে, সেই সময়ে লোকগান কীর্তন এগুলো কি বাড়িতে চলছিল, আসতেন কেউ গাইতে?
1: না, লোকগানের মানে শিলিগুড়িতে খুব একটা সেরকম ইয়ে না, এটা না কোচবিহারের দিকগুলো বা জলপাইগুড়ির দিকগুলোতে বেশি, আবার শিলিগুড়ির দিকটা একটু অনেকটা বেশি শহুরে ব্যাপারটা। কিন্তু কলকাতা থেকে রবীন্দ্রভারতীতে এসেই বেশি আমার এইগুলো নিয়ে চর্চা, কারণ ওই সময় আমাদের গ্র্যাজুয়েশনে কীর্তনও শিখতে হয়েছে।

0: তার সঙ্গে লোকসঙ্গীত শিখতে হয়েছে, বাংলা গান শিখতে হয়েছে, সব রকম স্ট্রিমগুলো যখন শিখেছি, প্রথমে মনে হতো যে কীর্তন তো এমনি অষ্টপ্রহরে যেমন আমরা শুনি সেটাই, এছাড়া তো সেইভাবে অথেন্টিক কীর্তন শোনা হয়নি। তারপর যখন আমরা শিখলাম তখন মনে বাহ, মানে কীর্তন এত সুন্দর হতে পারে, এত ভালো হতে পারে, এত ভালো গল্প শুনে যেন মনে হতো কীর্তনটাও তো কত সুন্দর।
1: উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের পরিবেশগত যে তফাত শুধু না, মানুষের জীবনযাপন, এখন যদিও সব জীবনযাপনই প্রায় একই রকম হয়ে যাচ্ছে, সেটার কথা ছাড়া আমি যদি গ্রাম জীবন থেকে তো মূলত লোকগান উঠে আসে। তো আপনি উত্তরবঙ্গের আপনার বেড়ে ওঠা, দক্ষিণবঙ্গের এলাকাগুলোকে ঘোরা বা বিশেষত যে জায়গা থেকে সেই গান উঠে আসছে সেই মাটিটাকে দেখা, শুধু ভিডিওতে দেখা নয়, সরাসরি কখনো কখনো মানুষের সঙ্গে সংযোগ, তাদের কথাবার্তার ধরন আলাদা, বীরভূমের কথার টান আলাদা, কাঁথির কথার টান আলাদা, পুরুলিয়ার কথার টান আলাদা, এইগুলো কি কখনো যাচাই করার, নিজে ফিল্ডে গিয়ে দেখার চেষ্টা করেছেন?
0: এইগুলো সত্যি বলতে ওই ফিল্ড ওয়ার্কের টাইমগুলোতে খানিকটা হয়েছিল আমার সুযোগ। এছাড়া আমার দিদি পড়াশোনা করত শান্তিনিকেতনে, তো সেই সময় দিদি যখন ওখানে পড়াশোনা করত তো তখন ওর সাথে আমি অনেক জায়গায় যেতাম, তো তখন ওর পরিচিত কিছু মানুষদের সঙ্গেও তখন কথা বলার সুযোগ হয়েছিল। তো এবার কি হচ্ছে না, যত দিন যায় না তত ধীরে ধীরে সবাই ধীরে ধীরে নিজেকে পাল্টানো শুরু করে দিয়েছে, হয়ে গেছে এখন, সেই আগের সেই ফ্লেভারটা এখন আর পাওয়া যায় না, সবাই আধুনিক হয়ে যাচ্ছে।
1: আপনি কোন পথে এগোচ্ছেন? একটা তো লক্ষ্য থাকে, গান নিয়ে আপনার জীবনের ভাবনা কি?
0: গান নিয়ে ভাবনা বলতে, গান নিয়ে আমি থাকতে চাই সারা জীবন। আমি ভেবেছিলাম গান বাজনা নিয়ে পড়াশোনা করেছি, এবার এটাকেও ভেবেছিলাম যে শিক্ষকতার দিকে এগোবো, কিন্তু তারপর দেখছি যে শিক্ষকতার দিকে এগোতে গিয়ে এত বেশি ওর মধ্যে ঢুকে যেতে হচ্ছে যে আমি গান থেকে কোথাও যেন সরে যাচ্ছি।
1: আপনি কি গান শেখান, গানের ছাত্র ছাত্রী তৈরি করে ফেলেছেন? মানে বাঁচতে গেলে তো রসদ লাগে।
0: হ্যাঁ তো বটেই, হ্যাঁ সেটাও করি, বাড়িতে শেখাই অল্প বিস্তার। একাডেমিক লাইনের দিকে যেতে গেলে তখন দেখছি ওইটার ভীষণ পেছনে এত বেশি সময় দিতে হচ্ছে, আমি কোথাও যেন গান, আমার রেয়াজ, আমার ওই প্রাণ থেকে যেন বেরিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে।
1: একটা গান শুনি এখন, কথা বলো অনেক।

0: আপনি নানান রকমের গান গান এটা আপনার গান নির্বাচন থেকেই বুঝতে পারছি, বিভিন্ন পদকর্তারও গান করেন, তো পদকর্তা হিসেবে খুব ভালো লাগে এরকম কারো কারো কথা মনে হয় আপনার?
1: পদকর্তা হিসেবে সত্যি বলতে আমি আলাদা করে কাউকে সেভাবে কিছু বলতে চাই না, আসলে বলছি না মানে আমার সব রকম গানই ভালো লাগে, তাকে তার মতন করে ভালোবাসতে বেশি ভালো লাগে।
0: আচ্ছা,
1: তো তাই একজনের নাম বলে আর একজনকে ইয়ে
0: করার গান নির্বাচনের বিষয়টা কিভাবে থাকে আপনার?
1: আমি নির্বাচনের বিষয়টা, যেমন আমি প্রথমে ভেবেছিলাম সব ভাওয়াইয়া গানই রাখব, তো আমার দিকের গান, তারপর মনে হলো যে সব রকম গান রাখলে মনে হয় একটু সবারই ভালো লাগবে, সব জায়গার মানুষেরও ভালো লাগবে শুনতে, তো সেই হিসাবে সেই ভাবনার থেকেই বিভিন্ন জায়গার গান রাখার চেষ্টা করেছি।

0: বেশ মমিতা, সময় তো শেষ হয়ে আসছে আমাদের। যদি এমন একটা দিন আসে যে কোনো কাজ নেই, মানে মোবাইলটাও আপনার হাতের কাছে নেই, কেমন একদম ঘর বন্ধ করে দেওয়া হলো, সারাদিন আপনি কি করবেন?
1: সত্যি বলতে মোবাইলটাই সঙ্গে থাকে, এমনি আমি সারাদিন ঘরবন্দি থাকি, ম্যাক্সিমাম টাইম একাই থাকি, তো আমার ম্যাক্সিমাম সময়টাই আমার গান বাজনা নিয়েই কাটে, আর আমি এটাতেই ভালোবাসি।
0: আমি এই উত্তরটা আপনার থেকে আশা করছিলাম যে গান একজন শিল্পী করেন, হয়তো শ্রোতা দরকার হয়, ঠিকই শ্রোতা শুনবেন, দুজনে মিলেই তো গান, কিন্তু গান প্রথমত তো নিজের ভালো লাগা, তাই না? অন্যকে শোনাবো সেটা তো পরে, কিন্তু আমি আমার গান নিয়ে বিভোর হয়ে আছি, বরং সমস্ত কাজ চুলোয় যাক যদি এভাবেই বলি, সমস্ত অ্যাসাইনমেন্ট থেকে দূরে সরে গিয়ে আজকে সারা দিন শুধু গান নিয়ে থাকতে পারি, এর চেয়ে বড় সৌভাগ্য বোধ হয় না।
1: শ্রোতার সামনে না থাকলেও তাতে কি হয়েছে, আমার পরমাত্মা রয়েছে, তিনি শুনছেন।
0: ও কি ভেতরের কথা বললেন, পরমাত্মা রয়েছেন, তিনি শুনছেন, তাকেই কি আমরা বন্ধু বলি?
1: অবশ্যই,
0: প্রাণের বন্ধু,
1: সেটাই তো প্রাণের বন্ধু।
0: সেই বন্ধুকে নিবেদন করে আমরা মমিতার কাছে শেষ গানটি শুনবো।

0: মমিতা, আপনার সামনে দীর্ঘ জীবন। আমরা আপনার জন্য এই আসর থেকে তো শুভকামনা রাখছি, অন্তর থেকে প্রার্থনা করছি আপনার ওই বন্ধুর কাছে। এ বন্ধু আমাদের সবারই বন্ধু হয়তো, যে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রাণ ভরে গান করুন। আপনার জীবন হয়ে উঠুক গানের জীবন। অনেক ভালো থাকবেন মমিতা।
1: ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন।
0: নমস্কার। একমাটি একসুর, আমাদের সঙ্গে মৌমিতা সাহা। আর মৌমিতাকে যারা সহযোগিতা করেছেন যন্ত্রসঙ্গীতে ছিলেন দোতারা সুভাষ বর্মন, বাংলা ঢোলে সমরেশ কর্মকার, তবলায় অসিত জানা, বাঁশিতে তরুণ চৌধুরী, শব্দগ্রহণ এবং সম্পাদনা প্রণয় দে। একমাটি একসুর আজ এ পর্যন্ত।

এতক্ষণ শুনলেন এক মাটি এক সুর, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

স্বপ্ন কি? বিজ্ঞানী ভাষায় হয়তো এটা আমাদের অবচেতন মনের কিছু নিউরনের খেলা, সারাদিনের ক্লান্তি বা চিন্তার এক জটিল প্রতিফলন। কিন্তু অনুভূতির ডায়েরিতে যদি পাতা উল্টাই, স্বপ্ন তো আসলে আমাদের ইচ্ছে ডানা। কখনো ভেবে দেখেছেন, স্বপ্নে আমরা এখন এমন সব মানুষের মুখোমুখি হই যাদের হয়তো বাস্তবে কোনোদিন দেখিনি, অথবা এমন সব জায়গায় চলে যাই যেখানে কোনোদিন পাই রাখিনি। স্বপ্ন যেন এক জাদুকর, সে আমাদের কখনো অতীতে ফিরিয়ে নিয়ে যায় সেই ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলোয়, মায়ের আঁচলের গন্ধে কিংবা চেনা কোনো সুরের ছন্দে। আবার কখনো স্বপ্ন আমাদের একলা করে দিয়ে যায় এক অচেনা গোলক ধাঁধায়।

সবাই তো স্বপ্ন দেখে, কেউ জেগে জেগে, কেউ বা ঘুমের ঘরে। আমরা যারা রেডিওর এই প্রান্তে বসে আছি আর আপনারা যারা ও প্রান্তে শুনছেন, আমরা সবাই তো আসলে এক একজন স্বপ্নচারী, তাই না? আমাদের জীবনে কিছু স্বপ্ন থাকে যা কখনো পূরণ হয় না, কিন্তু মনের কোণে, এক গোপন কোণে তারা বেঁচে থাকে চিরকাল। ঠিক যেন ডায়েরির ভাঁজে শুকিয়ে যাওয়া একটি শিউলি ফুল বা গোলাপ ফুল, গন্ধটা চলে গেছে কিন্তু ছোঁয়াটা রয়ে গেছে।

স্বপ্ন আমাদের বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়। স্বপ্ন না থাকলে হয়তো অচেনা অদেখা কিছু ভালো মুহূর্ত আমরা পেতামই না। তাই এই রেশ ধরেই বলি, স্বপ্ন থাকুক, স্বপ্ন বাঁচুক, সবার স্বপ্ন পূরণ হোক। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কীভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজ কথা এখানে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা বন্ধু। আবার অন্য দিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। আজ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

এতক্ষণ শুনলেন কথায় গানে অনুষ্ঠান, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে যৌথ কর্ম পরিকল্পনার বিষয়ে মতৈক্য,
1: গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করল ভারত ও আমেরিকা,
0: অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসগত পরিবর্তনের সমস্যা মোকাবিলায় উচ্চস্তরের কমিটি গড়ল কেন্দ্র,
1: কলকাতায় ঈদের প্রধান নামাজ এবার রেড রোডে না হয়ে ব্রিগেডে হবে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,
0: মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার ঘটনায় গ্রেপ্তার আরো 15 জনকে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠালো আদালত,
1: দক্ষিণ ইরানে ফের মার্কিন হামলা, পূর্ব লেবাননে ইসরায়েলি অভিযানে অন্তত 12 জনের প্রাণহানি,
0: রাজ্য জুড়ে বিদ্রোহী কবির 128তম জন্মদিন উপলক্ষে

0: আজকে নানান অনুষ্ঠান।
1: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, জানালো হাওয়া অফিস।
0: আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি পণ্য পরিবহন নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথাও বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প এবং সমুদ্রের তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
2: Over the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
1: ডক্টর জয়শঙ্কর বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
1: প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। তিনি জানান, চলতি বছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড দেশগুলির সঙ্গে ফুয়েল সিকিউরিটি ফোরাম সংক্রান্ত এক সম্মেলনের আয়োজন করবে।
3: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
1: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন।
4: As the Iranian situation imposes enormous impact on Indo-Pacific region, energy supply viewpoint included, we confirmed the importance of diplomatic efforts in ensuring free and safe navigation in the Strait of Hormuz, as well as stability to be brought to the Middle East.
1: অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
5: The Quad is today taking forward a number of new initiatives, an energy security initiative, and of course our continued work on critical minerals, because we understand that secure and reliable supply chain

0: Chains are a precondition to economic and strategic stability.
1: নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক আজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব কে নাগরাজ নাইডু বলেন, এই বৈঠক মুক্ত এবং উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি কোয়াডের প্রতিশ্রুতিকে পুনরায় দৃঢ় করেছে। তিনি বলেন, আলোচনা মূলত সামুদ্রিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা এবং জটিল উদীয়মান প্রযুক্তি এবং মানবিক সহায়তা দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তিনি আরও বলেন, সামুদ্রিক নজরদারিতে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে কোয়াড দেশগুলি আজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নজরদারি সহযোগিতা চালু করেছে। সন্ত্রাসবাদ মোকাবিলা কোয়াড সহযোগিতার একটি অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশমন্ত্রীরা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যৌথ বিবৃতিতে বিদেশমন্ত্রীরা পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলারও নিন্দা করেন।
2: Counterterrorism is a significant pillar of the Quad cooperation. Ministers strongly condemn terrorism in all its forms and manifestations, including cross-border terrorism. The joint statement specifically condemned the terrorist attack in Pahalgam in April 2025 and reiterated the need for decisive international action against terrorist entities, financiers and sponsors.
3: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: দেশে নির্ভরযোগ্য এবং স্থিতিশীল সেমিকন্ডাক্টর পরিমণ্ডল গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার সাপোর্ট নামে একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। ভারতে বিনিয়োগের পরিকল্পনা করছেন এমন বিনিয়োগকারীদের জন্য এই পোর্টাল সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সব তথ্য প্রদান করবে।
3: জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই আটকে পড়েন প্রায় 300 পর্যটক।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে কেবল কারে আটকে পড়া 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
3: উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনের বেশি। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। অন্য একটি ঘটনায় বারামাকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। 2টি দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
1: অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসগত পরিবর্তনের সমস্যাগুলি সমাধানের জন্য কেন্দ্র একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। সমাজ মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। বিদেশি এক বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর লালকেল্লা থেকে তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত উচ্চস্তরের কমিটির কথা ঘোষণা করেছিলেন। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাসগত পরিবর্তন ঘটছে। এটি যে কোনো দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুতর চ্যালেঞ্জ।
3: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিক

0: জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকের জিতু মঞ্চে 212 জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ অর্থ। উপস্থিত ছিলেন বিডিও, বিধায়ক জুয়েল মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ।
1: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে।
0: পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আগামীকাল পূর্ণমাত্রায় শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে APJ আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে হলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে এই ফর্ম। কেন্দ্রের এক পেড় মা কে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য গাছ দেবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবির হবে। সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে মানুষকে অবহিত করা হবে। মুখ্যমন্ত্রী জানান, 21 জুন বিশ্ব যোগ দিবস এবার উৎসবের আবহে পালন করা হবে এবং দু একদিন আগে থেকেই মহড়া শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ দপ্তরকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন।
1: ঈদের নামাজ এবার রেড রোডে নয়, ব্রিগেড হবে বলে স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ঈদের সময় রাজ্যের তরফে জারি হওয়া বিধিনিষেধে শৈথিল্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। ওই দিন সেখানে 2000 পুলিশ মোতায়েন থাকবে, থাকবে কেন্দ্রীয় বাহিনীও। শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
0: মালদার মোথাবাড়িতে SIR কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত NIA হেফাজতে পাঠানো হয়। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
1: বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সব গুরুত্বপূর্ণ প্রকল্পে বা দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই কথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলি সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং বাইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে।
0: সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য কুইন্টাল প্রতি 1270 টাকা থেকে বাড়িয়ে 1580 টাকা করেছে। রাজ্য সরকারগুলির অনুরোধে সংশোধিত ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এটি আজ থেকে কার্যকর হয়েছে।
1: দিল্লিতে প্রতি কেজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস CNG দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি CNG দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতে উত্তেজনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে CNG দাম মোট 3 বার বাড়ানো হলো। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার আশাকে বেশ ধাক্কা দিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত নতুন করে শুরু হয়েছে। ইরানের আধিকারিকরা সংঘর্ষবিরতি নিয়ে দোহায় আলোচনাতে ব্যস্ত থাকার মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। ওয়াশিংটনের বক্তব্য, আমেরিকার নিজের নাগরিকদের রক্ষার্থে এই আক্রমণ। জানা গেছে, ইরান কাতারে বাজেয়াপ্ত থাকা নিজেদের প্রায় $12 বিলিয়ন সম্পদের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়েছে। কাতার অবশ্য স্পষ্ট জানিয়েছে, এ ধরনের কোনোরকম প্যাকেজ তারা এখনই দিচ্ছে না।
1: ইরানে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যে কোনো চুক্তির ক্ষেত্রে সৌদি আরব সহ অন্য কয়েকটি দেশের তরফে আব্রাহাম চুক্তিতে যোগদানের বিষয়টি জড়িত বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইরানের সঙ্গে খুব ভালো চুক্তি হতে পারে।

0: কিন্তু এই শর্তগুলি পূরণ হওয়া জরুরি, আর চুক্তি না হলে যুদ্ধের তীব্রতা বাড়তে পারে। সৌদি আরব ছাড়াও কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডনকেও আব্রাহাম চুক্তিতে যোগ দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদী আব্রাহাম চুক্তিটি প্রণীত হয়েছিল। এর লক্ষ্য ইসরায়েলের সঙ্গে আরব এবং মুসলিম দেশগুলির সম্পর্ক স্বাভাবিক করা। অন্যদিকে ইরান আবার বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিছুটা এগিয়েছে, তবে এখনই কোনো চুক্তির আশা দেখা যাচ্ছে না।
1: পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। সংঘর্ষ থামানোর জন্য ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের সামরিক কর্তারা বৈঠকে বসার 3 দিন আগেই গতরাতে বেকা উপত্যকায় এই হামলা চালানো হয়। পূর্ব লেবাননে হেজমুল্লাদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণের ঝাঁজ বাড়ানো হবে বলে জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনা একেবারেই চায় না হেজমুল্লা গোষ্ঠী। দক্ষিণ লেবানন এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে তেল আভিভের সৈন্যদের লক্ষ্য করে হামলা চালিয়েই যাচ্ছে তারা।
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবি এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরফ টেলিফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগার জানিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরফ বলেছেন রাশিয়া শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক পরিকাঠামোর উপর কিয়েভের ক্রমাগত হামলা জবাবেই সেখানকার বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। লাভরফ মার্কিন যুক্তরাষ্ট্রকে সহ অন্যান্য দেশগুলিকে ইউক্রেনের রাজধানী থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
1: বেলজিয়ামের বুগেনহাউটে আজ এক ট্রেনের সঙ্গে স্কুলের মিনিবাসের সংঘর্ষে 2 শিশু, মিনিবাসের চালক এবং বাসের সহযোগী নিহত হয়েছেন। 5টি শিশু আহত, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে বুগেনহাউট শহরের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
0: সুদের হার বাড়ালো শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ইত্যাদি কারণে বেশ চাপ পড়েছে সেদেশের মুদ্রার ওপর। এই প্রেক্ষিতে ওভারনাইট পলিসি রেট 100 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.75% করা হয়েছে। মারাত্মক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কার অর্থনীতি, পশ্চিম এশিয়া অশান্তি এবং তার জেরে তেলের দাম বেড়ে যাওয়া ফের চ্যালেঞ্জের মুখে।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে ড্রোনরোধী ব্যবস্থা স্থাপনের প্রক্রিয়া চালাচ্ছে। রাজস্থানের বিকানেরের জেলার সাঞ্চু সীমান্ত ফাঁড়িতে বিএসএফের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সীমান্তের ওপারে থেকে আসা ঝুঁকিগুলি গুরুত্বপূর্ণ হলেও দেশের অভ্যন্তরে এই ধরনের ঝুঁকিকে সমর্থন করা অভ্যন্তরীণ উপাদানগুলির মোকাবিলায় সমান মনোযোগ দিতে হবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রকৃত জ্ঞানই দেশ, সমাজ এবং সমগ্র মানব জাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়েছে। তিনি সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন সুশাসন এবং নেশন ফার্স্ট আদর্শের যাত্রা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের মহৎ সংকল্পের এক শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন 2014 সালের 26শে মে শ্রী মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশের শাসন ব্যবস্থা, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব এবং জাতীয় সংকল্পে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছিল।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা একটি প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশ গঠনে মহিলাদের ভূমিকার কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন যে কৃষি, শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান বা মহাকাশ প্রযুক্তি সহ প্রতিটি ক্ষেত্রে মহিলারা অনেক এগিয়ে গেছেন।
0: কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন পশ্চিমবঙ্গ জুড়ে উদযাপিত হচ্ছে গভীর শ্রদ্ধায়।

রাজ্য সচিবালয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান পদস্থ আধিকারিকরা। বিধানসভায় কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যরা। সকাল থেকে

0: বিভিন্ন জায়গা ছিল প্রভাত ফেরি, গ্রাম মফস্বলের বহু জায়গা দিয়ে একই সঙ্গে আজ আয়োজন করা হয়েছে রবীন্দ্র নজরুল সন্ধ্যার একটি প্রতিবেদন।
1: কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় নিউটাউনে নজরুল তীর্থে। অংশ নেন প্রথিতযশা শিল্পীরা।

0: এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি জেলা সদর ও মহকুমায় কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটদের সঙ্গে অংশগ্রহণ করেন স্থানীয় নজরুল প্রেমী সকলেই। কাজী নজরুল ইসলামের মূর্তিতে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কবির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। আজ সকাল থেকেই রাজ্যের বহু জায়গায় তাঁর দৃপ্ত লেখনী সোচ্চার ছিল পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে।
1: আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: পুরভবন আয়োজিত অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান মেয়র ফিরহাদ হাকিম। রবীন্দ্র সরোবর নজরুল মঞ্চ সংলগ্ন কাজী নজরুল ইসলামের মূর্তিতে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রবীণ সিপিআইএম নেতা ডাক্তার সূর্যকান্ত প্রমুখ।
3: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আগামীকাল 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আগামীকাল দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার খেলার খবর।
2: শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা ফরাসি ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে সাবালেঙ্কা অবাছাই স্পেনের জেসিকা বোজাস মানিরোকে 6-4, 6-2 সেটে হারিয়ে দেন। এদিকে পুরুষের সিঙ্গলসের ষষ্ঠ বাছাই দানিল মেদভেদে প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। আজ অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনের কাছে মেদভেদে 5 সেটের লড়াইয়ের পর 2-6, 6-1, 1-6, 6-1, 4-6 সেটে পরাজিত হন।
3: লন্ডনে আজ শুরু হচ্ছে ইউনিটি কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। 4 দলের এই প্রতিযোগিতায় ভারত, জামাইকা, নাইজেরিয়া, জিম্বাবুয়ে অংশ নিচ্ছে। শনিবার ফাইনাল ও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ অনুষ্ঠিত হবে।
2: ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ সন্ধ্যে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্য রেখেছে। গুজরাট টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 254 রান করে।
3: এবার দৃষ্টিকোণ। আজকের বিষয় অন্ধকারে রবি।

রবীন্দ্রনাথ বারবার আলোর সন্ধান করেছেন, আলোর সন্ধান দিয়েছেন। এই আলো এক পরশ পাথর, খ্যাপা পাগলই সহজে তার সন্ধান পায়। সে যে নির্ভীক, তার চেতনা যে অনাবিল, নিয়মনীতির বাধা ধরা গতে তার পা বাঁধা নয়। আধার রাতে আলোর সন্ধানের অতসে অসুন্দরের মধ্যে সুন্দরের প্রকাশ, আর রূপের অতীত অরূপ দেখায় যে মঙ্গলময় প্রেমের আলো, তার দিশাই দেখিয়েছেন রবি ঠাকুর।

অন্ধকার এলো বলেই আলো উঠল চলে, আকাশ অন্ধকার হলেই না তার অঙ্গদখানি হাজার তারার অলঙ্কারে খচিত হয়, চন্দ্রকিরণে উদ্ভাসিত হতে পারে গোটা অসীম, আর সেখান থেকে নেমে আসে আলোর নিমন্ত্রণ।

একথা ঠিক, অন্ধকারের সবটাই সুখকর নয়, তার মধ্যে বিষাদ আছে, অবসাদ আছে, আছে এক অজানা আশঙ্কা। কিন্তু সেই ভয়কে জয় করে আলোর প্রতিষ্ঠা করার বার্তাই যেন পরোক্ষে নিহিত।

0: আলোর রাজ্যে পৌঁছনোর সেতু যে সে, নিজের মনের অতলে যে মানিক চলে, সেই সত্যের সন্ধান পেতে যে পেরোতে হয় এই অন্ধকারের পথটুকু, আধারের বার্তা শ্রবণ থেকে মননে অনুধাবনের জন্য জীবন খোঁজে নিস্তব্ধতা, একাকিত্ব হয় মধুর, গড়ে ওঠে আলোর সাথে নিবিড় সংযোগ।
1: আমি জানবো
2: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে যৌথ কর্মপরিকল্পনার বিষয়ে মতৈক্য।
3: গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করল ভারত এবং আমেরিকা।
2: অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসগত পরিবর্তনের সমস্যা মোকাবেলায় উচ্চস্তরের কমিটি করল কেন্দ্র।
3: কলকাতায় ঈদের প্রধান নামাজ এবার রেড রোডে না হয়ে ব্রিগেডে হবে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2: দক্ষিণ ইরানে ফের মার্কিন হামলা, পূর্ব লেবাননে ইসরায়েলি অভিযানে অন্তত 12 জনের প্রাণহানি।
3: রাজ্য জুড়ে বিদ্রোহী কবির 128তম জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠান।
2: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জানাল হাওয়া অফিস।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কলকাতা কলতান।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতা কলতান। কলকাতা কলতানে আজ আমরা শুনব
2: কলকাতার নিউ টাউনে অবস্থিত নজরুল তীর্থ নিয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি নিবেদিত একটি সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র নজরুল তীর্থ। কেন্দ্রটি কলকাতার নিউ টাউনের অ্যাকশন এরিয়া একে অবস্থিত। কবির 115তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের উদ্বোধন করা হয়। কলকাতার একেবারে কেন্দ্রে রবীন্দ্র সদনের যে চত্বর আছে, তার মতোই জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের অন্যতম স্থান নজরুল তীর্থ। কবির বাণীকে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার ভবনের দেওয়ালের গায়ে। এর ভেতরে রয়েছে প্রদর্শনী স্থান, রয়েছে লাইব্রেরি, সামনে ছোট্ট জলাশয় এবং সঙ্গে রয়েছে বাগানে ফুলের সমারোহ। আজ অনুষ্ঠানে নজরুল তীর্থ নিয়ে আমরা কথা বলে নেব হিটকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেনের সঙ্গে। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বেবি ঘরামি।
3: আমি আজকে জানতে চাইব নজরুল তীর্থ সম্পর্কে।
4: আমরা বলতে চাই যে কলকাতা এবং বাংলা,

0: যাকে আমরা বলি সংস্কৃতির রাজধানী। তো সেই রাজধানী এবং এত বিশাল কলকাতায় নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ খুবই ভালো করছে এবং একটা জায়গায় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠছে, এটা খুবই আনন্দের বিষয়, আমাদের গর্বের বিষয়। কিন্তু এত বড় কলকাতায় একটি মাত্র কেন্দ্র বা উপকেন্দ্র হলে চলবে না, কারণ প্রচুর মানুষ, প্রচুর মানুষের অভিলাষ এবং প্রচুর মানুষ ফাংশন করতে চায়, ফিল্মের ভালো অনুষ্ঠান করতে চান, পারফর্মিং আর্ট করতে চান। এই জন্য এখানে দ্বিতীয় সাংস্কৃতিক সেন্টার গড়ে উঠছে রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ এবং বিশ্ব বাংলা কনভেনশন সেলজুরে। নজরুল তীর্থের কথায় যদি আসি, এটা খুব প্রমিনেন্ট জায়গায় এটা অবস্থিত। এখানে তিনটি সিনেমা হল আছে, হল ওয়ান, হল টু, হল থ্রি, এবং তিনটিতেই প্রফেশনাল গ্রেড ডলবি ডিজিটাল 5.1 সাউন্ড সিস্টেম এবং প্রজেকশন সিস্টেম আছে ডিজিটাল, এবং কমার্শিয়াল ফিল্ম, বাংলা ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম ক্রমাগত এখানে প্রফেশনালি চালানো হয়। প্রচুর মানুষ দেখেন, আসেন, এবং বড় কথা হচ্ছে জাপানিজ কনসুলেট, ব্রিটিশ কনসুলেট, জার্মান কনসুলেট বিভিন্ন সঙ্গে এবং বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে মাঝে মাঝেই বিশেষ প্রোগ্রাম আমাদের সপ্তাহান্তে বা সপ্তাহ ব্যাপী প্রোগ্রাম করা হয়, সেখানেও উৎসাহ বলে মানুষ দেখেন। সৌমিত্র চট্টোপাধ্যায় যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তখন রিমেম্বারিং সৌমিত্র বলে চমৎকার একটি প্রদর্শনী এখানে হয়েছিল, প্রচুর মানুষ এসছেন। আর তাছাড়া একটা ওপেন এয়ার থিয়েটার, আর্ট গ্যালারি এবং রেডিও নিউ টাউন স্টেশনের অডিও রেকর্ডিং এর সবই নজরুল তীর্থে আছে। সেখানে অডিও রেকর্ডিং করা হয়, বিভিন্ন টাইপের ফাংশন করা হয় এবং নিউ রেডিও নিউ টাউন বলে একটি অ্যাপস ইন্টারনেট রেডিও স্টেশন আছে, সেখানে বিশ্বব্যাপী বিভিন্ন বাঙালির ক্ষেত্রে যা যা ফাংশন হচ্ছে সেগুলো সেখানে পুনঃপ্রচারিত করা হয়, কিছু অরিজিনাল প্রোডাকশনও থাকে। আর ওপেন এয়ার থিয়েটারে সুন্দর পারফরমেন্স করা যায় অত্যন্ত সুলভ মূল্যে, এটাও বিশেষত শীতকালে এবং গরমকালের সন্ধ্যায় খুব পপুলার। এছাড়া আছে এখানে রেস্টুরেন্ট আছে, এখানে মিউজিয়াম আছে নজরুলে, সবচেয়ে বড় কথা দুটো আর্ট গ্যালারি আছে, এখানে আর্টও হয় তেমনি হ্যান্ডিক্রাফটসও হয় বিভিন্ন টাইপের, সবে একটা আমি আর্ট উৎসব হয়ে গেল। প্রবল উৎসাহে মানুষজন এসছেন, গান, বাজনা, নাটক, আর্ট, হস্তশিল্প সবকিছু একসঙ্গে, একটা জমজমাট পরিস্থিতি হয়েছিল ঠিক কোভিডটা পিকে ওঠার আগে। তো সুতরাং আমরা বলি নন্দন রবীন্দ্র সদন ওদিকে যেরকম সেন্ট্রাল কলকাতায় আছে, তেমনি পূর্ব কলকাতার রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ এবং বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মিলে একটা সাংস্কৃতিক ধারাটা, কলকাতা যে সংস্কৃতির চর্চার কেন্দ্র, সেটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: সৌন্দর্যায়নের ক্ষেত্রে নন্দনের পাশাপাশি নজরুল তীর্থ একদমই বাদ দেওয়া যায় না, এটা মেইনটেনেন্স এর ব্যাপার, এবং এটা কবে কি চালু হয়েছিল সেই ব্যাপারে আমাদেরকে একটু বললে খুবই ভালো হয়।
0: নজরুল তীর্থ স্থাপিত বা উদ্বোধন করেছিলেন 2014 সালে, এবং সেখানে নজরুলের জন্মতিথিতে এটা হয়েছিল। তখন থেকেই আমাদের বিভিন্ন প্রোগ্রাম, ফাংশন, এমনকি নাটকও এখানে হয়ে গেছে। এটা মেইনটেনেন্স করে হিটকো, এবং এটাতে খুব যত্ন করে, পরিষ্কার করে, প্রফেশনাল হাউসকিপিং দিয়ে সবসময় ঝকঝকে করে রাখা হয়। নজরুল তীর্থ সবচেয়ে বড় যেটা স্থাপত্য, এই যে স্থাপত্যটা এত সুন্দর বাড়িটা, এটা অবিন ডিজাইন স্টুডিও বলে একটি আর্কিটেকচারাল ফার্ম করেছেন, যে সেটা বিভিন্ন জায়গায় প্রাইজ পেয়েছে এবং নিউ এশিয়ান আর্কিটেকচারের মধ্যে প্রথম 10-এর মধ্যে একাধিক জায়গায় বিবেচিত হয়েছে। এর সামনের গায়ে কংক্রিটের একদম ব্লকের মতো মনে হয়, সেখানে বিচিত্র অক্ষরে বলবীর চিরোন্নত মমশির এই কথাটা লেখা আছে, যেহেতু নজরুল এবং নজরুলের যে বাণী সেটা বড় বড় করে তার ফাসাদে লেখা আছে, চোখ এড়িয়ে যাবে না কিছুতেই। সামনে ছোট্ট একটা জলাশয়ে মাছ ঘুরে বেড়ায় এবং খুব মনোরম বসার জায়গা, রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা, এমনি বেড়াতে আসলেও খুব ভাল লাগে। আর এছাড়া এখানে একটি স্মার্ট লাইব্রেরি আছে, এবং এই লাইব্রেরিটা এত সুন্দর, লোকে বলে আজকাল লোকে বইয়ের কাছে আসে না, কিন্তু এত সুন্দর, এত চমৎকার, এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর ছোট ছোট প্রোগ্রাম হয়, যে ইতিমধ্যেই বয়স মাত্র 2 বছর, ইতিমধ্যেই 10,000-এর উপর বই এবং 1,000-এর উপর পার্মানেন্ট মেম্বার এখানে আছেন। এছাড়া ফ্রি রিডিং এ তো মানুষজন আসছেনই, 17টা ম্যাগাজিন বোধ হয়, 18টা কাগজ এখানে রোজ আসে, কফি খেতে খেতে কাফে কন্থে এখানে খুব এনজয় করেন। তো নজরুল তীর্থটা একটা ভাইব্রেন্ট সেন্টার, এইটা মেনটেন অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে, প্রত্যেকেই এসে এর সৌন্দর্য দেখে বিমোহিত হন। সুতরাং ফিল্ম যদি ভালো হয়, নজরুল তীর্থ ইজ এ ভেরি পপুলার ডেস্টিনেশন, প্রচুর মানুষ আসেন এবং এর মাল্টিফেরিয়াস লাইব্রেরি, মিউজিয়াম, খাবার জায়গা, ওপেন এয়ার থিয়েটার, রেডিও নিউ টাউন, আর্কাইভস, মিউজিয়াম সব দেখে একটা জমজমাট পরিস্থিতি এবং সব একত্রে একটা জায়গায় দেখতে চান, অবশ্য অবশ্যই কলকাতায় এলে, কখনো নজরুল তীর্থ একবার ঘুরে না গেলে আপনার কিন্তু আধুনিক কলকাতা ঘোরাটা সার্থক হবে।
2: এই সঙ্গে শেষ হলো অনুষ্ঠান কলকাতা কলতান। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা বেবি ঘরামি। কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কলকাতা কলতান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: শুনলেন নজরুল গীতি শানের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এ রাজ্যে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিররা 2টি সোনা, 2টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটানসের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: करना चाहता षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए

0: मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं,
1: एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं,
0: ये बर्दाश्त नहीं होगा।
1: ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছয় মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
3: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले छह माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए। और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিঁদুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবলও বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ সেনাবাহিনী প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানেরের কাছে বিএসএফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা প্রভৃতি সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিঞ্চইয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা এমএপিপি প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত এমএপিপি কার্যকর করা হয়েছে। আজ থেকে এই দাম বলবৎ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন

0: ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং ওয়াইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান চর্চা, উদ্ভাবন এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় ছাত্রছাত্রী ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তর আজ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে তহসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ওবিসি সংরক্ষণ 7% রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এরাজ্যের সমস্ত সরকারি দপ্তর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়। গতরাতে মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি উপহার দেন। ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 65 কেজি বিভাগে মোহিত কুমার কিরগিজস্তানের ওস্কন বাই এ আবদি সামাতোভকে 12-4 ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। 79 কেজি বিভাগে ফাইনালেও চন্দরমোহন কাজাখস্তানের ইয়ের খান আবিলকে 7-6 ব্যবধানে হারিয়ে দিয়ে স্বর্ণপদক লাভ করেন। এদিকে 92 কেজি বিভাগে পুনিত কুমার এবং 125 কেজি বিভাগে লাকি রূপো পেয়েছেন। 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানের বুরকুবেক রুজিম বোয়েভকে 4-1 ব্যবধানে পরাজিত করে শচীন মোর ব্রোঞ্জ পদকটি জয় করেন। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে খেলতে নেমে গুজরাট 2 ওভার 3 বলে 1 উইকেটে 17 রান করে। খবর এখনকার মতো শেষ হল।
1: আপনাদের সাথে
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ বুধবার 27/5/2026 সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় ভোর 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উল্লাস কাসলকার। 6:30 এই মহাজীবন আচার্য জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর পূর্ণিমা হালদার, 7:05 লোকগীতি, 7:15 আসন বেরিয়ে যান ভারতে গন্তব্য জুরান্তি জলপাইগুড়ি উপস্থাপনায় যুথিকা নাজির, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় যুথিকা নাজির, 8:30 বুধ সকালে বিষয় নতুনত্ব উপস্থাপনায় সাগনিকা চৌধুরী, সম্পাদনা রিয়া ঘোষ এবং প্রযোজনা দুর্বা দে। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ভৈরব রাগে বাঁশি, পরিবেশন করবেন পণ্ডিত দেবকুমার দে, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সকাল 10:30 রামধনু নজরুল গীতি এবং নজরুল গীতি মদন মান্না এবং লোকগীতি সম্বরণ চক্রবর্তী। 11টায় সংগ্রহশালা থেকে অভিনেতা বিকাশ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সবিতা কুমার মিত্র মুস্তাফি। 11:30 রম্যগীতি, দুপুর 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় কিংসু ঘোষ। 12:30 নজরুল গীতি, দুপুর 1টায় নাটক পদ্ম গোখরো, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় 2:30। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ঘরকন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবোপমা মিশ্র, উপস্থাপনায় সোমা সাহা। 4:35 কলকাতা কলতান নিউ টাউন নজরুল তীর্থ, সম্পাদনা বেবি ঘরামি। 4:50 লালন গাথা, বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্রশীল। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, খাবার টেবিলে বিষ, বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল, প্রথম পর্ব। সন্ধ্যা 7টায় নাটক পদ্ম গোখরো, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 আকাশবাণী কলকাতার বিশেষ অনুষ্ঠান সৌন্দর্যের পূজারী নজরুল, প্রথম পর্ব, অংশগ্রহণে ডক্টর বন্ধন দে সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, ডিজিটাল মাধ্যম, বিষয় অয়ঞ্জিৎ সেনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সিদ্ধার্থ মাইতি। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন মারু বেহাগ রাগে খেয়াল, পরিবেশন করবেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন অরুণাভ মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12টায়। এতক্ষণ শুনলেন আগামীকাল অর্থাৎ বুধবার 27/5/2026 সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টসে।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলায় রূপক আর ঝাঁপতাল, পরিবেশন করবেন সুব্রত মান্না, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন তবলায় রূপক এবং ঝাপতাল পরিবেশন করলেন সুব্রত মান্না। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দীপ্যতে। আজকে শিরোনাম, কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে যৌথ কর্মপরিকল্পনার বিষয়ে মতৈক্য।
1: গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করল ভারত এবং আমেরিকা।
0: অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসগত পরিবর্তনের সমস্যা মোকাবিলায় উচ্চস্তরের কমিটি গড়ল কেন্দ্র।
1: কলকাতায় ঈদের প্রধান নামাজ এবার রেড রোডে না হয়ে ব্রিগেড হবে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0: পশ্চিমবঙ্গ জুড়ে বিদ্রোহী কবির 128তম জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠান।
1: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জানালো হাওয়া অফিস। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পরে যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি পণ্য পরিবহন নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে এটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প এবং সমুদ্রের তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
2: The past several months,

0: Our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
1: ডক্টর জয়শঙ্কর বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
0: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
1: প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরের জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। তিনি জানান, চলতি বছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড দেশগুলির সঙ্গে ফুয়েল সিকিউরিটি ফোরাম সংক্রান্ত এক সম্মেলনের আয়োজন করবে।
2: On the areas of cooperation. And it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today, I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
1: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া একান্ত প্রয়োজন।
3: As the Iranian situation imposes enormous impact on Indo-Pacific region, energy supply viewpoint included, we confirmed the importance of diplomatic efforts in ensuring free and safe navigation in the Strait of Hormuz, as well as stability to be brought to the Middle East.
1: অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
4: The Quad is today taking forward a number of new initiatives, an energy security initiative, and of course our continued work on critical minerals, because we understand that secure and reliable supply chains are a precondition to economic and strategic stability.
5: নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব কে নাগরাজ নাইডু বলেন, এই বৈঠক মুক্ত এবং উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি কোয়াডের প্রতিশ্রুতিকে পুনরায় দৃঢ় করেছে। তিনি বলেন, আলোচনা মূলত সামুদ্রিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা এবং জটিল উদীয়মান প্রযুক্তি এবং মানবিক সহায়তা দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তিনি আরও বলেন, সামুদ্রিক নজরদারিতে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে কোয়াড দেশগুলি আজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নজরদারি সহযোগিতা চালু করেছে। সন্ত্রাসবাদ মোকাবিলা কোয়াড সহযোগিতার একটি অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশমন্ত্রীরা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যৌথ বিবৃতিতে বিদেশমন্ত্রীরা পহেলগাঁও ঘটে যাওয়া জঙ্গি হামলারও নিন্দা করেন।
6: Counterterrorism is a significant pillar of the Quad cooperation. Ministers strongly condemn terrorism in all its forms and manifestations, including cross-border terrorism. The joint statement specifically condemned the terrorist attack in Pahalgam in April 2025 and reiterated the need for decisive international action against terrorist entities, financiers and sponsors.
1: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা

আদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসগত পরিবর্তনের সমস্যাগুলি সমাধানের জন্য কেন্দ্র একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। সমাজ মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। বিদেশি এক বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর লালকেল্লা থেকে তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত উচ্চস্তরের কমিটির কথা ঘোষণা করেছিলেন। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাসগত পরিবর্তন ঘটছে। এটি যে কোনো দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুতর চ্যালেঞ্জ।
1: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকের জিতু মঞ্চে 212 জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ অর্থ। উপস্থিত ছিলেন বিডিও, বিধায়ক জুয়েল মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ।
0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু দিগার আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সার্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে।
1: পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আগামীকাল পূর্ণমাত্রায় শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। কেন্দ্রের এক পীর মাকে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যের 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবির হবে। সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে মানুষকে অবহিত করা হবে। মুখ্যমন্ত্রী জানান, 21 জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে এবার উৎসবের আবহে পালন করা হবে এবং 2 দিন আগে থেকেই মহড়া শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ দপ্তরকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন 5 টাকাতেই মাছ ভাত পাওয়া যাবে, বাকি দিনগুলোতে ভাতের সঙ্গে ডিম দেওয়া হবে।
0: ঈদের নামাজ এবার রেড রোডে নয় ব্রিগেড হবে বলে স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ঈদের সময় রাজ্যের তরফে জারি হওয়া বিধিনিষেধের শৈথিল্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। ওই দিন সেখানে 2000 পুলিশ মোতায়েন থাকবে, থাকবে কেন্দ্রীয় বাহিনীও। শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
1: সুদের হার ফের বাড়ালো শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ইত্যাদি কারণে বেশ চাপ পড়েছে সেদেশের মুদ্রার উপর। মারাত্মক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কার অর্থনীতি, পশ্চিম এশিয়া অশান্তি এবং তার জেরে তেলের দাম বেড়ে যাওয়ায় ফের চ্যালেঞ্জের মুখে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন রাজ্য জুড়ে উদযাপিত হল নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। রাজ্য সচিবালয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান পদস্থ আধিকারিকরা। বিধানসভায় কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, বিরোধী দলনেতা শোভন চট্টোপাধ্যায় সহ অন্যরা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ছিল প্রভাত ফেরি। গ্রাম মফস্বলের বহু জায়গাতেই একই সঙ্গে আয়োজন করা হয় রবীন্দ্র নজরুল সন্ধ্যার। পুরভবনে আয়োজিত অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান মেয়র ফিরহাদ হাকিম। রবীন্দ্র সরোবর নজরুল মঞ্চে সংলগ্ন কাজী নজরুল ইসলামের মূর্তিতে রাজ্য

0: রাউন্ডে পৌঁছেছেন। আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে সাবালেঙ্কা অবাছাই স্পেনের জেসিকা বৌজাস মানেইরোকে 6-4, 6-2 সেটে হারিয়েছেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের ষষ্ঠ বাছাই দানিল মেদভেদেভ প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। আজ অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনের কাছে মেদভেদেভ 5 সেটের লড়াইয়ের পর 2-6, 6-1, 1-6, 6-1, 4-6 সেটে পরাজিত হয়েছেন।
1: লন্ডনে আজ শুরু হচ্ছে ইউনিটি কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। 4 দলের এই প্রতিযোগিতায় ভারত, জামাইকা, নাইজেরিয়া, জিম্বাবুয়ে অংশ নিচ্ছে। ভারত আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে খেলবে। ফিফা ক্রমতালিকায় ভারত এই মুহূর্তে 136তম স্থানে রয়েছে, জামাইকা আছে 71তম স্থানে। আজ প্রথম সেমিফাইনালে নাইজেরিয়া জিম্বাবুয়ের মুখোমুখি হবে। ফিফা ক্রমতালিকায় নাইজেরিয়া 26 এবং জিম্বাবুয়ে আছে 130তম স্থানে। শনিবার ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ অনুষ্ঠিত হবে। ইউনিটি কাপের পর ভারতীয় দল তাজিকিস্তান যাবে। 2-9 জুন ভারত তাজিকিস্তানের বিরুদ্ধে 2টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে যৌথ কর্মপরিকল্পনার বিষয়ে মতৈক্য।
0: গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করল ভারত ও আমেরিকা।
1: অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসগত পরিবর্তনের সমস্যা মোকাবিলায় উচ্চস্তরের কমিটি গড়ল কেন্দ্র।
0: কলকাতায় ঈদের প্রধান নামাজ এবার রেড রোডে না হয়ে ব্রিগেডে হবে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গ জুড়ে বিদ্রোহী কবির 128তম জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠান।
0: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জানাল হাওয়া অফিস।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। শুরু করছি আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। আজ এগারোই জ্যৈষ্ঠ, কবি গীতিকার কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। সেই সূত্র ধরেই আজ হারানো দিনের গানের মালা গাঁথা হয়েছে সঙ্গীত শিক্ষক নজরুল ইসলামের শিক্ষকতা, তাঁর জীবনের কিছু কথা এবং নতুন প্রতিভাদের পথ দেখানোর কিছু গল্প কথা নিয়ে। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। তাহলে বন্ধুরা, আজ এই স্বর্ণালী রাতের শুরুটা হোক তবে গানে গানে।

বর্ধমান বীরভূম জেলার সীমান্ত দিয়ে প্রবাহিত অজয় নদের তীরে চুরুলিয়া, তার কিছু দূরেই দুটি গ্রাম কেন্দু বিশ্ব, কবি জয়দেবের জন্মভূমি, আর নানুর, কবি চণ্ডীদাসের জন্মভূমি। এই দুই সন্ত কবির কথা কৈশোরেই জেনেছিলেন নজরুল এবং তাদের জীবন, পদাবলী, গান তিনি সে সময়েই প্রভাবিত হয়েছিলেন। ইসলামিক আচার ব্যবহার ও হিন্দু পুরাণ কথা দুই কিশোর নজরুলের জীবনে এসেছিল স্বাভাবিকভাবেই। নজরুলের আব্বাজান কাজী ফকির আহমেদ ফরাসি ও বাংলা দুটি ভাষাই ভালোভাবে রপ্ত করেছিলেন। তার সম্পর্কিত চাচা বজলে করিম বহু ভাষাবিদও ছিলেন, কবিতাও লিখতেন তিনি। তাদের প্রভাবে নজরুল বাংলা আর ফরাসি ভাষা ভালোভাবেই আয়ত্ত করেছিলেন এবং গানের দিকে ঝোঁক বেড়েছিল তখন। অল্প কিছুদিনের মধ্যে কিশোর নজরুলকে গ্রাম ছেড়ে শ্রমিক রূপে যেতে হয় রানীগঞ্জে। রানীগঞ্জে নজরুল ছিলেন দারিদ্র তাড়িত এক কিশোর, যে কিশোর শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে, পরিবারেরও নিজের দুবেলার দুমুঠো অন্নের ব্যবস্থা করতে হতো। আর রানীগঞ্জে মাত্র ১৩ বছর বয়সে কিশোর নজরুল এক রেল গার্ডের বাড়িতে রান্নার কাজ নিয়েছিলেন। সেখানেই গার্ড সাহেবের পত্নীর মুখে গান শোনেন তিনি এবং সেই থেকেই গান শেখার কথা তিনি ভাবেন। জানব অনেক কথা কাজী নজরুল ইসলামকে নিয়ে, তবে তার আগে চলুন শুনে নিই আরও একখানি গান অনুপ ঘোষালের কণ্ঠে।

এবারে আসি শিক্ষক বা পথপ্রদর্শক নজরুলের কথায়। কাজী নজরুল ইসলাম, যিনি তার এই সাহিত্য জীবনে, ব্যস্ত সাহিত্য জীবনে সারা ফেলে দিয়েছিলেন। তার কণ্ঠ নীরব হয়ে যাওয়ার পরও অর্ধ শতাব্দ অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমাদের নজরুল জিজ্ঞাসা কিন্তু থেমে যায়নি, যার আলো বাংলা সাহিত্য জগৎকে আলোকিত করেছে। কাজী নজরুল ইসলামের কাছে সে সময়কার প্রচুর গুণী শিল্পী অধ্যাবসায়ে ছিলেন, তাদের মধ্যে কমলা ঝরিয়া ছিলেন অন্যতম, যিনি নজরুল ইসলামের বহু গান গেয়ে নজরুল সঙ্গীতকে জনপ্রিয় করার অবদান রাখেন। ছবির জগতে আসবার আগে মেহফিলের গায়িকা হিসেবে বেশ নাম হয়েছিল কমলার। কমলা ঝরিয়া নজরুলের গান গেয়ে অজস্র মানুষের ভালোবাসা পেয়েছেন। যখন যেখানে গান গাইতে গিয়েছেন সেখানেই দর্শকের অনুরোধ এসেছে নজরুলের গান শোনানোর জন্য। কীর্তন, ভক্তিমূলক ও লোকসঙ্গীত গেয়েও কমলা ঝরিয়া নাম করেছেন। এবারে রইল পরপর দুটি গান কমলা ঝরিয়ার কণ্ঠে।

হারানো দিনের গান অনুষ্ঠানে আজ শুনছেন জন্মদিনে নজরুল। এক কিশোরী, বয়স তখন তার প্রায় ১৬। গ্রামোফোন কোম্পানিতে এসেছেন গান রেকর্ড করতে এবং তার গলায় দুখানি গান রেকর্ডও হলো। গান দোখানির নাম হলো বাঁধনা তরিখানি আমার এই নদীকূলে এবং কালা তোর তরে কদ।

দুমতলায় চেয়ে থাকে। নিশ্চয় বুঝে গিয়েছেন কার কথা বলছি? হ্যাঁ, আঙুরবালা দেবীর কথা। বেশ কিছুদিন পর এই গ্রামোফোন কোম্পানিতে তার সাথে পরিচয় হলো কাজী নজরুল ইসলামের সঙ্গে, এবং নজরুল গীতির গায়িকা হিসেবে সার্থক হওয়ার আকাঙ্ক্ষা গড়ে উঠল তার মধ্যে, এবং শুরু হলো গানের তালিম নেওয়া। এভাবে ধীরে ধীরে তার কাজীদার কাছে তার মধুর ও প্রাণবন্ত গানের ভাষা ও সুর সংযোগে আমাদের কাছে পরিচিত হয়ে উঠল আঙুরবালা হয়ে। আঙুরবালা দেবী স্মৃতিচারণ করে বলেছেন, কাজীদা চাইতেন তার গানের প্রতিটি কথা যেন আমরা তাঁরই মতো করে উচ্চারণ করি, গানের মর্মার্থ পুরোপুরো বুঝে গান করি। এবারে শুনবেন আঙুরবালা দেবীর কণ্ঠে পরপর দুখানি গান।

সালটা 1925। সেই সময় গ্রামোফোন কোম্পানি তাদের নিউজ বুলেটিনে ইন্দুবালা দেবীকে ভারতবর্ষের সর্বপ্রথম অ্যামেচার আর্টিস্ট হিসেবে স্বীকৃতি জানান এবং কিছুদিন পরেই কাজী নজরুল ইসলামের সংস্পর্শে আসার সুযোগ পান তিনি। বলাই বাহুল্য, গানের কেরিয়ারের ক্ষেত্রে এই পরিচয় তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একখানি ঘটনা। নেপথ্যে নজরুলের সংস্পর্শ আসার পর থেকে ইন্দুবালা দেবীকে বাংলা গানের রেকর্ডে বিপুল জনপ্রিয়তা ও প্রতিষ্ঠাতা লাভ করতে দেখা গেছে। এ কথা ইন্দুবালা দেবী নিজেও বলেছেন বেশ কয়েকবার।

এবারে শুনে নেব আগামীকালের হারানো দিনের গানের বিষয়। এক সুরকারের চোখে অন্য সুরকার, একই পেশার মানুষের মধ্যে ঈর্ষা পরায়ণতা থাকবে, এটাই সাধারণত ধরে নেওয়া হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে সেখানেও বয়ে চলে গুরু শিষ্য পরম্পরার অনাবিল স্রোত, যা কিনা ভারতীয় দর্শনের এক মহামূল্যবান সম্পদ। অনেকেই শুধুমাত্র গুরু না থেকে হয়ে ওঠেন কাঁধে হাত রাখে এক বন্ধু, রাখা এক বন্ধু, দাদা, বন্ধু, পথপ্রদর্শক, শিক্ষক, এরকম বিভিন্নভাবে সুরকার নচিকেতা ঘোষকে পেয়েছেন, দেখেছেন আরেক সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল হারানো দিনের গান শোনাবে তাদেরই কথা, এক সুরকারের চোখে অন্য সুরকার। সুরের ধারাকে বাঁধতে যেটুকু কথার প্রয়োজন, সেটুকুর জন্য স্টুডিওতে থাকবে অর্পিতা পোদ্দার ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

হারানো দিনের গান অনুষ্ঠানে আজ শুনছেন জন্মদিনে নজরুল। আবারও ফিরে আসি গানে এবং কথায়। শাপুরে ছবির সেটে নিউ থিয়েটার্স স্টুডিওতে দেখা হল কাজী নজরুল ইসলামের সঙ্গে সুপ্রভা সরকারের। তারপর বালিকা সুপ্রভার পরিচয় ঘটে রেডিও অফিসে, এবং সেই থেকে তার স্নেহের বুড়ির সাথে তাদেরই বাড়িতে গানের চর্চা শুরু হয়। জানা যায় বুড়ি অর্থাৎ সুপ্রভা দেবী শৈলেন রায়ের ক্লান্ত পাখির শ্রান্ত পক্ষসম গানটি শিখছিলেন। কোনো কোনো জায়গায় সুর তার ঠিকভাবে আসছিল না। ঠিক তখন কোনো একজন শিল্পী বলে ফেলেছিলেন, বৃথা চেষ্টা করছেন, ওর গলায় এ কাজ হবে না। কথাটা কাজী সাহেব শোনা মাত্র বেশ প্রতিবাদের ভাষায় বলে উঠেছিলেন, ওরকম বলবেন না, ওতে খারাপ হয়, ওর মনে কষ্ট দেওয়া কেন? এবং তার চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলেন, ওর কথার জবাব দিবি গান দিয়ে। তোর গান যেদিন হিট হবে সেদিন জবাব পাবেন।

হারানো দিনের গান অনুষ্ঠানে আজ শুনছেন জন্মদিনে নজরুল। ১৯৩০ সাল নাগাদ আব্বাস উদ্দিন আহমেদ তার প্রথম রেকর্ড শেষ করে কোচবিহার ফিরে যান এবং প্রায় ১৯৩১ সাল নাগাদ কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। সেই সময় গ্রামোফোন কোম্পানির রিহার্সালের ঘর চিতপুরে ছিল। আলাপ আলোচনা আগে থেকে থাকলেও রিহার্সাল ঘরেই তাদের আলাপ আরও সুদৃঢ় হয়। এরপর প্রায় এক বছর পর আব্বাস উদ্দিনের নাছোড় বান্দা অবস্থায় কোম্পানি রাজি হয় কাওয়ালি গানের জন্য। ব্যাস কাজী সাহেব মানে কাজীদা তক্ষুনি আব্বাসকে নিয়ে একটা কামরায় ঢুকে পড়লেন আর বললেন, কিছু পান নিয়ে এসো। আব্বাস ঠোঙা ভর্তি করে পান নিয়ে এলেন এবং আদেশ দিলেন দরজা বন্ধ করে চুপ করে বসে থাকার। ঠিক ১৫-২০ মিনিটের মধ্যে লিখে ফেললেন সেই বিখ্যাত গান, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সুর সংযোগ করে তক্ষুনি শিখিয়ে দিলেন গানটি আর বললেন, কাল এসো রেকর্ডের অপর পৃষ্ঠার জন্য আরও একখানা গান লিখে দেব। পরদিন লিখলেন ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। রেকর্ড হলো চার দিন পর। রেকর্ড হতেই সে গান বাংলার আকাশে বাতাসে তুলল এক নব আলোড়ন। তারপর থেকে এইভাবেই লিখে চললেন বহু ইসলামিক গান। এবারে শুনবেন আব্বাস উদ্দিন আহমেদের কণ্ঠে এই গানটি।

আমরা সকলেই জানি কাজী নজরুল ইসলামের গান শিল্পী মানবেন্দ্রর মননে ছিল সব সময়। তার কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন কাজী সাহেবের বন্ধু। জানা যায় একবার কিশোর বেলায় মানবেন্দ্র কীর্তন গিয়েছিলেন, তাতে মুগ্ধ হয়ে নজরুল নিজে তাকে দুটি গান শিখিয়ে দিয়েছিলেন, সখী সাজায়ে রাখলো পুষ্পবাসর আর হে মাধব হে মাধব। এবারে শুনে নেব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুখানি গান।

দিলীপ কুমার রায়ের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠান, সেখানে বাবার সঙ্গে যান কিশোরী দীপালী এবং তড়ি গেয়ে ওই আসরে উপস্থিত HMV-র কর্তা হেম সম্মুগ্ধ হয়ে তিনি শিল্পীর গান রেকর্ড করতে চান বলে এরকম ইচ্ছে জানিয়ে তাকে আমন্ত্রণ জানান গ্রামোফোন কোম্পানিতে। সেখানেই স্টুডিওয়ে বসেছিলেন স্বয়ং কাজী নজরুল ইসলাম। কাজী সাহেব তাকে বলেন, পঞ্চম

উচ্চারণ করে দেখাতে। আগ্রায় কাটানো শৈশব এই মেয়েটির পঞ্চম উচ্চারণে হিন্দি টান শুনে বলেছিলেন, তুমি বাংলা বলতে পারো না। তাকে গান শোনাতে বললে মেয়েটি শুনিয়েছিল উস্তাদ ফয়াজ খাঁয়ের কাছে সত্য শেখা জয় জয়ন্তের মুখরা মোড়ে মন্দর আপলো। কাজী নজরুল তক্ষুনি একটা কাগজে চারটে লাইন লিখে দিয়ে বললেন ওটাই সুর করে শোনাতে। ছোট্ট দীপালি তখন খাবড়ে না গিয়ে ওই চারটে লাইন জয় জয়ন্তীর সুর বসিয়ে গিয়ে শোনালো। আর তৈরি হয়ে গেল সেই ইতিহাস, সেই গানটি তুমুল জনপ্রিয়তা পায়। প্রায় 1938 থেকে 1939 সালের মধ্যে দুটি গানের রেকর্ড বের হয়, একটি জয় জয়ন্তীতে মেঘো মেদুরো বর্ষায় এবং অন্যটি নট বিহাগে রাগে রুমঝুম রুমঝুম নূপুর বলে। এবারে রইল দীপালি নাগের কণ্ঠে

আজকের এই স্বর্ণালী সময়ে হারানো দিনের গানের পথ ধরে আমরা যেন ফিরে গেলাম সুরের আরেক জগতে, যেখানে সুর ছিল হৃদয়ের ভাষা, গান গান ছিল মানুষের আত্মার আশ্রয়। আজ গীতিকার কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আমরা শুনলাম তাঁর সৃষ্টি, তাঁর স্নেহ, তাঁর শিক্ষকতার অমলিন কিছু কথা। তিনি শুধু বিদ্রোহের কবি ছিলেন না, তিনি ছিলেন নতুন কণ্ঠের আশ্রয়দাতা, ভেঙে যাওয়া আত্মবিশ্বাসের পাশে দাঁড়ানো এক অকৃত্রিম মানুষ। কমলা ঝরিয়া থেকে আঙুরবালা, ইন্দুবালা থেকে সুপ্রভা সরকার, আব্বাস উদ্দিন থেকে দীপালী নাগ, প্রত্যেক শিল্পীর গানের ভেতরে কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে কাজীদার স্নেহ মাখা হাতের স্পর্শ। কখনো তিনি শিখিয়েছেন উচ্চারণের ভেতরে লুকিয়ে থাকা অনুভব, কখনো চোখের জল মুছে দিয়ে বলেছেন জবাব দেবে গান দিয়ে।

আজকের মতো হারানো দিনের গান এই পর্যন্তই। আজ ছিল হারানো দিনের গানে জন্মদিনে নজরুল। আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানো কিভাবে জানাবেন? আমাদের ইমেল আকাশবাণী মৈত্রী

ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 25 সেকেন্ড, বাংলাদেশের সময় 12:30 হয়ে 14 সেকেন্ড।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম রেমদো, এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান। অখিল বন্ধু ঘোষের পরে এবারে শিল্পী ভূপেন হাজারিকা।

0: কীতরণীর, মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর।
1: আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার কণ্ঠে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার পরে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান সচিনদেব বর্মনের পর এবারে শিল্পী মান্না দে।

0: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:20। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন লুকোচুরি ছায়াছবির গান, প্রথমে পরপর দুটি গান কিশোর কুমারের কণ্ঠে। ছবির নাম লুকোচুরি।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?

লুকোচুরি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি কিশোর কুমার এবং রুমা গুহঠাকুরতার দ্বৈত কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখন শুনছেন লুকোচুরি ছায়াছবির গান। এবারের গানটি কিশোর কুমার এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে।
1: শুধু একটুখানি চাওয়া

বাংলা ছায়াছবির গান শুনছেন। লুকোচুরি ছায়াছবির পরে এবারে সাথীহারা ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম সাথীহারা।

যাবে। এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, হায় হায় পুড়িয়ে যাবে, জুড়িয়ে যাবে, ফুসকে যাবে, ধসকে যাবে, হায়।

0: যাবে ঢোসকে যাবে হায় হায় হায় রং বেরঙের তামাশা পুড়িয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে এ রং বেরঙের তামাশা পুড়িয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে
1: ও ময়না কথা কো কেন চুপটি।

সাথিয়াহারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম সাথিয়াহারা।

সাথিয়ারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান, গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবি সাথিয়ারা।

সাথিয়ারা ছায়াছবির গান শুনছিলেন। এবারে দেয়া নেয়া ছায়াছবির গান, প্রথমে পরপর তিনটি গান শ্যামল মিত্রের কণ্ঠে, ছবির নাম দেয়া নেয়া।

0: আমিতাই গান গাই বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: দেয়ানিয়া ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন দেয়া নেয়া ছায়াছবির গান। এবারের গানটি শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবির নাম দেয়া নেয়া।

এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:10। এখন নানা রঙের গান এই অনুষ্ঠানে, আজ শুধু নজরুল গীতি। প্রথমে পরপর কয়েকটি নজরুল গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুধু নজরুল গীতি। এতক্ষণ শুনছিলেন সমবেত কণ্ঠে নজরুল গীতি, এবারে মোহাম্মদ রফির কণ্ঠে পরপর কয়েকটি নজরুল গীতি। শিল্পী মোহাম্মদ রফি।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুধু নজরুল গীতি। এখন শুনছেন মোহাম্মদ রফির কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুধু নজরুল গীতি মোহাম্মদ রফির পরে এবারে ধীরেন বসু।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে সমবেত কণ্ঠে, পরে মোহাম্মদ রফির কণ্ঠে এবং সবশেষে ধীরেন বসুর কণ্ঠে নজরুল গীতি শুনলেন আকাশবাণী কলকাতা। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 4:01 হয়ে 10 সেকেন্ড। আর ভোর

আজ প্রথমে শুনবেন বিলাসখানি টরির আগে খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিলাসখানি টোডির আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে এবারে রূপক তালে তবলা শুনবেন শিল্পী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায়

এটা তিনবার, যাকে চক্রধার তাকে পুকুর বলি আমার।

ছোট্ট টুকরো এটাই।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলাসখানি ডোরির আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনছিলেন রূপক তালে তবলা, শিল্পী ছিলেন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে তখন শুনছিলেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনছিলেন প্রথমে খেয়াল, পরে তবলা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

মনোজ সাধন এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ভোর 5:40, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

এই গ্রীষ্ম এমন একটা সময়, এই গরমের সময় বারবার তার কথাই মনে পড়ে। এই গরমে, এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন তিনি বারবার তার লেখায় মনে করিয়ে দিয়েছেন, বিশ্ব যখন নিদ্রামগ্ন তখনই যেন এই মহাবিশ্বে এক অদ্ভুত ঘটনা, এই গরমে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আর একদিকে কালবৈশাখী ঝড়, কত কিছুই ঘটে এই বিশ্ব পৃথিবীতে, কত রকমের উপলব্ধি তিনি তার জীবন দিয়ে করে গেছেন, আর সেই জীবন উপলব্ধির মাঝখানে আমাদের দাঁড় করিয়েছেন বিভিন্ন কিছু বলতে, বিভিন্ন কিছু ভাবতে। আসলে আমাদের ভাবনা চিন্তার যে জায়গাগুলোকে, সেগুলোকে অদ্ভুতভাবে নাড়া দিয়ে গেছেন তার এই লেখাগুলোর মধ্য দিয়ে। এমনিতেই আমরা জানি যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই যে প্রকৃতি, এই যে প্রকৃতির অদ্ভুত যে মায়াজাল, সেই মায়াজালকে তিনি অদ্ভুতভাবে তার লেখার বাঁধনে বেঁধে রেখেছেন। সেটা কীভাবে, সেটা আমরা যতই পড়ি ততই যেন আমাদের কাছে ভারী অদ্ভুত হয়ে আসে। প্রত্যেকটা বিষয়ই আমাদের কাছে ভারী অদ্ভুত লাগে, কীভাবে তিনি পরতে পরতে একটার সাথে আরেকটাকে মিলিয়ে গেছেন। এই ভাবনা যতই আমরা তার লেখাগুলো পড়ি না কেন, যার কবিতা পড়ি না কেন, গানগুলো শুনি না কেন, আস্তে আস্তে মনে হয় সত্যিই তো একটা গানের সাথে একটা লেখার সাথে অদ্ভুতভাবে তার পরের লেখার কীরকম মিল ঘটিয়ে দিয়ে গেছেন, যে কারণেই তিনি যখন লেখেন বিশ্ব যখন নিদ্রামগ্ন, তখন সত্যিই আমাদের এই মনের মধ্যে একটা অদ্ভুতভাবে এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেও একটা বৈশাখী ঝড় কোথাও যেন মনের মধ্যে জেগে ওঠে। সেটা কীভাবে, সে বোধ হয় বোঝা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব।

কবি তার নিজের জীবন দিয়ে যখন এই পুরো বিষয়কে উপলব্ধি করেন, তখন বোঝা যায় যে তিনি তার জীবন থেকে এক অদ্ভুতভাবে সময়কে উপলব্ধি করেছেন। আমরা যদি তার লেখার দিকে দেখি, তার গানগুলো শুনতে শুনতে অদ্ভুতভাবে মনের মধ্যে একটা অনুরণন হয়, এই যে প্রচণ্ড গরমের দাবদাহ, আর তার মাঝেই আবহাওয়া অফিস যখন জানান দিচ্ছে বৃষ্টি আসবো করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেও, সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, সব কিছু মিলেমিশে তিনিও কিন্তু তার লেখার মধ্যে দিয়ে যেমন লিখেছেন দারুণ অগ্নিবাণে, সেরকম লিখেছেন প্রখর শুষ্ক তাপে, আবার সেরকমই লিখেছেন ঠিক বৃষ্টি আসবো যখন করছে, তার আবাহনকে সঙ্গী করে তিনি লিখেছেন এসো শ্যামল সুন্দর। কোথা থেকে কিভাবে এই যে উপলব্ধি, এ সত্যি আমাদের বড় ভাবিয়ে তোলে। আমরা যখনই এই গান শুনি, এই কথা বলি, যখনই আমরা এই গান আর তার লেখাগুলো পড়ি, তখন আমাদের মধ্যেও একটা অদ্ভুতভাবে সেই অনুরণন হয়। আমাদের বাংলায় একটা কথা আছে, সংস্পর্শে বিক্রিয়া। হ্যাঁ, এই রকম গান শুনতে শুনতে, কথা শুনতে শুনতে আমাদের মধ্যেও কোথাও যেন একটা সেই গানের সংস্পর্শে, সেই লেখার সংস্পর্শে, সেই লেখাগুলোর পড়ার সংস্পর্শে আমাদের ভেতরেও কোথাও যেন একটা এই শ্যামল সুন্দর বিষয়গুলো আমাদের মধ্যেও এসে যায়। তখন আমরাও বলে উঠি দারুণ অগ্নিবাণে কীভাবে যে সমস্ত কিছু অন্যরকম হয়ে যায় সেটা আমাদের একটু বুঝতে হয়। কখনো গরম, কখনো নরম, কখনো গরম, কখনো ঠান্ডা।